আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছি তপূজা মিত্র। গানটা শুনলাম শ্রেয়া গো ঠাকুরতার কণ্ঠে, এরপর সংঘমিত্রা গুপ্ত।

জীবাণু মরণের সীমানা ছাড়ায়, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। গানটা শুনলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এরপর কবির সুমন।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 32 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 14 সেকেন্ড। আজ চৌঠা অগস্ট 2026 মঙ্গলবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কালিদাস ঋতুসংহার লিখেছিলেন, শেক্সপিয়ার লিখেছিলেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এখনকার ইউরোপের কবিরাও লেখেন, কিন্তু তাঁদের একটা স্বাভাবিক পরিণতি আছে, তারা কুঁড়ি থেকে ফুল ও ফুল থেকে ফলে পরিণত হন। কিন্তু আমাদের সমাজের গড়ন এমন অদ্ভুত যে আমাদের এখানকার কবিরা কুঁড়িতেই পাকেন কিংবা পচেন। 30 বছর আগেও আমাদের পুরুষরা অল্প বয়সে বিবাহ করত, বাইরের নারীকে না জানলেও ঘরের নারীকে জানত। বহুকাল থেকে আমাদের দেশে নারীকে জানবার একমাত্র উপায় ছিল তাকে ঘরে এনে জানা। একজন একটি গল্প লিখেছেন, বাঙালি মেয়েকে জানতে হলে তাকে বিয়ে করতে হয়। আমাদের আগের জেনারেশনের তরুণরা তেমনি করে জেনেছিলেন। তাঁদের কবিতা দাম্পত্য কামের ও দাম্পত্য প্রেমের কবিতা। বিয়ে না করেও যে ভালোবাসতে পারা যায়, এটা তাঁদের চোখে দুর্নীতির মতো ঠেকত। ভালোবেসে বিয়ে করা তাঁদের কাছে অপরাধ বলে গণ্য হতো। কিন্তু তে হি নৌ দিবসা গতা, আমাদের বয়ঃসন্ধি কাটে প্রবাসে অবিবাহিত অবস্থায়। ঘরের নারী বাইরের নারী দুই আমাদের কাছে দুর্লভ। অগত্যা আমরা মানুষের উদ্দেশ্যে এমন কবিতাও লিখি যা কোনো রক্তমাংসের নারীর উদ্দেশ্যে লিখলে তিনি আমাদের ধিক্কার দিতেন। এ কবিতা আদি রসাত্মক নয়, বিভৎস রসাত্মক। এর ভোগ কামনাতে রাজসিকতা নেই, এর পূজাকাঙ্ক্ষাতে সাত্ত্বিকতা নেই, এর ভাবে ভাষায় তামসিকতা। এই আমাদের ডেমোক্রেটিক সাহিত্য। শখানেক বছর পরে পানওয়ালি ও পালকি বেহারার দল যখন সাহিত্য সৃষ্টি করবে, তখন আমাদের রচিত তাদের মনস্তত্ত্বকে জাদুঘরে রেখে আমাদের মনস্তত্ত্ব গবেষণা করবে। শরৎবাবুর মেসের ঝি তার নিজের স্তরের মেয়ে, দৈবক্রমে অবস্থানে পড়েছে। নিজের আত্মীয়ার মন বুঝে শরৎবাবু তার মন কল্পনা করতে পারেন, তাই সাবিত্রীকে এত জীবন্ত মনে হয়। অচিন্ত্যবাবুর পুতুলি কি এমনি জীবন্ত? আমাদের স্তরের মেয়েদের সঙ্গে আমাদের যোগ নেই, এইটি আমাদের অধিকাংশের দুর্ভাগ্য। পারিবারিক প্রেমের দিন চলে গেছে, সামাজিক প্রেমের দিন আসেনি। মাঝখানে দাঁড়িয়েছে পর্দার প্রাচীর ও লোকনিন্দার কপাট। আমাদের স্কুলগুলো কলেজগুলো যতদিন না শান্তিনিকেতনের মতন হয়, ততদিন আমাদের তরুণ কবিরা সঙ্গিনীকে শ্রদ্ধা না দিয়ে কামিনীকে কামনা নিবেদন করবে। আমাদের আপিসগুলো যতদিন না মেয়ে কেরানিতে ছেয়ে যায়, ততদিন আমাদের তরুণ গল্প লেখকেরা পানওয়ালির বা মেসের ঝির ছাড়া আর কারুর মন বুঝতে মন দেবেন না। সমালোচকরা নিন্দা করছেন করুন, কিন্তু বরং পানওয়ালির মন বুঝতে চাইলে বোঝা যায় সমস্ত স্তরের অনাত্মীয়ার মন বোঝবার উপায় নেই। আমাদের ভদ্র সমাজে অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মেলামেশা এত অল্প যে আমাদের অধিকাংশ সাহিত্যিককে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, এবং যে বয়সে আমরা কাব্য লিখতে আরম্ভ করি সে বয়সে আত্মীয়ার সঙ্গেও আমাদের অধিকাংশের যোগ থাকে না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুনবেন প্রথম আলো সুবদ্ধ।

যোগিয়া কালেংরা ও ভৈরবীর আগে শরদ শুনলেন, পরিবেশন করলেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের

0: পরিবর্তন করা হয়েছে এই বিলে। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার জন্য একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনস্বরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তাঁর মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে বিডব্লিউ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत ये विधेयक भी न्यायिक क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: बिल पासेर परेई लोकसभार अधिवेशन दिनेर मतो मुलतुबी हये जाय। এদিকে রাজ্যসভায় পাশ হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনে সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যার সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দুপুর দুটোর পর সভা বসলে এমএসএমই মন্ত্রী জিতিন রাম মাঝি বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতুবি হয়ে যায়। উল্লেখ্য, নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনী দিনের মতো মুলতুবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে শ্রী রিজিজু বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্ত্রে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনের পরিবর্তনের লক্ষ্যে খসড়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরিভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। খসড়া এই প্রস্তাবে পর্যায়ক্রমে বিভিন্ন মোটর গাড়িতে V2V বা ভেহিকেল টু ভেহিকেল যোগাযোগ ব্যবস্থা কার্যকর হবে, যার মাধ্যমে ব্রেক ফেল, মুখোমুখি সংঘাত, লেন পরিবর্তন সহ যে কোনো সংকটজনিত পরিস্থিতিতে চালকদের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্ত্র সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাই এর নির্দেশে যাঁদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন।

0: করেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়গুলির প্রতি তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাবাড়িকে 30,600 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। প্রবীণ বিজেপি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিহারে বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমারকে পরাজিত করেছেন 19,000 মতো ভোটে। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে তুলনায় প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জালপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাঁতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে তিনি উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুতে লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 34। রাজ্যপাল থাওয়ার চান্দ গেহলট নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তাঁর মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর 85তম শাখার সদর দপ্তরে সিভিলিয়ান সার্ভিস ডে উদযাপনে অংশগ্রহণ করেন। ওই সমন্বয় সাধনের ফলে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং উদ্ভূত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি এও বলেন, সামরিক ক্ষেত্র হোক বা অসামরিক, সব ক্ষেত্রেই দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার। এর মধ্যে দিয়েই বৃদ্ধি পাবে জাতীয় শক্তিও।
1: আজ ভারত মে ইউনিফর্ম আর সিভিল সার্ভিস দোনো কা এক হি কমিটমেন্ট হ্যায়, রাষ্ট্র প্রথম, নেশন ফার্স্ট। जब देश एक हो तो व्यवस्था की हर शक्ति राष्ट्रीय सामर्थ्य में बदल जाती है। सिविलियन और मिलिट्री ऑफिसर्स के बीच स्ट्रक्चर्ड क्रॉस एक्सपोजर को और अधिक बढ़ाने की आवश्यकता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। এনসিপিআই সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, সকালে তাঁরা এনডিএর বৈঠকে যোগ দেবেন। এরপর বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের কথা থাকলেও পরে বঙ্গভবনে তা হবে বলে স্থির হয়। অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে বৈঠক চূড়ান্ত হল। কিংবদন্তী বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আজ 122তম জন্মদিন। গত শতাব্দীর তিনের দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রন্থনায় পরিবেশিত মহিষাসুর মর্দিনী শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ হিসেবে বিবেচিত হয়েছে। এক স্মৃতিচারণায় তিনি লিখেছেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও বাঙালি সমাজ এই অনুষ্ঠান শুনে বাংলার শারদ ঋতুর এবং বিরাট উৎসবের স্পর্শ পেয়েছেন। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিরি তাকার ব্রাজিলে অনুষ্ঠিত বিডাব্লিউ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিরি তাকার রাজ্য সরকারের চিফ মিনিস্টার্স অ্যাওয়ার্ড টু চ্যাম্পিয়ন এক্সেলেন্স ইন স্পোর্টস CMACS কর্মসূচির মাধ্যমে উঠে আসা অন্যতম খেলোয়াড়। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য রাজ্যে ক্রীড়া প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে এই কর্মসূচির ইতিবাচক প্রভাবেরই প্রতিফলন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার জন্য একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ

0: পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন দীনেশ গুপ্তর জীবন কথা।
2: ঢাকার যশোলঙ্গে 1911 সালের 6ই ডিসেম্বর দীনেশ গুপ্ত জন্মগ্রহণ করেন। বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন জামালপুরের পোস্টমাস্টার। নির্ভীক চরিত্রে দীনেশ ছিলেন একাধারে কঠোর বিপ্লবী আর রবীন্দ্র কথা সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী। তবে গীতার উপদেশই ছিল তাঁর জীবনের বীজমন্ত্র ও চালিকা শক্তি। স্কুলে পড়াকালীন সময়ে তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগ দিয়ে ঢাকা কেন্দ্রে কাজ করতে থাকেন। পরে মেদিনীপুরে গিয়ে বিভির সংগঠন শক্তিশালী করে তুলে আবার ঢাকা কেন্দ্রে ফিরে আসেন। তাঁরই হাতে গড়া বিপ্লবী যুবকদের হাতে পরপর 3 বছর 31, 32 ও 33 সালে 3 জন ইংরেজ জেলাশাসক নিহত হন। তাঁর মৃত্যুর পরেও তিনি সক্রিয় ছিলেন। একদিন দলের অ্যাকশন স্কোয়াডের নির্দেশ এল ইংরেজের প্রশাসনিক দুর্ভেদ্য দুর্গ রাইটার্স বিল্ডিংয়ে হানা দিতে হবে। নির্দিষ্ট তারিখের 10-12 দিন আগে তাঁকে জানানো হয়েছিল। এই কটা দিন তিনি গভীরভাবে নিজেকে গীতা ও রবীন্দ্র কাব্যের মধ্যে নিমগ্ন করেন। অভিযানের আগের দিন রাতে দীনেশ আর বাদল গুপ্ত ছিলেন পার্ক সার্কাসের গোপন আস্তানায়, আর বিনয় বসু ছিলেন মেটিয়াবুরুজে দলীয় কর্মীর বাড়িতে। 8ই ডিসেম্বর 1930 অভিযানের দিন সকালে ওরা দুজন উৎফুল্ল ছিলেন। দীনেশ রবি ঠাকুরের গান ও কবিতা আবৃত্তিতে মেতেছিলেন। বেরোবার আগে দুজনে কম্পিটিশন করে মাংস ভাত খেয়েছিলেন। বেলা 12:45 নাগাদ নিখুঁত সাহেবী পোশাকে সেজে হাতে ফাইল নিয়ে তিনজন পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হয়ে ট্যাক্সি করে রাইটার্স বিল্ডিং অভিমুখে রওনা হন। প্রত্যেকের সঙ্গে গুলিভর্তি রিভলভার ও পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পল। দুপুর 12:20 নাগাদ বিপ্লবী ত্রয় রাইটার্সের মেন গেট দিয়ে বিনা বাধায় দৃপ্ত ভঙ্গিতে ঢুকে সোজা দোতলায় জেলকর্তা কর্নেল সিম্পসনের ঘরে ঢুকে পড়েন। সিম্পসন কিছু বুঝে ওঠার আগেই বিপ্লবীদের গুলি তাকে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে প্রাণ ভয়ে ভীত সাহেবেরা দৌড়োদৌড়ি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এসে গেলে দুপক্ষে গুলি বিনিময় হয়। বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে তারা একটা ঘরে ঢুকে প্রাণ বিসর্জন দিতে বিষের অ্যাম্পিউল মুখে পুরে দেন, আর যে যার রিভলভার নিজের নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টানেন। ঘটনাস্থলে বাদলের মৃত্যু ঘটে। আহত বিনয় 13ই ডিসেম্বর মারা যান, আর আহত দীনেশকে সুস্থ করে তুলে বিচার শুরু হয়। 2 ফেব্রুয়ারি বিচারক গার্লিক মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট আপিলে তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখে। 7ই জুলাই 1931 19 বছরের সাহিত্যিক, শিল্পী, আধ্যাত্মিক চেতনায় ঋদ্ধ অনমনীয় বিপ্লবী দীনেশ মা বাবার আদরের নসু আলিপুর সেন্ট্রাল জেলে ভোর 3:45 বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেন। তার ফাঁসির পরের দিন দৈনিক অ্যাডভান্স লিখল, ডাউনলেস দীনেশ ডাইজ অ্যাট ডাউন। মৃত্যুদণ্ডাজ্ঞা মাথায় নিয়ে নির্জন কারাকক্ষে বসে 154 দিন দীনেশ মৃত্যু প্রতীক্ষায় কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি যেসব চিঠি মা দাদা বৌদিকে লিখেছেন তাতে তিনি সুস্পষ্ট ভাষায় জগৎকে শিখিয়ে গেছেন মৃত্যুকে কি করে উপেক্ষা করতে হয়। তিনি ছোড়দাকে লিখছেন, আমি স্বীকার করি জীবন আনন্দময়, কিন্তু কখনো কখনো মৃত্যু তাহা অপেক্ষা অধিক আনন্দময়। শেষ চিঠিতে মাকে লিখেছেন, মা তোমার সঙ্গে আর দেখা হইবে না, কিন্তু পরলোক

0: তোমাকে আমি তোমার জন্য অপেক্ষা করিব, তোমারই নসু। মাতৃভূমির শৃঙ্খল ছিন্নকল্পে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম দধিচি অভিমন্ত্রে দীক্ষিত দীনেশ গুপ্তের মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়ী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দীনেশ গুপ্তর জীবন কথা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মৎস্য চাষে নীল বিপ্লব। এ বিষয়ে বলছেন ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা।

0: সংস্থার প্রধান বৈজ্ঞানিক ড অর্চন কান্তি দাস।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, নীল কথাটা শুনলেই আমাদের শ্রদ্ধেয় দীনবন্ধু মিত্রের নীল বিদ্রোহের কথা মনে পড়ে। সেটা ছিল কৃষির ক্ষেত্রে, ইংরেজরা জোর করে নীল চাষ করাতো। এই নীল শব্দটা মৎস্য খাতে ফিশারি সেক্টরে এসছে সমুদ্র থেকে, সমুদ্রের গভীর সমুদ্রের জল নীল, সেখান দিয়ে সমুদ্রের মাছ প্রগ্রহণ অর্থাৎ মাছ ধরা এবং সমুদ্রের যে জাহাজগুলো চলে সেখান থেকে যে ইনকাম সেটাকেই, সেখান থেকেই নীল কথাটার প্রচলন। তো অতি সম্প্রতি FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইটালি রোম এই নীল কথাটা আমাদের ফ্রেশ ওয়াটার সেক্টরে মিঠে জলের ক্ষেত্রে তাকে প্রয়োগ করেছেন, কারণ নীলের সাথে মাছের একটা যেন সুসম্পর্ক রয়েছে। 1970-80 সালে ভারতবর্ষে প্রথম নীল বিপ্লব হয়, অর্থাৎ নীলের সাথে মাছ এবং মাছ চাষ এবং মাছ প্রগ্রহণ ওতপ্রোতভাবে জড়িত। 70-80 দশকে আমরা ভারতবর্ষে প্রথম নীল বিপ্লব, আমরা খুব সুন্দরভাবে নীল বিপ্লবের আমরা সাথী হই। তার জনক ছিলেন শ্রদ্ধেয় প্রফেসর হীরালাল চৌধুরী মহাশয় এবং তার ইন্ডিউস ব্রিডিং বা প্রণোদিত প্রজননের মধ্যে দিয়ে, অর্থাৎ কার্প মাছে রুই কাতলা মৃগল এই মাছগুলো প্রণোদিত প্রজননের মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষের মানুষের খাদ্য তালিকায় কার্প মাছকে সুন্দরভাবে আমরা সাজিয়ে দিতে পেরেছি। আজকে সন 2019 পয়লা জানুয়ারি ভারতবর্ষে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সাথে রয়েছে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, মৎস্য, আমাদের জীবজন্তু থেকে শুরু করে ছাগল থেকে পশু থেকে আমরা তারপরে দুধ, অর্থাৎ এই জন্য যে মিনিস্ট্রি, আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে রয়েছেন আমাদের রাজীব রঞ্জন সিং সাহেবজি। তো আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে আমরা এই সেক্টরে আগামীর নীল বিপ্লবের লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি, যেটা অলরেডি আমরা 2025 থেকে 2030 এই 5 বছর আমরা দ্বিতীয় নীল বিপ্লবের মধ্যে রয়েছি। দ্বিতীয় নীল বিপ্লবের আমাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 244 লক্ষ টন, আমরা অলরেডি 198 লক্ষ টন, অর্থাৎ 19.8 মিলিয়ন টন আমরা অলরেডি এই বর্ষমাত্রায় অর্থাৎ 2025-26 আমরা সেটা হাসিল করেছি, এবং আমরা 2030-এর মধ্যে 244 লক্ষ টন মৎস্য উৎপাদনে আমরা সামিল হব। তো এই নীল বিপ্লবের সাথে সাথে গ্রামীণ ভারতের আর্থসামাজিক উন্নয়ন, গ্রামীণ যুবকদের আর্থসামাজিক উন্নয়ন এবং মৎস্য এবং মাৎস্যিকীর সঙ্গে যারা জড়িত ফিশার, ফিশ ফার্মার, এন্টারপ্রিনিয়ার্স, স্টার্ট আপস, ফিড যারা তৈরি করেন বেচেন, ফিড থেকে শুরু করে অর্নামেন্টাল রঙিন মাছ থেকে শুরু করে আমরা শুটকি মাছের, যেগুলোকে আমরা খুঁটি বলি, যে আমাদের এই শুটকি মাছ তার সাথে রঙিন মাছ, এই এই সমস্ত সেক্টরগুলোকে এবং প্রতিটি জলবিন্দুকে আমরা কাজে লাগিয়ে কি অন্তর্দেশীয় কি সামুদ্রিক আমরা দ্বিতীয় নীল বিপ্লবের লক্ষ্যমাত্রার দিকে আমরা এগিয়ে যাব, এবং আগামীর ভারত মৎস্য সেক্টরে সারা পৃথিবীকে আলো দেখাবে। এবং অলরেডি আমরা সারা পৃথিবীর নিরিখে আমরা বলি অন্তঃস্থলীয় মৎস্য উৎপাদনের ক্ষেত্রে ইনল্যান্ড ওপেন ওয়াটার ফিশারি সেক্টরে আমরা 1 নম্বর ভূমিকা নিয়েছি, আমরা ওভারঅল ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দ্বিতীয়, আমরা অ্যাকোয়াকালচারের ক্ষেত্রে আমরা সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আমরা রয়েছি। তো আগামীর ভারতবর্ষ মৎস্য খাতে উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলেছে, এবং দ্বিতীয় নীল বিপ্লব সফল হোক এবং অবশ্যই সফল হবে সবার সামগ্রিক যোগদানের ক্ষেত্রে, এবং বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিমসগুলো আমাদের ভারত সরকার যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে স্বাধীনতার পরে এত ভালো ভালো স্কিমসগুলো ফিশারি সেক্টরে আসেনি, এ সব কিছু মিলিয়ে সব কিছু সামগ্রিকভাবে আমাদের নীল বিপ্লব সফল হবে, আগামীর যুবকরা তাদের নতুন রুটি রুজির সন্ধান পাবে এবং সামগ্রিক ভারতবর্ষের আর্থিক অর্থাৎ গ্রাম বাংলার গ্রামীণ ভারতের আর্থিক উন্নতির লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি সুসংহতভাবে।
0: এতক্ষণ শুনলেন মৎস্য চাষে নীল বিপ্লব, এ বিষয়ে বললেন ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার প্রধান বৈজ্ঞানিক ড অর্চন কান্তি দাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী, এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতে। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন ধানবাদ ঝাড়খণ্ডের কাহিনী, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন ঐতিহাসিক শহরের কথা, স্থান রাবাত, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা রিয়া ঘোষ। ভারতীয় সময় সকাল 8:45 শুনবেন কথাকার শতবর্ষের আলোয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, বলেছেন শিশির রায়। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় জয়দেব সাহা। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন ম্যান্ডোলিন, পরিবেশন করবেন নীলোৎপল চক্রবর্তী, আর তারপরেই শুনবেন লোকগীতে শিল্পী রাগমঞ্জরি। ভারতীয় সময়ে বেলা 11:00 শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য শখের ছাদবাগানে, আলোচনায় মৈত্রেয়ী চৌধুরী ও আলোছায়া দাস। 11:30 শুনবেন রম্যগীতে, বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 শুনবেন নাটক সৈনিক, রচনা ধনঞ্জয় বৈরাগী, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর রেডিও ক্লিনিক, উপস্থাপনায় সৌমিলি রায়, বিকেল 4:35 শুনবেন অন্বেষা, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান, পরিবেশনে প্রদীপ্তা কুণ্ডু, আর এরপরেই শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আইএসিএস এর 150 বছর পূর্তি। ভারতীয় সময় বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সাগনিকা চৌধুরী, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। সন্ধ্যে 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়, মাতৃ দুগ্ধপান ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডক্টর মধুমিতা দুবে। আজ শুনবেন প্রথম পর্ব। ভারতীয় সময় সন্ধ্যে 7:00 শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় দেবার ঘোষাহা। 7:45 শুনবেন কবি কণ্ঠে, কবি সৌম্য সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন প্রথম পর্ব, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেহনাজ আব্দুর রউফ। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর, লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন পুনম বাগ। ভারতীয় সময় রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন কলকাতা কলতান, মিউজিয়াম অফ ওয়ার্ল্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ভারতীয় সময় রাত 10:15

শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

অন্য কোথাও থেকে ঘুরে আসতে পারতাম তাহলে বোধ হয় বেশ হতো। এরকম আমাদের প্রায়ই মনে হয়, কারণ ঘুরতে যাওয়া মানে বা ভ্রমণে যাওয়া মানেই বেশ কিছুদিন ধরে প্যাকিং চলবে, ট্রেনের টিকিট কাটা, তার তো একটা আলাদা আনন্দ রয়েইছে। কিন্তু একেবারে ঝটিকা সফর যাকে বলে, সেরকমও বেশ কিছু জায়গা আছে আমাদেরই আশেপাশেই, পড়োশী রাজ্যে। সেই রকম একটি জায়গা থেকে আপনাকে আমি আজ ঘুরিয়ে নিয়ে আসব। আপনি চাইলে একদিনের জন্য যেতে পারেন, আবার দুটো দিনের জন্যও যেতে পারেন। চেষ্টা করবেন দুটো দিনের জন্য যাওয়ার, কারণ একটা দিনে যাওয়া, সেই সকালে রাত থেকে উঠে ট্রেনে যাওয়া, সারাদিন ঘুরে আবার ফিরে আসা, সে বড় ধকল হয়। তার চেয়ে আপনি যদি দুটো দিন হাতে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু বেশ একটু হাওয়া বদল হবে, তার সঙ্গে খানিকটা প্রকৃতির সঙ্গে একান্তে নিরিবিলিতে কাটিয়ে আসতে পারবেন, নিজের ভালো লাগার মানুষের সঙ্গে। মনটাও ফুরফুরে হয়ে যাবে এসেই আবার রাত দিন কাজ। তাহলে চলুন ঘুরে আসি আজকে আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে, আর ঝাড়খণ্ডের ধানবাদ। আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ডের ধানবাদে। একেবারে বর্ষাকাল, টানা বৃষ্টি চলছে, আর এই সময় ঝর্ণাগুলো সব জলে ভরে উঠেছে, প্রকৃতির ক্যানভাস হয়ে উঠেছে ঘন সবুজ। আর তাই এখনই তো সময় যাওয়ার ঝর্ণা দেখতে। পাহাড় পর্বত অরণ্য এবং জলপ্রপাতের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসাধারণ এক ছুটির গন্তব্য হল ধানবাদ। এই বৃষ্টির মধ্যে যদি দু একদিনের ছুটি ম্যানেজ করতে পারেন এবং তার সঙ্গে বেশ স্বল্প খরচে, আপনি ঘুরে আসতে পারবেন এই ধানবাদ থেকে। খুবই কম খরচে হাওড়া থেকে সোজা ট্রেন ধরেই চলে আসতে পারেন ধানবাদে। শাল মহুয়ার পলাশে ঘেরা ঝাড়খণ্ডের মনোরম এক শহর হল ধানবাদ। এই বর্ষায় এখানকার প্রকৃতি আরও সবুজ, আরও সতেজ হয়ে ওঠে। পাহাড় জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা জলপ্রপাত, লেক, সব যেন একেবারে প্রকৃতির বিস্ময়। আর তার সঙ্গে ওই যে বললাম, সবুজ পাহাড়, সবুজে ঘেরা প্রকৃতি, বিশেষ করে যেখানে বন জঙ্গল থাকে, এই বর্ষায় সেই জঙ্গলের রূপ অসাধারণ হয়ে ফুটে ওঠে। ধানবাদের প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাইথন ড্যাম, ভাটিন্ডা জলপ্রপাত এবং তোপচাঁচি হ্রদ। ঝাড়খণ্ডের এই কয়লানগরীতে প্রকৃতি ও বিনোদনের চমৎকার মেলবন্ধন রয়েছে। চলুন এই সমস্ত দর্শনীয় স্থানগুলো থেকে একবার ঘুরে আসি আমরা। প্রথমেই চলে যাব ভাটিন্ডা বা ভাটিন্ডা জলপ্রপাত। পড়োশী রাজ্য ঝাড়খণ্ডে সেজে উঠেছে এখন সবুজে, সবুজের সমারোহে। এই রাজ্যে বিভিন্ন জলাধার রয়েছে এবং সেখানে বর্ষায় ঘুরতে যাওয়ার মজা কিন্তু একেবারেই আলাদা। কিন্তু ঝাড়খণ্ডের ছোট বড় পর্যটন কেন্দ্রগুলো দুদিনের ছুটিতে ঘোরা সম্ভব হয় না, মানে ছোট বড় সমস্ত পর্যটন কেন্দ্রগুলো দুদিনে ঘোরা যায় না। তবে আপনি চাইলেই এই ভাটিন্ডা জলপ্রপাত অনায়াসে ঘুরে নিতে পারবেন। বা আপনাদের আমি যে তিনটে জায়গার নাম বললাম, সেখানে মানে মাইথন ড্যাম, ভাটিন্ডা জলপ্রপাত এবং তোপচাঁচি, চাইলেই আপনি একদিনে ঘুরতে পারেন। চলুন তাহলে চটপট জেনে নিই ভাটিন্ডা জলপ্রপাত। ঘোর বর্ষায় ফুলে ফেঁপে ওঠে ভাটিন্ডা জলপ্রপাত এবং নিজেকে অসাধারণভাবে সাজিয়ে তোলে। গোটা অঞ্চলটি সবুজের জঙ্গলে ঘেরা, পাথরের গা দিয়ে ধাপে ধাপে নেমে আসে শুভ্র জলস্রোত। এই প্রাণোচ্ছল জলপ্রপাত দেখতে বর্ষায় প্রচুর মানুষ ভিড় করেন এখানে এই ভাটিন্ডার সামনে। ধানবাদ স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাত। ধানবাদ থেকে গাড়ি ভাড়া করে আপনি ঘুরে নিতে পারেন এই ভাটিন্ডা জলপ্রপাতে, এবং চাইলে আপনি এখানে রাতও কাটাতে পারেন। বেশ কিছু হোমস্টে এবং হোটেলও রয়েছে এখানে। আর ওই যে বললাম, ঘন জঙ্গলের মাঝে শ্বেত শুভ্র ভাটিন্ডা জলপ্রপাতের সেই রূপ এক কথায় অসাধারণ, অনির্বচনীয়। তাই ধানবাদ ভ্রমণে

অনেক সময় ছুটির অভাবে আমরা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারি না। এদিকে উইকেন্ডে অথবা এক দুদিনের ছুটি পেলে বাড়িতেও মন ঠিক টেকে না। মনে হয় এই বর্ষায় যদি দুটো দিনের

0: আটিন্ডা জলপ্রপাত অবশ্যই রাখবেন যদি বর্ষাকালে আসেন। এরপরে আপনাকে আমি যেখানে নিয়ে যাব সেই জায়গাটি মহানায়ক উত্তম কুমারের সবচেয়ে প্রিয় এক জায়গা। ধানবাদ জেলার আর একটি মনোরম পর্যটন কেন্দ্র হল তোপচাঁচি। মূলত 1915 সালে নির্মিত এই হ্রদটি একটি সুন্দর পার্শ্ববর্তী পাহাড় ও বনাঞ্চলের জন্য বিখ্যাত হয়ে ওঠে। প্রকৃতির কোলে শান্ত পরিবেশ উপভোগের একেবারে আদর্শ স্থান। হ্রদটি কৃত্রিমভাবে তৈরি হলেও বন এবং পাহাড়ের মাঝখানের সবুজ পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে বারবার। আর তোপচাঁচির সঙ্গে বাঙালির কিন্তু গভীর যোগ। পুরনো দিনে এখানে মহানায়ক উত্তম কুমারের একাধিক ছবির শুটিং হয়েছে। আর ওই যে বললাম, উত্তম কুমারের প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম এই তোপচাঁচি। হ্রদের ধারেই রয়েছে পরেশনাথ পাহাড়, উচ্চতা প্রায় 4480 ফিট। জৈন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান পবিত্র তীর্থস্থান, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই মোক্ষ লাভ করেছিলেন। এটি জৈনদের কাছে সম্মেদ শিখর এবং সাঁওতালদের কাছে মারাংবুরু নামে পরিচিত। পাহাড়ের চূড়োতে ওঠার জন্য মধুবন গ্রাম থেকে প্রায় 9 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ডুলি বা হাঁটার ব্যবস্থাও রয়েছে। এরপরেই আপনি দেখে আসবেন উস্রি ঝর্ণা। মনে পড়ছে ছেলেবেলায় সেই সহজ পাঠের কথা? সহজ পাঠে রবি ঠাকুর এই ঝর্ণার কথাই তো উল্লেখ করেছিলেন। সত্যজিৎ রায়ের সৃষ্ট সেই বিখ্যাত চরিত্র প্রফেসর শঙ্কু থাকতেন গিরিডিতে, আর উস্রির ধারে ঘুরতে যেতেন তিনি। এরপরেই আপনি চলে আসুন মাইথন ড্যামে। মাইথন নামের উৎপত্তি হয়েছে মাইকা থান থেকে। এই মা হচ্ছেন আসলে দেবী কল্যাণেশ্বরী। আসানসোলের দিক থেকে যাওয়ার সময় প্রথমে কল্যাণেশ্বরী মায়ের দর্শন করতে পারেন। কল্যাণেশ্বরী দেবীর মন্দির প্রায় প্রতিদিনই খোলা থাকে। এই মন্দির প্রায় 500 বছরের পুরনো। মাইথন থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের আরেক বাঁধ পাঞ্চেত ড্যাম, পাঞ্চেত পাহাড়, বড়ন্তি ও গড় পঞ্চকোট। আপনি একটা দিন যদি হাতে নিয়ে যান তাহলে এই সমস্ত ডেস্টিনেশনগুলোই কভার করে নিতে পারবেন। বাঁধের নিচে পাহাড়ে 135 ফিট ভেতরে জলবিদ্যুৎ প্রকল্প। কিভাবে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে দেখে আসা যায়, আর তার জন্য প্রয়োজন দামোদর ভ্যালি কর্পোরেশনের পিআরওর অনুমোদন। বাঁধের নিচে রয়েছে ডিয়ার পার্ক। ছোটরা সঙ্গে থাকলে অবশ্যই ঘুরে আসবেন ডিয়ার পার্ক থেকে। আর মাইথন বাঙালিদের ভীষণ প্রিয় এক জায়গা, কারণ এই মাইথন লেকে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং ওখানে আপনাকে অপশন দেবে, বিভিন্ন দ্বীপের কথা বলবে। চেষ্টা করবেন সবকটা দ্বীপে একবার ঘুরে আসার। আপনি চাইলে ওই মাইথন ড্যামের জলাধারের মাঝে দ্বীপে বসে একটু চা সিঙাড়া মুড়িও খেতে পারেন। তাহলে দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন ধানবাদ ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।
1: এখন খবর। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। রাজ্যসভায় গৃহীত MSME উন্নয়ন সংশোধনী বিল। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদ ভবনে আজ সকালে NDA সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি কারাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয়

0: ছক আজ শুরু হচ্ছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের, তবে ওড়িশায় পরিস্থিতির উন্নতি। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিডি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যার সংশোধনী বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল বিলটি সভায় উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এদিকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিলও রাজ্যসভায় পাশ হয়েছে। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।
1: उपसभापति महोदय जी, मैं माननीय सदन के समक्ष प्रस्ताव करता हूं कि सूक्ष्म लघु और मध्यम उद्यम विकास संशोधन विधेयक 2026 पर विचार किया जाए।
0: এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি গতকাল বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না।
2: मैंने खड़गे जी को भी बोला कि आपने कांग्रेस एमपीओ को थोड़ा समझाई है, कम से कम बिल में हिस्सा तो ले। लेकिन खड़गे जी भी अपना कांग्रेस एमपीओ को समझा नहीं पाया, उनका व्यवहार बहुत खराब था और लोकसभा में भी कोई समझाने वाला नहीं है। राहुल गांधी जी तो नहीं आए, कांग्रेस के एमपी पूरा बिगड़ चुका है, उनको कोई समझाने वाला नहीं है। कांग्रेस में कोई नेता बचा नहीं है जो अपने सांसदों को सही रास्ते दिखा सके।
0: সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল আইনে পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জন সুরাজ পার্টি 1টি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জলপুর আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জলপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাঁতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে নীতিন নবীন উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুর লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 34। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা

0: উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।
1: হামনে বর্ষ 2047 2047 কো বিকশিত ভারত কে নির্মাণ কা লক্ষ্য রাখা হে, এসে হি 2036 কো ওড়িশা কো বিকশিত ওড়িশা বানানে কা লক্ষ্য রাখে হে। ইস লক্ষ্য কি প্রাপ্তি মে হামারি উচ্চ শিক্ষণ সংস্থানো কি অহম ভূমিকা হে, উনে এসে জ্ঞান কেন্দ্র কি রূপে কার্য করনা হে, জাহাঁ পর বিকশিত হুয়ে বিচারো অর প্রৌদ্যোগিকী সমাজ কি আবশ্যকতাও কা সমাধান করে।
0: উল্লেখ্য, তিন দিনের সফরে রাষ্ট্রপতি এখন ওড়িশায়। দক্ষিণ ওড়িশায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তপ্তপানির কাছে মা কামধুনি দেবীর মন্দিরে পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তেলেঙ্গানা হায়দ্রাবাদের ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তুকে সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ বৈঠকের উদ্বোধন করবেন। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং ক্রমাগত নজরদারি দেশের ভিজিলেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে। নতুন দিল্লিতে তিনি বিদায়ী কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ভিজিলেন্স পরিকাঠামো উন্নত হওয়ার ফলে গত 3-4 বছরে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন বকেয়া মামলা 4,000 থেকে 700 নেমে এসেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মাই কল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানতে পারবেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গত কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুদ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কেরালামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী ভিভি সতীশন গতকাল দুর্যোগ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বর্ষণজনিত ক্ষয়ক্ষতি, ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হয়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিরি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল পাশ, রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছি আমি, স্পন্দন।

সুপ্রভাত। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। শ্যামল গুপ্তের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে গানটি শুনলেন সুপ্রীতি ঘোষের কণ্ঠে। এই সকালের আড্ডার শুরুর গান বাছা নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হয় আমাদের। মানে আমরা সকলেই চাই যে সকালের এই সুন্দর সময়টায় একটা মন ভালো করা গান চালাতে, যে গান শুনলে মন ভালো হয়ে যাবে এমন মিষ্টি স্নিগ্ধ সকালে। আর তাই সেই মিঠে গান খুঁজতে গিয়ে বেশ বেগ পোয়াতে হয়। ঠিক আজকেই যেমন এই সুন্দর গানটি আমি সুপ্রীতি ঘোষের কণ্ঠে তুলে আনলাম, এই গানটি খুঁজতে গিয়ে যেটি হয়েছিল, সুপ্রীতি ঘোষ শিল্পীর নাম টাইপ করার পরে অসংখ্য গান বেরিয়ে এসেছে, কিন্তু সেই গানের মধ্যে বারবার যে গানটিতে চোখ চলে যায় বা চলে যাচ্ছিল, সেই গানটি

চাইলেও তুলে নিয়ে আসতে পারিনি, কারণ কিছু গান থাকে বিশেষ কিছু সময়ের জন্য। আর সেই গানটি হল বাঙালির সবচেয়ে প্রিয় গান, যে গান শুনলে বাঙালির হৃদয় আনন্দে বিহ্বল হয়ে ওঠে। একদমই তাই, আপনি যা ভাবছেন সেটি, বাজলো তোমার আলোর বেনু, মহিষাসুর মর্দিনীর সেই বিখ্যাত গান। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আসবে সেই পূর্ণ স্নিগ্ধ এক সকাল, যে সকালে মেট্রো সিটি কলকাতা থেকে প্রত্যন্ত গ্রাম বাংলার আনাচে কানাচে সর্বত্রই ভেসে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত গলার মহিষাসুর মর্দিনী। বাঙালির বড় প্রিয় সকাল সেটি, বড় প্রিয় সময়। আর এই মহিষাসুর মর্দিনী নামটির সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সুপ্রীতি ঘোষ, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, বাণীকুমার সকলের নামই জড়িয়ে আছে। কিন্তু এই মহিষাসুর মর্দিনী মহালয়া পুণ্যতিথি, আর তার সঙ্গে একই সরল রেখায় উচ্চারিত হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম। আজ তার জন্মদিন। 1905 সালে আজকের দিনে, অর্থাৎ 4 অগস্ট, উত্তর কলকাতার আহিরিটোলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম। বাবা রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ছিলেন পেশায় ভাষাতত্ত্ববিদ, মা সরলা দেবী। ঠাকুমা যোগমায়া দেবীর কাছে তিনি ছোটবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। প্রখর স্মৃতিধর বীরেন্দ্রকৃষ্ণ মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে সকলকে চমকে দিয়েছিলেন। আর ছেলেবেলা থেকেই অনায়াসে 40-50 পাতার কবিতা মুখস্থ অনর্গল বলতে পারতেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 40-50 পৃষ্ঠার কবিতা অনায়াসে বলতে পারতেন। ঠাকুমা শেক্সপিয়ার ও গিরিশচন্দ্র ঘোষের নাটক পাঠ করে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে, আর সেই সমস্ত নাটক অনায়াসেই বলে দিতে পারতেন তিনি। আর ছেলেবেলা থেকে রেডিওর প্রতি ছিল তাঁর প্রবল ঝোঁক। কিন্তু কিভাবে তিনি এলেন রেডিওতে, কিভাবে সৃষ্টি হল মহিষাসুর মর্দিনীর শুনব, তবে তার আগে শুনে নেব প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর আরেক বিখ্যাত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আরেকটি গান।

1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে চাকরি পাওয়ার পরেও তাঁর মন পড়ে থাকত এক নম্বর গার্স্টিন প্লেসে। এক নম্বর গার্স্টিন প্লেসে তখন আমাদের আকাশবাণীর স্টুডিও। টিফিনের সময় কিংবা বিকেলে ছুটির পরেই প্রায়ই তিনি চলে আসতেন অল ইন্ডিয়া রেডিওয়ে বন্ধুদের আড্ডায়। তিনি অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেখানে তখন একেবারে জমজমাটি আসর, গার্স্টিন প্লেসে তখন একেবারে চাঁদের হাট। আর সেখানে মধ্যমণি ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী। এই আসর থেকেই ধীরে ধীরে বেতার নাটকে সুযোগ পেয়ে গেলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। প্রথমবারেই তাঁর পরিচালনায় নাটকে অভিনয় করলেন বাণীকুমার, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়। 1928-এর 26শে অগস্ট বেতারে সম্প্রচার হল পরশুরামের রচিত নাটক চিকিৎসা সংকট। আর সেই সময়ে ঘটল এক যুগান্তকারী ঘটনা। তখন অল ইন্ডিয়া রেডিওর স্টেশন ডিরেক্টর নৃপেন মজুমদার, তাঁর ডাকেই 1928-এ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রেডিওয়ে সহকারী পরিচালক হিসেবে যোগ দিলেন। আর তারপর থেকে কী না করেছেন রেডিওর জন্য। এবার আসি মহিষাসুরমর্দিনীর সেই বিখ্যাত গল্পে। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই তখন প্রায় সরাসরি সম্প্রচারিত হতো, আজকের ভাষায় লাইভ। মহিষাসুরমর্দিনীতে যারা অংশ নিতেন তাঁরা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন রেডিও স্টেশনে। আর মহড়ার অবসরে চলতো চা পান, রঙ্গরসিকতা, আড্ডা, ঠাট্টাই আর কি, এসব যেমন হয় আর কি। একবার হয়েছে কি এরকম একটা আড্ডা চলছে মহিষাসুরমর্দিনীর ঠিক আগে, কেউ আড় হয়ে শুয়ে পড়েছেন তো কেউ ঘুরছেন এদিক সেদিক, কেউ আবার একেবারে খোশ গল্পে মশগুল, কিন্তু বাণীকুমার বসে আছেন রেকর্ডিংয়ে। ওই দিনের আগে, মানে আমি যেই দিনের কথা বলছি সেই দিনের আগে পর্যন্ত মহিষাসুরমর্দিনীর যে ভাষ্য অংশ তা পাঠ করা হতো একেবারে স্বাভাবিক কথ্যভঙ্গিতে, মানে যেভাবে আমি কথা বলছি অনেকটা সেইভাবে, কোনো সুরে নয়। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তাঁর স্ক্রিপ্ট নিয়ে বসে আছেন এবং তিনি নিজস্ব ধারায় চণ্ডীপাঠ করছেন সুরেলা কণ্ঠে। হঠাৎই তিনি করলেন কি, ওই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যের যে অংশটুকু, যে স্ট্যাঞ্জাটুকু, সেটি স্তোত্রের সুরে অনুকরণ করে বলতে শুরু করলেন। আর তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগল, সবাই একটু ঠাট্টা তামাশা করল, হাসল। আর ঠিক তখনই বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন, বেশ হচ্ছিল তো, হোক হোক না ওভাবেই। বীরেনবাবু তখন হেসে বললেন, আরে না না একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওভাবেই আবার করো তো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বেশ হকচকিয়ে গেলেন, কিন্তু তিনি আবার শুরু করলেন, দেবী প্রসন্ন হলেন। আর তারপর বাকিটা ইতিহাস। সেই দিনই বাংলার ইতিহাসে সংযুক্ত হল এক নতুন মাত্রা, অন্য ধারায় মহিষাসুরমর্দিনী পাঠ, মানে আজ আমরা যা শুনি। রেডিওর জন্য নিবেদিত প্রাণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সারা দেশ তথা পৃথিবী জুড়ে মহালয়ার পুণ্যতিথির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন চিরকালীনের হয়ে। শুনে নেব সেই মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানের আর একজন বিখ্যাত শিল্পী উৎপলা সেনের কণ্ঠে আরেকটি গান।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত।

0: করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ সঙ্গীতজ্ঞ জয়দেবের স্মরণে।

প্রথম সুরশিল্পী যার ভান্ডারে আসে তিনটি জাতীয় পুরস্কার। 1972 রেশমাউর সেরা ছবির জন্য সেরা সুরকারের সম্মান,

0: হবে তো।
1: ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় তার অভিনয় দেখা যায়, পরে আত্মপ্রকাশ বলিউডের সুরকার হিসেবে। প্রথমে সহকারী, পরে পুরোদস্তুর সুরকার হিসেবে নিজেকে মেলে ধরেন চেতন আনন্দের জরুকা ভাইতে।

1919-এর 3রা আগস্ট, জীবনাবসান 1927-এর 6ই জানুয়ারি। শিল্পীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।

সঙ্গীতজ্ঞ জয়দেবের স্মরণে শুনলেন আজকের দৃষ্টিকোণ। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। আর্ট ডেন অর্থাৎ আদিম গুহায় শিল্পচর্চা। আসলে এই আর্ট ডেন যে শব্দটি আমি বললাম, এটি একটি আধুনিক স্টুডিও বা আলোক চিত্রঘরের নাম। বিংশ শতকের শুরুর দিকে মেদিনীপুর শহরের কেরানি তলা অঞ্চলে এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন চিত্রশিল্পী হেম কানুনগো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যিনি দ্রোণাচার্য নামে পরিচিত, যিনি ছিলেন ক্ষুদিরাম বসুর অস্ত্রগুরু। স্বয়ং কাজী নজরুল ইসলাম তাকে অস্ত্রগুরু দ্রোণাচার্য হেমচন্দ্র কানুনগো নামে অভিহিত করেছিলেন। পরাধীন ভারতবর্ষের অন্ধকার ক্যানভাসে সূর্যোদয়ের রং লাগিয়ে স্বাধীনতার স্বপ্নচিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি। 1906 সালে ক্যালকাটা ফ্ল্যাগ নামে পরিচিত জাতীয় ভাবনায় অঙ্কিত ভারতবর্ষের প্রথম পতাকা অবয়বটি তাঁরই মস্তিষ্ক প্রসূত। আত্মঘাতী বাঙালিকে বোমা তৈরির কৌশল শিখিয়ে বিলিতি শাসনের কালো হাত থেকে মুক্তি দেওয়ার অদম্য সাহস জুগিয়েছিলেন তিনি হেমচন্দ্র কানুনগো। যুবা বিপ্লবীদের সঙ্গে নিয়ে একেবারে ছবির মতো করে সাজাতেন ইংরেজ নিধনের নিখুঁত প্লট। তিনি একজন আদ্যন্ত চিত্রশিল্পী তো বটেই, যে শিল্পী একদা কাঁপিয়ে দিয়েছিল নিষ্ঠুর ব্রিটিশ শাসকদের বুক। আজ তাঁর জন্মদিন। 1871 সালের 4 আগস্ট পশ্চিম মেদিনীপুরের বেলদার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন বীর বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।

হেমচন্দ্র কানুনগো 1906 সালে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিপ্লবীদের কাছ থেকে সশস্ত্র সংগ্রামের তথ্য সংগ্রহ এবং প্যারিসে বোমা তৈরির কৌশল শেখা। বিদেশ যাত্রার জন্য তিনি নিজের পৈতৃক সম্পত্তিও বিক্রি করে দিয়েছিলেন। বিদেশেই স্বাধীনতা সংগ্রামী মাদাম কামার সঙ্গে দেখা হয় হেমচন্দ্র কানুনগোর। 1907 সালের 22 আগস্ট জার্মানির স্টুয়ার্ট কাটে আন্তর্জাতিক সোশ্যালিস্ট কনফারেন্সে হেমচন্দ্রের স্কেচ করা জাতীয় পতাকা তুলে ধরেছিলেন মাদাম কামা, আর সেটাই দেশের প্রথম জাতীয় পতাকা। এখনও পুনের তিলক মন্দিরে সেই স্কেচ রাখা আছে। 1919 সালের আলিপুর বোমা মামলা তাঁরই পরিকল্পনার ফসল। এরপর আলিপুর বোমা মামলায় তাঁকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ, আর তারপর আজীবনের মতো তাঁকে পাঠিয়ে দেওয়া হয় আন্দামানে। কিন্তু 1921 সালে তাঁকে মুক্তি দেওয়া হয়। আবার রাধানগর গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। শেষ জীবন অতিবাহিত করেন এই বাড়িতেই বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।

0: এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কে এমন শক্তিমান? খাম্বাজ রাগ ও দাদরা তালের এই রবীন্দ্রসঙ্গীতের রচনাকাল 1905 সালে, বাংলার 1312 বঙ্গাব্দের 21শে আশ্বিন, যে সময়টা দেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে। একের পর এক সশস্ত্র আন্দোলন, কখনো বা বিপ্লবীদের নানান প্ল্যান পরিকল্পনা, আর সেদিকে ইংরেজ শাসকদের চোখ রাঙানে। ঠিক তেমনই একটি সময়ে এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সেই গান যার উদাত্ত কণ্ঠে আপনাকে আমি শোনালাম তার নাম নিশ্চয়ই বলে দিতে হবে না। তিনি আমাদের সকলের প্রিয়, ভীষণ কাছের কিশোর কুমার, অর্থাৎ আভাস কুমার গাঙ্গুলী। আজ তাঁরও জন্মদিন, শুনব তাঁর জীবনেরও নানান কথা, কিন্তু তার আগে শুনে নেব জানা অজানা।

0: जाना और जाना।
1: প্রত্যেক বছর অগাস্ট মাসের দুই তারিখে আমরা উদযাপন করি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন। সেই সূত্রেই আজ জানা অজানায় প্রফুল্লচন্দ্রের বইপত্র প্রথম পর্ব বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: আচার্য প্রফুল্লচন্দ্র রায় এদেশে পাশ্চাত্য ধারা রসায়ন চর্চার পথিকৃৎ। ভারতবর্ষে আধুনিক রসায়ন গবেষণা ও অধ্যাপনা তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। মার্কিউরাস নাইট্রাইট এবং অন্যান্য বহু নাইট্রাইট যৌগ সংশ্লেষণ করে তিনি রসায়ন জগতে পরিচিত হয়েছিলেন মাস্টার অফ নাইট্রাইটস নামে। বেঙ্গল কেমিক্যাল তাঁর উদ্যোগে স্থাপিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। বিভিন্ন শিল্পোদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। এই সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি তাঁর সমাজভাবনা, ইতিহাস চর্চা, বিজ্ঞানের আলোচনা ও সাহিত্য চর্চার একটি সুদীর্ঘ ইতিহাস আছে, যা বহুদিন

অনালোচিত ছিল। বাংলা ও ইংরাজিতে তিনি অনেক কিছু লিখেছেন। কোনো একজন ব্যস্ত বিজ্ঞানীর জীবনে এ এক বিরল ঘটনা। তাঁর প্রকাশিত গ্রন্থগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক, প্রফুল্লচন্দ্রের জীবৎকালে প্রকাশিত বই ও পুস্তিকা। দুই, প্রফুল্লচন্দ্রের মৃত্যুর পর সংকলিত তাঁর লেখাপত্র। তাঁর প্রকাশিত প্রথম বই বা পুস্তিকা ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি এডিনবরা থেকে প্রকাশিত হয় 1885 সালে।

0: সর্বোৎকৃষ্ট প্রবন্ধের জন্য পুরস্কার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে প্রফুল্লচন্দ্র ইতিহাস ও পলিটিক্যাল ইকোনমি বিষয়ে বহু বই থেকে তথ্য সংগ্রহ করে এই প্রবন্ধ লিখেছিলেন। তার প্রবন্ধটি শ্রেষ্ঠ বিবেচিত হয়নি, হওয়ার কথাও নয়। পরীক্ষকরা মন্তব্য করেছিলেন এটি উল্লেখযোগ্য প্রবন্ধ, যেটিতে মটো আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শ্লেষপূর্ণ আক্রমণে পূর্ণ। পুস্তিকার আকারে প্রবন্ধটি ছেপে প্রকাশ করেন প্রফুল্লচন্দ্র। বইটি দুটি অংশ। 1911 সালে প্রফুল্লচন্দ্র নামাঙ্কিত আরকেবিকে সম্মিলনী এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বইটির একটি কপি সংগ্রহ করে ভারতবর্ষে প্রথম প্রকাশ করে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রফুল্লচন্দ্রের শতবার্ষিকী স্মরণিকা থেকে আমরা দেখতে পাই, 1896 সালে এডিনবরা থেকে এসে অন ইন্ডিয়া নামে প্রফুল্লচন্দ্রের আরেকটি প্রকাশনার, কিন্তু সেই বই আমরা দেখিনি। তাঁর বই লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট বা আত্মচরিতের উল্লেখ থেকে মনে হয় এইটি ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনির দ্বিতীয় সংস্করণ। প্রফুল্লচন্দ্রের প্রথম লেখা বাংলা বই সরল প্রাণীবিজ্ঞান প্রকাশিত হয় 1902 সালে। প্রফুল্লচন্দ্র প্রাণীবিজ্ঞানী ছিলেন না, তবে আগ্রহী প্রকৃতিবিদ হিসেবে তাঁকে আমরা দেখেছি। জীবজন্তু গাছপালার প্রতি তার আগ্রহ ছিল। প্রফুল্লচন্দ্র, ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার প্রাণকৃষ্ণ আচার্য, রামব্রহ্ম সান্যাল, হিরম্বচন্দ্র মৈত্র, বিপিন বিহারী সরকার প্রমুখরা একটি নেচার ক্লাব খুলেছিলেন। সেখানে হাতে কলমে মৃত প্রাণীর সব ব্যবচ্ছেদ সহ প্রাণীবিদ্যা ও শারীরবিদ্যার বিভিন্ন বিষয় আলোচিত হতো। এই বইটি প্রফুল্লচন্দ্রের সেই আগ্রহেরই ফসল। সরল প্রাণীবিজ্ঞানে কেবলমাত্র মেরুদণ্ডী প্রাণীদের কথা আছে। প্রথমত স্তন্যপায়ী, বিড়াল, কুকুর, নকুল, এইভাবে ক্রমে ক্রমে শ্রেণীবিভাগ অনুযায়ী নতুন নতুন তথ্যে সন্নিবেশ করে প্রাণীতত্ত্ব সম্বন্ধে যাতে পাঠকের আগ্রহ ও উৎসাহ তৈরি হয় এমনভাবে পুস্তকটি সংকলিত। শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বইতে 59টি চিত্র সন্নিবেশিত হয়েছিল। দীর্ঘদিন ধরে বইটি দুষ্প্রাপ্য থাকার পর প্রফুল্লচন্দ্রের জন্মের সার্ধ শতবর্ষে 2011 সালে দীপক কুমার দায়ের সম্পাদনায় বইটি পুনর্মুদ্রিত হয়েছে। যে বইটির জন্য প্রফুল্লচন্দ্রের খ্যাতি সর্বজন বিদিত সেটি তার লেখা বিখ্যাত গ্রন্থ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। প্রফুল্লচন্দ্রের নিজের কথায়, দামি জিনিস মাত্র একটা লিখেছি, সেটা হলো হিন্দু রসায়নের ইতিহাস। প্রেসিডেন্সি কলেজে যোগদানের পর তিনি তাঁর কাজকে দুটি ভাগে ভাগ করে নিয়েছিলেন, অধ্যয়ন ও ল্যাবরেটরিতে গবেষণা। অধ্যয়নের অন্যতম বিষয় ছিল রসায়নশাস্ত্রের ইতিহাস এবং প্রসিদ্ধ রসায়নবিদদের জীবনী। মার্সেলিন বার্থেলো এই বিষয়ে তাঁকে উৎসাহ দিয়েছিলেন আর প্রফুল্লচন্দ্র মনে করেছিলেন এটা তাঁর সেলফ ইম্পোজড জব। ভারতবর্ষের বিভিন্ন গ্রন্থাগার এবং লন্ডনের ইন্ডিয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জোগাড় হল নানা তথ্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন কাশী, কাশ্মীর, এমনকি প্রতিবেশী দেশ নেপাল থেকে পুঁথি আনিয়ে চলল নিরন্তর পড়াশোনা ও গবেষণা। তাঁকে সহায়তা করেছিলেন নবকান্ত কবিভূষণ। 1902 সালে প্রকাশিত হল এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির প্রথম খণ্ড। বিপুলভাবে সমাদৃত হওয়ার পর এই গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1909 সালে। দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় লিখে দিয়েছিলেন দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল। এই বইতে ভারতবর্ষে বিজ্ঞানচর্চার অবক্ষয় নিয়ে তিনি স্পষ্ট যুক্তি দেখিয়েছিলেন। তাঁর মতে নানা শিল্পকর্ম, শল্যবিদ্যা, কারিগরি কাজকর্ম হয়ে দাঁড়িয়েছিল নিচু জাতের লোকেদের কাজ। এটা হয়ে দাঁড়িয়েছিল বংশগত পেশা। এর চরম মূল্য দিতে হয়েছে আমাদের। সমাজের চিন্তাশীল মানুষেরা হাতে কলমে কাজ করা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল, ফলে কোনো জিনিস কেন হয়, কেমন করে হয়, এসব ভাবনা চিন্তা আর কাজ করেনি। পরীক্ষা নির্ভর বিজ্ঞান থেকে ধীরে ধীরে সরে গিয়েছে ভারতবর্ষের সমাজ। এই কারণেই এদেশের মাটিতে একজন ডেকার্ত বা একজন নিউটনের জন্ম হয়নি। বেদান্ত এবং শঙ্করের মায়াবাদকে কখনোই মেনে নিতে পারেননি প্রফুল্লচন্দ্র। তাঁর মতে মায়াবাদ ভারতবর্ষের প্রাচীন বিজ্ঞান চর্চার ধারাকে স্তব্ধ করে দিয়েছিল।
1: প্রফুল্লচন্দ্রের বইপত্র প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: শুনলেন জানা অজানা, শুনছেন সকালের আড্ডা। তাঁর বাড়ির সামনে একটি বোর্ড লাগানো থাকত, আর সেই বোর্ডে ইংরেজিতে যা লেখা থাকত তাঁর বাংলা অনুবাদ করলে দাঁড়ায় কিশোর কুমার হইতে সাবধান। হ্যাঁ, কিশোর কুমারের বাড়ির সামনে এই বোর্ডটি লাগানো থাকত, যেখানে লেখা থাকত কিশোর কুমার হইতে সাবধান। বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে অনেকেই আজব ঘটনার মুখোমুখি হয়েছেন। আসলে খামখেয়ালি আচরণ ছিল কিশোর কুমারের বর্ণময় জীবনের অঙ্গ। আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী গৌরী দেবীর ছোট ছেলে আভাস কুমারের জন্ম 1929 সালের 4ই অগস্ট ব্রিটিশ ভারতের সেন্ট্রাল প্রভিন্স অর্থাৎ আজকের মধ্যপ্রদেশের খণ্ডোয়া অঞ্চলে। পরবর্তীকালে প্রথাগত তালিম

ছাড়াই যিনি হয়ে উঠেছিলেন বলিউডের অন্যতম প্রতিষ্ঠান। আর তাই বিস্ময় শব্দটা বোধহয় তাঁর জন্যই বানানো, কিংবা তাঁর জীবনেরই সমার্থক। তিনি যে কিশোর কুমার, অভিনয়ের বদলে আভাস প্রথম কেরিয়ার শুরু করলেন বম্বে টকিজের কোরাস শিল্পী হিসেবে। বিনোদন দুনিয়ায় পা রেখেও তিনি দুই দাদার মতো নিজের নাম পরিবর্তন করলেন। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে গেলেন কিশোর কুমার। আর বাকিটুকু চলুন তাঁর নিজের মুখ থেকেই শুনে নিই।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

কেএল সাইগাল এবং পাকিস্তানি শিল্পী আহমেদ রুশদের প্রভাব ছিল কিশোর কুমারের ওপর। এক ঘরোয়া আড্ডায় এসডি বর্মন তাকে পরামর্শ দিলেন একদিন নিজস্ব গায়কী তৈরি করতে। এরপর কিশোর কুমার তাঁর গায়কীতে পাশ্চাত্য প্রভাব আনলেন। মার্কিন শিল্পী জিমি রজার্স এবং নিউজিল্যান্ডের গায়ক টেক্স মর্টনের গান শুনে নিজের গায়কীরও সঙ্গী করে নিলেন ইয়োডলিংকে। ক্রমে ইন্ডাস্ট্রিতে রাজেশ খান্না, জিতেন্দ্র, দেবানন্দ, অমিতাভ বচ্চনের কণ্ঠ হয়ে উঠলেন কিশোর কুমার। সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় হাফ টিকিট ছবিতে নারী ও পুরুষ দ্বৈত ভূমিকার কণ্ঠে গান গেয়ে বাজিমাত করলেন কিশোর কুমার। কিন্তু ওই যে বললাম, খামখেয়ালিপনায় তিনি একেবারেই সিদ্ধহস্ত ছিলেন। তিনি এত খামখেয়ালি ছিলেন, কখন কি করবেন কেউ জানতেন না। আর যে কাজ তিনি করতে চাইতেন না বা করবেন না বলে স্থির করতেন, সেই কাজ কেউ কখনোই তাকে দিয়ে করাতে পারত না। একবার হয়েছে কি, বিখ্যাত প্রডিউসার ডিরেক্টর বি আর চোপড়ার সঙ্গে কিশোর কুমারের এক প্রস্থ ঝামেলা। ওই যে বললাম, খামখেয়ালি আচরণ ছিল কিশোর কুমারের বর্ণময় জীবনের অঙ্গ। এমনিতে বি আর চোপড়ার ফিল্মে কাজ করার তেমন উৎসাহ ছিল না কিশোর কুমারের। কিন্তু তিনি এড়িয়ে যাবেন কিভাবে, তিনি একটি ফন্দি আঁটলেন। বি আর চোপড়ার কাছ থেকে প্রস্তাব পেতেই হঠাৎ চোপড়াজিকে বলে বসলেন, করতে পারি, কিন্তু প্লেব্যাক করার জন্য আমার একটা শর্ত আছে। বি আর চোপড়া বললেন, কি শর্ত? কিশোর কুমার সরাসরি তাকে বললেন, সেন্টার টেবিলের ওপরে উঠে দাঁড়িয়ে আপনাকে প্রথমে কুকুরের ডাক ডাকতে হবে, তারপর মুরগির ডাক ডাকতে হবে, তাহলে আমি আপনার ছবিতে প্লেব্যাক করব। রেগে অগ্নিশর্মা হয়ে চোপড়াজি একেবারে বাংলো ছেড়ে সোজা বেরিয়ে গেলেন। এরকমই কাণ্ড ঘটাতেন। আর একবার এক বিখ্যাত প্রডিউসার ফোন করেছেন কিশোর কুমারের অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার জন্য। তাতে কিশোর কুমার তাকে কি বলেছিলেন শুনবেন? কিশোর কুমার তাকে বললেন, তিনি যেন, অর্থাৎ সেই প্রডিউসার যেন সঙ্গে করে একটা নৌকা নিয়ে আসেন।

প্রডিউসার বললেন, নৌকা? হঠাৎ নৌকা করে কেন যাব, নৌকা কি হবে? কিশোর কুমার তার উত্তরে বললেন, দেখুন, আমার বাগানটাকে আমি খাল বানিয়ে ফেলেছি, ঠিক যেমন ভেনিস শহরটা তেমনি। তো নৌকা না আনলে ঘরে ঢুকবেন কি করে? স্রেফ মজা, একেবারে কিশোর সুলভ মজা করতেন, নিজের মতো করে কাটিয়েছেন জীবন। আর গান, তাঁর গানে তো আপামোর বাঙালি, আপামোর ভারতবাসী সবাই পাগল, সবাই তাঁর গানে আজও মাথা দোলাই গুনগুনিয়ে উঠে। সময় প্রায় শেষ, বিদায় নিতে হবে, কিন্তু যেতে যেতে কিশোর কুমারের কণ্ঠে তাঁরই জন্মদিনে এই গানটি রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর রাবাত, এই নিয়ে বলছেন শ্রাবণী চট্টোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
1: কেউ কাউকে মনে রাখে না, স্মৃতি সতত ধুলো, উড়িয়ে দেওয়ার হাওয়া ভুলিয়ে দিয়ে যায় সব নাম, সব মুখ, স্পষ্ট আর অস্পষ্টগুলো। একটির শেষের সুর ঢাকা পড়ে যায় অন্য এক আরম্ভের গানে। কিন্তু ইতিহাস, তাকে কি অস্বীকার করা যায়? যায় না। তাই তো শতাব্দীর পর শতাব্দী ধরে আটলান্টিকের ঢেউ উত্তর আফ্রিকার এক উপকূলে দাঁড়িয়ে নিঃশব্দে মানুষের পদধ্বনি শুনে এসেছে। কখনো সেই পদধ্বনি এসেছে বিজয়ীর, কখনো নির্বাসিতের, কখনো তা ছিল বণিকের, কখনো জলদস্যুর, আবার কখনো বা কোনো স্বপ্নদ্রষ্টা সম্রাটের, যিনি বিশ্বাস করতেন পাথর দিয়েও ইতিহাস লেখা যায়। সমুদ্রের হাওয়া আজও সেখানে বয়ে যায়, কিন্তু সেই হাওয়ায় যেন মিশে আছে বহু শতাব্দীর কিছু অব্যক্ত গল্প। গল্প এক অসমাপ্ত মিনারের, গল্প এক হারিয়ে যাওয়া প্রজাতন্ত্রের, গল্প নির্বাসিত মানুষের চোখের জলের। ইতিহাসের বড় অদ্ভুত নিয়ম, সে কিছু শহরকে কেবল মানচিত্রে একটি নাম হিসেবে বাঁচিয়ে রাখে, আবার কিছু শহরকে পরিণত করে এক জীবন্ত মহাকাব্যে। এই শহরটি তেমনই, তার বুকে ঘুমিয়ে আছে রোমান সভ্যতার স্মৃতি, তার প্রাচীর দেখেছে সুলতানদের উত্থান, তার অলি গলি একদিন আশ্রয় দিয়েছিল ঘরহারা মানুষকে, আর তার সমুদ্রপথ একসময় ইউরোপের কাছে ছিল আতঙ্কের আর এক নাম। আজ সে শান্ত, প্রশস্ত রাস্তা, পাম গাছের সারি আর আধুনিক নগর জীবনের ভিড়ে তাকে দেখে বোঝার উপায় নেই কত শতাব্দীর ইতিহাস সে নীরবে বহন করে চলেছে। সে ইতিহাসের সন্ধানে আজ আমাদের যাত্রা মরক্কোর উত্তর পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের অনন্ত নীল জলরাশি আর বু রেগরেগ নদীর শান্ত মোহনায়, যেখানে দাঁড়িয়ে আছে একটি শহর যার নাম রাবাত। প্রথম দর্শনে একে আধুনিক মরক্কোর এক শান্ত সুশৃঙ্খল রাজধানী বলেই মনে হতে পারে। প্রশস্ত রাস্তা, সারি সারি পাম গাছ, ফরাসি স্থাপত্যের পরিশীলিত ছোঁয়া আর প্রশাসনিক ব্যস্ততায় মুখর এক নগর জীবন, সব মিলিয়ে যেন এক আধুনিক শহরের প্রতিচ্ছবি। কিন্তু শহরকে কি শুধুই তার বর্তমান দিয়ে চেনা যায়? হয়তো না, কারণ এই আধুনিকতার আবরণের ঠিক নিচেই নিঃশব্দে ঘুমিয়ে আছে প্রায় 3000 বছরের এক বিস্ময়কর ইতিহাস। এমন এক ইতিহাস যা দেখেছে সাম্রাজ্যের উত্থান ও পতন, নির্বাসিত মানুষের কান্না, জলদস্যুদের উন্মত্ততা, অসমাপ্ত স্বপ্নের দীর্ঘশ্বাস এবং স্বাধীনতার নতুন সূর্যোদয়। হয়তো এই কারণেই ইউনেস্কো আজ রাবাতকে কেবল একটি রাজধানী শহর হিসেবে নয়, বরং মানব সভ্যতার এক অমূল্য স্মৃতিচিহ্ন হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাবাতের ইতিহাস কোনো সরল রেখায় এগোয়নি। কখনো সে ছিল প্রাচীন বণিকদের বাণিজ্যিক ঘাঁটি, কখনো পরাক্রমশালী খলিফাদের বিজয়ের প্রতীক, কখনো বা আটলান্টিক কাঁপানো জলদস্যুদের স্বাধীন প্রজাতন্ত্র। আর আজ, আজ সে যেন সময়ের এক নীরব গ্রন্থাগার, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি প্রাচীর আর প্রতিটি দরজা ইতিহাসের কোনো না কোনো অধ্যায় আগলে বসে আছে। কথায় বলে শুরুরও শুরু থাকে। রাবাতের সেই শুরুটা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 3000 বছর আগে, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী। ভূমধ্যসাগরের দূর দেশ থেকে ফিনিশীয় ও কার্থেজীয় বণিকেরা পাড়ি জমালেন আফ্রিকার পশ্চিম উপকূলে। তাদের পালতোলা জাহাজ এসে নোঙর ফেলল বু রেগরেগ নদীর তীরে। হয়তো সেদিন তারা নিজেরাই জানতেন না, তাদের স্থাপন করা সেই ছোট্ট বাণিজ্য কেন্দ্রই একদিন উত্তর আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহরের ভিত্তিপ্রস্তর হয়ে উঠবে। সময়ের চাকা থেমে থাকে না। ফিনিশীয়দের পর এল রোমানরা, তাদের হাতে এই অঞ্চল পরিচিত হল সালা কোলোনিয়া নামে। আজ যেখানে চেল্লাহর নিস্তব্ধ ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, সেখানেই একসময় ছিল রোমান সভ্যতার প্রাণস্পন্দন, ছিল ফোরাম, ছিল জলপাই বাগান, ছিল ব্যস্ত বাজার। আর চেল্লাহর ভাঙা স্তম্ভগুলোর দিকে তাকালে মনে হয় ইতিহাস যেন নীরবে ফিসফিস করে বলে, মানুষ চলে যায়, সভ্যতা মুছে যায়, কিন্তু সময় সবকিছুই মনে রাখে। তবে রাবাতের প্রকৃত জন্ম হয়েছিল আরও কয়েক শতাব্দী পরে, সময়টা দ্বাদশ শতাব্দী। আলমোহাদ রাজবংশ তখন উত্তর আফ্রিকা ও আন্দালুসিয়ার বিস্তীর্ণ অঞ্চল শাসন করছে। 1150 সালের দিকে সুলতান আবদ আল মুমিন স্পেনে খ্রিস্টান রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযানের জন্য বু রেগরেগ নদীর তীরে একটি সামরিক দুর্গ নির্মাণ করেন। আরবি ভাষায় এই দুর্গের নাম ছিল রিবাত। সেই রিবাত থেকেই জন্ম নেয় আজকের রাবাত। কিন্তু ইতিহাসের কাছে কিছু মানুষ শুধুই শাসক নন, তাঁরা স্বপ্নদ্রষ্টাও। ইয়াকুব আল মনসুর ছিলেন তেমনই একজন। 1193 সালে তিনি রাবাতকে তাঁর সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। তাঁর স্বপ্ন ছিল এমন এক শহর গড়ে তোলা যা হবে সমগ্র ইসলামী বিশ্বের গর্ব। তিনি শুরু করলেন এক বিশাল মসজিদের নির্মাণ, যার মিনার হবে পৃথিবীর অন্যতম উচ্চতম। আজ আমরা তাকে চিনি হাসান টাওয়ার নামে।

নামে। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর, 1199 সালে ইয়াকুব আল মানসুরের মৃত্যু হল, থেমে গেল নির্মাণ কাজ। যে মিনারটির উচ্চতা 86 মিটার হওয়ার কথা ছিল তা থেমে রইল প্রায় 44 মিটারে। আর 1755 সালের ভয়াবহ লিসবন ভূমিকম্প বাকি কাঠামোকেও ধ্বংস করে দিল। তবু আশ্চর্যের বিষয়, সময় এই অসমাপ্ততাকে অভিশাপ বানায়নি, বরং আজ 800 বছর পরেও হাসান টাওয়ার দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক হয়ে। হয়তো পৃথিবীর সব শহরেরই একটি করে আত্মা থাকে, রাবাতের আত্মা লুকিয়ে আছে এই অসমাপ্ত মিনারের মধ্যেই। তবে রাবাতের কাছে এই অসমাপ্ততা কোনো ব্যর্থতার প্রতীক নয়, বরং মনে হয় শহরটি যেন যুগের পর যুগ ধরে তাঁর অপূর্ণতাকেই আপন করে নিয়েছে। কারণ সব স্থাপত্যের ভাগ্যে ইতিহাস হয়ে ওঠা লেখা থাকে না, কিছু কিছু স্থাপত্য অসমাপ্ত বলেই অমর হয়ে ওঠে। আর হয়তো সেই কারণেই 2012 সালে ইউনেস্কো রাবাতকে মডার্ন ক্যাপিটাল অ্যান্ড হিস্টোরিক সিটি আর শেয়ার্ড হেরিটেজ হিসেবে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা প্রদান করে। পৃথিবীতে এমন শহর খুব কমই আছে যেখানে দ্বাদশ শতাব্দীর প্রাচীন প্রাচীর, সপ্তদশ শতাব্দীর আন্দালুসীয় স্মৃতি এবং বিংশ শতাব্দীর আধুনিক নগর পরিকল্পনা এত স্বাভাবিকভাবে পাশাপাশি সহাবস্থান করে। কিন্তু রাবাতের ইতিহাসে আরও এক আশ্চর্য অধ্যায় রয়েছে। সপ্তদশ শতাব্দী, স্পেনের রাজা তৃতীয় ফিলিপ আন্দালুসীয় মুসলিমদের নির্বাসিত করলেন। হাজার হাজার গৃহহীন মানুষ এসে আশ্রয় নিল রাবাতে। তাদের চোখে ছিল হারিয়ে যাওয়া জন্মভূমির স্মৃতি আর মনে ছিল ক্ষোভ। সে ক্ষোভই একসময় রূপ নিল দুঃসাহসিকতায়। 1627 সালে তারা গড়ে তুলল বউ রেগরেগ প্রজাতন্ত্র, জলদস্যুদের এক স্বাধীন রাষ্ট্র। ভাবা যায়, ইতিহাসবিদদের মতে উত্তর আফ্রিকার ইতিহাসে এটি ছিল এক অনন্য অধ্যায়। প্রায় 6 দশক ধরে আটলান্টিকে জলপথে এই প্রজাতন্ত্রের প্রভাব অনুভূত হয়েছিল। ইউরোপীয় বণিক জাহাজগুলোর কাছে রাবাতের নাম ছিল একই সঙ্গে বিস্ময় ও আতঙ্কের প্রতীক। অর্থাৎ আজকে শান্ত রাবাত একসময় ছিল আটলান্টিকের আতঙ্ক। ইউরোপীয় জাহাজগুলো রাবাতের নাম শুনলেই ভয় পেত, যেমনটা আগেই বললাম। জলদস্যুরা সমুদ্রপথে লুটোদরাজ চালাত, বন্দীদের মুক্তিপণ আদায় করত, আর সেই অর্থে আরও শক্তিশালী করে তুলত শহরের প্রতিরক্ষা ব্যবস্থা। হয়তো এই কারণে রাবাতকে বোঝা এত কঠিন। সে কখনো শুধুই রাজধানী নয়, সে একই সঙ্গে একজন সুলতানের স্বপ্ন, একজন নির্বাসিতের কান্না এবং একজন জলদস্যুর সাহসের নাম। তারপর এল ফরাসি যুগ। 1912 সালে মরক্কো ফরাসি প্রোটেক্টরেটের অধীনে এল। ফরাসি প্রশাসক হুবার্ট লিওতি ইতিহাসে ভরা ফেজ কিংবা ব্যস্ত মারাকেশকে নয়, রাজধানী হিসেবে বেছে নিলেন রাবাতকে। কারণ তিনি এই শহরের মধ্যে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। শুরু হল নতুন এক অধ্যায়। গড়ে উঠল প্রশস্ত রাস্তা, আধুনিক প্রশাসনিক ভবন, ইউরোপীয় নগর পরিকল্পনা। অদ্ভুত ব্যাপার হল, আধুনিকতা এসে রাবাতের ইতিহাসকে মুছে দেয়নি, বরং তাকে আরও স্পষ্ট করে তুলেছে। 1956 সালে মরক্কো স্বাধীনতা লাভ করল, আর স্বাধীন মরক্কো রাবাতকেই নিজের রাজধানী হিসেবে বেছে নিল। আজকের রাবাতে হাঁটলে মনে হয় যেন কোনো জীবন্ত সময় যন্ত্রের ভেতর দিয়ে চলেছি আমরা। একদিকে কাসবা অফ উদাইয়ার নীল সাদা সরু গলি, যা আজও আন্দালুসিয়া স্মৃতি বহন করে চলেছে। অন্যদিকে ব্যস্ত মদিনা, যেখানে শতাব্দী প্রাচীন কারুশিল্প আজও বেঁচে আছে। আবার তার পাশেই দাঁড়িয়ে আছে আধুনিক অফিস, ট্রামলাইন আর ভবিষ্যতের স্বপ্নে বিভোর এক নতুন প্রজন্ম। পৃথিবীতে এমন শহর খুব কমই আছে যেখানে অতীত ও বর্তমান এত সহজে একে অপরের হাত ধরে হাঁটে। সন্ধ্যাবেলায় যখন আটলান্টিকের বাতাস এসে ছুঁয়ে যায় হাসান টাওয়ারের গা, তখন মনে হয় শহরটা যেন নিজেই কথা বলছে। সে যেন বলছে, আমি দেখেছি রোমানদের, দেখেছি সুলতানদের, দেখেছি জলদস্যুদের, দেখেছি স্বাধীনতার পতাকা উড়তে। আমি সময়কে থামাতে পারিনি, কিন্তু সময়ও আমাকে হারিয়ে দিতে পারেনি। তাই রাবাতকে কেবল মরক্কোর রাজনৈতিক রাজধানী হিসেবে মনে রাখবেন না, তাকে মনে রাখবেন একটি অসমাপ্ত স্বপ্নের শহর হিসেবে। একটি শহর যে আমাদের শেখায় সব ইতিহাস রক্তে লেখা হয় না, কিছু ইতিহাস লেখা হয় সমুদ্রের হাওয়ায়, প্রাচীন প্রাচীরের নীরবতায় আর অসমাপ্ত মিনারের দীর্ঘশ্বাসে। আর তাই আটলান্টিকের ধারে দাঁড়িয়ে রাবাত আজও নীরবে বলে চলে, আমি রিবাত আল ফাতাহ, বিজয়ের শিবির,
সাম্রাজ্য।

এসেছে, সাম্রাজ্য চলে গেছে, কিন্তু আমি আজও দাঁড়িয়ে আছি আমার অসমাপ্ত স্বপ্নকে বুকে নিয়ে সময়ের ওপারে ইতিহাসের ভেতরে। আজ রাবাতের রাজকীয় প্রাসাদ, মোহাম্মদ পঞ্চমের সমাধিসৌধ এবং হাসান টাওয়ার যেন পাশাপাশি দাঁড়িয়ে সময়ের তিনটি ভিন্ন অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। একদিকে সাম্রাজ্যের স্মৃতি, অন্যদিকে স্বাধীনতার সংগ্রাম, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষের চিরন্তন স্বপ্ন। সম্ভবত এটাই রাবাতের সবচেয়ে বড় পরিচয়। সে কখনো তার অতীতকে অস্বীকার করেনি, বরং ইতিহাসের প্রতিটি স্তরকে বুকে ধারণ করেই সে আজকের আধুনিক মরক্কোর রাজধানী হয়ে উঠেছে।

রাবাত, পরিচয় করালেন শ্রাবণী চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00, কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় 9:00।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। আজ শুনবেন কথিকা, অভিনয়ের স্নিগ্ধ আলো, জন্মশতবর্ষে জ্ঞানেশ মুখোপাধ্যায়, বলেছেন শিশির রায়।
3: সহজ স্বাভাবিক উপস্থিতি অনেক সময়ই আলাদা করে চোখে পড়ে না। এ যেমন জীবনের সত্য, তেমনি শিল্পেও। নাটকে বা চলচ্চিত্রে নায়ক বা নায়িকা যেমন পাঠক দর্শকের মনোযোগ পান, তাঁদের পাশে বা মুখোমুখি দাঁড়িয়ে থাকা চরিত্রাভিনেতারা তত আমল পান না। অথচ তলিয়ে ভাবলে বোঝা যায়, তাঁরা না থাকলে সেই নাট্য বা সিনেমা দৃশ্যের শিল্পরস অসম্পূর্ণ। জ্ঞানেশ মুখোপাধ্যায় ছিলেন সেই বিরল শিল্পীদের একজন। তিনি সে অর্থে নায়ক ছিলেন না, ছিলেন না প্রচারের কেন্দ্রেও, কিন্তু মঞ্চে বা ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি মানেই রসোত্তীর্ণ অভিনয়ের অভিজ্ঞতা ও আস্বাদ। আবার মঞ্চের অন্তরালে তিনিই ছিলেন দক্ষ সংগঠক, নাট্যকার, নির্দেশক, বাংলা নাটকের জন্য নিবেদিত প্রাণ। 1926 সালের 5 জুলাই তাঁর জন্ম। দেশভাগ পূর্ব বাংলার সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা বুদ্ধিদীপ্ত ও রাজনীতি সচেতন তরুণ জ্ঞানেশ অল্প বয়সেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যোগ দিয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ তথা আইপিটিএতে। আইপিটিএ শুধু নাট্যচর্চার ক্ষেত্র নয়, ছিল এক সামাজিক ও রাজনৈতিক চেতনার মঞ্চও। পরবর্তী জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও গণনাট্যের শৃঙ্খলা, দলগত কাজের সংস্কৃতি আর মানুষের কাছে শিল্পকে পৌঁছে দেওয়ার আদর্শ কখনো ছাড়েননি তিনি। চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ 1952 সালে সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ি ছবির মাধ্যমে, এমন তথ্যই বাংলার চলচ্চিত্র ইতিহাসে স্বীকৃত। শেষ অভিনীত ছবি 2003 সালের আলো, তরুণ মজুমদার পরিচালিত, অর্থাৎ 50 বছরেরও বেশি তাঁর চলচ্চিত্র অভিনয় জীবন।

এই দীর্ঘ সময় জুড়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলা ছবির স্বর্ণযুগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, রাজেন তরফদার, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, বারিন সাহা থেকে রাজা মিত্র, রাজা সেন, তালিকাটি দীর্ঘ এবং রত্নখচিত। এ থেকেই প্রমাণ করা চলে বিশেষ চরিত্রাভিনয়কে পর্দায় সপ্রাণ ও স্মরণীয় করে তুলতে বঙ্গ চলচ্চিত্র পরিচালকদের আস্থার জায়গাটি অর্জন করতে পেরেছিলেন তিনি। এত ছবি, এত চরিত্র, এমনই তাদের বৈচিত্র্য ও বিশিষ্টতা যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে বলা যায় তা নিয়ে ধন্দে পড়তে হবে। তবুও অবশ্য করে বেছে নেওয়া যেতে পারে মৃণাল সেনের ২২শে শ্রাবণ ছবিতে প্রিয়নাথ, সত্যজিৎ রায়ের অভিযান ছবিতে জোসেফ, ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প ছবিতে পঞ্চানন ওস্তাদ, রাজেন তরফদারের গঙ্গা ছবিতে পাঁচু মালোর মতো চরিত্রে জ্ঞানেশ মুখোপাধ্যায়ের অভিনয়। বড় বড় আয়ত দুটি চোখ ছিল তার, এক সুগভীর বিষণ্নতা আর সারল্য মাখা। সেই চোখ আর মুখমণ্ডলী হয়ে উঠত যেন শিল্পীর ক্যানভাস। ২২শে শ্রাবণ ছবিতে সেই ক্যানভাসে নানা রং পড়তে দেখি আমরা। জ্ঞানেশ অভিনীত প্রিয়নাথই এ ছবির প্রাণ। লোকাল ট্রেনের ফেরিওয়ালা, সাদামাঠা চেহারার মধ্যবয়সী প্রিয়নাথ আর তার তরুণী ভার্যা মালতীর দাম্পত্যে কি করে ঘনিয়ে আসে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিপর্যয়, সে তো ছবির বিষয়বস্তু। কিন্তু যেভাবে জ্ঞানেশ মুখোপাধ্যায় সেই বিপর্যয়কে ধারণ করেন সর্বাঙ্গে, এগিয়ে নিয়ে যান সিনেমার পরিণতির দিকে, চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও দর্শকের জন্য তা রীতিমতো শিক্ষণীয়। অভিযান ছবিতেও একইভাবে দেখি জোসেফ চরিত্রে তার অভিনয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, রুমা গুহ ঠাকুরতা প্রমুখের পাশে উজ্জ্বল অথচ স্বকীয়। সংলাপের চেয়ে চোখের ভাষা, অঙ্গভঙ্গিমার সংযম ও চরিত্রের অন্তর্গত মানবিকতা ফুটিয়ে তোলার ক্ষমতাই যে একজন দক্ষ অভিনেতার তুরুপের তাস, জ্ঞানেশ মুখোপাধ্যায় তার উজ্জ্বল উদাহরণ। গঙ্গা ছবিতে নিরঞ্জন রায় অভিনীত মুখ্য চরিত্র বিলাসের পাশে তার অভিভাবক পাঁচু মালো চরিত্রে তিনি পর্দায় যে প্রভাব বিস্তার করেন, যুক্তিতক্ক আর গপ্প ছবিতে বিজন ভট্টাচার্যের জগন্নাথ চরিত্রের সঙ্গে সমানে সমানে টক্কর দেন ছৌ নাচের পোড় খাওয়া ওস্তাদ পঞ্চানন চরিত্রে, তার তুলনা মেলা ভার। অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, কোমল গান্ধার, আজকাল পরশু, মেঘ, বেনারসি, আকাশকুসুম, তেরো নদীর পারে, সাধু যুধিষ্ঠিরের কর্চা, প্রিয় বান্ধবী, এখানে পিঞ্জর, নিমন্ত্রণ, খনা বরাহ, একটি জীবন, গজমুক্তা, দামু, নানা ধারার ছবি তার অভিনয় প্রতিভার উজ্জ্বল উদাহরণ। চলচ্চিত্র পরিচালনাতেও তিনি হাত পাকিয়েছেন। সুখেন দাসের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন অচেনা অতিথি, পরে নিজে স্বীকারোক্তি ও বনশ্রী। ষাটের দশকে তিনি প্রতিষ্ঠা করেন মাস থিয়েটার। শহরের প্রসেনিয়াম মঞ্চ থেকে মফস্বল ও গ্রাম বাংলা সব পরিসরেই পৌঁছে গিয়েছিল তাদের পরিবেশনা। নাটক তার কাছে নিছক বিনোদন ছিল না, ছিল বৃহত্তর মানব তথা মাসের সঙ্গে সংযোগের এক সামাজিক মাধ্যম। নাট্যকার হিসেবেও তিনি উল্লেখযোগ্য, ১০টিরও বেশি নাটক রচনা করেছেন, পরিচালনা করেছেন প্রায় ৩০টি নাটক। বাংলা পেশাদার রঙ্গমঞ্চ, যাত্রা, বেতার, দূরদর্শন সর্বত্র তাঁর বিচরণ ছিল সমান স্বচ্ছন্দ। তার নাট্যজীবনের এক অনন্য মাইল ফলক ১৯৮০ সালে কাশী বিশ্বনাথ মঞ্চে মঞ্চস্থ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী বেণী সংহার। জ্ঞানেশ মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই প্রযোজনা বাংলা পেশাদার রঙ্গমঞ্চে সাড়া ফেলেছিল। নাটকটিকে তিনি এমনভাবে নির্মাণ করেছিলেন যাতে রহস্যের গতি এক মুহূর্তের জন্যও শিথিল না হয়। বসন্ত চৌধুরীর বেণীমাধব, লিলি চক্রবর্তী মেদিনী, জ্ঞানেশ নিজে অভিনয় করেন মেঘরাজের ভূমিকায়। ব্যোমকেশ চরিত্রে শ্যামল ঘোষালের অভিনয়ও বিশেষ প্রশংসিত হয়। নাটকটি এতই জনপ্রিয় হয়েছিল যে সপ্তাহে ৫ থেকে ৭টি মঞ্চ

0: মঞ্চায়ন হতো। 1981 পর্যন্ত কাশী বিশ্বনাথ মঞ্চে তার সাফল্যের ধারা অব্যাহত ছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় তার সাংগঠনিক নেতৃত্ব। 2000 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। 1993 সালে বাংলা নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য তিনি দীনবন্ধু পুরস্কারে সম্মানিত হন। শিল্পচর্চার পাশাপাশি প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নাট্যকর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। আজকের বাংলা সংস্কৃতিতে যখন চরিত্রাভিনেতাদের অবদান অনেক সময় আড়ালে থেকে যায়, তখন জ্ঞানেশ মুখোপাধ্যায়কে ফিরে দেখা জরুরি। তিনি দেখিয়েছেন, একজন শিল্পীর সাফল্য কেবল জনপ্রিয়তায় নয়, তার কাজের স্থায়িত্বে। যে শিল্পী একই নিষ্ঠায় গণনাট্যের পরিসরে অভিনয় করতে পারেন, আবার সত্যজিৎ মৃণাল ঋত্বিক ঘটকের পরিচালনায় ক্যামেরার সামনে সমান স্বচ্ছন্দ থাকেন, যিনি নাটক লেখেন, নির্দেশনা দেন, যাত্রায় অভিনয় করেন, আবার নাট্য একাডেমির দায়িত্বও কাঁধে তুলে নেন, তার বহুমুখী প্রতিভা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে কি? প্রয়াত হয়েছেন, সেও হয়ে গেল প্রায় 20 বছর। এবছর তার জন্মশতবর্ষ পূর্ণ হল। এই প্রকৃষ্ট সময় তার মতো এক পূর্ণাঙ্গ শিল্পীর জীবন ও দর্শনের পুনরবলোকনের। তাতে স্পষ্ট হবে জ্ঞানেশ মুখোপাধ্যায়ের উত্তরাধিকার কোনো একক অভিনয় বা প্রযোজনায় সীমাবদ্ধ নয়। তার প্রকৃত উত্তরাধিকার সেই শিল্প নৈতিকতা যেখানে অভিনয় পেশা নয়, সাধনা। মঞ্চ ক্ষমতার জায়গা নয়, মানুষের সঙ্গে সংযোগের মাধ্যম। বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে জ্ঞানেশ মুখোপাধ্যায় শুধু এক অভিনেতা নন, তিনি এক নীরব নির্মাতা, যার হাতে গড়ে উঠেছিল বাংলা অভিনয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা, অভিনয়ের স্নিগ্ধ আলো, জন্মশতবর্ষে জ্ঞানেশ মুখোপাধ্যায়। বললেন শিশির রায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরও অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী।

তরঙ্গে স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিলাস খানি টোড়ির আগে খেয়াল। খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। তাঁকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের মনের মতো গানে। আজকে শুধু শ্রাবণের একটি বৃষ্টি ভেজা দিনই নয়, আজ কিন্তু আমাদের সকলের প্রিয় ভালোবাসার আরেক নাম কিশোর কুমারের 97তম জন্মদিন। 1929 সালে 4 আগস্ট মধ্যপ্রদেশে জন্ম হয় ভারতীয় সঙ্গীতের এই মহা কিংবদন্তি শিল্পীর, যিনি একাধারে গায়ক, সুরস্রষ্টা, অভিনেতা এবং নির্দেশক। আজ মনের মতো গানের শুরু করব এই অনন্য প্রতিভাকে স্মরণ করে।

0: কিশোর কুমার মানেই আকাশ জুড়ে এক উদার কণ্ঠ সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়ে, মনকে মুক্তি দেয়, জীবনকে দর্শন দেয়, অনুপ্রেরণা দেয় পথ চলার।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

কিশোর কুমার আসলে ছিলেন চিরকিশোর, প্রাণশক্তিতে ভরপুর এক উচ্ছল তরঙ্গ। তার গানে যেমন গভীর দুঃখের অনুভূতি জাগ্রত হয়, তেমনি বাজে অতীতকে ফেলে রেখে আগামীর দিকে এগিয়ে আসার ডাক। বলার অপেক্ষা রাখে না, তিনি তার নিজস্ব ভঙ্গিতে ভাস্বর।

আজ 4 জুলাই কিশোর কুমারের জন্মদিন, অথচ কদিন আগেই আজ 4 আগস্ট কিশোর কুমারের জন্মদিন, অথচ কদিন আগেই 24 জুলাই পার করে এলাম মহানায়ক উত্তম কুমারের 46তম প্রয়াণ দিবস। উত্তম কুমার অভিনীত শেষ ছবিটির নাম মনে আছে তো? অগুবধু সুন্দরী। উত্তম কুমারের সেই ছবিতে অধিকাংশ গানই ছিল কিশোর কুমারের। শুনব তারই একটা, বাংলা ভাষা ও সংস্কৃতির এক উজ্জ্বল স্মরণ রয়েছে গানটিতে।

কিশোর কুমারের গানে মণিমাণিক্যের ছড়াছড়ি তো আছেই, সেখানে মানুষের ছোট ছোট ভুলকে ধরিয়ে দেওয়া আছে, বিমূর্ত আবেগ প্রকাশ পেয়েছে, তেমনি ছোটদের মনে রূপকথার ছবিও এঁকেছেন তার মিষ্টি ভঙ্গিতে। গান শুনব কবিতা ছবি থেকে।

সত্যজিৎ রায়কে মানিক মামা বলে সম্বোধন করতেন কিশোর কুমার। তার গানের গলা ও ভারী পছন্দ ছিল সত্যজিতের, সে কারণেই হয়তো গুপি গাইন বাঘা বাইন ছবিতে গুপির চরিত্রে সত্যজিৎ চেয়েছিলেন কিশোর কুমারকে। সেই সব দিতে অবশ্য হয়ে ওঠেনি। 1963 মহানগর মুক্তি পেয়েছে। সত্যজিৎ পরের ছবির জন্য বেছে নিয়েছেন রবীন্দ্রনাথের গল্প নষ্ট নীর, তবে এই নামে আগে ছায়াছবি থাকায় খানিকটা বাধ্য হয়েই নামকরণ করতে হয় চারুলতা। এই ছবিতে রবীন্দ্রসঙ্গীতের জন্য এমন একটি তাজা পুরুষকণ্ঠ খুঁজছিলেন সত্যজিৎ, যাকে আগে মানুষ রবীন্দ্রসঙ্গীতে শোনেননি। ভাগ্নে কিশোর কুমারের কথা মনে পড়ল। ওদিকে আবার কিশোর কুমারের ব্যস্ততা তখন তুঙ্গে, অথচ তার ইচ্ছাও ছিল বহুদিনের যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করবেন। তখন কিশোর কুমারের রয়েছে পরপর শিডিউল, রেকর্ডিং, নিজস্ব নির্দেশনা, একেবারে ঠাসা কার্যক্রম। তার উপর তখন তার মা অসুস্থ হয়ে বোম্বেতে রয়েছেন। মাকে বোম্বেতে ফেলে কলকাতায় আসা কিশোর কুমারের পক্ষে একেবারেই সম্ভব হয়নি। কিশোর কুমার অত্যন্ত বিনয়ের সঙ্গে সত্যজিৎকে চিঠিতে লিখলেন তার জুহুর বাড়িতে আসার জন্য, তুমি আর মাসি এসে থেকে যাও কিছুদিন, রেকর্ডিংয়ের ব্যবস্থা আমি করে দেব। কিন্তু বিজয়া রায় সত্যজিৎকে বললেন গানটা রেকর্ড করে বোম্বেতে পাঠিয়ে দিতে, কিশোর কুমার ওই রেকর্ডিং শুনেই শিখে নেবে। কিশোর কুমারের কণ্ঠে সেই গানে স্বকীয় মাত্রাতে জুড়ে গেলই, কিন্তু ওগো বিদেশিনী কিশোর কুমারের নিজস্বতায় হয়ে গেছিল ওগো বউ ঠাকুরানী। এই অনন্য উদ্ভাবনী চিন্তা সত্যজিতের খুবই পছন্দ হয়েছিল, যদিও কিছু সমালোচনার মুখে পড়তেও হয়েছিল। সমালোচকরা আজ নেই, তবে কিশোর কুমারের সেই অনবদ্য অবদান মৈত্রী স্টুডিও থেকে রইল এরপর।

যে কিশোর কুমার গেয়েছেন আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, সেই কিশোর কুমারের কণ্ঠেই ত্যাগের শুদ্ধ সাত্বিকতার অমৃত ধারার মতো মা গঙ্গার প্রতি বিনম্র নিবেদনও

0: একটা সময় রেকর্ডিং কোম্পানি HMV ঠিক করে দিত পূজোর গানের গীতিকার ও সুরকার কে হবেন। একবারের কথা, ঠিক হয়েছে পূজোর গান কিশোর কুমার ও লতা মঙ্গেশকর গাইবেন। HMV-র পক্ষ থেকে বলা হলো, আপনারা দুজনেই এত ভালো গায়ক গায়িকা, একে অপরের গানে সুর দিন না কেন? দোনামোনা করে রাজি হলেন দুজন। তারপর দুটো গান প্রকাশিতও হলো। কিশোর কুমারের সুরে কণ্ঠ দিলেন লতা মঙ্গেশকর, আর লতা মঙ্গেশকরের সুরে গাইলেন কিশোর কুমার। সেই দুটো গান শুনব, তবে প্রথমে শুনব লতা মঙ্গেশকরের গানটি, যেটি কিশোর কুমারের সুর দেওয়া।
1: কি লিখি তোমায়,

এবার সোনার পালা লতা মঙ্গেশকরের সুরে সেই গান গেয়েছিলেন কিশোর কুমার। প্রসঙ্গত বলে রাখি যে এই দুটো গানেরই কথা লিখেছিলেন মুকুল দত্ত।

কিংবদন্তী সঙ্গীতকার জুটি লক্ষ্মীকান্ত প্যারেলাল, সেই যুগলের অন্যতম শ্রী প্যারেলাল শর্মাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ রফিকে নিয়ে। কারণ মোহাম্মদ রফির বহু বিখ্যাত কালজয়ী গানের সুরকার এই জুটি। প্রশ্নটা ছিল, লক্ষ্মীকান্ত প্যারেলাল তো মোহাম্মদ রফির বিশিষ্ট গুণগ্রাহী বা ফ্যান, তাই না? এই প্রশ্নের ভিত্তিতে শ্রী প্যারেলাল পাল্টা প্রশ্ন করেন, মোহাম্মদ রফির সবচেয়ে বড় ভক্ত বা ফ্যান কে বলুন দেখি? উত্তরটা নিজেই দিয়েছিলেন, কিশোর কুমার। এশিয়া মহাদেশের অন্যতম সঙ্গীত তারকা, তার 46তম মৃত্যুবার্ষিকী ছিল গত শুক্রবার। পরের গান সেই মোহাম্মদ রফির কণ্ঠে।

1975 সালে সুচিত্রা সেন হিন্দি ছবি আধিতে সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেন। অভিনয়ের মতোই সাড়া ফেলে দেয় ছবির গান। রাহুল দেব বর্মন, কিশোর কুমার ও লতা মঙ্গেশকর, সেই আসমুদ্র হিমাচল হিল্লোল আজও বজায় আছে। তবে আমাদের বাঙালিদের কাছে আছে এক উপরি পাওনা, সেই ছবির একটি গান এবং একটি বাংলা গানের সুর একেবারে এক। হিন্দি গানগুলি ছিল কবি গুলজারের কথায় রাহুল দেব বর্মনের সুরে, আর বাংলা গানটির গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর ও কণ্ঠ রাহুল দেব বর্মনের নিজেরই। বলুন তো, কোনটা আগে সৃষ্টি হয়েছে, হিন্দি না বাংলা গানটা? বলছি, তার আগে শুনে নেব সেই গান রাহুল দেব বর্মনের কণ্ঠে।

আজ মনের মতো গান শুরু করেছিলাম কিশোর কুমারের গান দিয়ে তার 97তম জন্মদিন উপলক্ষে। আজ অনুষ্ঠানের শেষ পর্বে শুনব কিশোর কুমারকে স্মরণ করে আচার্য প্রতিম সেই শিল্পীর উদ্দেশ্যে অন্য এক শিল্পীর শ্রদ্ধাঞ্জলি। কুমার শানু শেষের গানে থাকছেন।

শুনলেন মনের মতো গান। এই গানটির আগে রাহুল দেব বর্মনের কণ্ঠে যে গানটি শোনালাম সেই গানটি প্রকাশিত হয়েছিল 1974 সালে। অন্যদিকে হিন্দি ছবি আধি প্রকাশ পেয়েছিল 1975 সালে। সুতরাং বোঝাই যাচ্ছে বাংলা গানটি আগে প্রকাশিত হয়েছিল। যারা এতক্ষণ ধরে রেডিওর সামনে বা অনলাইনে শুনলেন অনুষ্ঠান, তাদের সকলকে জানাই শ্রদ্ধা ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন। আজ কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে মনের মতো গান নিয়ে আমি ছিলাম আপনাদের বন্ধু জয়দেব। আবার একসঙ্গে হব খুব তাড়াতাড়ি। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রামধনু অনুষ্ঠানে শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

শুনলেন ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তীর পরিবেশনায়। রামধন অনুষ্ঠানে এরপর শুনবেন লোকগীতি, পরিবেশনায় রাগমঞ্জরী।

আকাশবাণী মৈত্রী, শুনলেন রামধনু, লোকগীতি শুনলেন রাগমঞ্জরীর পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
2: নমস্কার, গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মা বোনেরা, আপনারা সকলে ভালো আছেন তো? ভালো আমাদের থাকতেই হবে, আর তার জন্য আমাদের নিজের পছন্দ মতো ভালো লাগে এমন কিছু কাজ করা দরকার। দেখুন, গ্রাম বাংলা কিংবা শহর শহরতলিতে এখন সবুজের অভাব হয়ে পড়ছে, অথচ আমাদের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে, সুন্দর পরিবেশ বজায় রাখতে সবুজায়নের বড় প্রয়োজন। আমরা কিন্তু খুব সহজেই বাড়ির চারপাশে, আর যাদের জায়গার সংকুলন নেই সেক্ষেত্রে বাড়ির ছাদে বাগান তৈরি করে সবুজের মাঝে নিজের আনন্দ খুঁজে পেতে পারি, ভালো থাকতে পারি। আমাদের আজকের বিষয় শখের ছাদ বাগানি। আমাদের মধ্যে আছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রাক্তন বরিষ্ঠ ঘোষিকা শ্রীমতী মৈত্রী চৌধুরী। তার কাছে জেনে নেব কিভাবে তিনি নিজের ছাদে সুন্দর বাগান গড়ে তুলে আনন্দ পাচ্ছেন। দিদি, অনুষ্ঠানে তোমাকে স্বাগত।
3: নমস্কার। কাছের দূরের সব শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, আমাদের হৃদয়ে আছে ফুটন্ত ফুলের আনন্দ। সে আনন্দ উপভোগ করতে শুধু দিন যাপনের গ্লানি নিয়ে দিন কাটে না, জীবনে নিত্য দিনের চাল ডালের হিসাব ছাড়াও বেঁচে থাকার আনন্দ উপভোগ চাই, কোনো না কোনো হবি চাই। গাছ লাগান আপনি, যদি আপনার শখ হয় তাহলে আপনি সাহিত্য চর্চা করতে পারেন, শিল্প চর্চা করতেন, এসবের মধ্যে আপনি বেঁচে থাকবেন

0: অনেক অনেক দিন। আমার বিভিন্ন রকম শখ আছে, বাগান করা আমার বিশেষ শখ। আমার যেমন শখ আছে, সেই চিন্তা শখ আমি বাস্তবে পরিণত করেছি আমার ইচ্ছে। আমার মতো যাদেরই শখ আছে তারাও হাতে কলমে ছাদে গাছ লাগান, কিচেন গার্ডেন করুন, আপনার স্বপ্ন ও বাস্তবে রূপায়িত করুন, মনে আনন্দ ভরে যাবে, সৃষ্টি সুখের উল্লাসে আপনার প্রাণ ও মন ভরে উঠবে।
1: গাছ লাগাবো এবং কি করতে হবে তারপর দিদি বলুন।
0: যেসব শ্রোতাদের বাড়ির ছাদে একটু জায়গা আছে, সেই ছাদে আমরা, আপনার যদি ইচ্ছা হয় আপনি সেই ছাদে আপনি গাছ লাগাতে পারেন, বাগান করতে পারেন, ফুল ফুটাতে পারবেন। স্বাদ আছে তো সাধ্য নেই, তাই আপনি শহরে থাকেন ছাদের সুবিধা পান, তাহলে আসুন না আমরা ছাদে বাগান করি।
1: আচ্ছা দিদি, এবার একটু প্রশ্ন থাকছে, সব ছাদে কি বাগান করা যায়?
0: অনেক সময় ফ্ল্যাট বাড়ির অন্যান্য বসতবাসীরা তারা আপত্তি জানালে তখন আপনি ছাদে আপনি বাগান করাবার কথা ভাবতে পারেন।
1: আচ্ছা আচ্ছা,
0: ছাদের চারদিকে যে দেওয়াল আছে সেই প্যারাফেট ওয়ালে যেখানে টব বানানোর কথা আপনি ভাবতে পারেন, চওড়া এক হাত অর্থাৎ 18 ইঞ্চি, গভীরতা এক হাতের একটু বেশি 20 বা 25 ইঞ্চি, আর লম্বায় 80-90 ইঞ্চি। টবের নিচে জল বেরিয়ে যাবার নিকাশি ব্যবস্থা যেন থাকে, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি বাজার থেকে ফুলের মাটির বড় টব কিনে আনতে পারেন, জল নিকাশের ব্যবস্থা আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেবেন। বড় বড় রঙের কৌটো বা ড্রাম বা 20 লিটারের যে জলের ড্রাম আছে সেগুলোকে আপনি উপরেরটা কেটে দিয়ে টব হিসাবে ব্যবহার করতে পারেন।
1: আচ্ছা দিদি, কিভাবে টবে গাছ বসাতে হবে?
0: হ্যাঁ, ভালো কথা বলেছেন। টবের নিচে ছোট ছোট ইটের টুকরো দিয়ে তার উপরে বালি দিয়ে হবে, এরপর ভালো দোআঁশ মাটি টবের মধ্যে দিতে হবে। এঁটেল মাটিতে কিন্তু ভালো গাছ হয় না, দোআঁশ ঝুরঝুরে মাটি। টবের ওপরের অংশে একটু ফাঁকা রাখতে হবে জল রাখার জন্য।
1: আচ্ছা দিদি, দোআঁশ মাটি কি করে বুঝব?
0: যে মাটিতে কাদা বালি পলি সমানভাবে আছে সে মাটিকে আমরা দোআঁশ মাটি বলি।
1: আচ্ছা, তারপর কি কি সার দেব এটা একটু যদি বলেন।
0: টব নির্বাচনের আগে আপনি দেখে নেবেন ছাদে যেখানে আপনি টব করবেন সেখানে ভালো রোদ আসে কিনা, রোদের একান্ত দরকার গাছের জন্য। সেজন্য রোদ আলো আর বাতাস সুস্থ সতেজ গাছের জন্য আপনি ব্যবহার করতে পারেন। মাটির আর্দ্রতা বুঝে আপনি জল দেবেন।
1: আচ্ছা,
0: কি কি সার দেওয়ার কথা বলছেন? যেখানে গাছ লাগাবো সেই মাটিতে নিমখোল, গোবর সার, এইভাবে ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে 8-10 দিন আপনি রোদে রেখে দেবেন। বারবার আপনি উল্টে পাল্টে মাটি এবং সার মিশিয়ে রেখে দেবেন, ভালো যেন রোদ লাগে। তারপর আপনার নির্বাচিত গাছের চারা বা কলমি গাছের চারা বসাবেন। প্রথম কয়েকদিন রোদ যাতে কম লাগে এর ব্যবস্থা করবেন। গাছের চারা শেকড় ধরে গেলে অর্থাৎ প্রথম গাছের চারা লাগাবার পর অল্প জল দেবেন। শিশু যেমন আপনার আপনজন, তেমনি মাটিও আপনার আপনজন, গাছও আপনার আপনজন। আপনার সেবা যত্নে মাটির শেকড় ধরে নেবে, পথ দেখাবে জীবনে বাঁচার আপনার শিশুর মতো।
1: আচ্ছা, টব মাটি তৈরি তো হলো,
0: হ্যাঁ,
1: এবার গাছ বসাবো কি করে?
0: ভালো দোকান থেকে বীজ সংগ্রহ করবেন। বীজ যেমন পুষ্ট থাকে, বীজের গায়ে একটু সামান্য কেরোসিন মেখে দিতে পারেন যাতে মাটির পোকা বীজটাকে খেয়ে না ফেলে। অনেক সময় বীজ থেকে অঙ্কুর উদ্গমের সময় লাগে 4-5 দিন, আস্তে আস্তে চারা বের হয়। এ সময় জল কম দেবেন, আস্তে আস্তে সে বড় হবে। বিভিন্ন গাছের বড় হওয়ার একটা নিজস্ব ঢং আছে। কোনো গাছ ছোট থাকতে ব্রাঞ্চিং অর্থাৎ শাখা প্রশাখা মিলতে থাকে, কোনো গাছ সোজা লম্বায় বাড়তে থাকে, শাখা প্রশাখা থাকে না, একটা নির্দিষ্ট উচ্চতায় লম্বা হওয়ার পর শাখা প্রশাখা মিলতে থাকে। টবের গাছ যাতে বেশি উঁচু না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। গাছকে ছোট রাখবেন, মোটামুটি বড় হলে অর্থাৎ 8-10 ইঞ্চি হলে গাছের আগাটা একটু ভেঙে দেবেন। খেয়াল রাখতে হবে সব গাছে নয়, যেমন পেয়ারা, আম, লিচু, সবেদা, লেবু, কুল, বকফুল, বেগুন, বাতাবি লেবু, অর্থাৎ শক্ত ডালের গাছ একটু বড় হলে ছোট করে ছেঁটে দেবেন। আগার পাতা ভেঙে দিতে পারেন, 15-20 দিন পর আবার গাছের আগা ভেঙে দেবেন, যাতে গাছ বড় না হয়, আপনার আয়ত্তের মধ্যে থাকে।
1: আচ্ছা দিদি, কখন কি গাছ লাগাবো?
0: হ্যাঁ, ভালো কথা বলেছেন। বর্ষায় গাছ লাগালে ভালো হয়, কারণ কম জল দিতে হবে, গাছ মাটিকে তাড়াতাড়ি আঁকড়ে ধরে। আর সামনে তো শীত আসছে, শীতে নানান রকমের ফুল ফোটে, জিনিয়া, কসমস, পপি, আস্টার, ডালিয়া, ক্যালেন্ডুলা, ভার্বেনা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গাঁদা। বর্তমানে গাঁদা আমাদের বাজারে সারা বছর দেখা যায়। আপনি রজনীগন্ধাও লাগাতে পারেন। গাছ বড় হলে, ফুল ফোটার সময় হলে ওয়ান্ডার একটা স্প্রে করার ওষুধ আছে, সেটা আপনি 1 লিটার জলে 10-12 ফোঁটা দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন।
1: আচ্ছা,
0: পরে 15-20 দিন পরে সুপার ডেকা স্প্রে করবেন, ভালো ফুল হবে। মাঝে মাঝে গাছের গোড়ায় মাটি একটু খুঁচিয়ে দেবেন, মাটি আলগা অর্থাৎ ঝুরঝুরে হলে ফুল ভালো হবে। নানা রঙের ফুলের আপনার বাগান ভরে উঠবে, ফুলে মৌমাছি বসবে, ভরে উঠবে আপনার প্রাণ।
1: আচ্ছা, কোন গাছ কখন লাগাবো?
0: হ্যাঁ, শীতের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, এসব গাছ শীতের ফুল জুলাই অগস্ট মাসে লাগাতে হবে। শীতে সুন্দর ফুল হবে, আপনার বাগান ভরে উঠবে ফুলে। আর দোপাটি গাছ তো বর্ষার ফুল, একটু আগে, মাস দুয়েক আগে দোপাটির বীজ ফেলতে পারেন, সেখানে আপনার সুন্দর চারা হবে। আপনি সেই চারাতে দোপাটি, শীতের ফুল, অনেক ফুল পাবেন।
1: আচ্ছা, এবার কিন্তু ফলের গাছের কথা বলবো। বলুন,
0: ফলের গাছের কথা বললাম, ফল আপনি অনেক গাছ লাগাতে পারেন, আম, জাম, পেয়ারা, কুল, সবেদা, লিচু, তারপরে পাতিলেবু, মোসাম্বি, এসব গাছ আপনি ছাদে অনায়াসে লাগাতে পারবেন এবং আপনার যত্নে বেড়ে উঠবে, সে ফলও দেবে আপনাকে।
1: আচ্ছা, এই চারাগুলো কোথায় পাবো, গাছের চারা?
0: কলকাতায় তো ভাই অনেক নার্সারি আছে, বিশ্বাসযোগ্য নার্সারি থেকে ছোট চারা, কলমের গাছ আপনি সংগ্রহ করতে পারেন। তৈরি করা মাটিতে যেসব গাছ 1 হাত 1.5 হাত দূরত্বে লাগাতে পারেন, অবশ্য জায়গা বুঝে। বর্ষার শুরুতে চারা লাগালে ভালো হয়, কারণ গাছ মাটির আঁকড়ে ধরতে তার সুবিধে হয়।
1: আচ্ছা দিদি, গাছে কি স্প্রে করব?
0: গাছের বারন্ত দেখে, সতেজ প্রাণবন্ত দেখে ফুল আসার আগে গাছের ডালে, পাতায় স্প্রে করতে পারেন।
1: আচ্ছা,
0: এমপিকে 19-19-19 শার্প ওয়ান্ডার বেশি জলে গুলে 10 দিন পরপর স্প্রে করতে পারেন। গাছের এরা হচ্ছে গাছের খাদ্য, গাছ ফলন্ত হয়ে উঠবে, গাছে ফুল মুকুল আসবে। বর্ষায় গোলাপ গাছ লাগাতে পারেন, দোকানে অনেক গোলাপ, দেশীয় গোলাপ আছে, গাছের চারা বিক্রি হয়, সংগ্রহ করে আপনার ছাদ বাগানে ভরে তুলুন গোলাপের সুবাসে। আপনার একটু পরিশ্রম, ভালোবাসা দিয়ে ভরে উঠুক আপনার ছাদের বাগান। আবার বলছি, সৃষ্টি সুখের উল্লাসে আপনার মন ভরে উঠবে।
1: কি ভালো লাগছে শুনতে।
0: হ্যাঁ বলছি,
1: আচ্ছা
0: এবার আমি
1: গাছের পাতায় যদি পোকা লাগে, এটা অনেক সময় শুনি শ্রোতা বন্ধুরা জিজ্ঞেস করে, পোকা লাগলে আমরা কি করব, তো আপনি একটু বলে দিন কি করা যাবে তখন।
0: অনেক সময় গাছে এবং গাছের পাতা ছোট ছোট পোকা দেখা যায়। পোকার লালা দিয়ে ফুলের পাপড়ি, ফুলের চারপাশে যে পাতা থাকে সেগুলোকে জড়িয়ে ধরে মুখ বন্ধ করে দেয়, পাপড়ি পাতা মেলতে পারে না। অনেক সময় পোকা দেখা যায়, আবার পাতার আড়ালে সে লুকিয়ে থাকে দিনের বেলায়, আর রাতের বেলায় কচি পাতা এবং ফুলের পাপড়ি খেয়ে তার মন ভরে নেয়, পেট ভরে নেয়। সেক্ষেত্রে কোনো কেমিক্যাল ওষুধ ব্যবহার না করে একটা গোটা সিগারেট আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে আপনি যদি হাত দিয়ে ভেঙে টুকরো করে বেশি জলের মধ্যে মিশিয়ে, 1 বালতি জলের মধ্যে মেশান, সেটা স্প্রে করতে পারেন। আর যদি সম্ভব হয়, যেসব উনুনে কাঠের উনুন ব্যবহার করে, সেখান থেকে একটু ছাই সংগ্রহ করে একটু কেরোসিন তেল মেখে আপনি ছাদের বাগানে দিতে পারেন, তাহলে পোকা হবে না। আর একটা কথা আমি বলি, পদ্ম গাছের কথা। হ্যাঁ, ছাদের এক কোনায় বড় মাটিতে গামলায় পদ্মর মূল লাগাতে পারেন, ছিদ্রবিহীন। মানে অন্যান্য গাছে যেমন টবে বলেছেন ছিদ্র থাকবে, যেখানে আপনি পদ্ম ফুল লাগাবেন সেখানে কোনো ছিদ্র থাকবে না, গামলাটার নিচটা কোনো ফুটো থাকবে না। তারপর গামলা শোধন করে নেবেন, গামলার মাটিতে গোবর সার, ভার্মি কম্পোস্ট সার, সার দিয়ে জল দিয়ে মাটি তৈরি করবেন। বেশ কিছুদিন তৈরি থাকার পরে তারপর সেই মাটিতে জল দেবেন। জলটা মোটামুটি যদি আপনার মনে স্থিতি হয়ে গেছে তাহলে আপনি পদ্ম গাছের মূল লাগাতে পারেন। আর পদ্ম গাছের মূল পাওয়া যাবে দোকানে, গাছের দোকানে সবসময় পাওয়া যায় না। আপনি যদি আগে থেকে বলে দেন তাহলে আপনাকে পদ্ম গাছের মূল দিতে পারে। আর

0: যে ছাদে টবে আমরা কি করে গাছ লাগাতে পারি। আর দিদি এত সুন্দরভাবে বললেন যে আপনারা হয়তো মন দিয়ে শুনেছেন, এবার স্প্রে করবেন ছাদের টবে গাছ লাগাবেন, দেখবেন ঝলমল করবে আপনার ছাদের আনাচে কানাচে সব জায়গায়, আপনি আনন্দও পাবেন।
1: আচ্ছা আমি আরেকটা ফুল গাছের কথা বলছি,
0: বলো
1: বক ফুল।
0: আচ্ছা
1: বক ফুল আমাদের খুব দূরের গাছ অথচ কাছের গাছ। আপনি ছাদে যে প্যারাফেট টপ করেছেন সেখানে বক ফুলের চারা লাগাতে পারেন, বীজ সংগ্রহ করে বীজও মাটিতে লাগাতে পারেন, আস্তে আস্তে সে পাতা মিলবে, ডালপালা মিলে বড় হতে থাকবে। বক ফুল ফুটলে আপনি নিজে যেমন গরম গরম ভাজা খেতে পারবেন, তেমনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাও আছে তাদেরও আপনার নিজের লাগানো ফুল গাছে বক ফুল আপনি দিতে পারেন, সেই বক ফুল খেয়ে তাদেরও ভালো লাগতে পারে। একটা বক ফুল গাছে আপনি রোজ যদি একটু ভালো ফুল হয় তাহলে আপনি দেখবেন 30-40টা ফুল অনায়াসে ফুটবে, আপনি নিজে খাবেন বন্ধুদের দেবেন। কারণ সত্যিকারের জানেন তো বক ফুল ভাজা আমরা আজকে অনেকে ভুলে গেছি। বক ফুল আমাদের আয়ত্তের মধ্যে থাকলে আপনার মাথার উপরে টবে যদি বক ফুল গাছ লাগান আপনি রোজই বক ফুল পেতে পারবেন, খেতে পারবেন, সবাইকে দিতে পারবেন। বক ফুল গাছটার গাছ যখন হবে পুঁতে দেবেন সবসময় খেয়াল রাখবেন আর্দ্রতা বুঝে, তবে মাটিতে জল দেবেন, বেশি জল দিলে পর গাছ মরে যাবে। হ্যাঁ মাঝে মাঝে গাছে একটু নিড়ানি দেবেন, গাছের গোড়াটা একটু হালকা করবেন যাতে গাছ বাইরের বাতাস নিতে পারে। আর এই বকফুল গাছটা হয়েছে এক ধরনের শিম্বি জাতীয় গাছ। এই গাছের বড় গুণ হলো এই গাছ শিকড়ের নিবাণু দিয়ে নিজে বাঁচে এবং অন্যকেও বাঁচিয়ে রাখে, মাটিতে সে সার প্রদান করে। সে সার আমাদের বাইরে থেকে দিতে হয় না, বকফুল গাছের গোড়া থেকেই মাটি থেকে আমরা সেই সার পেতে পারি। একটু দূরত্ব রেখে তো বকফুল গাছ পুঁতবেন, এবং আর মনে রাখবেন বকফুল গাছটা যেন বেশি বড় না হয়, আপনার হাতের মধ্যে থাকে। সেই জন্য গাছটা যখন হাত দুয়েক হবে, যখন ডালপালা খুব মিলতে থাকবে, তখন তাকে আস্তে আস্তে করে ছেটে ছেটে আপনি ছোট করে দেবেন, আপনার আয়ত্তের মধ্যে রাখবেন।
0: আচ্ছা
1: বকফুল গাছ কিন্তু আপনি করতে পারেন। আরেকটা গাছের কথা আপনাকে বলি, সেটা হয়েছে যেটা শান্তিনিকেতনে ফোটে, পলাশ গাছ। এই পলাশ গাছও কিন্তু উর্বর মাটিতে এবং লাল মাটিতে যেমন শান্তিনিকেতন হয়, আপনি যদি ইচ্ছে করেন সেই পলাশ গাছও আপনার ছাদে আপনি লাগাতে পারেন। পলাশ গাছের ফুল আপনাকে ভরে তুলবে মন, ঠিক পলাশ গাছের আপনি চারা দোকান থেকে সংগ্রহ করবেন, লাগাবেন, একটু যত্ন করবেন। প্রথম অবস্থায় যেমন ছোট থাকে শিশুর মতো, তাকে আপনি যত্ন করবেন, দেখবেন আপনার লালনে পালনে সে গাছ বড় হয়ে উঠবে, আপনাকে আনন্দ দেবে মনের মধ্যে।
0: দিদি আপনার ছাদে কি গাছ বেশি হয়েছে?
1: আমার ছাদে বর্তমানে আছে আম গাছ, যে আম গাছ সারা বছর আম হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: সারা বছর আম হয়। একই গাছে আমার মুকুলও আছে, একই গাছে কাঁচা আম আছে, একই গাছে পাকা আম আছে। হ্যাঁ দেখতে তো আপনার মন ভরে যাবে, ঠিক কথাই। আর আপনার
0: খুব আনন্দ লাগছে
1: যখন মার্চ মাস হয় তখন কিন্তু আমার পলাশ ফুল কিন্তু ছাদে ভরে যায়, বক ফুল হয়। তারপরে আমি বাদবাকি সময় আমি যে টব থাকে সেই টবে যদি জল দিই সেই টবের মধ্যে আপনি মাছও ছাড়তে পারেন। আপনার পদ্ম ফুলও থাকবে, মাছও থাকবে, ছোট মাছ। হ্যাঁ পদ্ম ফুলের ফাঁকে ফাঁকে এই মাছগুলো যখন খেলা করবে আপনার মনটা আনন্দেই ভরে উঠবে। সেই জন্য বলছি জানেন তো, অবসর সময় বসে না থেকে আপনার নিজের চেষ্টায় আপনি একটা ছাদে বাগান করুন, এতে আপনার অবসর সময় যেমন কাটবে আপনি ডিপ্রেশন হাত থেকে বেঁচে যাবেন, ফুল আপনাকে আনন্দ দেবে, ফুল আপনার সন্তানের মতো। আচ্ছা অনেক সময় আরেকটা কথা বলি, শুয়োপোকা হয় গাছে, শুয়োপোকা হয় তো, শুয়োপোকা বড় যদি হয় আপনি মেরে ফেলতে পারবেন, আর যদি ছোট হয় তাহলে সেখানে তামাক পাতা আছে দোকানে পাওয়া যায়, অল্প তামাক পাতা আগের দিন বা দুদিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা বেশি জলে মিশিয়ে, বালতির জলে মিশিয়ে অথবা নিম তেল জলে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন শুয়োপোকার গায়ে, তাহলে দেখবেন শুয়োপোকা মরে গেছে, শুয়োপোকা আপনার গাছও সতেজ হয়ে উঠছে। শুয়োপোকা থাকলে গাছের বাড়ন্ত হয় না, সেদিকে লক্ষ্য রাখবেন। যখন বক ফুল লাগাচ্ছেন, পলা যে কোনো ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, পোকা আছে কিনা দেখে নেবেন। রোজ যদি পোকা থাকে আপনি যদি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার গাছটা অনেক ভালো হয়ে গেছে। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন।

0: আমাদের গাছ কি করে বড় হচ্ছে, গাছ আপনার হাতে বেড়ে উঠছে, এটার মনে রেখে আমি বলবো। তেমনি বলছি আপনাকে, ফুল ফুল এবং ফল আপনাকে ভরিয়ে তুলবে। ফুল বলে আমি ধন্য, ধন্য মাটির পরে। শুধু ফুল ধন্য নয়, যে ফুলকে ফোটাতে দেখে নিজেও আপনি আনন্দ পাবেন, আপনার বাগান দেখে মুগ্ধ হবে অন্যরা, আপনার মন ভরে উঠবে সৌন্দর্য সুধা পানে, নিজেকে আপনি মুগ্ধ করতে পারবেন।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা ফুল ফল এগুলো শুনছিলাম, দিদি ছাদে হয়েছে, কি আনন্দ লাগছে আমাদের, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা দিদি, ফুল ফল ছাড়া কি সবজি আমরা লাগাতে পারি?
0: হ্যাঁ, এটাও ভালো কথা। সবজি বলতে ধনে গাছ লাগাতে পারেন, টমেটো গাছ, লঙ্কা গাছ, পালং শাক, নোটে শাক, লাল শাক, কলমি শাকও আপনি লাগাতে পারেন, যেগুলো জলের না, স্থলে কলমি শাক যেটা হয়, এটা একটু দোকানে খোঁজ করলে আপনি শুকনো জায়গার কলমি গাছ বলবেন। এই গাছগুলো আপনি যদি লাগান, এই গাছগুলো আমরা সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগাই, সেই সময় মাটিটাও অল্প অল্প ভেজা থাকে, শীতের গন্ধ থাকে মাটির মধ্যে, বাতাসে শীতের আবেশ থাকে, তখন আপনি লাগালে লঙ্কা, টমেটো আর ধনে গাছ তো আপনার নিজের হাতে লাগাবেন, খুব সুন্দর হবে। হ্যাঁ,
1: এইগুলো আপনি এনে নিজের হাতে রান্না করা কিংবা কাউকে দেওয়া খুব আনন্দ, নিজের গাছে
0: আপনার ভালো কিন্তু টমেটো হবে। টমেটো দেশি টমেটো বীজ লাগাতে পারেন, তারপরে হাইব্রিড টমেটো লাগাতে পারেন, আপনার বাগানে সুন্দরভাবে তার রং বিছিয়ে টমেটো কিন্তু বলবে আমাকে দেখো, আমাকে দেখো বলবে। সেজন্য আপনি যদি ফুল ফলের সাথে সবজি বাগানও লাগান, তাহলে আপনার বাজারের সাশ্রয় কিছু হবে। আপনার নিজে হাতে লাগানো ধনে পাতা দিতে পারেন, টমেটো দিতে পারেন, লঙ্কা দিতে পারেন, এগুলো কিন্তু আমাদের ঘরোয়া সবজি, আমাদের হাতের কাছে সবজি, যেগুলোকে আমরা নিত্য পেতে পারি এবং শীতকালে ব্যবহার করতে পারি,
1: আর রান্না করবার সময় সেগুলো তুলে এনে
0: নিজের হাতে আপনি তুলে এনে শিম গাছ লাগাতে পারেন, শিম গাছও খুব হয়, লাউ লাগাতে পারেন, কুমড়ো গাছ লাগাতে পারেন,
1: ভালো
0: শীতে কিন্তু এইসব সবজি ভালোই হয়, আপনার হাতে ভালোই হবে,
1: খুব ভালো লাগছে।
0: শ্রোতা বন্ধুদের বলছি, আপনারাও কিন্তু সামনে তো শীত আসছে, আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে একটু ধনের বীজ কিনে এবং বিভিন্ন শাকের বীজ কিনে আপনি লাগাতে পারেন, সুন্দর পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ছাদের বাগান ফুল ফল আর সবজিতে।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনলাম ছাদে কত রকমের গাছ লাগানো যায়, দিদি কি সুন্দর করে বললেন, এবং গাছগুলোকে বাঁচাবার জন্য কিভাবে স্প্রে করতে হবে পোকার হাত থেকে যেন তারা রক্ষা পায়, সেই ব্যাপারটাও দিদি বলে দিয়েছেন। তাহলে আমাদের অনুষ্ঠান আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আপনারা নিজের হাতে গাছ লাগান, ফল ফলান, ঠাকুরের পায়ে ফুল নিবেদন করুন, যেখানে মানে মন আপনার শান্তি পাবে, নিজের হাতের ফুল ঠাকুরকে দিলাম। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান, কৃষি কথার আসরে অবশ্যই জানাবেন।
0: আলোছায়া, আমি মায়েদের উদ্দেশ্যে বোনেদের উদ্দেশ্যে আর একটু বলবো,
1: বলো
0: যে আপনারা ছাদের টবে গাছ লাগান, সেটা আপনার নিজস্ব জিনিস হবে, আর এসব গাছ লাগাবার কোনো কোনো গাছ এক বছর, কোনো কোনো গাছ ছ মাসের মধ্যেই আপনাকে ফল দেবে, ফুল দেবে, সবজি দেবে। সবজি তো খুব তাড়াতাড়ি হয়, টমেটো গাছ তো খুব তাড়াতাড়ি হয়, ধনে গাছ তাড়াতাড়ি হয়, আপনি একবার ধনে গাছ তুলে আবার বার লাগাতে পারেন, খাওয়ার পরে দুবার করে আপনি ধনে গাছ লাগাতে পারেন। আমি বলছি আপনারা অবসর সময় কাটান আপনার ফুলের ফলের দিকে তাকিয়ে। ফুল বলে আমি ধন্য, ধন্য মাটির পরে। শুধু ফুল নয়, যে ফুলকে ফুটতে দেখে সেও নিজেকে ধন্য মনে করে, ফুলের সৌন্দর্য সুধা পানে নিজেকে আপনি ভরে তুলুন, আপনার মন ভরে উঠবে ছাদের বাগানে।
1: বাহ, কি ভালো লাগলো দিদি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আকাশবাণীতে আপনি এসে অনুষ্ঠান করলেন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো আর অনেক অনেক গাছ লাগাবে, কেমন? এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রাক্তন বলিষ্ঠ ঘোষিকা শ্রীমতী মৈত্রেয়ী চৌধুরী। তার কাছে জেনে নিলাম কিভাবে তিনি নিজের ছাদে সুন্দর বাগান গড়ে তুলেছেন। আপনারা শুনলেন, আপনাদের ভালো লাগলে

0: জানাবেন। আর সঙ্গে ছিলাম আমি আলোছায়া দাস, নমস্কার।
1: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি। প্রথম গানের শিল্পী সত্যেন ঘোষাল।

নজরুলগীতি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রম্যগীতি। রম্যগীতিতে প্রথম 5টি গান শুনবেন শিল্পী সাগর সেন, মনীন্দ্রচন্দ্র দাস, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ব্রহ্মগীতির আজ শেষ তিনটি গান শুনলেন মন্দিরা ঘোষ এবং সুরেন চক্রবর্তী ও সম্প্রদায়ের পরিবেশনায়। ব্রহ্মগীতি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আপনাদের সঙ্গে থাকবেন সুইটি প্রামাণিক।

আজকে জানলার বাইরে দিয়ে আকাশটার দিকে একবার তাকিয়েছ, কেমন থমথমে হয়ে রয়েছে না? আসলে শ্রাবণের এই ঝুম দুপুরগুলো না কেমন যেন অলস করে দেয়। কাজের ফাঁকে মনটা একটু অন্যমনস্ক হয়ে যায় যখন চোখ দুটো জানলার কাঁচ ভেদ করে বহু দূর চলে যেতে চায়, যেখানে হয়তো একটু ভিজে মাটির পথ রয়েছে। আজকের অনুষ্ঠানে তোমাদের সেই ভিজে মাটির পথ ধরে সেই মাঠে কিংবা তোমার বাড়ির সেই উঠোনটাতে তোমাকে নিয়ে যাব। আমি তোমার যুববাণীর বন্ধু সুইটি। হ্যাঁ, আজকের মেঘলা দুপুরে তোমাকে একটা টাইম মেশিনের জার্নিতে নিয়ে যেতে চাইছি। কোথায় নিয়ে যাব জানতে ইচ্ছে করছে তোমার? নিয়ে যাব আমাদের অতি চেনা, অতি প্রিয়, কিন্তু এখন যাকে আর আমরা সহজে পাই না, সেই আমাদের প্রিয় শৈশবে। আজকের মতো স্মার্টফোন, ল্যাপটপ কিংবা অনলাইন গেমিংয়ের দুনিয়াটা কিছুক্ষণের জন্য তোমাকে সুইচ অফ করতে হবে বন্ধু। এসো আজকে আমরা গল্প করব এমন কিছু বন্ধুদের নিয়ে যারা হঠাৎ করেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু কবে, কখন, কিভাবে হারিয়ে গেল তা প্রশ্ন করলে উত্তর আমরা হয়তো কেউই দিতে পারবো না। না, সেই বন্ধুরা মানুষ নয়, আবার কোনো মানুষের, কোনো প্রিয় মানুষের থেকে কম কিছুও নয়। আজকের গল্প আমাদের গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া খেলাধুলো নিয়ে। তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি বন্ধু, তুমি শেষ কবে মাটিতে চক দিয়ে দাগ কেটেছো বা এক পায়ে লাফিয়েছো মনে করতে পারবে? কিংবা শেষ কবে বুড়ো আঙুলের আলতো টোকায় কাঁচের মার্বেলটার নিশানা নিয়েছো? মনে পড়ছে না, তাই তো? এটাই স্বাভাবিক। চলো তাহলে সেই স্মৃতির ধুলো ঝেড়ে সেই দিনগুলোতে একটু ফেরা যাক। তবে সেই দিনগুলোতে শুধু কথায় কথায় তো ফেরা যাবে না, ফিরতে গেলে কিছু গানও আমাদের সঙ্গী হবে, তাই তো? আজ অনুষ্ঠানের শুরুতে গানে গানেই বরং বলি, আগে কি সুন্দর দিন কাটাইতাম।

সন্দেহই বোধ হয় কারোরই নেই আজকের দিনে বসে যে যে অবস্থাতেই থাকি না কেন। এই লাইনটা বোধ হয় ভীষণ সত্য যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, কারণ আমাদের প্রত্যেকের শৈশবগুলো বোধ হয় সত্যিই সুন্দরই হয়। আর এই শৈশব সুন্দর হওয়ার অন্যতম কারণ বোধ হয় সেই শৈশবের খেলাধুলাগুলো, যা এখন আর ফিরে পাওয়া যাবে না, বা আজকের দিনে যারা আমাদের বাড়িতে ছোট ছোট সদস্যরা রয়েছে তাদের শৈশবটা হয়তো আমাদের মতো অতটাও সুন্দর হবে না। তার কারণ সেই যে খেলাগুলো, সেই যে আমাদের উঠোনে বিকেল হলেই প্রত্যেকে মিলে খেলাধুলা করা কিংবা মাঠে খেলাধুলা করা, সেইগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গেছে। সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় সত্যি হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই সব খেলাধুলো। শৈশবে যেসব খেলাধুলো খেলেছিলেন আমাদের বাড়ির মা ঠাকুমারা, সেই সব খেলাধুলো দিনের পর দিন দেখতে না পেয়ে পেয়ে বা সেসব খেলাধুলার কথা না শুনে শুনে এখন হয়তো গল্পের ছলেও তারা যখন পুরনো দিনের কথা বলেন তখন হয়তো অনেক খেলার নাম তারাও আর মনে করতে পারেন না। একসময় গ্রামের শিশু কিশোর যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলায় অভ্যস্ত ছিল। তারা অবসরে গ্রামের খোলা মাঠে দল বিধে খেলত, আর খেলাধুলার মাধ্যমে শৈশবের দুরন্তপনায় জড়িয়ে থাকত সেই সময়কার ছেলেমেয়েরা। কিন্তু মাঠ, বিল, উঠোন, এই সব কিছুই যেন হারিয়ে গেছে। আধুনিক সভ্যতার ছোঁয়া কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে তাই সেই সব খেলাধুলো। গ্রামীণ খেলা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি, এসব খেলাধুলো একসময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত। সেই নিয়েই তো আজ অনুষ্ঠানে কথা বলছি আমি তোমার যুববাণীর বন্ধু সুইটি। আসলে বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে তার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। খোদ পাড়াগাঁয়েও যদি তুমি যাও তাও দেখবে সেই যে প্রচলিত খেলাগুলো, কাবাডির কথা যদি বলি বা সেই দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, বইচি, কানামাছি, না এইসব খেলার প্রচলন কিন্তু এখন পাড়া গাঁয়ের দিকেও সেইভাবে নেই। গ্রাম বাংলার খেলাধুলোর মধ্যে হারিয়ে গেছে সেই সব খেলা, যার মধ্যে একটু আগেই দাঁড়িয়া বান্ধার নাম বললাম, তার পাশাপাশি কত খেলার নাম জানো তো এই মুহূর্তে মনে চলে আসছে, যেমন ডাঙ্গুলি খেলা, তারপরে চিক্কা, কিং কিং খেলা, বোম্বাস্টিং, হাড়ি ভাঙা, বুদ্ধিমন্তর, চা খেলা, বইচি, বইচির কথাও একটু আগে তোমাদের বলছিলাম, কাঠি ছোঁয়া, দড়ি লাফানো, বরফ পানি, দড়ি টানা টানি, চেয়ার সিটিং, রুমাল চুরি, চোখ বোঝাবুঝি, কানামাছি, ওপেন টিবাইস্কোপ, নৌকা বাইচ, ঘোড়া দৌড়, এলাটিং বেলাটিং, আগডুম বাগডুম, ইকড়ি মিকড়ি, ঝুমঝুমাঝুম, নন্তা বল রে, কপাল টোকা, বৌরানি, ছক্কা, ব্যাঙের মাথা, লাঠি খেলা, বলি খেলা, এরকম যে কত কিছু, রাম শ্যাম যদু মধু, চোর ডাকাত পুলিশ, মার্বেল খেলা, সাত চারা, তারপরে ওই যে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, চিল মোরগ, তারপরে আরও কত রয়েছে যেগুলো সত্যি বলতে গেলে হয়তো সেই তালিকা এতই লম্বা হবে যা বলে শেষ করা যাবে না। তবে এই মুহূর্তে এই খেলাগুলোর কথা তো আমার মনেই পড়ে গেল। তার সঙ্গে পুতুল খেলা বা সেই যে নৌকা বাইঁচ, এইগুলোও তো ছিল। তারপরে বাঘ ছাগল খেলার মতন খেলাগুলো, যেগুলো সত্যি আমাদের কত অনাবিল আনন্দ দিত একটা সময়, আজ তা শুধু স্মৃতির পাতায় বা সেই স্মৃতির পাতা থেকেও যেন কেমন আবছা হয়ে যাচ্ছে, তাই না বলো? আমাদের নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প, আবার নাম শুনে অনেকেই হয়তো হাসবে, কিন্তু আমার মতো বহু জনের কাছেই এগুলো শুধু খেলা নয়, এগুলো অনেক কিছু। এর মধ্যে তোমার প্রিয় খেলা কোনটা যদি তোমার এই মুহূর্তে বসে মনে পড়ে তাহলে চটপট আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার তার নিচে কমেন্ট করে কিন্তু তুমি জানাতে পারো। তাহলে এবারে চলো তোমাদের কিছু খেলার সম্পর্কে বিস্তারিত বলি। ধরো এই খেলাগুলোর কথা শুনে যারা এই খেলাগুলোর সাথে কোনোদিনই যুক্ত ছিলেন না, এমন কারোর যদি খেলতে ইচ্ছে করে তাহলে তার তো সেই বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছে করবে, সেই ইচ্ছেই বরং পূরণ করে
করি। এই যেমন এলাটিং বেলাটিং এই খেলাটার কথা বলি, এটা আমার অত্যন্ত প্রিয় একটা খেলা ছিল, তাই এই খেলাটার কথাই শুরুতে তোমাদের বলি। এই খেলার শুরুতে জানো তো মেয়েরা মাটিতে আঁকা একটি রেখার দুদিকে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে দাঁড়াতো। প্রথমে একদল দুই কদম এগিয়ে ছড়ার প্রথম লাইন বলতো এলাটিং বেলাটিং

সইল, তারপর আবার তারা পিছনে সরে দাঁড়াতো। একইভাবে দ্বিতীয় দল আবার সামনের দিকে এগিয়ে এসে বলতো, কি খবর আইল। এইভাবেই ছড়া কাটাকাটি চলত এবং এরকমভাবেই খেলাটা চলতে চলতে শেষ লাইনে রয়েছে, বালিকারে নিয়ে যাও। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পক্ষের একটি মেয়েকে নিজেদের দলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চলত, তাকে

ওই গুটি খেলার কথা যদি বলি, পাঁচটা ছোট গোল পাথর বা মাটির টুকরো নিয়ে হাতের তালু উল্টে পাল্টেই খেলা হতো ছয় গুটি বা এই যে পাঁচ গুটি খেলা। ষোলো গুটি খেলার কথাও চলে আসে একই প্রসঙ্গে। আবার যদি কানামাছি ভোঁ ভোঁর কথা বলি, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো, ছড়াটি নিশ্চয়ই তোমাদের কাছে একেবারে পরিচিত একটি ছড়া। তাহলে এই যে খেলা, সেই খেলার কথাও তো আমরা জানি, বা আজকে যখন খেলাধুলা নিয়ে কথা বলছি সেই খেলার বিষয়েও একটু জানিয়ে রাখি। ওই যে বললাম, যারা হয়তো অনলাইন গেমিংয়ের দুনিয়াতেই মত্ত হয়ে রয়েছেন, তারা যদি চান একটু সেই সব থেকে বেরিয়ে এই যে মাঠে বা উঠোনে বা না হোক স্বল্প পরিসরে আমাদের বাড়ির ছাদটুকুর মধ্যে এখন এই খেলা খেলতে চায়, তাহলে তো তার সেই বিষয়ে জানা দরকার। আর তাই তো আজকের অনুষ্ঠানে সেই সব খেলাগুলোর কথা আরও একবার তোমাকে মনে করিয়ে দিতে চাইছি। যাতে তোমার শৈশবের কথা মনে পড়ে তোমার মনটাও ভালো হয়, আর তার পাশাপাশি তোমার বাড়ির ছোট সদস্যকে তুমি এইসব খেলা খেলবার বিষয়ে একটু আগ্রহ তৈরি করে দিতে পারো। তো যে কথা বলছিলাম কানামাছি খেলার কথা, এ খেলায় কাপড় দিয়ে একজনের চোখ বেঁধে দেওয়া হয়, সে অন্য বন্ধুদের ধরতে চেষ্টা করে। যার চোখ বাঁধা হয় সে হয় কানা, আর অন্যরা মাছির মতো তার চারিদিকে ঘুরতে থাকে, আর সেই সঙ্গে কানামাছি ছড়াটাও কিন্তু বলতে থাকে। চোখ বাঁধা অবস্থায় সে অন্যদের ধরার চেষ্টা করে, সে যদি কাউকে ধরতে পারে এবং বলতে পারে তার নাম, তবে সেই ব্যক্তিকেই কানামাছি সাজতে হয় পরবর্তীতে। শিশু ও কিশোরদের এই খেলাগুলোর কথা, প্রাচীন ছড়া লোককথা এবং আধুনিক যুগের বিভিন্ন উপন্যাস গল্পেও কিন্তু বারে বারে উঠে এসেছে, আর উঠে এসেছে আমাদের আজকের অনুষ্ঠানে। কারণ আজ আমাদের অনুষ্ঠানের বিষয়ই তো খেলার ছলে, গল্পের ছলে তোমাদের সেই দিন সেই সব দিনের খেলাগুলোর কথা আজ একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমি সেই গানটা তোমাদের শোনাতে চাইছি যে গানটা কিন্তু খেলা খেলবার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে আনন্দ দেয়, কারণ খেলতে গেলে আমাদের প্রয়োজন বন্ধুদের। তাই তো সেই বিকেলগুলোতে আমরা বলতাম, বন্ধু চল একটু খেলাধুলা করি। শোনাই বন্ধু চল।

আজ খেলার ছলে অল্প অল্প গল্প কথাই বিভিন্ন প্রাচীন হারিয়ে যাওয়া খেলাগুলো নিয়ে কথা বলছি। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সুইটি। এবারে বেশ প্রাচীন কিছু খেলার কথা বলি। আমাদের নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক প্রাচীন বাংলায় খেলাধুলো ও শারীরিক কসরতের অংশ হিসেবে নৌকা বাইচ একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল, জানো তো। বিজয়গুপ্তের মনসামঙ্গল বা বিভিন্ন প্রাচীন কাব্যে নদী উৎসব ও নৌকা বাইচের উৎসব মুখর বর্ণনা কিন্তু পাওয়া যায়। তবে হারিয়ে গেছে বললে বোধ হয় ভুল হবে। আনন্দের বিষয়, আজও বিশেষ কোনো উদ্যোগে বিশেষ বিশেষ এলাকায় এই নৌকা বাইচের আয়োজন কিন্তু হয়ে থাকে। দাঁড়িয়াবান্ধার কথা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম, বাংলায় যুগ যুগ ধরে চলে আসা অন্যতম প্রাচীন ঘরানার আউটডোর গেমগুলির মধ্যে কিন্তু এই দাঁড়িয়াবান্ধার কথা আসে। মধ্যযুগীয় কাব্য ও লোকগাথায় গ্রামীণ বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হিসেবে এই খেলার কথা কিন্তু বারে বারেই উঠে এসেছে। প্রাচীন ভারতে জন্ম নেওয়া চতুরঙ্গ খেলাটির কথা তোমাকে এবারে বলি। বাংলায় দাবার আদি রূপ এটাকে কিন্তু বলা যায়। বিভিন্ন উপন্যাসে এবং রাজবাড়ির পটভূমিতে চতুরঙ্গ খেলার কথা রয়েছে। এটি যুদ্ধ কৌশল নির্ভর ছকের খেলা। চতুরঙ্গ শব্দটির অর্থ চারটি অঙ্গ। এই চারটি অঙ্গ হচ্ছে হাতি, ঘোড়া, রথ এবং সৈন্য। চারজন খেলোয়াড় চাল চালতেন, পাশা ফেলেও কিন্তু এই চাল নির্ধারণের নিয়ম ছিল। পরবর্তীতে এটি কিন্তু বিবর্তিত হয়ে আধুনিক দাবা বা চেসের রূপ নেয়। মহাভারতের গল্পে সর্বাধিক পরিচিত এবং প্রাচীন বাংলায় রাজপরিবার ও অভিজাত সমাজের মধ্যে পাশা খেলার প্রচলন কিন্তু একটা সময় ব্যাপকভাবে ছিল। বাংলা সাহিত্য ও বিভিন্ন মঙ্গল কাব্যেও পাশা খেলার নানান রকম বিবরণ কিন্তু আমরা পাই। বাঘবন্দি বা বাঘ ছাগল খেলার কথা শুনেছ বা খেলেছ কখনো? এটি অত্যন্ত প্রাচীন এবং বুদ্ধিভিত্তিক কিন্তু একটি খেলা, যা মাটিতে বা ছকে এঁকে খেলা হতো। শিকারী বাঘ এবং আত্মরক্ষাকারী ছাগলের গুটি নিয়ে এই খেলাটি ছিল প্রাচীন বাংলার অন্যতম প্রিয় ইনডোর গেম।

খেলার কথা শুনেছো? ছোট ছোট মাটির বা ইটের টুকরো দিয়ে নির্দিষ্ট স্থানে তৈরি ঘরে আক্রমণ ও প্রতিরক্ষার খেলা ছিল এটি। একদল ঘরের সীমানা রক্ষা করত, অন্য দল তা দখলের চেষ্টা করত। এই অতি প্রাচীন খেলাগুলো ছিল আমাদের শৈশবের আসল সম্পদ। না, তাতে কোনো টেকনোলজি লাগতো না, ছিল শুধু বন্ধুর সঙ্গে, ছোট ছোট ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকার একটা নিখাত আনন্দ। আজকের দিনে দাঁড়িয়ে যখন পিছন ফিরে তাকাই, তখন একটা আফসোস বড় তাড়া করে। গ্রাম বাংলার মাঠগুলো আজ খালি, বা অনেক মাঠ আজ আর নেই। কাদামাখা কোনো শিশু বা কিশোর আজ আর বৃষ্টিতে ভিজে গোল্লা ছুট খেলে না। ইক্কাদোক্কার ঘরগুলো সিমেন্টের ঢালাই আর ফ্ল্যাট বাড়ির চত্বরে হারিয়ে গেছে। আমরা প্রযুক্তির দিকে হয়তো 100 কদম এগিয়ে গেছি, কিন্তু শৈশবের আনন্দ, শৈশবের সেই স্বতঃস্ফূর্ততা আর মাটির গন্ধ থেকে পিছিয়ে গেছি হাজার হাজার মাইল। এখনকার বাচ্চারা খেলে, তারা ভার্চুয়াল গেমের কিল পয়েন্ট বাড়ানো শেখে, আর আমরা শিখেছিলাম হাত ধরে বন্ধু বানানো। জানি সময় বদলেছে, আর সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও বদলাতে হবে, এটাই নিয়ম। সময়কে তো আর আটকে রাখা যায় না। কিন্তু এই দুপুরে গল্পের ছলে একটা দিনের জন্য, কিছু সময়ের জন্য হলেও তোমার সেই সোনালি শৈশবের স্মৃতির সিন্দুকটা একটু খোলার চেষ্টা করলাম। তোমার ঘরেও যদি কোনো ছোট সদস্য, ছোট ভাই বোন থেকে থাকে, তাহলে আজকের বিকেলে তার হাত থেকে ফোনটা সরিয়ে তাকে নিয়ে বসে পড়ে বলতেই পারো এই সব খেলার গল্প। জানিস, আমরা ছোটবেলায় কানামাছি খেলতাম, আয় তোকে দেখাই। এভাবে সেই সব খেলার আনন্দ, মজা যদি গল্পের ছলে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো তারাও সেই আনন্দে মেতে উঠতে চাইবে। ঐতিহ্য কিন্তু বইয়ের পাতায় থাকে না, ঐতিহ্য বেঁচে থাকে আমাদের চর্চায়, আমাদের গল্পে। আজকের মতো বিদায় নি, তবে কথা দিচ্ছি খুব শিগগিরই আবারও ফিরে আসবো এরকমই কোনো দুপুরে কোনো হারানো বা কোনো অন্য রকম বিষয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, কারণ বাজলো ছুটির ঘণ্টা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বেতার নাটক সৈনিক, রচনা ধনঞ্জয় বৈরাগী, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
1: আজকের নাটক সৈনিক, রচনা ধনঞ্জয় বৈরাগী, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নাটক সৈনিক।

0: রাজবন্দি, তোমার দ্বারা দাবা খেলা চলবে না।
1: কেন, কি করলাম?
0: কি আর করলে, এই তোমার নৌকোটা বন্দী হলো।
1: ও, এই কথা
0: আশ্চর্য,
1: তুমি নামেই মেজর, বুদ্ধিটা মাইনারি রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই এই তোমার মন্ত্রী সামলাও।
2: তাই তো ভাবালে রাজবন্দি, রাজবন্দি তুমি আমার উপর টেক্কা দেবে? আফটার অল আমরা হলাম মিলিটারি,
0: এক ব্যায়নেটের গুঁতোয় হাতি ঘোড়া ঘোড়া ধুঁকছে, বলতো টর্পিডো ছুড়ে নৌকোটা ফুটো করে দিই।
1: সে তোমার যা ইচ্ছে তাই করো, এখন এখন না এই কিস্তি সামলাও।
3: এখানে কাজ করতে কেমন লাগছে অরিন্দম?
4: ভালোই বলবো। বুঝলে প্রবীর, বাংলাদেশ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না কত বছর দেশ ছাড়া।
3: কেন জানি না, আমার মনে হয় বাংলাদেশে কাজের লোক অনেক আছে, খুব জাগ্রত, অতি তীক্ষ্ণ বুদ্ধি, ওদের ঠিক মতো চালাতে পারলে।
4: বন্ধু ধীরে,
3: এরপর কোথায় যাবে?
4: জানি না, যেখানে যাবার হুকুম হবে।
3: তোমার এখন কিছুদিন রেস্ট নেওয়া উচিত।
4: সময় কোথায়? তোমার বাড়িটা আমার অদ্ভুত লাগে প্রবীর।
3: কেন?
4: বাঙালির সংসার এরকম দেখা যায় না, বাড়িতে মেয়ে নেই, বাবা আর ছেলে দুজনেই থাকো, দুজনেরই বন্ধু বান্ধব আসে, প্রাণ খোলা, হাসি ঠাট্টা, চমৎকার পরিবেশ।
3: সেই জন্যই তো আমি তোমাদের এখানে আসতে বলি অরিন্দম, কাজ করার খুব সুবিধে, কেউ ডিস্টার্ব করার নেই।
4: কই, তোমার মাসিমা এখনো বেরোলেন না?
3: ওর কথা ছেড়ে দাও, এতক্ষণ দেখবে রান্নাঘরে ঢুকে কুবেরকে নানা রকম উপদেশ দিচ্ছেন।
4: কুবেরের ধৈর্যের পাহাড়ি দিতে হবে।
3: কেন, আমাদের ধৈর্যের কম কোথায় দেখলে? বিশেষ করে বেচারি বাবা মাসিমার ঝালে অস্থির হয়ে পড়ে।
4: সাবধান, গলা শোনা যাচ্ছে, বোধহয় আসছেন এইদিকে।
5: তুমি দুধ দিয়েছিলে অথচ উনি খাননি।
6: আগে হ্যাঁ।
5: হ্যাঁ মানে উনি খেয়েছেন?
6: আগে না।
5: না মানে তুমি তো দাওনি।
6: কি মুশকিল, বলছি তো আমি দুধ দিয়েছিলাম, উনি খাননি।
5: সে কথা তো আমিও জিজ্ঞেস করছি, তবে কেন আর মিছে মিছে এতক্ষণ ধরে হ্যাঁ না করলে? ঠিক আছে, কাজে যাও। এই আপনার ভারী অন্যায় মেজর সাহেব, সময় মতো দুধ না খেলে শরীর খারাপ হবে যে, তখন কে দেখবে শুনি?
6: কেন আপনি?
5: আমি? ও বাবা, আমি পারবো না, এ পাড়ায় এসে থেকে আমার দেখছি মহা বিপদ হয়েছে, সোশ্যাল ওয়ার্ক করি বলে সব বাড়ির দেখাশোনা আমায় করতে হবে। কেন দুধ খাননি কেন?
7: আরে মিসেস হালদার যে দুধ এনেছেন।
5: আনিনি, জিজ্ঞেস করছি আনবো কি না।
7: নিশ্চয়ই আনবেন, তবে আমার জন্য নয়, এই রাজবন্দিকে খাওয়ান, জেলে ভুগে ভুগে হাড্ডি সাহায্য চেহারা হয়েছে তো, কে কিছু বলো
5: না। আপনাদের নিয়ে আর পারা যায় না, যত বয়স হচ্ছে ততই যেন ছেলে মানসি বাড়ছে। যাই, একবার মিসেস মেনন দুদিন থেকে ডাকাডাকি করছে, ওদের বাড়ি তো নয় হাসপাতাল, ডাক্তার আর ওষুধ ও

0: বেচারা ডাক্তার।
1: মাসিমা, অরিন্দম কিন্তু আমার সঙ্গে খাবে, ব্যবস্থা করে দিয়েছেন তো?
2: এই দেখো। আচ্ছা প্রবীর, এসব আগে বলবি তো, এতক্ষণ ধরে বুঝিয়ে এলাম কোভিডটাকে।
3: আমার মনে হয় মাসিমা, তাই তো আমি প্রবীরের সঙ্গে খেতে বসে যাই, তাই বোধ হয় আমাকে দেখে কুবের ব্যবস্থা করে রেখেছে।
2: এটা উচিত হয়নি। ধরো যদি তুমি আজ না খেতে, তাহলে খাবারটা ফেলা যেত তো? এই অপচয় আমাদের বন্ধ করতে হবে, বিশেষ করে দেশের যখন এই দুরবস্থা।
3: তা তো বটেই।
2: ঠাট্টা নয়, ঠাট্টা নয়, এ একটা যুদ্ধের ব্যাপার। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে কে বলতে পারে?
3: জল কোথায় মাসিমা, হিমালয়ের উপর তো শুধু বরফ।
4: আরে মিসেস হালদার, আপনি এখনো বাড়ি যাননি?
3: উনি যাবেন কি করে, জল থই থই করছে।
4: জল জল জল করতে করতে গেল, জল কোথায়?
3: হিমালয়ের বরফ গলে।
2: আপনাদের বলে কোনো লাভ নেই। এই ছেলেগুলো তো রীতিমতো আমাকে ঠাট্টা করে, স্বীকারই করতে চায় না যে চীন যুদ্ধ করে তার সীমানা বাড়িয়ে নিতে চায়।
4: যুদ্ধ করতে সত্যি চায় কিনা বলা যায় না মিসেস হালদার, একটা বর্ডারে গোলমাল পাকাতে চায়।
2: তার মানে, তার মানে আপনারা বলতে চান চীন ভারত আক্রমণ করতে চায় না?
3: কে কাকে আক্রমণ করবে বলা খুব শক্ত।
2: বেশ, আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমুন, আমরা কাজ করে মরি। এপরে একটা ডিফেন্স পার্টি অর্গানাইজ করতে হবে, উনি তো সেই নিয়েই ব্যস্ত। কই, আমরা তো এক মিনিট নিশ্চিন্ত হতে পারছি না। যাই, আবার জোয়ানদের জন্য সোয়েটার বুনতে হবে, কিছু দেশাত্মবোধক গান তৈরি করতে হবে। অনেক দেরি হয়ে গেল, চলি চলি চলি।
1: সত্যি মাসিমাকে নিয়ে আর পারা যায় না, একদিকে এত ভালো অথচ কি রকম যেন।
3: ওকে দোষ দিয়ে কি হবে, যারা এতে ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে, তাদের বলো।
5: সবটাই ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না ভাই, রাজনীতি বড় জটিল, সত্যি মিথ্যে বোঝা শক্ত।
3: তা ঠিক, কিন্তু চীন আমাদের সঙ্গে যুদ্ধ করবে কেন? যদি কোনো বিষয়ে মতান্তর হয়ে থাকে, শান্তিপূর্ণভাবে আপোষ মীমাংসার মধ্যেই তা মিটে যাবে।
5: হওয়া তো উচিত, কিন্তু তা হয় কই? এইটুকু মনে রেখো, আদর্শ যাদের আলাদা, নীতি ভিন্ন, তাদের মধ্যে বন্ধুত্ব হয় না।
6: তোমার এই কথা আমি মানতে রাজি নই সুধাকান্ত, মতান্তর থাকলেই যে মনান্তর হবে তার কোনো মানে নেই। সম্পূর্ণ ভিন্ন আদর্শের দুজন বন্ধু যে সুখে সহবাস করতে পারে, তার জাজ্বল্যমান উদাহরণ তুমি আর আমি।
3: তার মানে?
6: এই ধরো, আমি আর সুধাকান্ত এক গ্রামের ছেলে, প্রায় এক বয়সী, একসঙ্গে লেখাপড়া শিখেছি, কিন্তু যৌবনের প্রারম্ভে পথ আমাদের আলাদা হয়ে গেল। আমি হলাম সৈনিক, ভারতীয় ফৌজে নাম লেখালাম, আর সুধাকান্ত নেমে পড়ল স্বদেশী আন্দোলনে। দুজনেরই আর কলেজে পড়া হলো না।
3: খুব ইন্টারেস্টিং জীবন আপনাদের।
1: তার চেয়ে ইন্টারেস্টিং আমার লাগে বাবার সঙ্গে কাকাবাবুর যখন দেখা হতো মাঝে মাঝে সেই কথা শুনতে।
3: কিরকম?
7: সে কত কাহিনী, মনে আছে মেজর বোধহয় 33 সালের কথা? অসহযোগ আন্দোলনে মিছিল বেরোবে পরদিন, রাতের অন্ধকারে তুমি এলে আমার কাছে।
6: সেই কথা কি ভোলা যায়? সেদিন নির্দেশ ছিল এ মিছিল ভেঙে দিতেই হবে, বাধ্য হলে বন্দুক ছুটতেও আমরা যেন দ্বিধাবোধ না করি। অথচ আমি জানতাম এ আন্দোলনে অন্যতম পুরোহিত সুধাকান্ত, নিঃসন্দেহে সে থাকবে পুরোভাগে। ভাবো আমার মনের দ্বন্দ্বের কথা, একদিকে আমার কর্তব্যবোধ, আমি সৈনিক, হুকুম আমার তামিল করতেই হবে, আর একদিকে আমার অভিন্ন হৃদয় বন্ধু সুধাকান্ত। আমি পারলাম না, রাত্রিবেলায় ছুটে গেলাম ওর কাছে, ও কিন্তু আমার কথা শুনল না।
7: আহা, শুনবার তো কিছু ছিল না মেজর, আমরা যে মন্ত্রে দীক্ষা নিয়েছিলাম তাতে জানতাম একদিন না একদিন মরতেই হবে। হোক না সে তোমার তোমার বন্দুকের গুলি, তুমি তখন আমার বন্ধু নও, রাজশক্তির প্রতিনিধি মাত্র।
3: শেষ পর্যন্ত কি হলো?
6: মিছিল বেরোলো, আমরাও তাদের পথরোধ করে দাঁড়ালাম, কিন্তু গুলি করতে হয়নি। বন্দুক দেখি অনেকে পালালো, সুধাকান্তের সঙ্গে যে কজন দাঁড়িয়েছিল ধরে ভরে দেওয়া হলো জেলে।
7: সেই আমার পঞ্চম কারাবাস।
3: তারপর?
6: তারপর আর কি, দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত এরকম চলল, প্রায় আমরা সম্মুখ সমরে মিলিত হতাম, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যেই আমাকে ফৌজ থেকে বিদায় নিতে হলো, এই হাতখানা হারালাম। আর সুধাকান্ত,
7: আমি বোধহয় আরো 4 বছর কাজ করেছিলাম, ভারত স্বাধীন হলো, আমিও ছুটি নিলাম দল থেকে।
6: তাই তো বলছি, বন্ধুত্ব একটা আলাদা জিনিস, স্টিল উই আর বেস্ট অফ ফ্রেন্ডস, কি বলো? যাক, এখন চলো সুধাকান্ত, লেট আস গো ফর ইভিনিং স্ট্রোল।
1: বাবা, তুমি যে বলেছিলে নরেন কাকাকে একটা আর্জেন্ট চিঠি পাঠাবে।
6: ও ইয়েস, দেখেছো, ভুলে গেছি, আই মাস্ট রাইট ইট নাও, নরেনের একটা খবর নেওয়া দরকার। নরেন আমার আর এক বন্ধু হয়ে অরিন্দম, ও আমার সঙ্গে মিলিটারিতে ছিল। তুমি আমার জন্য 5 মিনিট অপেক্ষা করো রাজবন্দি, আমি চিঠিটা বলে দিই। আয় কোক, আয় আয়।
3: আমি জানতাম না রাজনীতির সঙ্গে আপনি এতটা জড়িত ছিলেন।
7: ছিলেন

0: হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ছিলেন বাবুই হয়ে গেছি। সেদিন যাদের সঙ্গে কাজ করেছিলাম তাদের মধ্যে অনেকেই আজ হোমরা চোমরা লোক, তবে আর কোনো সম্পর্কই নেই, আমি রাখিনি।
1: আমার নিজের কি মনে হয় জানেন, যে আন্দোলনের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন তার মতে দেশপ্রেমের চেয়ে উচ্ছ্বাসটা ছিল বেশি।
0: আমি জানি আজকাল অনেকেই তোমার মতো বলে, আর বলবে নাই বা কেন, তোমাদের তো কোনো কষ্ট করতে হলো না, স্বাধীন ভারতের সন্তান, তোমরা কি করে বুঝবে পরাধীনতার গ্লানি, কি করে বুঝবে সেদিনকার তরুণদের মনের কথা কতখানি ত্যাগ তারা করেছিল, দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছে, বন্দুকের গুলি বুক পেতে নিয়েছে, তাদের মুখগুলো এখন আমার চোখের সামনে ভাসছে, কি নিষ্পাপ সরল মন, অথচ প্রতিজ্ঞায় অটল, দেশ ছাড়া তারা কিছু জানতো না।
1: হয়তো তাদের আন্তরিকতা ছিল, কিন্তু তাদের সেই জাগরণকে ঠিক পথে চালাতে পারেননি সেদিনের নেতারা।
0: কার কথা বলতে চাইছো তুমি?
1: কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কিন্তু সেদিনের নেতাদের নীতি।
0: ঘুরিয়ে কথা বলার চেষ্টা করো না অরিন্দম, আমাদের আন্দোলনে অনেক নেতার নাম থাকলেও একজনই ছিলেন তার প্রাণ, যিনি জাতির জনক, মহাত্মা গান্ধী। কি বলতে চাও তুমি তার সম্বন্ধে?
1: কেন জানি না আমার মনে হয় উনি এতবার মত বদলেছেন, আন্দোলনের স্বাভাবিক গতিকে জোর করে থামিয়ে দিয়েছেন, যার জন্য বলতে বাধ্য হচ্ছে ওর রাজনীতি আপনাদের ভুল পথে চালিয়েছে।
0: ভুল কি ঠিক তা নিয়ে তর্ক করতে আমি চাই না, কারণ ওরই নেতৃত্বে আজ ভারত স্বাধীনতা পেয়েছে।
1: সেটা কোইন্সিডেন্স বলতে পারেন, তখন বিশ্ব রাজনীতির এমনই পরিস্থিতি, ভারত ছেড়ে চলে যাওয়া ছাড়া ব্রিটিশের কোনো উপায় ছিল না।
0: তোমার কথা শুনে আমার আশ্চর্য লাগছে অরিন্দম, ইতিহাসকে তুমি নতুন ঢঙে বলতে চাইছো, তোমরা এই স্বাধীন ভারতের ছেলে, কি জানি আমি কিছু বুঝতে পারছি না, এসব কি তোমার হৃদয়ের কথা না আর কারোর বই থেকে মুখস্থ বলি কপচাচ্ছ?
1: সে আপনি যাই বলুন, রাজনীতির সঙ্গে ধর্মকে জড়ানো অন্যায় পাপ, জনসাধারণকে ধর্মের নেশায় বুঁদ করে রেখে যারা তাদের রাজনীতির হাড়িকাটে বলিদান করে তাদের আমি মহৎ বলে স্বীকার করতে পারি না।
0: যদি না পারো বুঝতে হবে এই দেশটাকেও তোমরা চেনো না, 10-20 বছরের একটা ভুঁই ফোড় দেশ এটা নয়, অতি প্রাচীনের ইতিহাস, বিরাটের ঐতিহ্য, আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে যারা ভারতকে চিন্তা করতে চায় আমি বলি তারা মূর্খ।
1: কিন্তু কিন্তু ধর্মের নামে অধর্ম তো কম হয়নি।
0: সেটা ধর্ম নয়, কুসংস্কার। জ্ঞান অর্জন করো, কুসংস্কারকে বর্জন করো, ধর্মের সঙ্গে তাকে জড়িয়ে ভারতের আধ্যাত্মিকতাকে ছোট করো না, তাতে এইটুকুই প্রমাণ হবে তোমরা অজ্ঞান, তোমরা মূর্খ।
2: রাজবন্দী হয়ে চলো চলো চলো, নাও লেট আস গো ফর এ ওয়াক।
0: কিছু মনে করো না ভাই, অনেকগুলো কড়া কড়া কথা বলে ফেললাম।
1: না না মনে করবো কেন, যার যাতে বিশ্বাস।
2: এর মধ্যে বুঝি তোমাদের একচোট তর্ক হয়ে গেল? ও ইউ ব্লেসেড পলিটিশিয়ানস, সারাদিন বকর বকর অ্যান্ড নো অ্যাকশন। চলো রাজবন্দী চলো, অন ইয়োর মার্চ, লেফট রাইট লেফট রাইট।
1: রবির, তোমার বাবা বড় চমৎকার মানুষ, কিন্তু তোমার ওই কাকা বাবুটি, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, বড় টাচি আর সেলফ সেন্টার্ড।
3: এক কথায় গোঁড়া আদর্শবাদী।
1: এসব আদর্শ আবার ফ্লেক্সিবল, চাপে পড়লেই ভেঙে যায়, যখন যেমন তখন তেমন। এই আদর্শবাদীরা সব ওই ক্লাসের।
3: উনি তো কই এখন এলেন না?
1: আমিও তাই ভাবছি, এতক্ষণ এসে যাবার কথা।
3: এক এক সময় মনটা বড় চঞ্চল হয়ে পড়ে।
1: কেন?
3: ঠিক পথে চলেছি তো?
1: কখনো মনকে দুর্বল হতে দিও না, নিজেই তার জন্য ভুগবে।
3: ওই যে শোভন আসছে।
1: তাহলে উনি এসেছেন? উনি কোথায়?
4: আসেননি।
3: কেন?
4: তা জানি না, এই বাক্সটা পাঠিয়ে দিয়েছেন তোমাকে দেবার জন্য।
3: আমাকে?
4: পড়ে দেখো, সব ইনস্ট্রাকশনস ওর মধ্যে দেওয়া আছে।
1: আমার কোনো খবর আছে?
4: না।
1: আশ্চর্য, কতদিন আর আমি এভাবে বসে থাকবো?
4: আমাকে জিজ্ঞেস করে কি লাভ?
1: বেশ, আমি নিজেই এখনই ফোন করছি।
4: তাতে কোনো লাভ হবে না।
1: তাহলেও আমি একটা স্পষ্ট উত্তর চাই, মাসের পর মাস চুপ করে বসে থাকা আমার সহ্য হয় না। হয় না বলেই ছোটবেলায় কুঁড়েদের দেশ থেকে পালিয়েছি, অহিংসার অসহযোগের গণ্ডি পেরিয়ে বিপ্লবী দেশে নাম লিখিয়েছি, এক দেশ থেকে আরেক দেশ চোরকির মতো ঘুরেছি, আর আজ যখন অ্যাকশন নেবার সময় আমাকে যদি চুপ করে বসিয়ে রাখা হয় আমি পারবো না।
3: বেশ তো অরিন্দম, টেলিফোন করে দেখো না।
1: হ্যাঁ তাই করব, যা হয় তারা বলুক।
4: এই অরিন্দমকে তোমার কিরকম মনে হচ্ছে প্রবীর?
3: এমনিতে ভালোই, তবে বোধহয় বদরাগী।
4: শুধু তাই নয়, বড় বেশি ভাবপ্রবণ।
3: না না, এ তুমি কি বলছো?
4: মানুষ বুঝতে আমার ভুল হয় না প্রবীর, ওর উপরে একটু নজর রেখো।

0: হিসেব
1: এখন যখন আমি ভাবলাম উনি আছেন তোমাদের এখানে, এসে শুনছি উনি
0: মেননদের বাড়ি,
1: আর আবার এখনই যদি মেননদের বাড়ি ছুটি দেখবো উনি গেছেন
0: টমসনের কাছে।
1: তুমি কি করে জানলে?
0: জোয়ানদের জন্য সোয়েটার বুনবার কথা।
1: ঠিক বলেছ, ঠিক বলেছ, কিন্তু যদি টমসনের কাছে যাই শুনব উনি গেছেন
0: সুরঙ্গময়।
2: তুমি এখানে বসে রয়েছো আর আমি সারা পাড়া ঘুরে বেড়াচ্ছি।
1: রবির, তোমরাই বলো কার কথা ঠিক, কে কাকে খুঁজছে?
2: দুজনের কথাই ঠিক, দুজনকে খুঁজছেন কিনা তাই কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না। তুমি বুঝবে না, মিসেস টমসনের সঙ্গে এই বোনাটা শুরু করেছি, দেখো দেখো এর মধ্যে কতটা হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই তোমার হাতে সময় আছে
3: কেন বলুন তো?
2: তাহলে এই সোয়েটারটা একটু বুনে দিতে? উমর হয়েছে কি জানো, এতগুলো কাজ হাতে নিয়েছি যে কোনোটাই শেষ হচ্ছে না।
3: আমারও অফিস আছে কিনা, নইলে
2: আহা অফিস কি আর কামাই করতে বলছি, ওরই ফাঁকে ফাঁকে যদি একটু করে দাও অন্তত এই হাত দুটো। লক্ষ্মী ভাই না করো না, বুঝছো তো এই সকলেরই কাজ।
3: হ্যাঁ সে তো ঠিকই, আচ্ছা নিজে সময় না পেলেও আর কাউকে দিয়ে নয় করিয়ে দিও।
2: হ্যাঁ বেশ বেশ বেশ, তাই করিয়ে দিও।
3: আচ্ছা আমি চলি মাসিমা, সন্ধে হয়ে গেছে, পারি তো কালকে এ দুটো দিয়ে যাবো।
2: এসো ভাই এসো।
1: হ্যাঁ শোনো, যে কথাটা বলবার জন্য তোমায় গরু খোঁজা খুঁজছি সে কথা তো বলা হয়নি। বরাটদের বাড়ির নিচের তলায় যে হ্যাংলা মতো দেখতে একটা ছোড়া ভাড়া ছিল না, পুলিশ তার ঘরখানা তল্লাশি করে অ্যারেস্ট করে নিয়ে গেছে।
0: কে বললে আপনাকে?
1: তোমরা তো আর পাড়ার খবর রাখো না, তোমার মাসিমাকে খুঁজতে তোমাকে সব বাড়িতেই ঢুমাতে হয়।
0: স্ট্রেঞ্জ, আপনারা আছেন তো? আমি একটু ভেতরে যাচ্ছি, এই সুটকেসটা রেখে আসি, তাছাড়া আমার একটি বন্ধু আছে।
1: আশ্চর্য নয়, কারণ যাই হোক আমাদের এখন পাড়ার সবাইকে সংঘবদ্ধ করতে হবে, বুঝছো? ভয়ানক ব্যাপার, সিচুয়েশন ভেরি গ্রেভ। আগে লিডার করতে হবে জানো,
2: কাকে?
1: রবিরের বাবা মিলিটারি মেজরকে, সবাই খাতির করে, জমি জায়গাওয়ালা বাড়ি অফিস হবে এইখানেই। এই নাম করতে করতে, আরে আরে আসুন আসুন মেজর সাহেব আসুন।
4: আমি গেট থেকে দেখলাম প্রায় অন্ধকারে একটি কাপল দাঁড়িয়ে, তখনই মনে হলো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ পরামর্শ করছেন।
1: পরামর্শ তা করছিলাম বটে, এই পরামর্শটা কি জানেন, এই কি করে আপনাকে রাজি করানো যায়?
4: সে রাজি হতে হবে,
2: মানে এই পাড়ায় একটা ডিফেন্স পার্টি খোলা দরকার, আপনাকে তার জেনারেল হতে হবে।
4: ঠিকই, উত্তম প্রস্তাব, গর রাজি হবার তো কিছু নেই। কুবের,
1: বিপদের সময় সবাই একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াতে পারি,
2: সেই সঙ্গে মেয়েদের একটা
1: একটা মেয়ে পাঁচালির ব্যবস্থা।
2: খুব
4: ভালো, মেয়েদের তো একটা প্রোগ্রাম রয়েছে দেখা যাচ্ছে, এখন ছেলেরা কি করবে সেইটি তো দেখছি।
1: বাব্বা কিছু নেই, এই ছোট ছেলেরা যোগ দিতে পারে, রাত্রিবেলা দরকার হলে পালা করে সবাই পাহারা দেবে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ক্রমশত

0: দেশে বাড়ছে,
1: বরাদ্দের ভাড়াটে আজ ধরা পড়েছে, যদিও কি কারণ আমরা জানি না।
2: ধরা পড়েছে তাহলে নিশ্চয় পলিটিক্যাল ব্যাপার। মেজর, কদিন থেকে তোমাকেও আমি বলবো ভাবছিলাম, তোমাদেরও সতর্ক হওয়া দরকার।
3: কি ব্যাপারে?
2: সত্যি কথা বলতে কি জানো, এই নতুন জেনারেশন থেকে আমার ঠিক ভালো মনে হচ্ছে না। ভালো মন্দ দুই হয়তো আছে, কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলে বেশ চিন্তিত হয়ে পড়েছি। ওদের মতবাদ শুধু আলাদা নয়, আমার মনে হয় ধ্বংসাত্মক।
3: কি বলছো তুমি সুধাকান্ত?
2: ওরা কি বলে জানো, আমরা সব নির্বোধ ছিলাম, বলে মহাত্মা গান্ধীর সমস্ত নীতি ভুল। অচরে নিজেরা কি,
3: তুমি কার কথা বলছো হে?
2: তুমি বুঝতে পারছো না
3: যার সঙ্গে তর্ক করছিলে?
2: হ্যাঁ হ্যাঁ, আমি চাই না ও এখানে আসুক, ভয় লাগে মেজর ওই বিকৃত মতবাদের কথা শুনে। কোন খোকাও না?
3: না না না, এ তুমি মিথ্যে ভয় পাচ্ছ, খোকাকে আমি জানি, তোমার ছেলে, ওর সম্পর্কে কোন রকম ভয়ের কারণ নেই।
2: তবু তবু কি জানি।
0: আপনারা কার বিষয়ে কথা বলছেন?
2: না আপনারা তাকে চেনেন না।
3: ও,
1: এই যদি দুষ্ট লোক হয় এখনই পুলিশে খবর দিয়ে
2: অ্যারেস্ট করিয়ে দেবেন, তাতেও কোনো লাভ নেই, অগবাস্তে না গাঁ উজড় হয়ে যায়। বরাদ্দের ভাড়াটিকে আজ ধরেছে, আর না হয় কজনকে ধরলো, তাহলেও কি এই মির্জাফরের বংশধরদের শায়েস্তা করা যাবে? স্বাধীন ভারতের সামনে একটা মস্ত বড় সমস্যা।
0: তাই জন্যই তো আমি বলছি, তাই জন্য তো ডিফেন্স পার্টিটা খোলা আগে দরকার।
2: হ্যাঁ, কিছু একটা করা দরকার, আগের সে শক্তি নেই। তবু আমি প্রস্তুত, যদি এ ব্যাপারে কোনো কাজে লাগতে পারি।
3: নো মোর অফ টকস, নো মোর অফ টক, ডিসিশন ইজ টেকেন। কালকে চিঠি টাইপ করে ফেলুন, প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে বলে আসুন সবাইকে টু কাম অ্যান অ্যাসেম্বলি হিয়ার অন নেক্সট সানডে।
1: আপনাকে কিন্তু এই প্রেসিডেন্ট হতে হবে।
3: সেটা বড় কথা নয়, ওরা যদি চান নিশ্চয়ই হবো। এক যুদ্ধে হাত গেছে, আর এক যুদ্ধে যদি আসে প্রাণটা দেব।
0: আচ্ছা আমরা তাহলে চলি।
4: এটা কি মেজর রণবীর বাড়ি?
2: হুম, কাকে চাই?
4: আমি তার সঙ্গে একটু দেখা করতে এসেছি।
3: আমি মেজর সেন, তোমাকে তো চিনতে পারলাম না।
4: আগে আমার নাম মৃণাল।
3: মৃণাল?
4: আমার বাবা মেজর নরেন চক্রবর্তী, আপনার বন্ধু।
3: আরে তুমি নরেনের ছেলে, কি খবর তোমাদের? হাউ ইজ ইয়ার ফাদার?
4: আগে বাবা নেই।
3: কি বলছো নরেন?
4: মারা গেছেন।
3: কবে, কোথায়?
4: পরশু দিন।
2: কি হয়েছিল তাই খুলে বলো।
4: বাবা যে চা বাগানে কাজ করতেন তা আসামের বর্ডারের কাছে ছিল, চীনেদের আক্রমণের সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স গড়ে তোলেন। বাবা মিলিটারি লোক ছিলেন, উনি ওদের লিডার হন। চীনারা বম ডিলার দিকে ছুটে আসছে শুনে ওনা সবাই বেরিয়ে গেলেন, বাবার কাছেই বন্দুক ছিল, অন্যদের সামান্য হাতিয়ার। চীনেদের সাঁঝোয়া বাহিনীর সামনে তারা দাঁড়াতে পারলেন না, ওইখানে উনি মারা গেলেন।
3: He died like a true soldier.
2: নরেনের সঙ্গে তোমাদের দেখা হয়নি?
4: আগে না, যাবার সময় উনি বলে গিয়েছিলেন যদি আমি ফিরে না আসি তোমরা কলকাতায় চলে যেও, আর বলেছিলেন আপনার সঙ্গে দেখা করতে।
3: ঠিক বলে গেছে নরেন। তোমার দিদি কই?
4: তিনি গাড়িতে।
3: গাড়িতে কেন, এখানে নিয়ে এসো। তোমরা নরেনের ছেলে মেয়ে, এই বাড়িতে তোমাদেরই বাবা।
4: আগে দিদি মানে
3: কি হয়েছে প্রতিবার?
4: ও বরাবরই একটু নার্ভাস ধরনের, তারপর বাবার এই হঠাৎ মৃত্যুতে কীরকম যেন হয়ে গেছে, যুদ্ধের কথা শুনলেই এক্সাইটেড হয়ে ওঠে, মানে ঠিক নর্মাল নয়।
3: প্রতিভা, দ্যাট সুইট গার্ল, ও হাউ ক্রুয়েল। সুধাকান্ত, তুমি ওকে ডেকে নিয়ে এসো। হে
2: যাই।
4: কি হয়েছে বাবা, কি হয়েছে?
3: নরেন মারা গেছে।
4: নরেন কাকা, কি হয়েছিল?
3: এসো এসো এসো মা, এসো এসো এসো।
5: কাকা বাবু, আমায় চিনতে পারছো?
3: এসো বসো মা, বসো।
5: বাবা নেই কাকা বাবু।
3: আমি সব শুনেছি, তুমি বসো এখানে।
5: কেন এই যুদ্ধ কাকা বাবু?
3: এই প্রশ্নের আমি কি উত্তর দেব মা? সকলেই শান্তি চায়, অথচ
5: শান্তি চায় না। শান্তিকে ও দেশে ক্রুশবিদ্ধ করে মেরেছে, শান্তির বাণী আমরা হিমালয় পার করে চীনেদের দেশে পাঠিয়েছি, তারা তাকে মন্দির থেকে বার করে দিয়েছে, শান্তি কেউ চায় না কাকা বাবু।
6: প্রতিভা, চিনতে পারছো না আমি প্রবীর।
5: প্রবীর?
6: হ্যাঁ।
5: তুমি কত বড় হয়ে গেছো না, এখন কি করছো? মিলিটারিতে ঢোকুনি তো?
6: না।
5: ভালো করেছো, আমার ওই পাগল ভাইটাকে বুঝিয়ে তো, ও বলে প্রতিশোধ নেবে, যারা বাবাকে মেরেছে তাদের সঙ্গে যুদ্ধ করবে। না না না, আর যুদ্ধের দরকার নেই। হই হই, ওরা আসছে।
3: কারা আসছে? কারা আসছে?
5: বন্দুকের আওয়াজ শুনতে পাচ্ছো না? ট্রাকের শব্দ, ওরা বোধহয় আমাদের খুঁজছে। হই
3: মা, তুই চুপ কর, কোনো ভয় নেই মা।

আমি তোমায় কথা দিচ্ছি, যতদিন প্রাণ থাকবে শত্রুকে ঢুকতে দেব না। আমি হতে পারি পঙ্গু, তু আমি সৈনিক, তোমরা এসে আবার আমার চেতনা ফিরিয়ে দিয়েছ। আজ তোমার মাথায় হাত রেখে আমি প্রতীক্ষা করছি মা, যারা তোমার বাবাকে হত্যা করেছে, যারা তোমার মতো নিষ্পাপ প্রাণে ভীতির সঞ্চার করেছে, তাদের আমরা ক্ষমা করব না। যারা নিষ্ঠুর দস্যুর মতো প্রতারণা ছদ্মবেশ পরে এসে আমাদের মাতৃভূমি কলুষিত করেছে, তাদের সমূলে নিধন না করা পর্যন্ত অস্ত্র ত্যাগ করব না। শেষ রক্তবিন্দু দিয়ে সৈনিকের মতো যুদ্ধ করব, যদি না পারি তোমার বাবার মতোই যুদ্ধক্ষেত্রে সৈনিকের মৃত্যু বরণ করব।

0: তাহলে তুমি বলছো ডাক্তার বিশেষ ভয়ের কিছু নেই?
1: না, একটা টেম্পোরারি সেটব্যাক, কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে।
2: কাকাবাবু যা।
1: আজ কেমন আছেন?
2: ভালো।
1: ঘুমের কোনো বিঘ্ন হয়নি?
2: না, আজ কোনো স্বপ্ন দেখিনি।
0: ডাক্তার, প্রতিভা আমাকে কথা দিয়েছে, শি উইল নট ব্রুড ওভার দ্য পাস্ট, তাই না প্রতিভা?
2: হ্যাঁ কাকাবাবু।
1: তবে তো অর্ধেক ওষুধের কাজ আপনি করে দিয়েছেন মেজর।
0: আমি ওকে সবসময় বোঝাই জীবনটা মস্ত বড়, শুধু অতীতের দিকে তাকিয়ে থেকে বর্তমানকে উপেক্ষা করা অন্যায়, তাতে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। প্রতিভা, তোমাকে মানুষ হতে হবে, মা বড় হতে হবে।
2: তোমার কথাগুলো আমি সবসময় মনে মনে বলি, যাতে আমি ওই রকম হতে পারি।
0: না পারার তো কিছু নেই, চেষ্টা করলেই পারবে।
1: হ্যাঁ, আমি তাহলে এখন চলি।
0: চলো, তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
1: মিছিমিছি আবার কেন?
0: জানোই তো পায়চারি করা আমার অভ্যেস।
3: না না প্রবীরদা, এ কথা তুমি এখন কাউকে বলো না।
4: ছি, ছেলে মানুষই করো না মৃণাল। প্রতিভা জানা দরকার, তুমি লেখাপড়া ছেড়ে দিতে চাইছো।
3: দিদির যা মনের অবস্থা আমার প্রবলেম ও বুঝতে পারবে না। পড়তে গেলে আরও প্রায় ছ বছর আমার পড়া নিয়ে থাকতে হবে।
4: কিন্তু এই চাকরির কি ফিউচার আছে?
3: খুব একটা কিছু নয়, তাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবো। ধরো তোমাদের আশ্রয় না পেলে কোথায় জলে পড়তাম বলো তো? সেটুকু যখন পেয়েছি।

0: এখন নিজের চেষ্টা নিজেকে দাঁড় করাতে হবে। আচমকা স্রোত এলে আবার না ফেসে যাই।
1: দেখো যা ভালো বোঝো করো।
0: প্লিজ প্রবীরদা, দিদিকে কিছু বলো না, এখন বুঝেছো?
1: বেশ, বলবো না। এই যে প্রতিভা, এসো এসো। তারপর কলকাতা কিরকম লাগছে?
2: ভালো।
1: হুম,
2: কিন্তু বড্ড গোলমাল, হই হই ভিড়।
1: তুমি বুঝি চুপচাপ থাকতেই ভালোবাসো?
2: আমি নেচার ভালোবাসি। আমি ভালোবাসি গাছ, ফুল, ফল, ভালোবাসি মাটি, জল, আকাশ, ভালোবাসি চাঁদ আর সূর্যের নানা রঙের খেলা দেখতে, প্রত্যেক দিন যা চির নতুনের বাণী নিয়ে আসে।
1: মানুষ তুমি পছন্দ করো না?
2: করি। সে মানুষ যদি প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। শহরের মানুষ কাজ করে ঘড়ি থেকে, প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাতের অন্ধকারে ভেতরের অতীপ্ত হিংস সত্তাটাকে মুক্ত করে দেয়। লোভ লালসায় ভরা হৃদয়হীন নিষ্ঠুরতার রাজ্যে ঘুরে বেড়ায় সে পিশাচ। তাই তো শহরের মানুষকে আমি ভয় করি।
1: প্রতিভা, তোমার কবি হওয়া উচিত ছিল।
2: তাতে কি লাভ হতো? যে কথাগুলো ভাবছি তাতে হয়তো ভাষা দিতাম। এ কথা কালিদাস থেকে রবীন্দ্রনাথ সবাই বলে গেছেন, বলে গেছেন দেশ বিদেশের মনীষীরা। কিন্তু সে কথা পড়বার তোমাদের সময় কই?
1: এ নিয়ে পরে তর্ক করা যাবে। আমার বন্ধুটিকে কেমন লাগলো বলো?
2: তোমার তো অনেক বন্ধু, কার কথা বলছো?
1: কেন, অরিন্দম
2: লোকটা অদ্ভুত। ওর হৃদয় আছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না।
1: তোমাকে সে কথা বলেছে?
2: এ কথা বলার তো কোনো দরকার হয় না, একটা মানুষের সঙ্গে মিশলেই বোঝা যায়।
1: যদি জিজ্ঞেস করি আমার সম্বন্ধে তোমার কি মত?
2: তুমি এখনো ছেলে মানুষ।
1: এই অপবাদ প্রথম শুনলাম।
2: অপবাদ কেন, বয়সের তুলনায় ছেলে মানুষ থাকতে পারা তো ভালোই। তবে ভয় কোথায় জানো? যদি জীবনে কোনো কঠিন পরীক্ষা আসে তুমি তাতে উত্তীর্ণ হতে পারবে কি না?
1: হঠাৎ এ কথা বলছো যে?
0: প্রবীর, তোমার সঙ্গে আমার কথা আছে, একটু বাইরে এসো।
1: চলো।
2: কথা বাইরে কেন, আমি ভেতরে যাচ্ছি।
0: না না, আপনি বসুন।
2: না না, মিচিমিচি বসে থেকে কি হবে?
0: না।
1: তুমি তাহলে কালকে চিঠিটা পেয়েছো?
0: হ্যাঁ, রাত্রে শোভনা আমাকে দিয়েছে।
1: তোমার মতামত?
0: এ অন্যায় আমি সহ্য করব না।
1: তার মানে তুমি আদেশ অমান্য করবে?
0: প্রয়োজন হলে তাই করতে হবে। মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি চেষ্টা করেছিলাম ওদের কথা মতো চলতে, বছরের পর বছর সেই সাধনাই করেছি, হৃদয়কে কেটে বাদ দিয়েছি, ওদেরই মতো যন্ত্র হতে চেয়েছি, কিন্তু বোধহয় আর সম্ভব নয়।
1: আর একবার ভালো করে ভেবে দেখো অরিন্দম, তুমি ওদের সঙ্গে বিদেশে কাটিয়েছো, ওদের কথা তুমি যত বোঝো আমরা এত বুঝতে পারি না।
0: বুঝতে পেরেছি বলেই তো মনে সংশয় জেগেছে প্রবীর। আত্মজিজ্ঞাসার সামনে আজ দাঁড়িয়ে আমাকে অহরহ জবানবন্দি দিতে হচ্ছে। বিশ্বাস করো, ঠকাতে আমি পারবো না, ওদের নয়, নিজেকেও না।
1: তোমার মনের মধ্যে হঠাৎ বিপ্লব এলো কি করে?
0: জানো প্রবীর, অনেক দিন চলতে চলতে যন্ত্র ভেঙে যায়
1: কিন্তু বিদ্রোহ করে না।
0: এইখানেই বোধহয় মানুষের সঙ্গে যন্ত্রের তফাৎ।
1: তোমার কথাগুলো হেয়ালির মতো শোনাচ্ছে অরিন্দম।
0: এ কি বিরাট গোলকধাঁধার মধ্যে আমি পড়েছি, কোন দিকে যাব, কোথায় পথ?
1: প্রতিভা বেরিয়ে এলে কেন, কোথায় যাচ্ছ? দাঁড়াও।
2: হই হই, ওরা গুলি করছে, নিরীহ মানুষদের মারছে।
1: না না না, এ অন্য কিছুর আওয়াজ, বন্দুক কে চালাবে?
2: আমি ও শব্দ জানি, রাতের অন্ধকারে ওরা আসে, কাউকে বুঝতে দেয় না, সবাই যখন নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে ওরা পিশাচের মতন হাসে আর গুলি করে করে মেরে ফেলে শিশু, নারী, পুরুষ, সুখে সংসার ছারকার হয়ে যায়।
1: ও, এসব তুমি মিথ্যে কল্পনা করছো, যা যা স্থির হয়ে বসো।
2: তুমি বিশ্বাস করছো না, কিন্তু আমি যে দেখে এসেছি, ওদের শত্রুকে জানো শান্তি, যেখানে তাকে পাবে নিষ্ঠুর ভাবে হত্যা করবে, এই ওদের প্রতিজ্ঞা।
1: ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তো।
2: ও, মাথায় বড় যন্ত্রণা হয়, কবে ওরা যাবে?
1: চলে গেছে, চুপ করে বসো। অরিন্দম চল আমার সঙ্গে।
0: কোথায়?
1: শোভন আমাদের জন্য অপেক্ষা করবে,
0: গিয়ে কোনো লাভ না।
1: আহা, যা হোক একটা বোঝাপড়া হয়ে যাওয়া দরকার।
0: বেশ তাহলে চলো।
1: তুমি একটু অপেক্ষা করো, আমি সুটকেসটা নিয়ে আসি।
2: মাঝে মাঝে আমার কি যে হয়, চেঁচামেচি করছিলাম বুঝি?
0: না,
2: কি বলছিলাম?
0: এই শান্তির কথা।
2: ও আচ্ছা, আপনি কিছু জানেন ডাক্তার কি বলেছে?
0: কি বিষয়ে?
2: আমার মাথাটার কিছু গোলমাল হয়নি তো, মাঝে মাঝে কিরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়, পরে কিছুই ভেবে পাই।

0: সে সময়টা আমি কি করছিলাম? আমাকে নিয়ে সবাই আপনারা বিব্রত হয়ে পড়েছেন, তাই না?
1: অন্যদের কথা জানি না, কিন্তু আমি হইনি।
0: কেন?
1: আপনি আমার চোখের উপর থেকে একটা ভারী পর্দা সরিয়ে দিয়েছেন। এতদিন পর্যন্ত একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে চলেছিলাম, আপনাকে দেখার পর বুঝতে পেরেছি সে বিশ্বাসের ভিত চোরা বালির উপর।
0: কেন? আমি কি কোনো অন্যায় করেছি?
1: অন্যায় আপনি কেন করবেন? যারা বড় বড় ফাঁকা বুলিয়া ওড়ে কালোকে সাদা করতে চেয়েছে, মেকিকে সোনা বলে চালিয়েছে, তাদের স্বরূপ কিছুটা আমি আন্দাজ করতে পেরেছি, আর পেরেছি আপনার এই করুণ ট্র্যাজেডি দেখে।
0: আমি জানি আপনার হৃদয় খুব বড়, সেইখানে বোধ হয় আঘাত পেয়েছেন, প্রবঞ্চনার আঘাত।
1: ঠিক বলেছেন, প্রবঞ্চনা, প্রবঞ্চনা, কি মারাত্মক প্রবঞ্চনা!
0: এত অস্থির হচ্ছেন কেন?
1: আত্মগ্লানির কি নিষ্ঠুর যন্ত্রণা!
0: কি হয়েছে আপনার বলুন।
1: বলবার কোনো উপায় নেই প্রতিভা।
0: কেন?
1: ওরা জানতে পারবে, ওদের শাস্তি বড় নির্মম। ওদের দলে থাকতে আমিও তো অন্যদের শাস্তি দিয়েছি, তাই জানি আমাকে ওরা রেহাই দেবে না।
0: আমাকে বিশ্বাস করছেন না?
1: যদি অবিশ্বাস করতে পারতাম তাহলে আর ওদের দল ছাড়বার কথা ভাবতে হতো না। সেইখানেই তো হেরে গেলাম, হৃদয়ের কাছে বুদ্ধি হার মানল, মানুষের কাছে যন্ত্র।

0: নিজের আমি বলছি তোমায়, ওই অরিন্দম খুব সোজা ছেলে নয়, কোনো মতলব নিয়ে বাড়িতে ঢুকেছে, তুমি ওর আশা বন্ধ করো।
1: আমি কিন্তু খোকাকে জিজ্ঞেস করেছিলাম, ও বললে অরিন্দম চিরকাল বিদেশে মানুষ হয়েছে, তাই হয়তো কথাবার্তা কি করে বলতে হয় জানে না, নয়তো ছেলেটা ভালো।
0: না না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই। আমি রিকোয়েস্ট করছি তোমার মেজর, ফর দ্য সেক অফ দিস ফ্যামিলি, ফর দ্য সেক অফ ইওর সান, ওকে আসতে বারণ করে দাও।
1: বেশ, তুমি যখন বলছো।
0: কেন এত জোর দিচ্ছি জানো? যেটাকে আমরা শুধু বর্ডারে গোলমাল বলে উড়িয়ে দিচ্ছিলাম এটা তা নয়, এও একরকম যুদ্ধ এবং চলবে বেশ কিছুদিন।
1: আমারও তাই এক এক সময় মনে হচ্ছে।
0: এখনকার মতো চীন হয়তো ফিরে যাবে, কারণ বিশ্বের জনমত আজ তার বিরুদ্ধে। তাছাড়া ওরা ভেবেছিল এই সময় ভারত আক্রমণ করলে এদেশের লোকের মনে ভয় ঢুকবে। ওরা ভাবতেই পারেনি সমগ্র ভারত ভয়হীন রূপ নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে।
1: দিস ইজ রিয়েলি সামথিং। যুদ্ধক্ষেত্রে গিয়েও যদি মনে হয় সারা দেশ আমার পিছনে রয়েছে, তখন প্রাণের জন্য মায়া হয় না। আমরা যখন যুদ্ধ করেছি তার পিছনে তো দেশের মায়া ছিল না? সেদিনকার সৈনিকের সঙ্গে আজকের সৈনিকের কতখানি পার্থক্য।
2: পার্থক্য নেই আমার। এই দেখুন না, আমি নিজে যে সব বাড়িতে গেলুম, এই আমাদের ডিফেন্স পার্টির জন্য অর্ধেক জায়গা কোনো সহায় পেলুম না, এখনো সব নাকে বাদাম তেল দিয়ে ঘুমোচ্ছে।
1: না না না না মিস্টার হালদার, পাড়ার রেসপন্স খুব ভালো, সারাক্ষণই তো আমার কাছে লোক আসছে, আপনার মুভটা সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করেছে।
2: তাই নাকি? তাই আমি জানতু এই উপর আবার একটা প্ল্যান ভেবেছি, একটা চ্যারিটি শো করলে কেমন হয়, ডিফেন্স ফান্ডে বেশ কিছু টাকা করে দেওয়া যাবে, আর সকলেরই বেশ একটা অ্যাক্টিভিটি হয়।
3: নাটক না করে একটা ডান্স ড্রামা করলে?
2: ডান্স ড্রামা সে অনেক হাঙ্গামা।
0: কোন নাটকের কথা ভাবছেন?
2: কেন টিপু সুলতান?
3: টিপুতে কোনো ভালো ফিমেল পার্ট নেই, বরং শাহজাহান করো, আমি জাহানারা।
2: আমি?
3: ও তো তোমাকে নবাব বাদশা সাজলে মানাবে না কো, তুমি বরং ওই দিলদারের পাঠ করো।
2: তাহলে আমি পার্টি করবো।
3: তাতে কি হয়েছে, মেলায় আর্টিস্ট পাওয়া যাবে?
2: তা না হয় পাবে, কিন্তু টিকিট বিক্রি করবে কাকে? শুনে কি করে টাকা তুলবে?
3: ও পাঠ নাম পেলে তুমি একেবারে নন কোঅপারেশন করবে?
2: অলবত করব।
3: ও তাহলে সাজান হবে না?
1: আরে বেয়ে বেয়ে মিস্টার হালদার, আপনি হবেন নাটক ইনচার্জ।
2: থ্যাংক ইউ স্যার।
3: তাতে তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করা চাই, চলো চলো বাড়ি চলো।
2: হ্যাঁ, আজ আর তাড়া কিসের?
3: তাড়া আছে, তুমি চলো।
1: কাল তাহলে দেখা হবে,
3: আমি বিকেলের মধ্যে এসে পড়ব, চলি।
1: মোস্ট অ্যামিউজিং কাপ।
0: সে যাই বলো, ওদের উৎসাহ আছে ভাই, এতগুলো লোককে জড়ো করে ফেলেছে তো।
4: কে?
5: আমি প্রবীর। তারপর একলা চুপচাপ বসে কি ভাবছো?
4: ঘরের মধ্যে বসে বসে যখন হাঁপিয়ে উঠি এখানে পালিয়ে আসি, তবু তো খানিকটা আকাশ দেখতে পাই।
5: তুমি খুব স্বপ্ন দেখো না?
4: ছোটবেলা থেকে নানা রকম স্বপ্ন দেখতাম, যত বড় হতে লাগলাম একটা স্বপ্নই প্রধান হয়ে উঠল, সে বোধহয় ঘর বাঁধার স্বপ্ন।
5: সব মেয়েই বোধহয় একই স্বপ্ন দেখে।
4: তোমার ঘর বাঁধার ইচ্ছে হয় না?
5: না, এখন পর্যন্ত হয়নি। আমার মনে হয় ঘর একটা মস্ত বড় বন্ধন, আমি সব বন্ধনের বাইরে যেতে চাই, আমাদের জীবনে কাজটাই বড়।
4: তোমার বন্ধু কিন্তু এ কথা বলে না।
5: কে? অরিন্দম? কি বলছিল সে?
4: আমাকে দেখার পর তার অনেক ধারণাই নাকি বদলে গেছে।
5: হঠাৎ এ কথা বলল কেন?
4: তা তো জানি না। ও বলে আমার জীবনের ট্র্যাজেডি ওকে গভীরভাবে নাড়া দিয়েছে, সে তাই সবাইকে ছেড়ে নিরুদ্দেশে বেরিয়ে যেতে চায়।
5: এ কথা অরিন্দম বলেছে?
4: হ্যাঁ।
5: যাদের সে ছেড়ে দেবে তাদের বিষয়ে কোনো কথা
4: বলেনি? তবে বলবে।
5: কবে?
4: যেদিন সুযোগ পাবে।
5: সুযোগ? অরিন্দম,
4: কি হয়েছে? কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? প্রবীর, প্রবীর কোথায় যাচ্ছো? শোনো শোনো।
5: শোভনা, তুমি কতক্ষণ এসেছো?
6: কিছুক্ষণ।
5: কোন লেটেস্ট নিউজ?
6: এখনো কোনো খবর পাওয়া যায়নি।
5: স্ট্রেঞ্জ, কোথায় যেতে পারে লোকটা?
6: আমি তোমাকে গোড়াতেই বলেছিলাম নজর রাখতে, সেন্টিমেন্টাল লোক নিয়ে এই বিপদ, এখন আরো কি করে বসে কে বলতে পারে?
5: তাহলে তো আমাদের সকলেরই বিপদ।
6: সে আর বলতে, প্রবীর তোমার উপর একটা নির্দেশ আছে।
5: কি নির্দেশ?
6: আজই এখান থেকে চলে যেতে হবে।
5: কেন শোভনা?
6: পুলিশের নজর পড়েছে।
5: চিন্তার কথা, বাবা বুড়ো মানুষ,
6: আগে হলে ভাবনা ছিল, এখন প্রতিভারা আছে, ওকে দেখব।
5: কোথায় যেতে হবে?
6: বোধহয় আসামি।
5: বেশ, বলো, আমি প্রস্তুত।
4: কে?
0: চুপ।
4: কে ওখানে?
0: আমি অরিন্দম।
4: ওভাবে লুকিয়ে কেন, বেরিয়ে আসুন।
0: প্রবীর বাড়িতে আছে?
4: না।
0: আমি বলেছিলাম নিরুদ্দেশ যাবার আগে আপনার সঙ্গে দেখা করে যাব, তাই এলাম। অনেক কথা বলবার আছে, কিন্তু সময় নেই, যে কোনো মুহূর্তে কেউ এসে পড়তে পারে, তাহলে বিপদ।
4: আপনি দল ছেড়ে দিয়েছেন?
0: হ্যাঁ।
4: তবে আর ভয় কিসের?
0: আমি ছাড়লে ওরা আমাকে ছাড়বে না।
4: তাহলে আপনি এখন কোথায় যাবেন?
0: জানি না, খুঁজে বার করবো একটা নিরাপদ জায়গা, সেইখানে যদি শান্তিতে থাকতে পারি।
4: আপনিও শান্তি খুঁজছেন?
0: সারা জীবনই তাই খুঁজেছি, কিন্তু পথটা ভুল হয়ে গেল। ওরা বোঝালো শান্তিকে পেতে হলে হিংসার পথ দিয়ে যেতে হয়, বোঝালো হিংসার সমাপ্তি শান্তি। আজ বুঝতে পেরেছি সে কথা বড় ভুল। ওরা আমাকে হাতের পুতুল হিসাবে ব্যবহার করেছে। আপনাকে না দেখলে আজও বোধহয় ওই পুতুলই থাকতাম। এখন আমি প্রাণ পেয়েছি, আর আমি ওদের হাতের পুতুল নই, ওদের তৈরি যন্ত্র নই, আমি মানুষ।
4: মানুষ, মানুষ, মানুষ।
0: হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের মতো বাঁচতে চাই। আজ বিদায় চাই নি।
4: আর আপনার সঙ্গে দেখা হবে না?
0: বোধহয় না, যদি সুবিধা পাই তো চিঠি লিখব।
2: ডাক্তার, তুমি কি বলো, প্রতিভার সঙ্গে যদি প্রবীরের বিয়ে হয়?
7: তা তো খুবই ভালো হয়। আমি বলবো বলবো ভাবছিলাম, প্রতিভার বিয়ে দেওয়া উচিত। আমি ওর ডায়েরিগুলো পড়েছি, সে নিডস এ হোম। ওই যে প্রবীর আর প্রতিভা এদিকেই আসছে।
4: কাকাবাবু, মৃণাল খুব ভালো অ্যাক্টিং করতে পারে, আপনারা তো অভিনয় করার লোক খুঁজছিলেন। মৃণাল বলেছে হিরোর পার্ট করবে।
8: বেশ তো, ভালো কথা। মৃণালকে মিস্টার হালদারের হাতে জমা দিয়ে দেব।
2: কি ব্যাপার, কি ব্যাপার?
7: এতক্ষণ এতক্ষণ আপনার কথাই হচ্ছিল মিস্টার হালদার। আপনার নাটকের জন্য একজন খুব ভালো শিল্পী খুঁজে পেয়েছি, এই যে।
2: নাটক? হ্যাঁ, নাটক তো হবেই, কিন্তু মানে
7: কি হয়েছে মিস্টার হালদার?
2: তাকে একটা খুন? কোথায়? এই পাড়াতেই। পুলিশ এক্ষুনি আমার বাড়িতে গিয়েছিল।
9: কি খুন হয়েছে? আমাদের চেনা লোক
2: এখানে, তাকে দেখেছি, নামটা মনে নেই, এই প্রবীরের বোন।
7: হ্যাঁ,
4: তবে কি, তবে কি অরিন্দম?
7: তুমি তুমি কি করে জানলে?
4: আমি জানতাম ওর সময় ঘনিয়ে এসেছে, আমি ওর পেছনে দেখেছি সেই কালো ছায়া।
7: দিদি, দিদি তুমি চুপ করো, চুপ করো, চল চল ঘরের মধ্যে চল।
5: আমিও দেখে আসি যে সত্যি অরিন্দম কিনা।
7: কি অদ্ভুত ব্যাপার,
9: একটা জল জানতে মানুষকে খুন করলো।
7: প্রবীর খুব শক্ত হয়েছে মনে হচ্ছে।
8: তা তো হবেই, সারাক্ষণই তো দেখতাম ছেলেটা এখানে বসে থাকে, ওরা রীতিমতো অন্তরঙ্গ।
9: খোকা ফিরে আসুক, হয়তো আরো কিছু বলতে পারবে। সত্যি দেশের পক্ষে এটা খুব দুঃসময়, বাইরে থেকে শত্রুর আক্রমণ, ভেতরে যদি এরকম খুন ডাকাতি হতে শুরু করে, মানুষ নিশ্চিন্তায় বাস করবে কি করে?

0: এটা ঠিক মামুলি খুন নয় মেজর।
1: ইন্সপেক্টর,
0: এলাম আপনাকে একটু বিরক্ত করতে।
1: বেশ তো বলুন।
0: দেখুন, যতদূর মনে হচ্ছে এই অরিন্দম ছেলেটি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল। নিজেদের মধ্যে মতান্তর হওয়ায় তারাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিল। আচ্ছা, ইয়ে প্রবীরবাবু বাড়িতে আছেন?
2: ও তো এখনই ছুটলো বাইরে খবর নিতে।
0: ওর সঙ্গে আমার একটু দেখা করা দরকার। অরিন্দমবাবুর সম্বন্ধে ওর কাছে কিছু খবর যদি পেতে পারি।
1: আচ্ছা, ও ফিরলে আমি থানায় পাঠিয়ে দেবো আপনার
0: কাছে। তাহলে তো বড় ভালো হয়। আচ্ছা, আমি এখন উঠি, আরও কয়েক জায়গায় যেতে হবে। সুধাবাবু, যদি কিছু মনে না করেন একটু বাইরে আসবেন।
3: নিশ্চয় নিশ্চয়, চলুন।
1: ইন্সপেক্টর কি বললেন তোমায়?
3: না, তেমন কিছু নয়।
1: আমার কাছে গোপন করার চেষ্টা করুন। সুধাকান্ত কি বলতে চাইছে?
3: ওরা ভাবছে হয়তো প্রবীর।
1: ইম্পসিবল, প্রবীর আমার ছেলে।
3: আর সেই জন্যই তো জোর করে কিছু বলতে পারছে না, কিন্তু ওদের ইচ্ছে প্রবীরের ওপর ওয়াচ রাখা।
1: তার জন্য পুলিশের দরকার নেই, আমি নিজেই প্রয়োজন হলে তাকে নজরবন্দি করে রাখবো।
3: হ্যাঁ, তুমি মিথ্যে টেম্পার লুজ করছো মেজর। ওরা বলতে চাইছে অরিন্দম আর প্রবীর বন্ধু। প্রবীর নিশ্চয় জানে অরিন্দম কোন দলে মিশত, কোথায় কোথায় যেত। প্রবীরের সাহায্য পেলে ওরা সেই দলটাকে ধরে ফেলতে পারবে।
1: প্রবীর জানলে কোনো কথাই গোপন করবে না, শুধু তাই নয় বন্ধুহন তার প্রতিশোধ সে নেবে।
4: কেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন? না এলে তো এ বিপদ হতো না। আমি জানতাম যারা শান্তিকে ক্রুশবিদ্ধ করে তারা কাউকে রেহাই দেয় না।
5: কার সঙ্গে কথা বলছেন?
4: ও আপনি?
5: আমি অনেকক্ষণ এসেছি,
4: দেখতে পাইনি।
5: বললেন না তো কার সঙ্গে কথা বলছেন?
4: একজন যে ছিল, কিন্তু এখন আর নেই। যাবার সময় আপনি যেখানে দাঁড়িয়ে ঠিক ওইখান থেকে কত কথা সে বলে গেল। সে শান্তিতে বাঁচতে চেয়েছিল, ভগবানকে ডাকতে চেয়েছিল, কিন্তু তার বাঁচাও হলো না, ডাকাও হলো না, সব শেষ হয়ে গেল।
5: আপনি অরিন্দমের কথা বলছেন বুঝি?
4: অরিন্দম, অরিন্দম নামটা শোনা শোনা মনে হচ্ছে।
5: কাল সে আপনার কাছে এসেছিল?
4: তা না হলে মরলো কেন?
5: কিন্তু কেন এসেছিল?
4: সে ওর পাগলামি।
5: কি বললে আপনাকে?
4: পাগলের প্রলাপ, আমি শুনিনি।
5: তবু
4: ওদের কথা বলছিল।
5: কাদের কথা?
4: যাদের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল।
5: তাদের বিষয়ে আপনি আর কিছু জানেন?
4: কেন, তাহলে বুঝি কেউ আমাকে ছুরি মারবে? আমি তো অরিন্দম নই, আমি পেছন ফিরব না। মারতে হয় আমাকে সামনে থেকে, মারো। সে তুমি পারবে না, সে তুমি পারবে না।
6: তুমি কখন এলে শোভনা?
5: অনেকক্ষণ এই প্যাকেটটা দিতে।
6: ও সেই কাগজগুলো?
5: হুম।

0: কি বললে?
1: প্রতিভার সঙ্গে দেখা করে গেছি।
0: সত্যি?
1: আমার মনে হয় প্রতিভাকে সে সব কথাই বলে গেছি। আমাদের দলের সমস্ত কথা প্রতিভা জানি।
0: তোমার তাই মনে হয়?
1: শোনো শোনো, প্রতিভা পাগল নয়, ওরকম সেজে থাকে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি প্রবীর, যদি আমরা সতর্ক না হই ওই আমাদের ধরিয়ে দেবে।
0: তাহলে তুমি বলছো
1: আজকেই চলে যাও?
0: কিন্তু বাবাকে কি বলবো?
1: এখন কিচ্ছু বলো না।
0: যদি বলি অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে?
1: উনি যদি প্রমাণ চান।
0: আমার বাবাকে তুমি চেনো না।
1: তাহলে এই সময় কোনো রিস্ক নেওয়া যায় না। তুমি আজ চলে যাও, আমি কাল সকালে এসে তোমার বাবার সঙ্গে দেখা করব। শোনো, বাক্সটা বেশ ভালো করে ট্রাঙ্কে নিও, ভয় পেও না। আমার মনে হচ্ছে এদিকে কি আসছে, আমি চলি, বুঝলে?
0: আচ্ছা।
2: কে ওখানে? কে? খোকা, খোকা দেখ তো বাগানের কাছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। আমি
3: খোকা, এখানে কি করছিস?
2: না আমি মানে
3: এদিকে শোন। হ্যাঁ, কি হয়েছে রে বাবা, কি হয়েছে?
2: কার আলো জ্বলছে? জানি না তো।
3: তোর হাতে ওটা কি?
2: একটা বাক্স।
3: বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? চুপ করে কেন, উত্তর দাও।
2: বাইরে যাচ্ছিলাম।
3: কোথায়? তুমি জানো সাইলেন্ট বাজার পর বেরোবার নিয়ম নেই, একথা আজও আমি সবাইকে বলেছি, তুমি জানতে না?
2: জানতাম।
3: তবে কেন বাইরে যাচ্ছিলে? তোমার হাতে ওটা কি বাক্স দেখে?
2: না, এটা আমি দিতে পারবো না।
3: কি এমন জিনিস আছে যা আমায় দেখাতে পারবে না?
2: না না, পারবো না।
3: বাক্সটা দাও খোকা।
2: না।
3: তবে তবে কি আমি বুঝবো সুধাকান্তরা যা সন্দেহ করছিল তা সত্যি? বিশ্বাস করতে হবে যে মেজর রণবীর সেনের ছেলে দেশদ্রোহিতার কাজে লিপ্ত?
2: স্বাধীন দেশে যে যার মত নিয়ে থাকতে পারে।
3: পারে পারে, কিন্তু জাতীয় সংকটের সময় নয়। আজকে সব বিপদ ভুলে সরকারের পেছনে আমাদের দাঁড়াতে হবে। মাতৃভূমির জন্য আজ বহিঃশত্রুদের সঙ্গে লড়াই, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সময় এটা নয়।
2: পরে আমি এই নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব বাবা, এখন আমাকে যেতেই হবে।
3: না, তুমি যেতে পাবে না।
2: যেতে পাবো না?
3: না,
2: যদি আমি তোমার কথা না শুনি?
3: শুনতে আমি বাধ্য করব।
2: তুমি আমাকে বাধা দেবে?
3: ভেবেছ আমার একখানা হাত নেই বলে তুমি আমাকে অগ্রাহ্য করে চলে যাবে? মনে রেখো আমি সৈনিক, আমার সামনে দিয়ে কোনো দেশদ্রোহীকে চলে যেতে আমি দেব না।
2: বাবা
3: চুপ করো, ওটাকে তুমি সৈনিকের মনকে বলাতে পারবে না।
4: গুলি করেছি। খুব কষ্ট হচ্ছে না?
3: তাকেও
2: গুলি করার অধিকার আপনার নেই।
3: আমার সন্তান
2: তাকেও না। বিচারের ফল যাই হোক, গোলমালের সৃষ্টি হবেই, আমি বাড়িতেও চিকিৎসা করব।
3: তাই তাহলে করো, কোন রকম ত্রুটি যেন না হয় ডাক্তার। ওকে ভালো করে তুলতে হবে,
2: এতে ভয় পাওয়ার কিছু নেই।
3: তুমি তো জানো ও শুধু আমার একমাত্র ছেলেই নয়, আমার বেঁচে থাকার যদি কোনো অর্থ থাকে সে শুধু ওরই জন্যে। তাছাড়া ওই মেয়েটা প্রতিভা, ওর জীবন নির্ভর করছে এরই ওপর। আই ওয়ান্ট টু সি দেম হ্যাপি ডক্টর। দেরি করো না, দরকার হয় হাসপাতালে নিয়ে যাও। আমার বিচার হোক, কিন্তু ওকে তুমি ভালো করে তুলো।
2: আপনি শান্ত হয়ে বসুন, যা করবার আমি করছি, আমি কথা দিচ্ছি ওকে আমি ভালো করে তুলব, আপনি নিশ্চিন্ত হন।
3: কে তোমরা? থানা থেকে আসছো আমাকে ধরে নিয়ে যেতে? কোথায় নিয়ে যাবে? বিচার করবে তোমরা? বেশ চলো, আমার গায়ে হাত দিও না, আমি নিজেই যাচ্ছি। কোর্টে গিয়ে দাঁড়াবো, কারোর কোনো সাহায্য চাই না। ব্যারিস্টার, উকিল, থ্যাংক ইউ, তোমরা চলে যাও। আমার কেস আমি নিজে তার বোঝাপড়া করব। বিচারক, আপনি আমার বিচার করুন। এরা আমাকে ধরে নিয়ে এসেছে, বলছে আমি অপরাধ করেছি, আমি একজনকে মারাত্মকভাবে আঘাত করেছি। কিন্তু আজ এ

করায় দাঁড়িয়ে আমার মনে পড়ছে দেশবন্ধুর একটি কথা, ইফ লাভ অফ কান্ট্রি ইজ এ ক্রাইম দেন আই অ্যাম এ ক্রিমিনাল। বিচারক, আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাকে রক্ষা করার জন্যে দেশদ্রোহীকে শাস্তি দেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। এই অপরাধের জন্যে যে শাস্তি আছে দিন, আমি মাথা পেটে নেব। আমি তাকে প্রাণে মারতে পারিনি, আমার পিতৃত্ব ভুলিয়ে দিয়েছিল এই চরম সত্য যে সন্তানের চেয়েও দেশ বড়। আমার বিবেকের আদালতে আমি অভিযুক্ত, আমার অপরাধ আমি স্বীকার করছি। বিচারক, আপনি আমার বিচার করুন, আমাকে শাস্তি দিন।

সৈনিক নাটকটি এখানেই শেষ হল। রচনা ধনঞ্জয় বৈরাগী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রবীর দ্বিজু ভাওয়াল, সুধাকান্ত, প্রমোদ গঙ্গোপাধ্যায়, কুবের ও ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ডাক্তার শিশির মিত্র, মৃণাল জীবন কুমার ঘোষ, শোভনা শিপ্রা মিত্র, প্রতিভা প্রতিমা ঘোষ, মিস্টার হালদার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অরিন্দম নির্মল কুমার, মেজর বিকাশ রায় এবং মাসিমার ভূমিকায় মলিনা দেবী, সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগান, শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতুবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এনডিএ জোটের কৌশল স্থির করা লক্ষ্যেই এই বৈঠক। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বিতর্কিত মন্তব্যের কারণে পুলিশ গ্রেপ্তার করেছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। বর্ষণজনিত কারণে এ পর্যন্ত 87 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া বিডব্লিউএফ সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের ভূমিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছিলেন তিনি।
1: सर्वोच्च मंच होने के कारण हम सबकी जिम्मेदारी बन जाती है कि हम सदन में चर्चा करें, संवाद करें, अपनी सहमति असहमति व्यक्त करें, लेकिन सदन चर्चाओं के लिए ही चर्चा संवाद से हम देश की जनता का कल्याण कर पाएंगे। मैं सबको पर्याप्त अवसर दूंगा। सदन की कार्यवाही आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল শুরু করতে গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: মুদ্দা কো লেকর কে ও সংসদ কে বাহার ভি হাঙ্গামা করতে হ্যায় ইয়া চলে নে দেতে হ্যায়। লিডার অফ অপোজিশন খড়গে জি কো জিতনা সময় দিয়া ও মিসইউজ করনা চাহতে হ্যায় হর সময়। হাম লোগ ইসকো মঞ্জুর নাহি কর সকতে হ্যায় অর বাকি জো মেম্বার লোগ ইয়ে নোটিস দিয়া হুয়া হ্যায় উনকো মৌকা মিলনা চাহিয়ে। হর বার এনওপি কা নাম সে ও খড়ে হো কর কে এক হি মুদ্দে কো দিন ভর উঠাতে রহতে হ্যায়।
0: উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর খসড়ার উপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। বিজেপি সংসদের বাদল অধিবেশনের কাজকর্মে বাধাদানের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস ও তার শরিক দলগুলি হৈহট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে যেসব গুরুত্বপূর্ণ বিল সংসদে সফলভাবে পাশ হয়েছে সেগুলির আলোচনায় বিরোধীরা অংশ নেয়নি বলে তার দাবি।
3: करोड़ों रुपए खर्च होते हैं एक सेशन के ऊपर। सभी सांसद अपने क्षेत्रों से प्रश्न लेकर आते हैं, वो चाहते हैं कि प्रश्न पूछा जाए, मंत्रालय जवाब दे, मगर जब से सदन आरंभ हुआ है क्वेश्चन आवर पार्लियामेंट में हो नहीं रहा। 0 आवर के लिए पार्लियामेंट में बाधाएं उत्पन्न की जा रही, लगभग किसी बिल पे चर्चा नहीं हो रही।
0: এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী

0: গোষ্ঠী এনসিপিআই এর সাংসদ ও এনডিএ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবারই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যে এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখে এই বৈঠক বসে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ ডাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জলবিবাদকে ঘিরে ডিএমকে কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। থাঞ্জাবুরে এক মহিলা অভিযোগ করেন যে উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য উদয়নিধিকে থাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিএমকের নেতৃবৃন্দ দ্রুত উদয়নিধির বাড়িতে যান। এদিকে উদয়নিধির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজন ডিএমকে কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টির বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তারা জানিয়েছে, ইতিমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতীয় রেল চলতি বছরের জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় 9% অধিক পণ্য পরিবহন করেছে। জুলাই মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল 141.3 মিলিয়ন টন, গত বছর এই সময় তা ছিল 129.7 মিলিয়ন টন। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা ও পণ্য পরিবহন দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার 6 নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: We're going to hit them very hard. Any attack, I think I can say, General, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called. I called some numerous people. I don't want to use the word big. Somewhere in particular, Iran did not want to be hit.
0: যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতেই প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় প্রতিযোগীরা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের সোগো ওগাওয়ার কাছে 21-10, 21-17 ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণপ্রসাদ গর্গা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্য বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 16 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:55।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 17 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 4:57। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিগত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 69%। বিগত চব্বিশ ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর চৌঠা আগস্ট বুধবারের, মাফ করবেন, চৌঠা আগস্ট মঙ্গলবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর। রেডিও ক্লিনিক উপস্থাপনায় সৌমিলি রায়। বিকেল 4:35 অন্বেষা, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান, পরিবেশনে প্রদীপ্তা কুণ্ডু। এরপরে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, IACS 150 বছর পূর্তি। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সাগনিকা চৌধুরী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, মাছ চাষের নতুন দিশা সফলতার কাহিনী আলোচনায় ডক্টর দেবতনু বর্মন, ডক্টর স্বাগত ঘোষের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাসরায়। 6:50 আপনার স্বাস্থ্য, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় দেবার্ঘ সাহা। 7:45 কবিকণ্ঠে কবি সৌম সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 8:15 একমাটি একসুর লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পুনম বাগ, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান মিউজিয়াম অফ ওয়ার্ল্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপালী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

সময়টা ঠিক ওই দুপুর বিকেলের মাঝামাঝি, দুপুরই বলা ভালো, 3:35 পেরিয়ে আমরা ঢুকছি 3:36 দিকে। আর তাই এখন আমাদের সময়টা আকাশবাণী মৈত্রী থেকে অনুরোধের আসরের। অনুরোধের আসরের আজকে প্রথম গান শুনতে চাই।

রয়েছেন স্বপ্ন নীর থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুণ্ডা বীরভূম থেকে শিল্পী মান্না দে।

আপনারা শুনছেন অনুরোধের আসর, আর অনুরোধের আসর মানেই আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দের গান, তাদের পছন্দের শিল্পী, কখনো আমাদের পছন্দের শিল্পী। যেমন এর পরের গানটির অনুরোধ করেছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম, সন্ন্যাসীতলা থেকে গানের অনুরোধ করে তিনি লিখেছেন শিল্পী আপনাদের পছন্দের। শোনাচ্ছি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

অনুরোধের আসরে আমরা শুনলাম লোপামিত্র মিত্রের কণ্ঠে আগের গানটি। এর পরের গান অনুরোধ করেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, শিল্পী লতা মঙ্গেশকর।

অনুরোধের আসরে এর পরের গানটি শুনব। শিল্পী কিশোর কুমার, অনুরোধ করেছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল, ত্রিলোক বিহালী মণ্ডল, বাণী ওড় নলহাটি, বীরভূম থেকে।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো, আরে কায়র নিকলতা কেউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করল দেশান্তর সংসার।

আজকের অনুরোধের আসরে হয়তো এই গানটি হবে আমাদের শেষ গান, শিল্পী মান্না দে, ছবি চার মূর্তি। অনুরোধ করেছেন আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে।

এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর, এখন শুনবেন মহিলাদের আসর।

0: দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজকের সঙ্গে আছি রেডিও ক্লিনিক নিয়ে আমি সৌমিলি রায়।
1: আজকে রেডিও ক্লিনিক অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর চন্দন কুমার শীটকে। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকে আমরা একটি বিশেষ ব্যাধি নিয়ে কথা বলবো, যে ব্যাধিটা বা যে রোগটি বা যে অসুখটি হয়তো অনেক মানুষের কাছেই অজানা, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, স্লিপ বলছি মানেই হয়তো বন্ধুরা বুঝতে পারছে ঘুমের সঙ্গে কোথাও একটু সম্পর্কিত রয়েছে, তবে বরং ডাক্তারবাবুই একটু আমাদেরকে জানিয়ে দিক এই রোগটা সম্পর্কে, প্রথমে একটু আমাদের ধারণা হয়ে যায়।
2: আসলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া একটা খুবই খারাপ ধরনের একটা রোগ, যেটা সম্পর্কে আমাদের খুব সচেতনতা নেই, সাধারণ মানুষের মধ্যেও তো নেই, এমনকি চিকিৎসা বিজ্ঞানেও এই বিষয়টা নিয়ে জ্ঞান ধীরে ধীরে বাড়ছে, যতটা ঠিক অন্যান্য রোগ সম্পর্কে আমরা জানি তার তুলনায় কম। কিন্তু বাস্তব জীবনে আমরা রোগীদের দেখতে গিয়ে, এক্সামিন করতে গিয়ে এই রোগটাকে ঠিক যেভাবে পাচ্ছি, একদম শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, মানে যে কোনো এজ গ্রুপের এই রোগ হতে পারে, যেটা পাচ্ছি সেটা অত্যন্ত ভয়ের। অবস্ট্রাকটিভ মানে অবস্ট্রাকশন, মানে কোনো একটা বাধা পাচ্ছে, স্লিপ ঘুমের সময় একটা বাধা, যেটা লিডিং টু অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে কি? অ্যাপনিয়া মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, মানে একটা অবস্ট্রাকশন থাকছে ডিউরিং স্লিপ হুইচ লিডস টু অ্যাপনিয়া, মানে যেটা আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে ঘুমের সময়। আমরা যখন কেউ ভালোভাবে ঘুমোয় নাক ডেকে, তখন আমরা বলি নাক ডেকে কি ভালোই না ঘুমোলাম, কিন্তু বাস্তবটা তা নয়। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মূল সিমটমস হচ্ছে নাক ডেকে ঘুমোনো, তাই যদি কেউ নাক ডেকে ঘুমোন রেগুলারলি এটা হতে থাকে, তাহলে কিন্তু ভাবতে হবে আমার কি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। যদিও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে নাক ডাকতেই হবে, বা যারাই নাক ডেকে ঘুমোন তাদের আছে, বিষয়টা সবসময় ওরকম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা যাদের নাক ডাকছে তাদেরকে সাবধান না হলে বিপদ আছে।
1: একদমই তাই। আরো কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এই অসুখটা, মানে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই রোগটি হয়েছে?
2: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেহেতু একটা ঘুমজনিত রোগ, ঘুমের সময় ঘটা একটা রোগ, তাই কিছু সিমটমস থাকে যেটা ঘুমের সময় ঘটে, আর কিছু সিমটমস থাকে যেটা হচ্ছে ঘুমের সময় ওই সিমটমস গুলো হয় বলে, ওই অবস্ট্রাকশন হয় বলে কিছু সিমটমস হয়। এখন ঘুমানোর সময় কি কি সিমটমস হতে পারে? খুব লাউড, মানে জোরে জোরে নাক ডেকে ঘুমানো, এটা হচ্ছে এক। দুই হচ্ছে এই নাক ডাকতে ডাকতে একটা সময় দেখা যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এবং যার নাক ডাকছে ওই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করে জেগে ওঠেন, বা একটা কাশি হয়, বা উনি পাশ ফিরে যান, তারপরে আবার কিছুক্ষণ চুপচাপ, তারপরে আবার নাক ডাকতে শুরু করে, আবার একই এপিসোডের পুনরাবৃত্তি হতে থাকে। যে মানুষরা নাক ডেকে ঘুমোন তাদের ক্ষেত্রে আমরা এই জিনিস মাঝে মাঝে দেখি, এবং এই বারবার করে নাক ডাকতে ডাকতে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে উনি জেগে ওঠেন বা পাশ ফিরে যান, তার ফলে কি হয়, রাতের ঘুমটা খুব ভালো হয় না, বারবার রাতে জেগে যান, এবং চোকিং এপিসোড হয়, মানে মনে হয় যে এই বোধহয় দম আটকে কিছু একটা হয়ে যাবে, বারবার রাতে তারা বাথরুমে যেতে হয়, তার সাথে দেখা যায় রাতে খুব ঘাম, প্রচন্ড ঘাম হচ্ছে। এর পরিণতিতে যেহেতু রাতের ঘুমটা এরকম ভাবে হলো, তার ফলে দেখা গেল পরের দিন সকালবেলা সারা দিন একটা ডে টাইম স্লিপিনেস থাকছে, দিনের বেলা কাজ করতে পারছেন না, ঘুমোচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে যে ফ্রেশনেসটা থাকে, যে আমি একটা ঘুম থেকে উঠলাম আমার শরীরটা চাঙ্গা লাগবে, থাকে না। ঘুমানোর পরেও যেন মনে হয় যে আমার কিছুই ঘুম হয়নি, সকালবেলা থেকে মাথা ধরে থাকে, কেন না, এই যে বারবার করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে অনেকের শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এই কার্বন ডাইঅক্সাইড বাস্তবে মাথার যন্ত্রণা করায়, তাই সকালে উঠেই মাথা ধরে আছে, এবং যেহেতু এই সিমটমসটা রেগুলার চলতে থাকে, প্রতিদিন রাতেই ঘুমটা হয় না, তার ফলে যেটা হয় যে কেউ ড্রাইভার বা কেউ গাড়ি চালান, বাইক চালাচ্ছেন, দেখা গেল যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বারবার করে অটোমোবাইল রিলেটেড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ কোনো একটা মেশিন চালান, দেখা যাবে সেই মেশিন চালাতে গিয়ে মেশিনের সাথে কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তাতে ইঞ্জুরি হচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, যে মানুষটা খুব শান্তশিষ্ট ছিলেন, খুব সুন্দরভাবে হাসি খুশি থাকতেন, হঠাৎ করে দেখা গেল যে সেই মানুষটা দিনকে দিন যেন কেমন একটা প্রচন্ড ইরিটেবল হয়ে থাকছেন, পার্সোনালিটি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মেমোরি লস হচ্ছে, ডিসিশন নিতে পারছেন না কোনো কিছু বিষয়ে, এইগুলো হচ্ছে গিয়ে মূলত সিমটমস। তবে যে সিমটমসটা দেখে আমরা বলবো যে এটাই কার্ডিনাল সিমটমস, সেটা হচ্ছে লাউড স্নোরিং, মানে জোরে জোরে নাক ডাকা, এবং এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, দিনের বেলা ঘুম পাবে, এবং একটা আনরিফ্রেশড স্লিপ, ঘুমিয়ে যে আরাম পাওয়া যায় বা যে রিফ্রেশ লাগে সেটা লাগে না, এটাই হচ্ছে মূলত সিমটমস।
1: আচ্ছা, তো আমাদের এখন যেভাবে আমরা সকলে ইঁদুর দৌড়ে ভীষণ ভাবে ব্যস্ত, আমাদের জীবনে তো এখন নিজেদের জন্য যে সময় সেটাই হয়তো নেই, ভীষণ পরিমাণে আমরা ক্লান্ত থাকি এবং আমরা সবসময় একটা কাজের চাপ, একটা টেনশন, একটা মানসিক উদ্বেগ সবসময় চলতে থাকে, কি কি কারণে এই সমস্যাটা দেখা দিতে পারে?
2: এটা উত্তর করার আগে আমি একটা গল্প বলি। কিছুদিন আগে একজন খুবই ইয়াং, 30-35 বছরের একজন আইটি প্রফেশনাল আমার কাছে আসেন। উনি এসেছিলেন আমার কাছে, উনি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, উনি বাইক চালাচ্ছিলেন, চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন।
1: আচ্ছা,
2: তারপরে হাতে একটা ইঞ্জুরি হয়, সেখান থেকে উনি রিকভার হওয়ার পরে যে অর্থোপেডিক ডাক্তারবাবু ছিলেন উনি আমার কাছে পাঠান। উনি গঠনগত ভাবে একটু মোটা প্রকৃতির, গলাটা সরু, ঘাড়ে গরদানে যাকে বলি আমরা, সেরকম ভাবে আমাদের এশিয়ান দেশগুলোতে আমাদের স্ট্রাকচারটাই তাই, আমাদের গলা খুব শর্ট হয়, শর্ট নেক, সেরকম একটা মোটা মানুষ, মেল। তার সাথে আমি বললাম যে আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার কেরিয়ার নিশ্চয়ই খুব ভালো ছিল। না ডাক্তারবাবু, আমি ইউনিভার্সিটি টপার ছিলাম। কিন্তু আমি বললাম এখন আপনার আউটপুট কি? না, এখন আমার চাকরি চলে গেছে। এই গল্পটা বললাম এই কারণে, এই মানুষটা চাকরি চলে গেল কেন না, উনি আগে যে এক্সপার্ট ওপিনিয়ন গুলো দিতেন, যেটা দিয়ে উনি কোম্পানিকে একটা জায়গায় নিয়ে গেছিলেন বা যে আউটপুটটা ওনার কাছ থেকে বেরোতো, সেটা গ্র্যাজুয়ালি কমতে শুরু করেছিল। কগনিটিভ ফাংশন, ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, কোয়ালিটি অফ লাইফ, এক্সিকিউটিভ ফাংশন, এইগুলো প্রচন্ড রকম ফল করে। আমরা সবাই ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, আমাদের লাইফস্টাইল হয়ে গেছে সিডেন্টারি। সিডেন্টারি মানে কি? আমরা মূলত মানসিক পরিশ্রম করি, কায়িক পরিশ্রম খুব একটা করি না। তার সাথে যুক্ত হয়ে আছে আমাদের খাদ্যাভ্যাস, আমরা জাঙ্ক ফুড খাই, স্মোকিং করি, ধূমপানের পাশাপাশি কেউ মদ্যপান করেন, রিক্রিয়েশন বা নিজেদের কাজের প্রেশারকে মনে করেন যে কাজের প্রেশার কমবে সেই হিসাবে। তো এই করতে গিয়ে দেখা যায় যে একটা এই ইয়াং পপুলেশন, স্পেশালি যারা সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে আছেন, একদিকে প্রবল মানসিক চাপ, দুই হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন, তার ফলে গ্র্যাজুয়ালি আমরা ওয়েট গেইন করতে শুরু করি, আমরা ওবেস হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। যেই মোটা হচ্ছে আমাদের শরীরে ফ্যাট জমছে। ফ্যাট জমা মানে শুধু পেটে ফ্যাট জমা, ব্যাপারটা এরকম নয়, শরীরের সর্বত্র ফ্যাট জমে। এই ফ্যাট জমতে জমতে দেখা যায় যে আমাদের শ্বাসনালীর চারিদিকে, মূলত গলার কাছে যে শ্বাসনালী যেটাকে আমরা ফ্যারিংস বলি, সেই ফ্যারিংস এর চারিদিকেও ফ্যাট জমতে থাকে। তাহলে ফ্যাট জমলো মানে কোনো একটা স্ট্রাকচার, তার যে নর্মাল ইলাস্টিসিটি থাকে সেটা থাকে না, সেটা থলথলে হয়ে যায়। আবার ঘুমের সময় ঘুমোই আমরা কেন? আমরা ঘুমোই এনার্জি সঞ্চয় করব বলে, শক্তি সঞ্চয় করব বলে, যাতে পরের দিন আমরা কাজ করতে পারি। এই এনার্জির মূল সোর্সটা কি, মানে ফুয়েলটা কি? ফুয়েল হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিই। তো যখন আমরা ঘুমোতে গেলাম তখন এই অক্সিজেন আমাদের শরীরে কম ঢোকে। কেন কম ঢোকে? না, আমাদের গলার চারিদিকে ফ্যাট জমে, যে পাইপটা দিয়ে অক্সিজেন আমাদের লাংসে পৌঁছচ্ছিল সেই পাইপটা সরু হয়ে গেছে। কেন সরু হয়ে গেছে? ফ্যাট ডিপোজিট হয়ে, পাশাপাশি ফ্যাট জমার ফলে ওই স্ট্রাকচারটা যেহেতু থলথলে হয়ে গেছে, তারপরে যখন আমরা ঘুমোচ্ছি তখন আমাদের ব্রেনের কিছু কিছু রিফ্লেক্স ঘুমের কারণে চলে যায়। তার ফলে কি হয়, ওই থলথলে স্ট্রাকচারটা ক্রমশ ক্রমশ ছোট হতে থাকে। যেই ছোট হতে থাকে তখন এই ন্যারো প্যাসেজ দিয়ে যখন এয়ার যায় তখন সেটা নাক ডাকার আওয়াজটা তৈরি করে। তাহলে স্নোরিং এর কারণ কি? না, একটা ছোট প্যাসেজ দিয়ে যখন এয়ার যাচ্ছে তখন যেতে যেতেও বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে কিছু সাউন্ড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে নাক ডাকার কারণ। এবার এই নাক ডাকতে ডাকতে একটা সময় দেখা যায় এই ন্যারো স্ট্রাকচারটা আরো ন্যারো হতে হতে হতে হতে এক সময় পুরো বন্ধ হয়ে যায়। এই যে ন্যারো হলো তাকে আমরা বলি হাইপোপনিয়া। যখন বন্ধ হয়ে গেল 10 সেকেন্ডের বেশি তখন আমরা তাকে বলি অ্যাপনিয়া। তাহলে ঘুমের সময় এই অক্সিজেন কম যাচ্ছে আমাদের শরীরে। এবার আপনারা ভাবুন, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেনের অভাবে ভুগতে থাকে, বিভিন্ন ধরনের সিমটমস আসতে থাকে। কিরকম সিমটমস? হার্ট রেট বেড়ে যায়। কেন? হার্ট ভাবছে যে আমার শরীরে তো অক্সিজেন কম পৌঁছচ্ছে, আমি তাহলে একটু বেশিবার পাম্প করি, পাম্প করে যদি ব্লাডটা পৌঁছে দিতে পারি তাহলে বডিটা অন্তত রক্ষা পাবে। তারপরে দেখা গেল যে হার্ট রেট বাড়ছে, এটাকে আমরা বলি সিম্প্যাথেটিক সার্জ। তার ফলে হার্ট রেট বাড়ে, তার ফলে রাতের বেলা ঘাম হয় এবং বডিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ হতে থাকে, যেটাকে আমরা ইনফ্লামেটরি মিডিয়েটর বলি, যেটা বাস্তবে বডির বিভিন্ন রোগের কারণ। তার সাথে আমাদের শিরা উপশিরার মধ্যে এন্ডোথেলিয়াম বলে একটা লেয়ার আছে, সেই লেয়ার গুলোতে ডিসফাংশন হতে থাকে, মানে সেই লেয়ার গুলো প্রপারলি কাজ করে না, সুগার বাড়তে থাকে, থাইরয়েডের সমস্যা হতে থাকে, তার মানে হার্টের সমস্যা হয়, সুগারের সমস্যা হয়, হাইপোথাইরয়েডিজম হয়, এবং এই যে

0: স্ট্রোক হচ্ছে, কারোর ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারিদমিয়া হচ্ছে, ডায়াবেটিস, ইনসুলিন ইনসাফিসিয়েন্সি, এগুলো তো আছেই। এই যে আমরা বহু সময় শুনি যে ইয়াং মানুষ রাতে ঘুমোতে গেছিলেন, সকালবেলা ঘুম ভাঙেনি,
1: একদম একদম, এটা তো প্রায়শই শোনা যায়।
0: এরকম ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই এবং দিনকে দিন এই ঘটনা বাড়ছে। এটা আসলে কি? এটার একটা বড় সংখ্যক মানুষরা বাস্তবে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভোগেন, মানে নিঃশ্বাস যেতে যেতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, যেই বন্ধ হয়ে গেছে তখন লাংস অক্সিজেন পাচ্ছে না, তার ফলে অন্যান্য অর্গানগুলো অক্সিজেন পাচ্ছে না, তারা তাদের মতো করে বিহেভ করছে। তখন কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে প্রচন্ড ফাস্ট একটা হার্ট রেট শুরু হয়ে গেল, যেই শুরু হলো তাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া, এরকম একটা জিনিস হয়ে সাডেন ডেথ হয়ে গেল, আমরা কেউ বুঝতেই পারলাম না যে কেন হলো।
1: একদমই তাই, একটা সমস্যা আরো হাজারটা সমস্যাকে কিন্তু ডেকে আনছে।
0: একদমই তাই, এটা আসলে কোন একটা শুধু ঘুমের সমস্যা বিষয়টা এরকম নয়, এটা হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ, সমস্ত অর্গানকে এফেক্ট করতে পারে, এবং ওবেসিটি হচ্ছে গিয়ে মোস্ট কমন। এর বাইরে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের হাত নেই, আমরা জন্মগতভাবে পাই, কারো জিভের সাইজ বড়, তারপরে যখন উনি ঘুমোচ্ছেন, চিত হয়ে ঘুমোচ্ছেন, তখন জিভটা পেছনের দিকে চলে যাচ্ছে, যে কারণে মুখ দিয়ে বা নাক দিয়ে যেদিক থেকে আমি নিঃশ্বাস নিই না কেন, ওই নিঃশ্বাস যাওয়ার প্যাসেজটা ছোট হয়ে গেল। কারোর ক্ষেত্রে রেট্রোগ্নোথিয়া, মানে থুতনিটা একটু ভেতরের দিকে ঢোকানো, ছোট থুতনি, তাদের ক্ষেত্রেও এই জিনিস হতে পারে। কারোর বড় বড় টনসিল আছে, তাহলে আমার নিঃশ্বাস যাওয়ার রাস্তাটা সরু। কারোর ক্ষেত্রে নাকের যে হাড়টা আছে সেই হাড়টা বাঁকা, তাহলে বাঁকা মানে নাক থেকে ভালো করে হাওয়া যাচ্ছে না, নাক থেকে হাওয়া যাচ্ছে না মানে মুখ দিয়ে উনি নিঃশ্বাস নিচ্ছেন, তার ফলে উনি এসে বলছেন যে আমার বারবার করে মুখ শুকিয়ে যাচ্ছে, তাহলে নাকের এই যে হাড় বাঁকা এটা অক্সিজেন কম যেতে সাহায্য করে। মালামপাটি স্কোর বলে একটা স্কোর আমরা করি, যেখানে আমরা জিভ পেশেন্টকে হাঁ করতে বলি এবং মুখ এক্সামিন করি যে মুখের রাস্তাটা কতটা, যদি মালামপাটি স্কোর ক্লাস 3 এবং 4 হয় তাহলে কিন্তু হাই রিস্ক অব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টর এর পাশাপাশি আছে, কিছু জেনেটিক ডিজিজ আছে যেগুলোর কারণে হয়, যেরকম ডাউন সিনড্রোম। আবার হিস্টোরিক ভাবে দেখা যায় যে মেলরা অনেক বেশি এফেক্টেড হয়, পুরুষ মানুষদের অনেক বেশি হয়, 3:1, 3:1 এই অনুপাতে মেল ফিমেল রেশিও, মানে ফিমেলদের তুলনামূলক ভাবে কম হয়। গলার সার্কামফারেন্স, গলাকে যদি আমরা ফিতে দিয়ে মাপি, তাহলে গলার সার্কামফারেন্স যদি 16 ইঞ্চির বেশি হয়, তার মানে তাকে আমরা বলি যে হাই রিস্ক অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
1: সাংঘাতিক একটা বিষয়, মানে যত শুনছি মানে নিজেদেরও একটু ভয় ভয় লাগছে, যে আমরা সত্যি কখনো এত কিছু খেয়াল করি না যে আমাদের, এই যে আপনি বললেন থুতনিটা একটু ভেতরের দিকে হতে পারে, নাকের হাড়টা ব্যাকা হতে পারে, মানে আমাদের একটু হলো সবসময় ডাক্তারের কাছ থেকে নিজের একটা চেক আপ করিয়ে নেওয়া উচিত। একদম, যে এই কি কি সমস্যা পরবর্তীকালে আমাদেরকে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারে, এবং সেই সমস্যা থেকে আটকানোর তো উপায় আছে, আগে থেকে যদি একটুখানি আমরা ডাক্তারের কাছে যাই, নিজেদের এই চেক আপটা করি, তাহলে হয়তো কোথাও আমরা একটু এই বিপদ, যে বিপদটা একটু মৃত্যুকে ডেকে আনতে পারে, সেই বিপদ থেকে নিজেদেরকে একটু হলেও আমরা রক্ষা করতে পারি।
0: একদমই তাই, বিভিন্ন কারণে বিভিন্ন রোগী হাসপাতালে ভর্তি হন, কেউ প্রেশার বেড়ে গেছে বলে ভর্তি হয়েছেন, কেউ হার্ট অ্যাটাক হয়েছে বলে ভর্তি হয়েছেন, কারো স্ট্রোক হয়েছে, কারোর পালমোনারি প্রেশার বেড়ে গেছে। মহিলাদের ক্ষেত্রে একটা খুব কমন রোগ যেটার নাম হচ্ছে PCOD, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটাতে মহিলারা মোটা হয়ে যান, ওভারিতে সিস্ট তৈরি হয়, মুখে লোম গজাতে থাকে, মাসিকের সমস্যা হতে থাকে, তার সাথে কারো কারো কার্ডিয়াক অ্যারিদমিয়া থাকে, এক ধরনের রোগ, অথবা কোনো কোনো ড্রাইভার বা গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, এবং মোটা মানুষ অপারেশন হবে, এই যে গ্রুপগুলোর কথা বললাম, এই রোগগুলোকে যদি ইভালুয়েট করতে হয়, মানে আমার প্রেশার বেড়েছে, আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছি, আমার ওয়েটটা একটু বেশির দিকে, অবশ্যই আমাকে ডাক্তারবাবুকে বলা উচিত বা ডাক্তারবাবুরও ভাবা উচিত যে এই মানুষটার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নেই তো, কারণ এইটা যদি আমি এখন না ধরতে পারি তাহলে এই মানুষটা কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছেন, যে চক্র থেকে উনি আর বেরোতে হয়তো পারবেন না।
1: তো এর কি সমাধানের উপায় আছে, মানে এটা কি ওষুধের মাধ্যমে সারানো যাবে?
0: ওষুধের মাধ্যমে যেরকম সারানো যায় না, সেরকম দুটো জিনিস এখানে ভাবতে হয়। যখন এরকম রোগীরা আমাদের কাছে আসেন, দুটো জিনিস, এক হচ্ছে যে রোগীরা এই সমস্যা নিয়ে আসেন, আরেকটা হচ্ছে আমার কাছে একটা ডায়াবেটিসের পেশেন্ট এসছেন, আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনি কি ঘুমানোর সময় নাক ডাকেন, আপনার কি দিনের বেলা খুব টায়ার্ড লাগে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কি আপনার মনে হয় যে ঘুমটা ঠিক হলো না? তাহলে এটা হচ্ছে আমার দিক থেকে একজন পেশেন্টের কাছ থেকে এই ইনফরমেশন গুলো বের করে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা।

ভাবা। দুই হচ্ছে, পেশেন্ট যখন আমার কাছে আসবেন তখন আমাকে অ্যাসেস করতে হবে যে উনার কি সত্যিকারে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে নাকি অন্য ধরনের কোন স্লিপ ডিসঅর্ডার আছে। তাহলে আমরা কি করি, আমরা একটা স্কোরিং সিস্টেম ইউজ করি, সেটা কি, সেটাকে আমরা বলি স্টপ ব্যাং, STOPBANG, এস ফর স্নোরিং, তাহলে আপনার কি নাক ডাকে, টি ফর টায়ার্ডনেস, ডে টাইম টায়ার্ডনেস আপনার কি আছে, ও মানে অবজার্ভড অ্যাপনিয়া, মানে বেড পার্টনার বা প্যারেন্টসরা খেয়াল করেছেন যে ওই মানুষটা ঘুমোতে ঘুমোতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পি মিন্স প্রেশার, হাই ব্লাড প্রেশার আছে কি নেই। বি মানে কি, বিএমআই, বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স, 35 বেশি কিনা, 35 বেশি। এ ফর এজ মোর দেন 50 ইয়ার্স, 50 বছরের বেশি কিনা। N মানে নেক সার্কামফারেন্স, গলার ডায়ামিটার কত, 16 ইঞ্চের বেশি না কম। আর হচ্ছে G ফর জেন্ডার, মেল জেন্ডার হাই রিস্ক, তার মানে STOP, প্রতিটা পয়েন্টকে এক পয়েন্ট করে দেওয়া আছে, মানে টোটাল ম্যাক্সিমাম 8 পয়েন্ট হওয়া সম্ভব। যদি দেখা যায় যে এই স্কোর 0-2 তাহলে লো রিস্ক অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যদি দেখা যায় যে স্কোর 3-4 তাহলে মাঝামাঝি রিস্ক, যদি 5-8 হয় তাহলে হচ্ছে হাই রিস্ক অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাহলে এই রিস্ক গুলো দেখে এই স্কোর ক্যালকুলেট করে, যেটা আমরা ওপিডিতে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে আমরা বলি যে হ্যাঁ আপনার ওএস এর মাইল্ড না মডারেট নাকি সিভিয়ার কি প্রবাবিলিটি আছে। এবার এইটাকে আমরা টেস্ট করতে পাঠাই, কি টেস্ট করি, স্লিপ স্টাডি, সেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পলিসমোনোগ্রাফি। এই পলিসমোনোগ্রাফি 4 ধরনের হয়, লেভেল 1 থেকে লেভেল 4। যদি দেখা যায় যে এর মধ্যে লেভেল 3 লেভেল 4 আমরা খুব একটা করি না, মূলত আমরা লেভেল 1 এবং লেভেল 2 করি। লেভেল 1 হচ্ছে গিয়ে স্লিপ ল্যাব আছে, বিশেষ ধরনের স্লিপ ল্যাব আছে, সেখানে যেতে হয় এবং ঘুমোতে হয়, ঘুমের সময় এই পরীক্ষাটা হয়, এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2 হচ্ছে গিয়ে এটা ল্যাবেও হতে পারে, বাড়িতেও হতে পারে। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল ব্যবহার করা হয়। কিরকম চ্যানেল, একটা হচ্ছে ইইজি, মানে ব্রেনের অ্যাক্টিভিটি দেখে আমরা বুঝি যে মানুষটা ঘুমিয়েছেন কি ঘুমননি। ইসিজি, সাইমর ঘুমের সময় ইসিজির কি অবস্থা, তাহলে আমরা হার্ট রেটটাকে বুঝতে পারি, কোনো অ্যারিদমিয়া হচ্ছে কিনা, মানে হার্ট রেট বেড়ে গেল কমে গেল, ড্রপ বিট হচ্ছে কিনা, হার্ট বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত জিনিস বুঝতে পারি। ইওজি মানে আই এর মুভমেন্ট আমরা দেখি, যে ঘুমানোর সময় চোখের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট অ্যাসেস করা যায় ইওজির মাধ্যমে। ইএমজি মাসেল অ্যাক্টিভিটি, মানে ঘুমানোর সময় আমার শরীর কতটা মুভমেন্ট করছে মাসেল এর মাধ্যমে দেখি। নাকে একটা প্রেশার, একটা ছোট্ট নাকে একটা ছোট প্রোব থাকে, যেরকম ভাবে আমরা অক্সিজেন দিই নাকে, সেরকম একটা প্রোব থাকে, সেটা দিয়ে আমরা মানে খেয়াল করি যে কতবার উনি নাক ডাকছেন, ন্যাজাল প্রেশার ট্রান্সডিউসার। তার সাথে চেস্ট এবং অ্যাবডোমেনের মধ্যে একটা বেল্ট বাঁধা থাকে, সেই বেল্টের মাধ্যমে আমরা দেখি চেস্ট এবং অ্যাবডোমেনের মুভমেন্ট হচ্ছে কেমন, আর হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কেমন থাকছে। এই লিডগুলো দিয়ে পরীক্ষাটা হয়, এবং এই পরীক্ষাতে আমরা অনেকগুলো প্যারামিটার দেখা হয়, তার মধ্যে মেন প্যারামিটার যেটা দেখা হয় সেটা হচ্ছে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, মানে কি, মানে 1 ঘন্টায় ঘুমানোর মধ্যে কতবার অক্সিজেনের ফ্লো কমে গেছে অথবা অক্সিজেনের ফ্লো বন্ধ হয়ে গেছে। এটা প্রতি ঘন্টাতে, সাপোজ উনি 5 ঘন্টা ঘুমিয়েছেন, 5 ঘন্টায় টোটাল 50 বার হয়েছে, তার মানে উনার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স হচ্ছে 10। তাহলে 1 ঘন্টায় উনার টোটাল কতবার অ্যাপনিয়া হাইপোপনিয়া হয়েছে সেটাকে আমরা মেজার করি। যদি অ্যাপনিয়া হাইপোপনিয়া 5-এর নিচে হয়, AHI বলি আমরা ইন্ডেক্সটাকে, অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, যদি AHI 5-এর নিচে হয় তাহলে আমরা বলি এটা নর্মাল স্লিপ। যদি এটা 5 থেকে 15 এর মধ্যে হয় তাহলে আমরা বলি মাইল্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া উনার আছে। যদি এটা 16 থেকে 30 হয় তাহলে আমরা বলি যে মডারেট স্লিপ অ্যাপনিয়া। যদি এটা 30-এর উপরে হয় তাহলে আমরা বলি সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া। তাহলে যেই আমি স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করলাম, তারপরে মাইল্ড মডারেট সিভিয়ার এইভাবে আমি ক্যাটাগরাইজেশন করলাম, এবার ট্রিটমেন্ট দেওয়ার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওজন কমানো। আমার শরীরে ফ্যাট জমেছে, ফ্যাট সর্বত্র জমেছে, ঘুমানোর সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাচ্ছে, আমি যদি আমার ওজনটা কমাতে পারি, যদি আমার ফ্যাটটা কমে যায় তাহলে দেখা যাবে যে এই রাস্তাটা খানিকটা ওপেন হবে, তাহলে আমি ভালো করে ঘুমোতে পারবো। দেখা যায় যে যদি 10% বডি ওয়েট আমরা কমাতে পারি তাহলে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্সও 10% কমে যায়। তার মানে যিনি মাইল্ডে ছিলেন উনি যদি ওজন কমাতে পারেন তাহলে হয়তো নর্মাল জায়গাতে চলে আসতে পারেন, কিন্তু যিনি মডারেট ছিলেন উনি কিন্তু মাইল্ডে আসবেন, যিনি সিভিয়ারে ছিলেন উনি মডারেট।

0: থেকে আসবেন। তাহলে ওজন কমানো হচ্ছে গিয়ে প্রথম স্টেপ। দু নম্বর স্টেপ হচ্ছে, ওজন কমানোর পরেও যদি কারোর মাইল্ড মডারেট সিভিয়ার এই লেভেলে থাকে, তখন আমরা তাদেরকে এক ধরনের মেশিন অ্যাডভাইস করি, সেই মেশিন নিয়ে ঘুমোতে হয়। সেই মেশিনটা কি? একটা ছোট্ট নেজাল মাস্ক। সেই মাস্ক একটা মেশিনের সাথে যুক্ত, সেই মেশিনের নাম হচ্ছে সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। একটা ছোট্ট সাইজের মেশিন, ছোট সাইজ মানে একটা বইয়ের মতো দেখতে, সেখান থেকে একটা পাইপ বেরিয়েছে এবং এই মেশিন একটা প্রেশার জেনারেট করে, যে প্রেশারটা নাক দিয়ে আমার লাংসের মধ্যে ঢোকে। তাহলে কি হয়, আমার যে গলার স্ট্রাকচারটা যেটা বারবার করে কোলাপস করে যাচ্ছিল, ও বাইরে থেকে একটা প্রেশার দিয়ে ওটাকে ওপেন করে রাখে। তাই সিপ্যাপ বলে একটা মেশিন, যে মেশিনটা সাধারণত ব্যবহার করা হয়। এবার হচ্ছে অন্য আরো কিছু কিছু পয়েন্ট আছে, যেরকম কারো নাকের হাড় বাঁকা, তাহলে নাকের হাড়টাকে যদি আমরা সোজা করে দিতে পারি অপারেশন করে, যদি নাকের রাস্তাটা ওপেন করে দিতে পারি, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড বলে একটা জিনিস হয়, একটা গ্ল্যান্ড থাকে গলাতে, যেটা বড় হয়ে যায় বলে বাচ্চাদের এই শ্বাস নেওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এটা দেখা যায় যে 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত এই গ্ল্যান্ডটা থাকে, তারপরে ধীরে ধীরে আপন নিয়মে এই গ্ল্যান্ড ছোট হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে এই গ্ল্যান্ড এতটাই বড় যে সেই বাচ্চা ঘুমানোর সময় নাক ডাকছে এবং দিনের বেলা ঝিমোচ্ছে, তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে আমরা অ্যাডিনোয়েডের অপারেশন করে দিলেই বোধ হয় ভালো। কারো টনসিল অনেক বড়, যাওয়ার রাস্তাই নেই, নিঃশ্বাস যাওয়ার রাস্তাই নেই, তাহলে সেক্ষেত্রে টনসিলেক্টমি করতে হবে। তাহলে যেগুলো এভাবে কারেক্ট করা যায় সেগুলোকে কারেক্ট করতে হবে। আমার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, যেটা আমি বললাম যে মাইল্ড মানে হচ্ছে গিয়ে 5 থেকে 15, সাপোজ এটা 5-এর বেশি, কিন্তু আমার প্রেশার আছে, আমার একবার স্ট্রোক হয়ে গেছিল, আমার মুড ডিসঅর্ডার হচ্ছে, আমি দিনের বেলা ঝিমোচ্ছি, আমার চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে, যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আর সময় নষ্ট না করে সিপ্যাপ নিতে হবে। এবং এই সিপ্যাপ একটা লাইফ সেভিং মেশিন, যেটা আমরা এখন বুঝতে পারি না, যে মানুষের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে উনি যখন সিপ্যাপ ব্যবহার করেন, তখন উনি এসে আমাদেরকে বলেন, ডাক্তারবাবু আমার জীবনে নতুন করে আপনি শক্তি সঞ্চয় করেছেন। নিয়মিত স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, প্রতিদিন 1/2 ঘন্টা করে ব্রিস্ক ওয়াকিং মানে জোরে জোরে হাঁটা, এমন হাঁটা যাতে ঘাম বেরোয়, 1/2 ঘন্টা করে সপ্তাহে টোটাল 150 মিনিট হাঁটতে হবে, এবং সময় মতো ঘুমোতে হবে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্লিপ হাইজিন। আমরা সারাক্ষণ ঘুমানোর আগে মোবাইল নিয়ে বসে আছি, তখন আমরা সোশ্যাল মিডিয়া করছি বা আমাদের অফিসের কাজকর্ম করছি, সে মোবাইল হোক বা ল্যাপটপ হোক, এই যে ব্লু লাইট আমাদের চোখের মাধ্যমে ঢুকছে, ঢুকে আমাদের ব্রেন থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যার নাম হচ্ছে মেলাটোনিন। সেই মেলাটোনিন আমাদেরকে ঘুম পাড়াতে সাহায্য করে, যেটা বায়োলজিক্যাল ক্লক আমরা বলি, মানে শরীরের ভেতরেই একটা ঘড়ি আছে যে সময় সময় কি করতে হবে সেটা ঠিক করে দেয়। সেই মেলাটোনিনের সিক্রিশন কমিয়ে দেয়, তার ফলে কি হয়, আমাদের ঘুম কমতে থাকে। তাহলে ঘুমটা যাতে ভালো করে আসে তার জন্য আমাদেরকে কিছু স্লিপ হাইজিন, ঘুমের কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, সেটা ফলো করা উচিত। যেমন যারা অ্যালকোহল খান ধূমপান করেন বন্ধ করা, যারা চা কফি খান সন্ধ্যের পরে চা কফি অ্যাভয়েড করা, তাদেরকে বারবার রাতে ওয়াশরুমে যেতে হয়, সন্ধ্যের পরে জলের পরিমাণটা একটু কমানো, রেগুলার একই সময়ে ঘুমোতে যাওয়া, আর হচ্ছে এক্সারসাইজ, ঘুমানোর 4-5 ঘন্টা আগে 4 ঘন্টা আগে এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ না করাই ভালো। যদি কারোর ঘুম আসতে দেরি হয়, সেক্ষেত্রে আরো একটা উপায় ব্যবহার করা যেতে পারে, যে অল্প গরম জলে চান করে এসে ঘুমানো, তাহলে ঘুম ভালো হয়।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে, এত সুন্দর করে এই সীমিত সময়ের মধ্যে আপনি আমাদেরকে এই যে সমস্যাটা, এই যে রোগটি সম্পর্কে আপনি এত বিস্তারিত ভাবে বললেন, সত্যি খুব ভালো লাগলো। এবং আপনার আজকের এই কথা শুনে নিশ্চয়ই আমাদের বহু বন্ধুরা উপকৃত হবেন, আন্তরিক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেবার জন্য।
0: আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যে সমস্যাগুলোর কথা বললাম এবং যেভাবে প্রতিকারের কথা বললাম, এই ধরনের সমস্যা হলে সাধারণত পালমোনোলজিস্ট বা বক্ষরোগ বিশেষজ্ঞরা অথবা নিউরোলজিস্ট অথবা ENT সার্জনরা এই রোগের মূলত চিকিৎসা করেন, তাদের শরণাপন্ন অবশ্যই হবেন। আবারও ধন্যবাদ জানিয়ে, সবাই সুস্থ থাকুন এই কামনা জানিয়ে শেষ করছি।
2: এতক্ষণ শুনলেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডক্টর চন্দন শীতের কথা। আজকে একটা গান শুনতে শুনতে মহিলাদের আসর থেকে বিদায় জানাবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সৌমিলি রায়।

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর উপস্থাপনায় সৌমিলি রায়।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

গত 29শে জুলাই আমরা উদযাপন করলাম আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। নানা অনুষ্ঠান হয়েছে, বাঘেদের সংরক্ষণ নিয়ে, প্রকৃতিতে বাঘেদের ভূমিকা নিয়ে নানা কথা উচ্চারিত হয়েছে। এ সম্পর্কে আমরা সাক্ষাৎকার শুনব অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার। পাশাপাশি 29শে জুলাই একটা বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স স্থাপিত হয়েছিল 1876 সালে, সেটা 150 বছর পূর্ণ করল। আমাদের দেশের ইতিহাসে, বিজ্ঞান চর্চার ইতিহাসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা শুরু করব সেই বিষয়টি নিয়ে। আমরা দুজন বিশিষ্ট বিজ্ঞানীর কাছ থেকে এ সম্পর্কে বার্তা পেয়েছি, শুরুতেই শুনব সেটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, 29শে জুলাই 2026,

0: এই প্রতিষ্ঠান পূর্ণ করছে সার্ধশতবর্ষ। এই উপলক্ষে বার্তা দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক শেখর মান্ডে।
1: আজকের দিনে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, যা খুব নাম করা বৈজ্ঞানিক সংস্থান, তাদের 150 বছর পুরো হচ্ছে। আমরা সবাই অনেক গর্বিত। আপনারা সবাই নিশ্চয় জানেন 1876-এ ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি এই সংস্থা স্থাপিত করেছিলেন। ডক্টর সরকার নিজে রামকৃষ্ণ পরমহংসের ডাক্তার ছিলেন। এই সংস্থানে ভারতের নাম করা বৈজ্ঞানিক কাজ করেছিলেন, জেসি বাসু, মেঘনাথ সাহা, সিভি রামন ইত্যাদি, এরাই সবাই এখানে কাজ করেছিলেন। সিভি রামন নিজের রামন ইফেক্ট যা ডিসকভারি করেছিলেন এই সংস্থান থেকে 28 ফেব্রুয়ারি 1928-এ করেছিলেন। 150 বছর হওয়ার জন্য আমরা সবাই অনেক গর্বিত।
0: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কথা জানালেন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রফেসর স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস এবং ডিন অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
2: এই প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠানটির ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রাক স্বাধীনতা, 1876 সালে 210 গৌবাজার স্ট্রিটে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল মনে করতেন দেশকে উন্নত হতে হলে সাধারণ মানুষকেও বিজ্ঞান মনস্ক হতে হবে। তাই আইএসএস এর সূচনায় সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। এই বক্তৃতা দিতেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, ফাদার লাফো, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার প্রমুখরা। তবে বিজ্ঞান গবেষণা পূর্ণমাত্রায় শুরু হয় 1907 সালে, যখন সিভি রামন আইএসিএসে গবেষণার জন্য যোগ দেন। এরপর তো আমাদের সকলেরই জানা 1928 সালে রামন এফেক্ট আবিষ্কৃত হয় এবং তার জন্য 1930 সালে সিভি রামন নোবেল প্রাইজ পান। এই সময় যে বিজ্ঞানীরা আইএসিএসে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন কে এস কৃষ্ণন, মেঘনাথ সাহা, কেদারেশ্বর ব্যানার্জি প্রমুখরা। এবার আমরা আসব স্বাধীনতার ঠিক পরবর্তী পর্যায়ে। এই সময় মেঘনাথ সাহা অধিকর্তা হিসেবে আইএসিএসকে পরিচালনা করেন। আইএসিএস 210 বৌবাজার স্ট্রিট থেকে স্থানান্তরিত হয় যাদবপুরে এবং সালটা ছিল 1951। মেঘনাথ সাহার নেতৃত্বে গবেষণার পরিধি বাড়ে। পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজকর্ম শুরু হয়। এই সময়কার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন শান্তিরঞ্জন পালিত, প্রিয়দারঞ্জন রায়, ফণীন্দ্রচন্দ্র দত্ত, অমল কুমার রায়চৌধুরী, সাধন বসু, মিহির চৌধুরী, উষারঞ্জন ঘটক, অশোক কুমার বড়ুয়া প্রমুখরা। এবার আসব আজকের আইএসিএসে। আইএসিএস এখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত গবেষণা কেন্দ্র। 2018 সালে আইএসিএস ডিমড টু বি ইউনিভার্সিটিতে উন্নত হয়েছে। আইএসিএসের গবেষণার পরিধি অনেকটা বেড়েছে এবং বর্তমানে আইএসিএসে 7টি বিভাগ রয়েছে, যেখানে গবেষণা ছাড়া বিএসএমএস, এমএস ইন্টিগ্রেটেড পিএইচডি, পিএইচডি পঠন পাঠন হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তায় খুব শীঘ্রই বারুইপুরের আইএসিএস এর নতুন ক্যাম্পাস, যার নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গড়ে উঠতে চলেছে, যা ভবিষ্যতের বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।
0: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের সার্ধশতবর্ষ পূর্তি, এই উপলক্ষে আমরা শুনলাম দুজন বিশিষ্ট মানুষের বার্তা, অধ্যাপক শেখর মান্ডে এবং অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত। আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসকে প্রেক্ষাপট হিসেবে রেখে আমরা এবারে প্রবেশ করব বাঘেদের ভূমিকা সম্পর্কে জানার ব্যাপারে। আর এ ব্যাপারে আমাদের জানা

0: যাচ্ছেন যিনি, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। আসুন শোনা যাক।
1: আমাদের এই বাস্তুতন্ত্র রক্ষায় বাঘের গুরুত্ব কোথায়, বাঘ এত ইম্পর্টেন্ট কেন?
2: অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। অনেকেরই এটা মনে হয় যে আন্তর্জাতিক বাঘ দিবসের গুরুত্ব কী। এই যে বাঘ দিবস শুধু না, এই যে বাঘ যে জন্তুটা যে বহু বছর ধরে, কয়েক হাজার বছর ধরে বাঘের সঙ্গে মানুষের একসঙ্গে যে সহাবস্থান, কখনো সেটা বন্ধুত্বপূর্ণ, কখনো সেটা কনফ্লিক্টের জায়গায় চলে আসছে, এইখান থেকে মানুষের মনে অনেক অজানা তথ্য আছে, মানুষের মনে অনেক ভুল ধারণা আছে, অনেক কৌতূহল আছে যে বাঘ আছে তো কি হয়েছে, বাঘ আছে, বাঘের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, বা আরও জরুরি প্রশ্ন যে বাঘ যদি নাই থাকে তাহলে আমার কি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রথমেই, যে একটা অরণ্যে বা একটা বাস্তুতন্ত্রে যদি বাঘ থাকে, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত তথ্য, বাঘের উপস্থিতি প্রমাণ করে সেই বাস্তুতন্ত্রের বা সেই অরণ্যের স্বাস্থ্য ভালো আছে। যে অরণ্যে বাঘ আছে, বাঘেরা ভালো আছে, সুস্থ আছে, ভালো সংখ্যায় আছে, আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে সেই অরণ্য, সেই বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভালো আছে। কেন একটু ভেবে দেখুন, বাঘ সর্বোচ্চ পর্যায়ের খাদক, ইংরেজিতে যাকে বলে অ্যাপেক্স প্রিডেটর। বাঘ কি খায়? বাঘ যে বড় বড় তৃণভোজী প্রাণীগুলো তাদেরকে খায়, যেমন হরিণ, এছাড়া নীলগাই, গাউর, বুনো শুয়োর, এদেরকে খায়। আমাদের অরণ্যে, আমাদের ভারতবর্ষে যে অরণ্য আছে, সেই অরণ্যে এই প্রাণীদের খাওয়ার মতন পশুর সংখ্যা কিন্তু খুব বেশি নেই, কারণ সিংহ এখন গুজরাটের বাইরে কোথাও নেই ভারতে। তাহলে বাকি ভারতবর্ষে যারা এই প্রিডেটার আছে, যেমন লেপার্ড আছে, এখন কিছু চিতা আছে কোথাও, হায়না আছে, নেকড়ে আছে কোথাও কোথাও, এদের কারুরই ক্ষমতা নেই যে একটা পূর্ণবয়স্ক সাম্বার বা গাউর বা চিতলকেও মেরে তাকে শিকার করে খেয়ে নেবে, সে ক্ষমতা কিন্তু বাঘ রাখে। তো বাঘ যদি কোথাও থেকে চলে যায় তাহলে কি হবে? খুব স্বাভাবিকভাবেই এই যে তৃণভোজী প্রাণীগুলো, এদের সংখ্যা বাড়তে থাকবে। এদের সংখ্যা যদি বাড়তে থাকে, এরা প্রচুর পরিমাণে খাবার লাগবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদের খাবার কি? এদের খাবার হচ্ছে ঘাস, গাছের পাতা, গাছের কচি ডাল, গুল্ম, এইসব। তাহলে এদের সংখ্যা যদি বেড়ে যায় এবং এদের সাস্টেইন করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যদি এই পরিমাণে গাছপালা এরা খেতে শুরু করে, তাহলে আস্তে আস্তে ভারতের অরণ্যে গাছের সংখ্যা কমতে শুরু করবে। গাছের সংখ্যা কমতে কমতে একটা সময় এমন জায়গা আসবে যে গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে গাছের মাটির শিকড় দুর্বল হয়ে যাবে, শিকড় চলে গেলে মাটি দুর্বল হয়ে যাবে, মাটি দুর্বল হয়ে গেলে মাটি তার উর্বরতা হারাবে, মাটি তার উর্বরতা হারালে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যাবে উর্বরতা হারানোর সঙ্গে সঙ্গে, এবং জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার একদম লাস্ট স্টেজ হচ্ছে মাটির যে ওয়াটার টেবল, মাটির যে ভূগর্ভস্থ জলের পরিমাণ, সেই জলের পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে সেখানকার যে ন্যাচারাল যে জলের জায়গাগুলো সেগুলো শুকিয়ে যেতে থাকবে। তাহলে একবার ভাবুন যে অরণ্যের মাঝখান দিয়ে যে নদী বয়ে চলেছে, সেই নদীতে যদি জল কমে যায়, সেই নদী যদি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, তাহলে ক্ষতিটা কার হবে? অরণ্যবাসী যারা প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, গাছ আছে, তাদের তো ক্ষতি হবেই, কিন্তু নদীর জল যদি শুকিয়ে যায় মানুষও সেই ক্ষতি এড়িয়ে যেতে পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আমরা জানি যে ভারতের বড় বড় শহরগুলোতে বা যেখানে ভারতের চাষ হয়, আমরা তো চাষ নির্ভর দেশ, যেখানে ধান চাষ হয় এবং গম চাষ হয়, সেখানে কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণ প্রচণ্ড কমে গেছে, মানে জলস্তর আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং জলের এখন অসম্ভব দাম, জল এখন মহার্গ বস্তু। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একাধিক কাজ আছে, সেই কাজ থেকে আমরা এটুকু বুঝতে পারি যে ভারতবর্ষের যে বাঘের জঙ্গল, টাইগার রিজার্ভ, এবং যে বাঘ আছে যে জঙ্গলে, সেই জঙ্গল যে পরিমাণ জল বাঁচায় সেটার মূল্য কয়েক হাজার কোটি টাকার সমান।
1: তার মানে যেখানে কৃষি নির্ভর দেশ সেক্ষেত্রে কৃষিকাজেও বাঘের ভূমিকা থাকছে পরোক্ষভাবে।
2: অবশ্যই কৃষিকাজের বাঘের ভূমিকা অত্যন্ত বেশি আছে, কারণ ওই যে বললাম নীলগাই, ওই যে বললাম সাম্বার, বুনো শুয়োর, যারা ভারতবর্ষের জঙ্গলের আশেপাশে চাষ করেন, সেখানে এই চাষিদের মাথা ব্যথার কারণ হচ্ছে বুনো শুয়োর, নীলগাই। এরা সারা রাত জেগে বসে থাকেন, কখন শুয়োরের দল ঢুকছে ধান খেতে, কখন সাম্বার বা নীলগাই ঢুকে পড়ছে গম ভুট্টা এই রাত্রিবেলা খেতে। তাহলে

0: চাষিদের সাহায্য করছে এখানে কে? চাষিদের সাহায্য করছে তো বাঘ।
1: বাস্তুতন্ত্রে বাঘের ভূমিকা তো জানলাম। আমাদের বর্তমান সময়ে সারা ভারতের সাপেক্ষে বাঘেদের অবস্থা কিরকম, কেমন আছে বাঘেরা?
0: এটা বলতে গেলে এখন এই মুহূর্তে 2026 সালের ভারতবাসী হিসেবে বেশ গর্ববোধ হচ্ছে। তার কারণ, ভারতবর্ষে একটা সময় ছিল যখন বাঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। একটা সরকারি হিসেব ছিল 1411 বা এরকম, তো সেই সংখ্যাটা অত্যন্ত খারাপ। কারণ ভারতবর্ষে তার কয়েক বছর আগে, আমরা যদি 50 বছর মতো পিছিয়ে যাই বা আরেকটু বেশি যদি 70-100 বছর পিছিয়ে যেতে পারি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে 10,000-এর ওপর বাঘ খুব খুশি হয়ে হেসে খেলে বেঁচে পড়তে থাকতো। তো সেখান থেকে এই যে একটা প্রচণ্ড, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে পপুলেশন ক্র্যাশ, এই পপুলেশন ক্র্যাশটা হয়েছিল। এর অনেক কারণ আছে, যথেচ্ছ বাঘ শিকার, শিকার নিয়ে কোনো আইন না থাকা, সার্কাসে বাঘের ব্যবহার, জঙ্গল নষ্ট করা, এর অনেকগুলো কারণ ছিল। যাই হোক, যেটার জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্ব করতে পারি সেটা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঘের সংখ্যা, সেন্সাসে একটা নাম্বার আছে যদ্দূর সম্ভব 3,682, তো আমরা মোটামুটি বলতে পারি আজকে ভারতবর্ষে মোটামুটি 4,000 বাঘ আছে। সেটা এই 2011 থেকে 2026, এই মাত্র 13-14 বছরের মধ্যে এই সংখ্যাটা আমরা করতে পেরেছি। আর এটা আমরা করতে পেরেছি তার কারণ হচ্ছে, এটা সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে যে ভারতবর্ষের যে বাঘের যে সংরক্ষণ, যে কনজারভেশন স্ট্র্যাটেজি, এটা পৃথিবীর সব থেকে আধুনিক, সব থেকে দক্ষ এবং সব থেকে সফল কনজারভেশন স্ট্র্যাটেজি। এই কনজারভেশন স্ট্র্যাটেজির জন্যই আজকে ভারতে বাঘের সংখ্যা বাড়ছে, বাঘ বাড়ছে, বাঘেরা ভালো আছে।
1: স্যার, এই সংরক্ষণ পরিকল্পনার যেটা কথা আপনি বলছিলেন, সেই স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন।
0: প্রথম ধাপ হচ্ছে যে বাঘ কত আছে সেটা গোনা। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা বাঘের বেঁচে থাকতে অনেকটা জায়গা লাগে। এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে একটু আলাদা ভ্যারি করে, কিন্তু মোটামুটি একটা বাঘিনীর বেঁচে থাকতে গেলে টেরিটারি, সেই টেরিটারির জায়গা হচ্ছে 10-30 স্কোয়ার কিলোমিটার। আর একটা পুরুষ বাঘের এই টেরিটারির মাপ হচ্ছে 40-100 স্কোয়ার কিলোমিটার। তেমনি বুঝতে পারছেন, একটা পুরুষ বাঘকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তাকে 40-100 স্কোয়ার কিলোমিটার অরণ্য তাকে ছেড়ে দিতে হবে, তাকে প্রোভাইড করতে হবে, তাকে সেই জঙ্গলটা, সেই প্রিস্টিন ফরেস্টটা ছেড়ে দিতে হবে। তার মানে এবার একটা বাঘের জন্য আপনি যদি 40-100 স্কোয়ার কিলোমিটার অরণ্য যদি ছেড়ে দেন, এবারে ভাবুন সেই অরণ্যে কত হাজার হাজার গাছ, কত হাজার পাখি, কত হাজার বা কত লক্ষ পোকা, অন্য প্রাণী, তৃণভোজী, মাংসাশী, মাছ, কত রকমের প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে। এই জন্য বিজ্ঞানের পরিভাষায় বাঘকে বলা হয় আমব্রেলা স্পিসিস। আমব্রেলা স্পিসিস কেন বলে? আমব্রেলা স্পিসিস হচ্ছে তারা যাকে সংরক্ষণ করলে সে একটা পরিবেশের ওপর ছাতার মতন বাকিদের ঢেকে রাখতে পারে। আমি সেই অরণ্যকে বাঘের উপযুক্ত করে তুলব, আমাকে প্রথমে দেখতে হবে সেই অরণ্যে বাঘের যে শিকার, মানে তৃণভোজী প্রাণী, ক রকমের আছে এবং কজন করে আছে, সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে সেই জঙ্গলে তৃণভোজী প্রাণীদের উপযুক্ত খাবার মতন ঘাস বা গাছ আছে। তো তাহলে কাজটা শুরু হয় ওইখান থেকে, যে প্রথমে দেখব আমরা ঘাস আছে কি না, গাছ আছে কি না, তারপরে দেখব প্রে বেস, মানে যাদের শিকার, এই শিকার কত আছে, কত রকম ভ্যারাইটির শিকার আছে, কত রকম প্রজাতির শিকার আছে এবং তাদের সংখ্যা কেমন আছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেটার জন্য আইন প্রণয়ন আমাদের দেশে করা আছে এবং সেই আইনের খুব কঠোর বাস্তবায়নও করা হয়, যে সেই জায়গাটাকে আইনের ঘেরাটোপ দিয়ে এমনভাবে ঘিরে দেওয়া যাতে সেখানে বাইরের মানুষের পায়ের ছাপ যত কম পড়ে তত ভালো।
1: এবার আসি অন্য একটা প্রশ্নে, সেটা হচ্ছে নরখাদক বাঘ, সব বাঘই কি মানুষ খেকো?
0: না, সব বাঘ মানুষ খেকো নয়। এবং আমি বলবো যে বাঘ একটা প্রজাতি হিসেবে বা একটা শিকারী প্রাণী হিসেবে বাঘ মানুষ খেকো নয়, মানে মানুষ কখনোই বাঘের স্বাভাবিক শিকার নয়। তাহলে বাঘ কি মানুষ খেকো কখনো হয় না? অবশ্যই হয়। আমরা জানি জিম কর্বেটের সেই বিখ্যাত বই ম্যান ইটার্স অফ হুমায়ুন, হুমায়ুনের মানুষ খেকো বাঘ, তাহলে সেখানে তো তিনি বহু মানুষ খেকো বাঘের কথা লিখে গেছেন।

0: তাদের তিনি স্বীকার করেছেন। তিনি এটাও লিখে গেছেন যে সেই বাঘগুলো কেন মানুষকে হয়েছিল। কোনো কোনো বাঘ তার ছোটবেলায় এমনভাবে একজন কোনো আনাড়ি শিকারির গুলি খেয়েছিল যে তার শিকার করে যে দাঁত দিয়ে সদন্ত বা ক্যানাইন টিথ, সেই ক্যানাইন টিথ ভেঙে যায়। ক্যানাইন টিথ ভেঙে গেলে সে কোনো বড় শক্তিশালী তৃণভোজী প্রাণীকে শিকার করার ক্ষমতা হারায়। এমন সময় তার সামনে হঠাৎ করে কোনো একদিন কোনো মানুষ পড়ে যান। সে মানুষটিকে হয়তো চমকে গিয়ে মেরে ফেলে এবং খিদের চোটে সেই মানুষটির মাংস খেয়ে নেয়। এবং তখন তার মনে হয় যে আরে, এই তো বেশ ভালো শিকার করে আমার খাওয়া গেল। আস্তে আস্তে সে মানুষ শিকার করতে শেখে। আবার ধরুন এমন হয়েছে যে সজারু শিকার করতে গিয়ে বাঘের পায়ে বা বুকে বা কাঁধে বা সব জায়গাতেই, একই বুক, কাঁধ, পা, এই সব জায়গাতে, গলায় প্রচুর সজারুর কাঁটা ঢুকে যায়। সজারুর কাঁটা আমরা জানি, সজারুর কাঁটায় খুব ছোট ছোট আঁশের মতন জিনিস আছে যেগুলো খুব সহজে শরীরের মধ্যে ঢুকে যায়, কিন্তু টেনেও শরীর থেকে বার করা যায় না, আঁশগুলোতে আটকে যায়। এই সজারুর কাঁটা দীর্ঘদিন ধরে যদি বাঘের পেশিতে, বাঘের যে হাতের মাসল আছে, কাঁধের মাসল আছে, সেইখানে যদি ঢুকে থাকে, তাহলে আস্তে আস্তে ভেতরে সেই মাসলগুলো পচে গিয়ে থকথকে একটা জেলির মতন পদার্থ তৈরি হয়ে যায়। এটা বাঘের ময়না তদন্ত করে দেখা গেছে। তাহলে যার থাবা কাজ করছে না, যার পা কাজ করছে না, সে বড় প্রাণী শিকার করবে কী করে? এই প্রসঙ্গে আমার আরেকটা কথাও বলার, যে এরকম তো অনেক হয়, প্রচুর মানুষ আমাদের দেশে বাঘের আক্রমণে মারা যান। একটা কথা আমাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে, যে বাঘ কোনো মানুষকে আক্রমণ করেছে বা বাঘ কোনো মানুষকে মেরে ফেলেছে, শুধুমাত্র এটুকু দিয়ে কোনো বাঘকে মানুষ খেকো বলা যায় না। এটা আমাদের দেশের আইন। বাঘ মানুষকে মেরে ফেলেছে অনেক কারণে মেরে ফেলতে পারে। হয়তো বাঘিনী, তার সঙ্গে বাচ্চা ছিল, শাবক ছিল, জঙ্গলে কোনো মানুষ তার কোনো কাজে গিয়ে কাট কাটতে হোক বা সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় সেও জানে না যে সেখানে বাঘিনী তার বাচ্চাদের নিয়ে বসে আছে, সে বাচ্চার খুব কাছে চলে গেছে, সে নিজেও না জেনে গেছে, জেনে কেউ যায় না। বাঘিনী তার যে মাতৃত্বের যে ইনস্টিংক্ট, সে ইমিডিয়েটলি অ্যাটাক করে দিয়েছে মানুষকে। বা এরকম হয়েছে যে বাঘ ঘুমোচ্ছিল জঙ্গলের মধ্যে, মানুষ গিয়ে তার একদম গায়ের পাশে, তার লেজের পাশে পা ফেলে দিয়েছে, সেও বাঘটিকে দেখতে পায়নি, বাঘটাও সেই মানুষকে দেখতে পায়নি। এবার বাঘ যেহেতু একটা সাংঘাতিক শক্তিশালী প্রাণী, বাঘটা চমকে গিয়ে একটা লাফিয়ে উঠে মানুষটাকে একটা থাবা মেরে সে উল্টো দিকে পালিয়ে গেছে, সেই থাবায় তার মাথার খুলি চৌচির হয়ে গেছে। তো আমাদের দেশের আইনের কথা বলছিলাম, আমাদের দেশে বাঘের সংরক্ষণ, বাঘের সব কিছু কাজ যে অথরিটি করেন, NTCA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, তারা 2007 একটি গাইডলাইন ঠিক করেছেন। সেই গাইডলাইনে বলা আছে যে মানুষকে কো বাঘ কাকে বলা হয়। এই যেরকম ঘটনাগুলো বললাম, বাঘ তার টেরিটারি ডিফেন্ড করতে গিয়ে, চমকে গিয়ে, ভয় পেয়ে গিয়ে মানুষ মেরে ফেলতে পারে, সেই বাঘকে কখনো মানুষকে কো বলা যাবে না। মানুষকে কো বলতে হবে সেই বাঘকে যে বাঘ একাধিকবার মানুষ শিকার করেছে, মানুষ শিকার করার উদ্দেশ্য নিয়েই মানুষ শিকার করেছে এবং মানুষকে মেরে ফেলার পর তার মাংস খেয়েছে। এছাড়া অন্য কোনো দুর্ঘটনা, সেটা যতই দুঃখজনক হোক না কেন, সেই বাঘকে সেই দুর্ঘটনার ভিত্তিতে মানুষকে কো বলা যায় না।
1: তাহলে একটি বাঘের মানুষ খেকো হয়ে ওঠার পেছনে আর কোনো কারণ থাকতে পারে কি?
0: মানুষ খেকো বাঘ, যদি ভারতবর্ষের নিরিখে আমরা কথা বলি, যেমন আমরা এক্ষুনি বলছিলাম জিম কর্বেট এবং কুমায়ুনের মানুষ খেকো বাঘ এই নিয়ে, তো মানুষ খেকো বাঘ বললেই আরেকটা জায়গার নাম বোধ হয় আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে, সেটা আমাদের একান্তই নিজের রাজ্যের নিজের অরণ্য, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যান। সুন্দরবনে কিছু বাঘ আছে যারা মানুষকে শিকার করার উদ্দেশ্যেই মানুষের ওপর অ্যাটাক করে। সুন্দরবনের বাঘের মানুষ খেকো হওয়ার কারণটা কি? আমাদের সুন্দরবনের ল্যান্ডস্কেপটা একটু বুঝতে হবে। সুন্দরবনে এই যে বলছিলাম যে ফিমেলের মোটামুটি 10-30 এবং মেলের 40-100 স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে, তাহলে এটা যদি আমরা উল্টো হিসেব করি, তাহলে আমরা এই হিসেবটা পাবো যে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে কটা বাঘ থাকতে পারে মেল ফিমেল মিশিয়ে। তা এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে এই সংখ্যাটা আলাদা। যেখানে বাঘের ঘনত্ব খুব বেশি সেইখানে, যেমন ধরুন কর্বেট ন্যাশনাল পার্ক বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা ওরাং ন্যাশনাল পার্কের একটুখানি জায়গা, সেইখানে বাঘের ঘনত্ব হচ্ছে 11, 12, 13, 14, এইরকম সংখ্যায় বাঘ আছে এই যে একক

0: এরিয়াটা বললাম, সেখানে সুন্দরবনে কটা বাঘ আছে জানেন? কোনো কোনো জায়গায় একটারও কম। কারণ সুন্দরবন বাদাবন, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, থাকার পক্ষে জায়গাটা মোটেই ভালো না। ওই যেখান থেকে সংরক্ষণের কথা এসেছিলাম, যে বাঘের বাঁচতে গেলে প্রে ডেন্সিটি, তার শিকারের ঘনত্ব বেশি হওয়া উচিত। সুন্দরবনে এই শিকারের ঘনত্ব, অর্থাৎ একদম গোদা বাংলায় বললে হরিণের সংখ্যা, বুনো শুয়োরের সংখ্যা ভীষণ কম। তো বাঘ খাবে কি? সুন্দরবনের বাঘ মাছ খায়, সুন্দরবনের বাঘ কাঁকড়া খায়, সুন্দরবনের বাঘ ব্যাং খায়, ডকুমেন্টেড আছে। এবং এরা এত কম খেতে পায়, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, সুন্দরবনের মানুষের জীবন নির্ভর করে, জীবিকা নির্ভর করে সরাসরি জঙ্গলের ওপর। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, তারা সিজনালি, হয়তো বছরের অনেকগুলো মাস, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের নজরদারিতে, তারা কিন্তু নিয়মিত জঙ্গলে প্রবেশ করেন, কেউ মধু আনতে, কেউ মাছ ধরতে, কেউ কাঁকড়া ধরতে, এরকম অনেক কারণে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষের কোনো বাঘের জঙ্গলে নিয়ম করে এই রকম মানুষ ঢোকে না। তাহলে বাঘের খাবার কম এক নম্বর বলেছিলাম, মানুষ বেশি এবার বলছি দু নম্বর, বাঘের কাছাকাছি মানুষ পৌঁছে যাচ্ছে, বাঘের পেটে খিদে, সে সব সময় দেখছে তার যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে মানুষ ঢুকছে। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এই যে মানুষ ঢোকে এখানে, মানুষ কেন দেখে নেয় না যে কোথায় বাঘ আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে নেয় না কেন যে কোথায় বাঘ আছে? এখানেও সুন্দরবন অনন্য, কারণ সুন্দরবনের যে ল্যান্ডস্কেপ সেটা দ্বীপ নির্ভর। ছোট ছোট দ্বীপ, হাজার হাজার দ্বীপ সুন্দরবনে মাকড়সার জালের মতন ছড়িয়ে আছে, মানে মাকড়সার জালের যে সুতোগুলো, সেগুলো তার মধ্যে নদী, খাঁড়ি, খাল, ভাড়ানি লোকাল ভাষায়, সেই জলের রেখাগুলো ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। এবার একটা বাঘ, যে এমন একটা প্রাণী যার প্রচুর জায়গা লাগে বাঁচতে, এবং সে প্রচুর হাঁটাহাঁটি করে, সে বসে থাকার প্রাণী না, সে যার টেরিটারি, সেই টেরিটারিটা সারাক্ষণ চক্কর দিয়ে বেড়ায়। বনকর্মীরা অত্যন্ত চেষ্টা করেন, অত্যন্ত সজাগ থাকেন, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপে বাঘ আর মানুষের দেখা হওয়া আটকানো বা কমানো অসম্ভবের কাছাকাছি। এখান থেকেই মানুষ আর বাঘের ইন্টারাকশান বাড়ে। এবং আগে যেটা হতো, মানুষেরা তো প্রচুর বাঘ মারা পড়তো, এখন সেই সংখ্যাটা কমতে কমতে শূন্যে এসে দাঁড়িয়েছে গত কয়েক বছর, কিন্তু এখনও দুর্ভাগ্যবশত বাঘের হাতে মানুষ মারা যাচ্ছেন।
1: জঙ্গলে যেহেতু মানুষের অ্যাক্টিভিটিস তো বেড়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে সড়ক, রেললাইন ইত্যাদি হচ্ছে, সেক্ষেত্রে বাঘেদের যাতায়াত করতে গিয়ে আমরা অনেক সময় পড়ছি যে বিভিন্ন বন্য প্রাণ মারা পড়ছে, হাতি বাঘ কাটা পড়ছে। মানুষের কাজকর্ম কিভাবে করতে পারলে বাঘেরা বা অন্যান্য প্রাণী যারা আছে তারা কিভাবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে?
0: এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন এবং অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে গিয়ে, আমাদের দেশ পৃথিবীর মোটামুটি 2.5% ল্যান্ড নিয়ে আছে। এই 2.5% জমিতে পৃথিবীর মোটামুটি 17% মানুষ এদেশে থাকেন। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে দেশটায় খুব ভিড়। আবার এরই মধ্যে প্রচুর মূল্যবান বন্যপ্রাণ আছে, যেই মূল্যবান বন্যপ্রাণের একদম উপর দিকে থাকছে বাঘ। মানুষের জন্য যেগুলো উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলো চলবে এবং তার জন্য জমি লাগবে, তাহলে বাঘেরা যাবে কোথায়? এখন কিন্তু ওভারপাস হচ্ছে, মানে যেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের একটা হাইওয়ে তৈরি করতে হবে, বা একটা সরু রাস্তা ছিল সেটাকে 4-লেন 6-লেন হাইওয়ে তৈরি করতে হবে। এবার সেই রাস্তাটা গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, যে জঙ্গলে প্রচুর মূল্যবান বাস্তুতন্ত্র, প্রচুর মূল্যবান গাছ প্রাণী রয়েছে, যাদেরকে হারাতে পারবো না আমরা। আমরা কি করছি, ঠিক যেখানে ওই জঙ্গলটাকে ক্রস করছে রাস্তাটা, ফ্লাইওভারের মতন আমরা রাস্তাটাকে তুলে দিচ্ছি, আমাদের ইঞ্জিনিয়াররা রাস্তাটাকে তুলে দিচ্ছেন। এরকম যারা গেছেন তারা জানেন, ন্যাশনাল হাইওয়ে 44 পেঞ্চ কানা এই টাইগার রিজার্ভগুলোকে কানেক্ট করছে, বা কাজিরাঙ্গার ওখানেও হয়েছে, বা ভারতের অন্যান্য জায়গাতেও হয়েছে। এই হাইওয়েগুলো সবই এলিভেটেড হাইওয়ে, মানে আমি জঙ্গলকে নষ্ট করলাম না, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে গেলাম না, আমি রাস্তাটাকে আকাশে তুলে দিলাম, আবার জঙ্গল পেরিয়ে সে আবার মাটিতে নামলো। এই যে যেখানে এলিভেটেড হাইওয়েটা হয়েছে, যার নিচ দিয়ে জঙ্গল গেছে, এই পুরোটায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। সেই সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে জাস্ট কিছুদিন রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কয়েকটা ভীতু হরিণ সেইখানটা ইন্সপেক্ট করতে এসছে। তারপর আস্তে আস্তে একটু অন্য জন্তু জানোয়ার এসছে, কয়েকটা বুনো মোরগ সেখান দিয়ে পাস করেছে, শুয়োর গেছে, হাতি গেছে, এবং আলটিমেটলি এখন বাঘেরা এই রাস্তার যে তলা দিয়ে এলিভেটেড হাইওয়ের যে নিচগুলো, সেই নিচগুলোকে তাদের করিডোর হিসেবে ইউজ করছে। বলেছিলাম খানিকক্ষণ আগে আপনাকে যে ভারতবর্ষের বাঘ সংরক্ষণ পৃথিবীর কাছে মডেল, সব থেকে আধুনিক, সব থেকে বিজ্ঞানসম্মত, সব থেকে দক্ষ কনজারভেশন সিস্টেম আমরা ইউজ করি, এটাও সেই কনজারভেশন সিস্টেমের একটা অংশ।
1: একদম শেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে চিড়িয়াখানায় বাঘেরা যে পরিবেশে থাকে সেটা তো সম্পূর্ণই কৃত্রিম একটা পরিবেশ, সেক্ষেত্রে বাঘের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কিরকম থাকে?
0: চিড়িয়াখানা ক্যাপটিভিটি, কনজারভেশনের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে কনজারভেশন দুরকম, এই যে ক্যাপটিভিটি এটা কিন্তু একটা প্রসেস অফ কনজারভেশন, এটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। অরণ্যে আমরা বাঘকে কনজার্ভ করছি, সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন, অর্থাৎ তার নিজ পরিবেশে কনজারভেশন, নিজ পরিবেশে সংরক্ষণ, আর তাকে ক্যাপটিভিটিতে এনে বাঁচিয়ে রাখা হচ্ছে বা তাকে সুস্থ রাখা হচ্ছে, এটাও একরকমের সংরক্ষণ, এটা তার নিজের পরিবেশ থেকে সরিয়ে এনে সংরক্ষণ। এখন যদি খুব স্বাভাবিকভাবেই যে প্রাণী 100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়াতে পারে, যে প্রাণী তার সঙ্গিনীর খোঁজে 400-500 কিলোমিটার হেঁটে চলে যেতে পারে, তো এইরকম একটা প্রাণকে যদি আপনি খাঁচায় আটকে রাখেন তাহলে সে খুব ভালো থাকবে না, এটা বলাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকে তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে, তার অসুখ করলে তার জন্য ডাক্তার আছেন, তাকে খাবারের সঙ্গে তার খাবার, তার ভিটামিন, আমরা যেমন যত্নে থাকি বাড়ির ছেলে মেয়েকে আমরা যেমন যত্নে রাখি তাকে সেরকম যত্নে রাখা হয়। কিন্তু চিড়িয়াখানার বাঘ কখনই বন্য বাঘের বিকল্প নয়। তাহলে চিড়িয়াখানার বাঘ থাকবে, কোন বাঘ থাকবে চিড়িয়াখানায়? থাকবে হচ্ছে রেস্কিউড টাইগার, মানে কোনো বাঘ সে হয়তো এমন আহত হয়ে গেছে, ডাক্তাররা বলেছেন, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে বলেছেন যে একে যদি জঙ্গলে ছেড়ে দিই এ বাঁচতে পারবে না, সে হয়তো বেচারি খুব বুড়ো হয়ে গেছে, বেচারির হয়তো যেমন বলছিলাম দাঁত পড়ে গেছে, এইরকম রেস্কিউড টাইগার কোথায় থাকবে? অবশ্যই ক্যাপটিভিটিতে থাকবে। বা ধরুন প্রবলেম টাইগার, একটা বাঘ বারবার মানুষ মারছে, এনটিসি এর গাইডলাইনেই বলা আছে যদি একটা বাঘ আমরা দেখি বারবার মানুষ মারছে তাহলে আমরা তাকে কি করব? তাকে আমরা ঘুমের ওষুধ গুলি করে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তাকে নিয়ে আসব। এবার এমন ঘটনা ভারতবর্ষে হয়েছে যে সেই বাঘকে রেডিও কলার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েক মাস পরে যে মুহূর্তে ছাড়া হয়েছে তার কয়েকদিন পর থেকে সে আবার মানুষ মারতে শুরু করে। তাহলে আমরা কি কি করবো? আমরা কি গুলি করে মেরে ফেলবো? না, তার জন্য ক্যাপটিভিটি। সুতরাং অসুস্থ বাঘ, এইরকম রেস্কিউড বাঘ, প্রবলেমেটিক বাঘ, এদের জন্য চিড়িয়াখানা খুব ভালো জায়গা।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে এতটা সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।
2: গবেষক অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়, তার সঙ্গে যে সাক্ষাৎকার বাঘেদের ব্যাপারে, বাঘেদের সংরক্ষণের ব্যাপারে, তাদের ভূমিকার ব্যাপারে আমরা শুনলাম। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। শেষ করার আগে আমরা শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইব যে প্রত্যেক রবিবার আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক সকাল 8টায়। কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার।
3: এই সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
4: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সন্ধ্যায়। সঙ্গে রয়েছি আমি শাগনিকা চৌধুরী।

আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমরা থাকি চারিদিকে আমাদের যখন ঘিরে ধরছে একরাশ কালো ধোয়ার মতো খবর, চারিদিকে মৃত্যু অথবা খারাপ খবর দিয়েই আমাদের দিনটা মূলত শুরু হয় সংবাদপত্র বা সংবাদ মাধ্যম খুললেই। এমন নয় যে সেই ধরনের খবরগুলো থেকে আমরা খুব একটা নিজেকে বাঁচিয়ে চলতে পারি বা চলা উচিত, কারণ আমাদের চারপাশের পরিবেশ, প্রকৃতি সব কিছু সম্বন্ধেই আমাদের যথেষ্ট সচেতন থাকা উচিত। কিন্তু কোথাও এক তোড়ে যখন অতগুলো দুঃসংবাদের মতো খবর তেড়ে আসে, তার মাঝখানে ভালো খবরগুলো হয়তো একটু চাপা পড়ে যায়। সেই খবরগুলোকেই, সেই আমাদের চারপাশে কী ঘটছে, আজকের দিনে কী হয়েছিল, এমন কিছু জিনিসপত্র নিয়ে আড্ডায় থাকি আমরা আজ সন্ধ্যায়। আজকে আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী। এই মুহূর্তে যে খবরটি শোনাব সেটি আলিপুরদুয়ারের খবর। কীরকম একটা সুন্দর ছোট্ট হয়তো ঘটনা, কিন্তু তার যে প্রভাব সমাজে পড়তে চলেছে তা হয়তো আমাদের মনের অসুখ অনেকটা কমিয়ে দেবে। পথ চলতে চলতে কেউ থামবেন, হাতে তুলে নেবেন তুলি, ক্যানভাসে রেখে যাবে নিজের মনের রং। আবার কেউ শুধু শুধু হয়তো দাঁড়িয়ে দেখবে। আলিপুরদুয়ারের পার্ক রোডে সবুজে ঘেরা পথে শনিবার খুলেছে ওপেন আর্ট গ্যালারি। সেখানে রাখা রং তুলি দিয়ে আঁকিবুকি করতে পারবে যে কেউ, বয়স বা পরিচয়ের কোনো বাজবিচার নেই। পথের ধারে অস্থায়ী কাঠাময় এই রং তুলি আর ক্যানভাস রাখার ভাবনা শ্রেয়সীর। তিনি এই জেলা শহরের বাসিন্দা, আর্টের ছাত্রী, শিশু থেকে প্রবীণ। নিজের মনের সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দিতে এই উদ্যোগ নিয়েছেন বছর ২৬ ওই তরুণী। তার মতে এখান থেকে শুরু হবে শিল্পের সঙ্গে প্রথম আলাপ। পথ চলতে শিশু, যুবক, কিশোরী, চাকরিজীবী, প্রবীণ, যে কেউ ইচ্ছা হলেই আঁকতে পারবেন। হ্যাঁ, মানে এর জন্য যে আপনাকে আঁকা শেখা জানতে হবে তার কোনো ব্যাপার নেই। হয়তোবা এমন অনেকও মানুষ সেই রাস্তা দিয়ে যাবেন যারা অনেক বছর আগে ছোটবেলায় আঁকা শিখেছেন। আমরা এখন যারা এই বলা যায় মিলেনিয়াল বা এই যে বিভিন্ন জেনারেশনের নামগুলো রয়েছে, যারা স্কুল কলেজ সদ্য পেরিয়েছে, তার থেকে আরেকটু বড় বয়স অবধি আমাদের সবারই ছোটবেলায় আঁকার স্কুলে যাওয়ার একটা ভীষণ অভ্যাস ছিল। প্রায় সমস্ত বাঙালি মধ্যবিত্ত বাড়িতেই রোববার দিন মানে দুপুরে মাংস আর সকালে আঁকার স্কুল। কিন্তু আমাদের হয়তো সেই আঁকা থেমে গেছে। সবাই যে আমরা দুর্ধর্ষ আঁকতাম তা নয়, কিন্তু আরেকবার রং তুলি হাতে নিয়ে দাঁড়িয়ে একটু ভাবতে বা কয়েকটি আঁচড় কাটতে কার না ভালো লাগে। কেউ চাইলে নিজের আঁকা ছবি সঙ্গে নিয়ে যেতে পারেন, আবার কেউ রেখে যাবেন সেই আঁকা অন্যের দেখার জন্য। শ্রেয়সীর কাছে এই উদ্যোগের আসল লক্ষ্য ছবি আঁকা শেখানো নয়, ছবি দেখতে শেখানো। তার বিশ্বাস, মোবাইলের পর্দা নতুন প্রজন্মকে যতটা কাছে টেনেছে, প্রকৃতি আর সৃজনশীলতা থেকে ততটাই দূরে সরিয়ে দিয়েছে। তাই শিশু উদ্যান লাগোয়া পার্ক রোডকে বেছে নেওয়া। তিনি চান খেলতে এসে কিংবা হাঁটতে বেরিয়ে কোনো শিশু হঠাৎ রং তুলির সামনে দাঁড়িয়ে যাক, কৌতূহল থেকেই হয়তো জন্ম নেবে শিল্পের প্রতি ভালোবাসা। তবে যা বলেছিলাম, একেবারেই শুধুই যে শিশুদের জন্য তা নয়, গ্যালারির দরজা খোলা থাকবে তাদের জন্য যারা জীবনের ব্যস্ততায় রং তুলি হাতে নেওয়ার সুযোগ পান না এখন। এবং পড়ে থাকা শুকনো ফুল পাতা দিয়ে নানা শিল্পকর্মকে বাস্তব রূপ দিতেই একাধিক কর্মশালা এর আগেও করেছেন শ্রেয়সী। একটা শুকনো গাছের ডাল হোক কিংবা ঝরা পাতা, নয়তো শুকনো ফুল, দেখার ক্ষমতা থাকলে ওই অবহেলায় পড়ে থাকা ফুল পাতা দিয়ে যে নতুন নতুন জিনিস তৈরি করা যায় সেটা তিনি আগেই করে দেখিয়েছেন। উত্তরবঙ্গের শিলিগুড়ির পরে এই প্রথম কোনো জায়গায় খুলতে চলেছে ওপেন আর্ট গ্যালারি। আর অনেকেই প্রশ্ন এটি রেখেছিলেন শ্রেয়সীর কাছে যে কেন পার্ক রোড। আমি ব্যক্তিগতভাবে পার্ক রোডে গেছি, যারা গেছেন তারা জানেন এই বিষয়টা, যে এটা ভীষণ সুন্দর সবুজে ঘেরা নিরিবিলি জায়গা, আলিপুরদুয়ারের অন্যতম সুন্দর জায়গা এটি, এবং পাশে শিশু উদ্যান। সুতরাং এই দুই লক্ষ্য একই সাথে পূরণ হচ্ছে এই জায়গায়। শীত হোক বা বর্ষা, বছরে ৩৬৫ দিন খোলা থাকবে আর্ট গ্যালারি। প্রবেশ মূল্য নেই, দেওয়াল নেই, দর্শক আর শিল্পীর মধ্যেও নেই কোনো রকম দূরত্ব।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: এবার শুনবো এমন একটা গল্প, যে গল্পটা শুধুমাত্রই দাঁড়িয়ে রয়েছে মনের অদম্য ইচ্ছাশক্তির ওপর। ইচ্ছাশক্তি থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়, এ কথা তো আমরা জানি। কিন্তু এই কথাটার বাস্তব রূপ যারা দিচ্ছেন, তাদের গল্পগুলো শুনলে আমাদের মনে হয় আমরাও হয়তো পারব। উদাহরণ, দার্জিলিং জেলার মিরিকের থার্বু নন্দলাল গ্রামের উদ্যোক্তা কৃষক মনোজ গুরু এক সময় উচ্চ রক্তচাপজনিত স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দুবছর শয্যাশায়ী ছিলেন তিনি। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে নতুন করে জীবন শুরু করেন, আর সেই নতুন জীবনের হাত ধরেই কৃষি ও উদ্যান পালনকে পেশা হিসেবে আরও বড় পরিসরে গড়ে তুললেন তিনি। বর্তমানে ফুলের নার্সারি ও সবজি চাষ থেকেই তার সংসার সচ্ছলভাবে চলে। যুবক বয়স থেকে বিভিন্ন ধরনের ফুল ও সবজি চাষ করতেন মনোজ গুরু। বিয়ের পর তার স্ত্রীও এই কাজে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়ান। কৃষি ও উদ্যান পালনের আয়ই সংসার চলছে।

তাদের মেয়েও একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎই উচ্চ রক্তচাপজনিত স্ট্রোকে আক্রান্ত হন মনোজ। দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তাঁর স্ত্রীর ওপর। স্বামীর শুরু করা চাষের কাজ তিনিই চালিয়ে নিয়ে যান। প্রায় দুবছর চিকিৎসার পরে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন মনোজ গুরু। এরপর আবার নিজের প্রিয় কৃষিকাজ শুরু করেন। বর্তমানে তার ফুলের নার্সারিতে রয়েছে

মরিচ এবং বিভিন্ন মরশুমি সবজি এসব বিক্রি করে বর্তমানে ভালোই আয় করেছেন তিনি। তিনি জানান যে ছোটবেলা থেকেই সমাজসেবা এবং কৃষিকাজের প্রতি তার একটি বিশেষ আগ্রহ ছিল, সেই কারণেই ফুল এবং সবজি চাষকে জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু স্ট্রোকের পরে সব কিছুই ভেঙে পড়ে। সেই কঠিন সময়ে স্ত্রী সমস্ত দায়িত্ব সামলান। এখন সুস্থ হয়ে নিজের সঞ্চয় ও বিনিয়োগে কৃষি এবং উদ্যান পালনকে আবার নতুন করে তিনি তৈরি করছেন। মনোজ গুরুং এটাও জানান যে অতীতে তিনি একটি ফ্লোরিকালচার সোসাইটি গঠন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল যুব সমাজকে কৃষি ও উদ্যান পালনে উৎসাহিত করা, কিন্তু অসুস্থতার কারণে সেই উদ্যোগ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এমনকি সরকারি প্রকল্পের আওতায় আসার কথা ছিল, তার সে বিষয়েও তারা কিছু করতে পারেননি। বর্তমানে কোনো সরকারি সহায়তা বা ভর্তুকি ছাড়াই নিজের অর্থে কৃষি ও উদ্যান পালনের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। তাই তার মতো এই ধরনের উদ্যোগী মানুষদের আমাদের সমাজে যেমন প্রয়োজন, তেমন আমাদের ভেতরেও কিন্তু একটা উদ্যোগী মানুষ রয়েছে, তাকে জাগিয়ে তোলাও আমাদেরই দায়িত্ব।

আমরা রয়েছি আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আজ সন্ধ্যায় আমরা এসব নিয়েও কথা বলি যেসব কারণে সেই বিশেষ দিনটি বিখ্যাত। আর সাধারণত দিনের কথা বললেই মনে পড়ে সেদিনে কার জন্ম বা মৃত্যু। আজকে অনেক বিখ্যাত মানুষেরই জন্মদিন, তার মধ্যে প্রথমে যাকে বেছে নিয়েছি তিনি ইংরেজ কবি শেলি। সাধারণত কবি শেলি এত বিশাল বড় এক ব্যক্তিত্ব আমি দেখেছি, আমি জানি না আধুনিক যুগে কতটা সত্যি, কিন্তু আমাদের একটু দাদু জেঠু এই জেনারেশনে যারা রয়েছেন তারা কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র হন বা না হন, যারাই স্কুল কলেজে পড়াশোনা করেছেন কবি শেলির কথা সকলেই প্রায় জানতেন। তাহলে ভাবুন এতটাই ছিল তার ব্যাপ্তি। 1792 সালের 4 আগস্ট ইংল্যান্ডের সাসেক্সে বাবা টিমোথি শেলি ও মা এলিজাবেথ পিলফোর্ডের ঘরে জন্মেছিলেন এই সত্যিই ফুটফুটে একটি শিশু। পরবর্তীকালে অনেকেই বলেন তাকে গ্রিক দেবতার মতো দেখতেছিল বয়সকালে। বাল্যকাল থেকেই তার প্রতিভা ও বুদ্ধিদীপ্ততার পরিচয় সকলের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল। তার লেখা, নিজস্ব আদর্শ, চিন্তা চেতনা এই সব কিছু মিলিয়ে খুব কম বয়সেই তিনি পেয়েছেন খ্যাতি। লিখে গেছেন অ্যাডোনিয়াস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু স্কাইলার্কের মতো বিখ্যাত সব কবিতা। বলা হয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে সফল রোম্যান্টিক কবি পার্সি বিসি শেলি। এবার এই সফল কবির ক্ষেত্রে অবশ্যই ভীষণ বড় আরেক যোগ্য দাবিদার রয়েছেন ওয়ার্ডসওয়ার্থ। তবে এই নিছক কম্পিটিশনে না গিয়ে আমরা যেটা বলতে পারি, ওয়ার্ডসওয়ার্থ এক ধরনের কবিতা লিখেছেন। ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আত্মচেতনা এবং প্রকৃতি প্রেম বড় গভীর, অন্যদিকে শেলির কবিতায় আদর্শ, বিদ্রোহ, বিপ্লব এবং প্রকৃতি চেতনা রয়েছে, বা বলা ভালো প্রকৃতি চেতনার মধ্যে দিয়ে তিনি এই সমস্ত ভাবনাকে ফুটিয়ে তুলেছেন। 1810 সালে শেলি ভর্তি হন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, বোঝাই যায় সেই বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজ। তার মাথায় তখন সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও ধর্মচিন্তা সম্পর্কে বিরূপ চিন্তাভাবনা জন্মাতে শুরু করেছে। তখনই তার বন্ধুত্ব হয় টমাস জেফারসন হগের সঙ্গে। দুজনের চিন্তাভাবনা প্রায় একই ধরনের ছিল, তাই কিছুদিন পরে দুজন মিলে লিখে ফেলেন দ্য নেসেসিটি অফ এথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা নামে একটি গ্রন্থ। সেই সময়ে ধর্মবিরোধীদের প্রচুর শাস্তি দেওয়া হতো, তাই এই গ্রন্থ প্রকাশ হওয়ার কারণে 1811 সালে শেলি ও হগ দুজনেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন। ভাবুন, অমন জগৎ বিখ্যাত কবি তিনি নাকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হলেন। শেলির কিশোরী প্রেমিকা হ্যারিয়েটের বাবা এসব জানার পর তাদের প্রেমেরও সমাপ্তি ঘটে। শেলির নিজের বাবাও তাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেন, পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান তিনি। আসলে শেলির জীবন ভীষণ ড্রামাটিক, ফলে জীবনের বাকি সময়গুলো তাকে খুব সংগ্রাম করেই কাটাতে হয়। শেলির চিন্তা চেতনায় একাত্মতা পেষণ করার কারণে সবার বারণ সত্ত্বেও 1811 সালের আগস্টে হ্যারিয়েট তাকে বিয়ে করেন। তাদের ঘরে চার্লস নামে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। যদিও সে বিয়েও সুখের হয়নি, কারণ তার আগেই ইতিমধ্যেই শেলির সঙ্গে যোগাযোগ হয় গডউইন পরিবারের, এবং গডউইনের মেয়ে মেরি গডউইনের প্রেমে পড়ে যান তিনি। 1814 সালে তারা দুজনের প্রেমের ঘটনা প্রকাশ্যে স্বীকার করেন। তার মধ্যে শেলির প্রথম স্ত্রীও অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ান। 1816 সালে অজ্ঞাত কারণে হ্যারিয়েট আত্মহত্যা করেন। সেই বছরই শেলির বিয়ে হয় গডউইনের মেয়ে মেরির সঙ্গে। মৃত্যুর আগে পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট ছিল। একটি কথা প্রচলিত আছে রোম্যান্টিক যুগ ক্ষেত্রে, রোম্যান্টিক যুগের কবিরা ছিলেন ক্ষণজন্মা, শেলিও তাই। কিন্তু যতদিন বেঁচেছিলেন সাহিত্য চর্চা করে গেছেন। সে সময়ের অন্য

অন্যতম রোম্যান্টিক কবি কিটসের মৃত্যু হলে তিনিও খুবই অল্প বয়সে মারা যান যক্ষারোগে। অ্যাডোনিয়াস নামে একটি এলিজি বা শোকগাথা লেখেন, সেখানে কিটসের প্রশংসা করেন তিনি, এবং প্রকৃতি যেন কিটসের মৃত্যুতে শোকাহত এই বার্তায় তিনি দারুণ সব উপমার মাধ্যমে এক শোকাবহ দৃশ্য তুলে ধরেন কবিতায়। অন্যতম সেরা রোম্যান্টিক কবি বায়রনকেও তিনি হাজির করেছিলেন কিটসের অন্ত্যেষ্টিক্রিয়ায়। শেলি সারা জীবন অন্যায়, অত্যাচার, ধর্মের নামে শাসন, শোষণ, ভণ্ডামি, নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে বিদ্রোহ করে গেছেন। নিজের আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করতে ত্যাগ করেছেন পরিবার পরিজন, প্রতিনিয়ত লড়ে গেছেন অভাব অনটনের সঙ্গেও, আর আমাদের জন্য রেখে গেছেন তার জ্ঞান সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার। মাত্র 29 বছর বয়সে 1822 সালের 8ই জুলাই ইতালির পিসায় কবি বায়রন ও হান্টের সঙ্গে দেখা করার পরে নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়েন এবং ঘটনাস্থলেই মহান কবির মৃত্যু হয়। পৃথিবীর অন্যায়, শোষণ ও অত্যাচারকে ঝড়ের মতো উড়িয়ে দিয়ে সেই ঝড়েই যেন তিনি মিশে যান চিরতরে।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: শুরুতেই বলেছিলাম আজকে কিন্তু অনেক বিখ্যাত মানুষের জন্মদিন, তার মধ্যে একজনের কথা নিশ্চয়ই আজকে সকাল থেকে রেডিওয়ে যারা শুনছেন তারা অনেকবার শুনেছেন, কিশোর কুমার। 1929 সালের 4 আগস্ট মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জন্ম হয় কিশোর কুমারের। আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। বোম্বে টকিজে দাদা অশোক কুমারের সঙ্গে প্রথম কোরাস গাওয়ার সময় নিজের নাম আভাস থেকে কিশোর করে নেন তিনি। কোনোদিন গান শেখার কোনো প্রথাগত ট্রেনিং ছিল না তার, কেএল সাইকেলকে নিজের গুরু মানতেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কান্ট্রি সিঙ্গার জিমি রডগার্স ও টেক্স মার্টনের থেকে অনুপ্রাণিত হয়ে কিশোর কুমার শিখেছিলেন ইয়ডলিং। অদ্ভুত, এটা কি বলবো, সত্যি এটা মজারই ব্যাপার। এ নিয়ে আমাদের তো অন্তত আর কোনো দুঃখ নেই, কারণ এত বড় মাপের একজন ভার্সেটাইল সিঙ্গার সারা জীবন ধরে প্রায় 2000-এর বেশি গান গেয়েছেন, অথচ ঝুলিতে রয়েছে মাত্র 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আসলে তিনি এত বড় মাপেরই একজন শিল্পী যে পুরস্কার বা উপাধি ইত্যাদিতে তাকে ঠিক বিচার করা তো যাই না, কোনো কালেই নয়। অভিনয়ও নজর কেড়েছিলেন তিনি, ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনন্দ ছবির জন্য প্রথম মেহমুদ ও কিশোরকেই তিনি ভেবেছিলেন। নিজের মনে গাছের সঙ্গে কথা বলতেও ভালোবাসতেন। আজ তার জন্মদিন, তার সম্বন্ধে আমরা অনেক সারাদিন শুনেছি, সারা বছর শুনি, তাই বেশি কথা বা বেশি তথ্য দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বরং একটা গান শুনি।

শুনছিলাম সেই গান যা কিশোর কুমারকে আমাদের সবার তরফ থেকে প্রণাম ভালোবাসা জানায়। এরপর চলে যাই আজকের এমন একটা খবর বলবো নয়, এমন একটি সচেতনতামূলক বার্তায়। চারিদিকে গেল গেল রব একটাই কথা, স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম কি এই বস্তু? স্কুল থেকে অফিস সর্বত্র এখন ল্যাপটপ আর কম্পিউটারের দৌরাত্ম্য। না চাইতেও ঘন্টার পর ঘন্টা চোখ রাখতে হয় স্ক্রিনে, বলে তো দিলাম স্ক্রিন টাইম।

স্ক্রিন টাইম কমান, কিন্তু যাদের রুটি রুজি স্ক্রিন টাইমের উপর দাঁড়িয়ে রয়েছে তারা কি করবে? তাদের তো বাড়ি ফিরলেও বসের ফোন আসছে, অমুক ফাইলটা একটু দেখে দাও, অমুক ক্লায়েন্টকে কে ওই জিনিসটা করা হয়েছে কিনা দেখো, একটা লাস্ট ইমেইল করে দাও। এ তো গেল চাকরিজীবীদের কথা। আর যারা রয়েছে একদম স্কুল কলেজে, সেক্ষেত্রেও বাড়ি চলে আসার পর এখন কোভিড পরবর্তী সময়, এটা প্রায় প্রত্যেকটি বেসরকারি স্কুলেরই নিয়ম হয়ে দাঁড়িয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক জায়গায় সরকারি স্কুলেও, তারা রেগুলারের আপডেট, হোমওয়ার্ক ইত্যাদি প্রভৃতিও সোশ্যাল মিডিয়া গ্রুপে, পার্সোনাল সোশ্যাল মিডিয়া গ্রুপে তারা পাঠিয়ে থাকেন। তাহলে আমাদের স্ক্রিন টাইম সত্যিই আমাদের আর হাতে নেই। আর আগে টেলিভিশন ছিল, সেই সময় ছোটোবেলায় মা বাবারা বলতো টিভির সামনে বসিস না, চোখটা খারাপ হবে। এখন তো মনে হয় যে টেলিভিশনের সামনে বসাটা বোধ হয় স্ক্রিন টাইমের থেকে বেটার ছিল। সেই টেলিভিশনটাও আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে, সেই জায়গাও দখল করে নিয়েছে মোবাইল এবং বিভিন্ন স্ক্রিন। এই যে লাগামহীন স্ক্রিন টাইম এবং পর্দার নীল আলো চোখের ক্ষতি করছে, হ্যাঁ এটা আমরা জানি। তার জন্য যাদের চশমা আছে তারা অনেক রকম ব্যবস্থা করার চেষ্টা করে, কিন্তু দিনের শেষে চোখের ক্ষতি হয়। তাহলে আমরা চোখ ভালো রাখবো কি করে? চোখ ভালো রাখতে দুধ, গাজর, ডিম, মাছ, শাকসবজি খাওয়া দরকার। হ্যাঁ, আপনার যদি প্রবল স্ক্রিন টাইম বেশি থাকে এবং এর মধ্যে যদি কোনো খাবারে না খাবো না থাকে বা রোজ খাওয়া হয় না থাকে, তাহলে অবশ্যই আজই ডায়েটে অ্যাড করুন এটা। এছাড়াও কিছু টিপস দিই, সারাদিন চোখের ওপর যে চাপ পড়ে সেটা সামলে চোখ ভালো রাখবেন কী উপায়। স্ক্রিন টাইম বাড়লে চোখের চাপ ও শুষ্কতা বাড়ে। একটা রুল রয়েছে, সেটা হচ্ছে 20-20-20, 20-20-20 রুল। মানে দেখুন 20 মিনিট, 20 মিনিট বিশ্রাম নিন, আবার তারপরে 20 মিনিট, তাতে চোখের ক্লান্তি কমে। ঘন ঘন চোখের পাতা ফেলুন। হ্যাঁ, এটাও কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি খেয়াল করেছি। ধরুন আপনি ডুম স্ক্রোলিং বলে একটি কথা উঠে এসছে, সেটা হচ্ছে আপনার মাথা তখন আর প্রায় কাজ করছে না, আপনি ভীষণ ক্লান্ত, আপনি ফোনটা নিয়ে এক জায়গায় বসে রয়েছেন, কনস্ট্যান্টলি ফোনটা স্ক্রোল করে চলেছেন, একের পর এক ছোট ছোট রিলস আসছে, অর্থাৎ আপনার শরীরকে জাগিয়ে রেখেছে শুধু ওই আলো আর শব্দটুকু। এমতো অবস্থায় আমাদের চোখ পাতা ফেলতেও ভুলে যায় এবং সেখান থেকেই কিন্তু তৈরি হয় চোখের শুষ্কতা। পর্যাপ্ত জল পান করুন এবং ড্রাই আইজের সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে লুব্রিকেন্ট ব্যবহার করুন। আর আপনার চশমা থাকলে তাতে ব্লু লাইট থেকে বাঁচতে বেশ স্পেশাল কোটিং ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনার এমন হয়ে থাকে যে আপনার হয়তো চোখে পাওয়ার নেই, তবুও ডাক্তার দেখিয়ে শুধুমাত্র কাজ করার জন্য ব্লু লাইট লাগানো চশমা পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। তাই এই 20-20 রুলটা কি আরেকবার একটু মনে করিয়ে দিই, 20 মিনিট অন্তর 20 মিটার দূরে 20 সেকেন্ডের জন্য তাকাতে হবে। হ্যাঁ, মানে আপনি 20 মিনিট মাঝখানে ব্রেক নেওয়ার টাইম হয়তো পাবেন না, তাই কি হবে, 20 মিনিট আপনি কাজ করলেন, 20 মিটার দূরে তাকাবেন 20 সেকেন্ডের জন্য। এইটা তো মানাই যায়, বলুন, এমন কিছু টাইম নষ্ট হবে না তাতে। আর অবশ্যই মনে রাখবেন 20 মিটার দূরে যেন কোনো স্ক্রিন না থাকে। হ্যাঁ, যেদিকে তাকাবেন সেদিকে খোলা দিগন্ত থাকলে ভালো, এমন জায়গায় চোখ রাখুন যা দেখলে চোখের আরাম হয়, প্রয়োজনে চোখ বুজেও বিশ্রাম নিতে পারেন। দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখার ফলে যে স্ট্রেস তৈরি হয় সেটা অনেকাংশে কাটাতে সাহায্য করে এই 20-20-20 নিয়ম। আর একটানা কাজ করতে গিয়ে অনেক সময় চোখের পাতা ফেলতেই ভুলে গেছি, হ্যাঁ মানে সচেতনভাবেই কয়েকবার ঘন ঘন চোখের পাতা ফেলে নিন। হ্যাঁ, আপনি ভাবেন মনে কী করে আছে, আমি কি মনে রেখেছি যে কতবার চোখের পাতা ফেলেছি, কিন্তু এই এই কাজটা করলে আপনার চোখের ব্যায়াম হবে একটা। আর খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মারা যে এই যে জ্বর সর্দি কাশি থেকে পেট ব্যথা সবেতেই বলে জল খাওয়া, এক্ষেত্রেও কিন্তু জলের ভূমিকা রয়েছে চোখের অস্বস্তি কাটাতে। অনেকেই চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দেন, এটা করতে পারেন। তার চেয়েও ভালো হয় যদি দিনে 2 থেকে 2.5 লিটার জল খান। জল, চোখের জল মূলত চোখের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, শরীর হাইড্রেটেড থাকলে ড্রাই আইজের সমস্যা এড়ানো যায়। সুতরাং ভালো থাকুন, ছোট্ট কিছু টিপস মেনে চলুন, এই ইঁদুর দৌড়ের যুগেও অনেকটা ভালো থাকা যাবে। শেষ গানটা চন্দ্রবিন্দুর, সঙ্গে ছিলাম আমি মৈত্রীবন্ধু শাগনিকা চৌধুরী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ চৌঠা আগস্ট অর্থাৎ 18ই শ্রাবণ। আশা করি সকলে ভালো আছেন। আজ মৈত্রী ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে আমি রয়েছি পিতান্দে। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আলোচনা আড্ডায়। প্রথমেই চলে আসব খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। চিলিতে বিশেষ সংবর্ধনা দেওয়া হল ভোজিনাকে। 40 বছর বয়সেও যেন তরুণ কেপাভার্দের গোলরক্ষক। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরা। ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেন আকিব নবী। পিছিয়ে পড়েও হার বাঁচাল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন শ্লোক। কমনওয়েলথে সোনা জিতে আত্মবিশ্বাসে অঙ্কুর। এবার লক্ষ্য এশিয়ান গেমস। শ্রোতা বন্ধুরা, চলে আসব খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে অর্থাৎ আতস কাছির তলায়।
1: আতস কাছির তলায়।

0: আর প্রথমেই যে খবরে আসব, তিনি তো এর মধ্যেই সারা বিশ্বজুড়ে তার নাম এবং দেশের নাম পৌঁছে দিয়েছেন। বিশ্বকাপে আলোড়ন তৈরি করেছিলেন, ফেলে দিয়েছিলেন প্রায় অত্যন্ত দরকারি গুরুত্বপূর্ণ যে দলগুলিকে ভাবা হয়েছিল তারা সেমিফাইনাল বা শেষ হলে উঠবে, তাদেরকে ছিটকে দিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন মাত্র 5.5 লক্ষ জনসংখ্যার একটি দেশ কেপা ভার্দের গোলরক্ষক অধিনায়ক ভোজিনহা। সোমবার চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিতে যখন পৌঁছলেন, বিপুল সংখ্যক সমর্থন তাকে রাজকীয় একটি সংবর্ধনা জানালো। একসময়ে 40 বছরের এই গোলরক্ষকের চুক্তি নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছিল, এমনটা আশঙ্কা করা হয়েছিল যে তাঁর দলবদল হয়তো ভেস্তেও যেতে পারে। কিন্তু স্থানীয় সময় রাত 8:35 নাগাদ যখন ভোজিনহা চিলির রাজধানী সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছলেন, দেখা গেল সেখানে পতাকা ব্যানার ডাক ঢোল নিয়ে বিমানবন্দরে একেবারে বহু মানুষের সমাগম। টার্মিনালে হাজার হাজার সমর্থক তাঁকে স্বাগত জানাতে উপস্থিত। সবার কণ্ঠে কেবল একটাই ধ্বনি, ভোজিনহা ভোজিনহা। চিলির একাধিক সংবাদ মাধ্যম জানালো, আগামী 16 আগস্ট ও হিগিন্সের বিরুদ্ধে ম্যাচে ভোজিনহার কোলো কোলোর হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। আর চিলির প্রিমিয়ার ডিভিশনের শীর্ষে নিজেদের ব্যবধান ধরে রাখার লক্ষ্য নিয়ে কিন্তু ওই ম্যাচে মাঠে নামবে কোলো কোলো। তাই চুক্তি নয় যে নামের জন্য তার এত জনপ্রিয়তা, সেই নামই তার জার্সির পিছনে লেখা থাকবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল একটি সংশয়। আসলে ভোজিনহা কেপা ভার্দের গোলরক্ষকের ডাক নাম, তার পুরো নাম জসিমার জোসে ভোরো দিয়াস। 2026 সালের বিশ্বকাপে যিনি ভোজিনহা নামে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, উরুগুয়ের মতন দল গ্রুপ থেকে ছিটকে গিয়েছে, এমনকি একটা সময় নকআউট পর্বে মনে হয়েছিল আর্জেন্টিনা হয়তো ছিটকে যেতে পারে, তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটে 2-3 হেরে গিয়ে ছিটকে যায় কেপা ভার্দে। তবে সারা বিশ্বকাপে তাদের লড়াই, বিশেষ করে ভোজিনহার ওই দুইখানা হাত যেন সোনার হাত হয়ে ওঠে। আর এবার দেখার বিষয় যে 40 এই বয়সের সংখ্যাকে কিভাবে তিনি অবলীলায় হারিয়ে দিতে পারেন, অপেক্ষা রইল শ্রোতা বন্ধুরা। অন্যদিকে ভারতীয় শিবিরের জন্য অবশ্যই খারাপ খবর, শ্রীলঙ্কায় নেই বুমরা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনাই সত্যি হল, কারণ শ্রীলঙ্কা সফরে জাসপ্রীত বুমরা খেলতে পারবেন না তা ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল। বুমরার পরিবর্তে হিসেবে যোগ দিলেন জম্মু কাশ্মীরের পেসার আকিব নাবিদার। জম্মু কাশ্মীর থেকে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া তিনি প্রথম ক্রিকেটার। নাবির রাজ্য থেকে ভারতীয় দলে অবশ্য পারভেজ রসুল খেলেছেন, তবে সেটি টেস্ট নয়, একটি ওয়ানডে এবং একটি টি-20 ম্যাচ। নবি প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন, এবার একাদশে তিনি সুযোগ পান কিনা তা তো সময় বলবে। আগামী 15 আগস্ট থেকে গলে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরা, সেই চোট এখনও পুরোপুরি সারেনি, তাই শ্রোতাবন্ধুরা তাকে নিয়ে একেবারেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল পরিচালন সমিতি। তাই বুমরাকে ছাড়াই শ্রীলঙ্কা রওনা দেবে ভারত। ভারতীয় বোর্ডের বিবৃতিতে এমনটাও জানানো হয়, শেষ 2 রঞ্জি ট্রফির মরশুমে মোট 104 উইকেট পান আকিব, তাই তার জন্য দেওয়া হল একটি সুযোগ। তার মধ্যে গত মরশুমেই পেয়েছিলেন 60 উইকেট। প্রথমবার জম্মু কাশ্মীরকে রঞ্জিতে চ্যাম্পিয়ন করানোয় আকিবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সদ্য শ্রীলঙ্কায় সফরকারী ভারতীয় এ দলেও ছিলেন, দুটি প্রথম ম্যাচে তিনি পেয়েছিলেন মোট 6 উইকেট। একদিনে ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচের নামও ঘোষণা করা হল। শুভদীপ ঘোষ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার রাজ্য অসমের হয়েও তিনি রঞ্জি এবং লিস্ট এ ক্রিকেট খেলেছেন। জাতীয় ক্রিকেট একাডেমিতে দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছেন শুভদীপ। আর উদ্বেগের এবং আশঙ্কার খবর আপনাদের জানাবো শ্রোতাবন্ধুরা। বিশ্বকাপ সহ অন্যান্য বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ফিফা বাতিল করলেও উয়েফা কিন্তু অবস্থান বদল করছে না। ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে তারা জানিয়েছেন যে কোনোরকম নথি যেন নষ্ট না করা হয়, এবং সেখানে এও জানানো হয়েছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ফিফাকে। নোটিশে এমন উল্লেখ করা হয়েছে যে সমস্ত নথি সংরক্ষণ করতে হবে এবং এই নোটিশ পাওয়ার পর কোনো নথি যদি মুছে ফেলা হয়, পরিবর্তন করা হয় কিংবা যদি তা হারিয়ে যায় বা প্রমাণ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয়তাও হতে পারে বলে জানানো হয়েছে উয়েফার পক্ষ থেকে। ইনফান্তিনোর পাশাপাশি ফিফার বিশ্ব ফুটবলের উন্নয়ন প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিউস গ্রাবস্ট্রম, প্রধান পরিচালনকর্তা কেভিন লামোর সহ অন্যান্য কর্তাদেরকেও প্রয়োজনীয় নথি সংরক্ষণের নির্দেশ দিতে বলেছে উয়েফা। শ্রোতা বন্ধুরা, খেলার অন্যান্য খবরে আসবো, তবে এই মুহূর্তে শুনে নেব আজকের একটি বিশেষ বেতার প্রতিবেদন। আপনারা জানেন মঙ্গলবার মানেই আপনাদের জন্য থাকে বাইরে ঘুরে, আর আজকের বাইরে ঘুরেতে আমরা শুনে নেব ইস্টবেঙ্গল ক্লাবের ওপর একটি বিশেষ বেতার প্রতিবেদন। আসুন আজকের বাইরে ঘুরে শুনে নেওয়া যাক।
1: বাইরে ঘুরে

0: চিরাচরিত প্রথা মেনে প্রতি বছরের মতো চলতি বছরও পয়লা আগস্ট যথেষ্ট মর্যাদার সঙ্গে পালিত হল ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস। সকালে ক্লাব তাঁবুতে লাল হলুদ পতাকা উত্তোলন ও ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকেলে বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গীতানুষ্ঠানের পর ক্লাব প্রেসিডেন্ট মুরালিলাল লোহিয়ার উদ্বোধনী ভাষণ দিয়েই নজরুল মঞ্চে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। তিনি সমর্থকদের উদ্দেশ্যে জানালেন,
1: আমাদের ইনভাইটিস আছে যাকে আমরা যে বেঙ্গল কানেকশন উইথ বেঙ্গল বাট দে আর এমিনেন্ট ইন ইন্ডিয়া দে উইল বি গিভেন অ্যাওয়ার্ড বাই ইস্ট বেঙ্গল ক্লাব, ওনাকে সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। টুডে ইজ নট এ ডেট অফ দ্য ক্যালেন্ডার, আগস্ট 1, 1920 ইস্ট বেঙ্গল ওয়াজ বর্ন বাই সুরেশ চৌধুরী সাহেব, সলেশ বাসু অ্যান্ড ডক্টর সেন। ইস্ট বেঙ্গল ওয়েন ইট ওয়াজ বর্ন ইট ওয়াজ টু প্রুভ দ্য আইডেন্টিটি অফ এ নেশন, দে কেম ফ্রম আদার সাইড অ্যান্ড উই ওয়ান্টেড টু প্রুভ দ্যাট উই আর সিটিজেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাইম অ্যান্ড টু প্রুভ দ্য আইডেন্টিটি উই চোজ ফুটবল, উই ইউজ টু প্লে ইন নর্দার্ন ইন ক্যালকাটা অ্যান্ড ফ্রম দ্যাট দ্য ক্লাব হ্যাজ গ্রোন অ্যান্ড এভরি ইয়ার I have seen the club fighting for existence and today we can say that we have arrived.
2: ইতিহাস সাক্ষী হলো পায়ে পায়ে স্বপ্ন এলো কাঁটাতার টপকালো ফুটবল রক্তে ছিল জেলা।
0: এখন শুনবো ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কি জানালেন।
3: এটা তো সাংবাদিকরা বলুক, এটাই আমরা চাই। আমরা আমাদের সমর্থকদের আনন্দ দিতে চাই, ঘরে বাইরে চেষ্টা করি, মাঠের ভিতরে। এছাড়া আমরা বছরে দুটো তিনটে প্রোগ্রাম করি, তাতে সমর্থকরা যাতে উজ্জীবিত হয়, তার আনন্দ পায়, পরিবারের লোকেরা পায়, সংবাদ বন্ধুরাও পায় তাদের কিছু। সবসময় আমরা ভাবি আর একটা স্তর থেকে আর একটা স্তরে কী করে পৌঁছানো যায়। ইস্টবেঙ্গল ক্লাব জন্ম লগ্ন থেকে কিন্তু স্পোর্টস ছাড়াও তাদের দায়বদ্ধতা সামাজিক, এই সামাজিক দায়বদ্ধতা পালন এবছর আমরা মোরাললেস করলাম। যে একজন ফুটবলার কিংবা একজন ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়াবিদ কাউকে এটা না দিয়ে আমরা বেঁচেছিলাম দেশের প্রাইম যারা কান্ট্রিকে সার্ভ করছে বিভিন্নভাবে তাদেরকে বেছে নেব, তাই বেছে নিয়েছিলাম। তারা ভীষণ ভীষণভাবে উজ্জীবিত, ওরা ভাবতেই পারেনি। এমন কথা ওরা বললো আগামী বছরও আমরা আসবো, আমরা সম্বর্ধনা পাই আর না। এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে।
0: প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় প্রশংসা করলেন ক্লাবের এই উদ্যোগের।
4: ওরা ঠিক দেখে দেখে দেয় যে যারা ক্যাপ্টে আবার বন্ধু পেয়েছে বলাই মুখার্জি, এবারে তরুণদের ওরা ঠিক দেখে দেখেই দেয় এবং খুবই সম্মান দেয় ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল মনমান ক্লাব

0: আমি অন্তত ফিল করি যেটা, যদি যেহেতু আমি তিনটে ক্লাবে খেলেছি, আমাকে সম্মান দেয় বলি আছে, আমি সম্মান না পেলে আসতাম না।
1: মঞ্চে বিজ্ঞানী জিষ্ণু বসু বললেন,
2: আমার মনে হয় এই দুই জয় যাত্রা, ইস্ট বেঙ্গলের এই মহান যাত্রা, ইস্ট বেঙ্গল মানেই একটা প্রতিবাদ, ইস্ট বেঙ্গল মানেই একটা রুখে দাঁড়ানোর মতো একটা ভরসা, ইস্ট বেঙ্গল মানেই সাহস, ইস্ট বেঙ্গল মানেই মানুষের জন্য নিঃস্বার্থভাবে করা। আমি একজন ইস্ট বেঙ্গলের সমর্থক, একেবারে শিশু অবস্থা থেকে সমর্থক হওয়ার আমার নিজের যে অভিজ্ঞতা তার থেকে বললাম, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।
1: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনি অতীতে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে দেওয়ার অভিজ্ঞতা জানালেন,
3: আমরা যারা ছোট থেকে যাদের খেলা দেখেছি তারা এখানে উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানীয় মানুষরা আছেন, উপস্থিত আছেন। আমার ইস্ট বেঙ্গল নিয়ে আলাদা করে একটা জিনিস বলার আছে, মানে আজকে আমরা খুব গর্বিত যে 107 বছর, এবং আজকে এখানে আমাকে ডাকা হয়েছে। আসলে ছোটবেলার থেকে, আমার একদম ছোটবেলায় আমার সৌভাগ্য হয়েছে যে তারা যারা এখান থেকে বিশেষ করে বোম্বেতে খেলতে যেতেন, এটা কিছুটা আমাদের গৌতম ভট্টাচার্য জানেন, আমার বাবার বাড়িতে ছিল একটা, মানে আমার বাবার কাছে সেই চুনি কাকুর থেকে আরম্ভ করে সুভাষদার থেকে আরম্ভ করে তারা ওখানে গিয়ে আড্ডা মারতেন, খেলার মাঝখানে যখন গ্যাপ হতো, এই এদেরকে আমি ছোটবেলায় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আর আরেকটা কথা, আজকের বিশেষ করে যারা প্রজন্ম তাদের বলি, আমার না একবার সৌভাগ্য হয়েছিল সিনেমার মাধ্যমে ইস্ট বেঙ্গলের জার্সিটা পরার। আমার একটি আশ্রয় বললে, আমি শুটিং করেছিলাম অ্যাজ এ ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে, এবং আমি শুট করেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাবে, আমি আই ওয়াজ লাইক সেই সময় ইস্ট বেঙ্গলের প্লেয়ার, নায়ক ছিল।
1: চলতি বছরে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব অ্যাওয়ার্ড দেওয়া হয় বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও প্রীতম চক্রবর্তীকে। সঞ্জীব সান্যালও বেশ নস্টালজিক।
4: আপনাদের সবাইকে শত শত ধন্যবাদ এই পুরস্কারের জন্য, যেটা আপনারা আমাদের উপরে আমাকে দিয়েছেন। এই পুরস্কারটাকে আমি আমার ছোটবেলার বন্ধু নীলাদ্রি মজুমদারকে আমি ডেডিকেট করতে চাই। তো নীলাদ্রি মজুমদার আমার খুব ছোটবেলার প্রিয় বন্ধু, আর আজকে এই যে আমাকে লাইফ টাইম লাইফ মেম্বার বানানো হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের, তো ওকে আমি ডেডিকেট করতে চাই। কেন কি, ও 50 বছর ধরে আমাকে মোহনবাগানের ফ্যান বানানোর চেষ্টা করছিল। তো নীলাদ্রি, যদি তুমি কোনোদিন এই ইভেন্টের যদি ক্লিপটা কোথাও দেখো, মনে রাখবে তোমাকে আমি মনে করেছিলাম এই সময়। তৃতীয়ত, যদিও ইস্ট বেঙ্গল ক্লাবের পরিচয়টা ফুটবলের সঙ্গে জড়া, কিন্তু এটাও মনে রাখার উচিত কি ইস্ট বেঙ্গল ক্লাব হচ্ছে একটা অ্যাথলেটিক্স ক্লাব, এখানে অন্য স্পোর্টসও হয়, তো ওদের প্রসাদ করার জন্যে ওদের মনে রেখে একবার জোরে জোরে বলুন, হাত উপরে করে, হ্যাঁ জোরে বলতে হবে, জয় ইস্ট বেঙ্গল। কি এ তো কোনো দমই নেই।
1: প্রীতম চক্রবর্তী জানালেন, সেরা ফুটবলারের পুরস্কার পাওয়ায় লাল হলুদের আনোয়ার আলী ফের ডার্বি জয়ের আশ্বাস দিলেন।
5: ইস্ট বেঙ্গলের স্মৃতি সম্বন্ধে কিছু বলতে, এখন সবাই স্মৃতি সম্বন্ধে বলছে, কিন্তু এখানে আমার ফেভারিট ফুটবলার, যাদের দেখে বড় হয়েছি, যাদের লক্ষ্য করে বড় হয়েছি, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম বলবো না আমার স্মৃতি সম্বন্ধে, কিন্তু তা আমি ওনাদের সামনে এটা বলতে চাই, 3-4 মিনিট লাগবে, প্লিজ বি উইথ মি, ওর পরে গান শোনাবো। আমার কাছে ইস্ট বেঙ্গল শুধু একটি ফুটবল ক্লাব নয়, ইস্ট বেঙ্গল আমার পরিবারের একজন সদস্যের মতন, আমার আমার গোটা পরিবারের জীবনের সঙ্গে লাল একটা বড় অংশ। ছোটবেলায় ইস্ট বেঙ্গলের একটাও ম্যাচ আমি মিস করিনি, কখনো মাঠে গিয়ে দেখেছি, কখনো রেডিওয়ে কান পেতে ধারাভাষ্য শুনেছি, আবার কোনো কোনো দিন পাড়ায় যে একমাত্র বাড়িতে টেলিভিশন ছিল সেখানে পাঁচিল টপকে গিয়ে জানলায় ঝুলে ঝুলে ম্যাচ দেখেছি।

0: আজকের জেনারেশনের কাছে অত সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমাদের কাছে সেটাই ছিল উৎসব। সেই ঝুলে ঝুছে ঝুলে ঝুলে ম্যাচ দেখার আনন্দ আজকের বড় টেলিভিশনের সামনে আরাম করে বসে ম্যাচ দেখার থেকে কোনো অংশে কম ছিল না। ইস্টবেঙ্গল হারলে সেদিন বাড়িতে কান্নাকাটি, প্রায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হতো। আর ইস্টবেঙ্গল জিতলে তখন কোটা বাড়িতে উৎসব শুরু হয়ে যেত, আনন্দ, চিৎকার, উল্লাস, আর তার সঙ্গে ইলিশ মাছ। বাবা ইলিশ মাছ নিয়ে আসতেন বাড়িতে। আই ক্যান স্টিল টেস দ্য জয় অফ দোজ মোমেন্টস। আমাদের সময় 4 ফুট 10 ইঞ্চি উচ্চতার নিচে যে ছোট ছেলেরা ছিল তাদের জন্য ফুটবল প্রতিযোগিতা হতো, আমি সেখানে পাড়ার হয়ে খেলতে যেতাম। গোল পোস্টের নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবতাম আমি যেন ভাস্কর গাঙ্গুলি। আর আমার পাড়ার বন্ধুরা লাল হলুদ জার্সি পরে মনোরঞ্জন ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত। ছোটবেলার থেকেই আমার স্বপ্ন ছিল একদিন ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলবো। তারপর কিছুদিন পরেই বুঝতে পারলাম ফুটবল আমি যতটা ভালোবাসি ততটা ভালো খেলতে পারি না, তাই শেষ পর্যন্ত ফুটবল ছেড়ে গিটারটাই হাতে তুলে নিলাম। জীবনের পথে হাঁটতে হাঁটতে আজ আমি খেলাধুলার জগৎ থেকে অনেক দূরে চলে এসেছি, কর্মসূত্রে কলকাতা থেকেও দূরে থাকি, কিন্তু আমার মনের ভেতরে সেই লাল হলুদ রং কোনোদিন মুছে যায়নি। আমার ভেতরে আজও সেই ছোট্ট ছেলেটা বেঁচে আছে যে পাড়ার ছোট মাঠে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে নিজেকে ভাস্কর গাঙ্গুলি মনে করত, যে জানলায় ঝুলে ম্যাচ দেখত, যে ইস্টবেঙ্গল হারলে মন খারাপ করে বসে থাকত, আর জিতলে ইলিশ মাছের অপেক্ষা থাকত। আজ আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন সেটি শুধু আজকের আমাকে দেওয়া সম্মান নয়, আমি এই সম্মান গ্রহণ করছি সেই ছোট্ট ছেলেটির হয়ে যার স্বপ্ন ছিল লাল হলুদ জার্সি পরে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার। খেলোয়াড় হিসেবে সেই স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল পরিবারের কাছ থেকে সম্মান গ্রহণ করতে পারা আমার কাছে সেই স্বপ্ন পূরণের আরেকটি রূপ। আজ এই সম্মান গ্রহণ করার সময় আমার বাবা, আমার মা, আমার দিদি আর আমার গোটা পরিবারের কথা মনে পড়ছে, কারণ ইস্টবেঙ্গলের প্রতি এই ভালোবাসাটা শুধু আমার একার নয়, এই ভালোবাসা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি। এই ভালোবাসা কোনো একটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে না, কোনো একটি জয় বা পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ভালোবাসা জেনারেশন থেকে জেনারেশন বয়ে চলা একটা গোপ। অনেকে বলেছেন এটা আপনারা শুনছি, লাল হলুদ খালি দুটো রং নয়, লাল হলুদ আমাদের স্মৃতি, আমাদের পরিচয়, আমাদের শিকড়, আমাদের পরিবারের গল্প। এই বিশেষ দিনে ইস্টবেঙ্গল ক্লাবকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ইস্টবেঙ্গল এর যাত্রা আরও দীর্ঘ হোক, গৌরবময় হোক, আগামী প্রজন্ম জানে এই ক্লাবকে একই আবেগ, ভালোবাসা আর গর্বের সঙ্গে নিজেদের জীবনের অংশ করে নেয়।
1: এতক্ষণ শুনলেন ইস্টবেঙ্গল ক্লাবের 107 বছরের প্রতিষ্ঠা দিবস নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঞ্জন চট্টোপাধ্যায়।
2: শ্রোতা বন্ধুরা, শুনলাম ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে। আর যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে এতক্ষণ শুনছিলাম, তাই আসবো ফুটবল কলকাতা লীগের খবরে, যেখানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার বাঁচালো ইস্টবেঙ্গল, আর জমে উঠল ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল হয়তো ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ফিরতে পারবে না, কিন্তু কাদা মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ যেখানে 6 গোলের হাড্ডাহাড্ডি লড়াই দেখল দর্শকরা, শেষ মিনিট পর্যন্ত একেবারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো। 44 মিনিটে 2 গোল করে ইস্টবেঙ্গলের হার বাঁচানো, বিএসএসের শ্লোক তিওয়ারির জোড়া গোল সত্ত্বেও জয় অধরা থাকা, পুরো ম্যাচটাই যেন একেবারে নাটকীয়তায় ভরপুর। দুদলই এই ম্যাচের আগের পর্যন্ত লিগে ছিল অপরাজিত, 3-3 ড্র হওয়ার কারণে সেই অপরাজিত তকমা থাকল বজায়। পিছিয়ে পড়েও মনে রাখার মতন লড়াই করে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। সোমবার ইস্টবেঙ্গলের লড়াইকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি শ্রোতা বন্ধুরা, 47 মিনিটের আগে এবং 47 মিনিটের পরের অর্ধ। প্রথম ভাগে একাধিক ভুল পাস, সুযোগ নষ্ট করা, এবং দ্বিতীয় ভাগে সেই পুরনো পরিচিত ইস্টবেঙ্গল যারা পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরতে জানে এবং শেষ পর্যন্ত লড়াই করতে জানে। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার মনোতোষ চাকলাদার এবং চাকু মান্ডির বোঝাপড়ার অভাবে গোল হয়ে যায় প্রথম অর্ধে। শ্লোক 30 মিনিট দুরন্ত গতিতে প্রায় সেন্টার লাইনের কাছ থেকে বল নিয়ে উঠে মাপা ক্রস করেন গত ম্যাচে জোড়া গোল করা আকাশ হেমব্রম, সেই ক্রস মাথায় ঠেকিয়ে জালে জড়ান বিজয় মুর্মু। তবে ইস্টবেঙ্গলের সমর্থকদের সেই উৎসবে রেশ স্থায়ী হয় মাত্র 7 মিনিট, কারণ এবারেও স্কোরশিটে নাম ওঠে সেই মুম্বাইয়ের স্লোকেরই। তারপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। চলতি লিগে 3 ম্যাচে 6 গোল হয়ে গেল স্লোকের। মেসি ভক্ত স্লোক দ্বিতীয় ডিভিশন আই লিগেও খেলেছেন, সেখান থেকে চলে আসেন কাস্টমসে। মজার কথা, গত মরশুমেও কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কাস্টমসের হয়ে তার গোল ছিল, এমনকি সেই ম্যাচও হয়েছিল ড্র, আর এবারেও হলো ড্র। 47 মিনিটে সুখরাম সর্দার 3-1 করলেন, তারপর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ল বিএসএসআর, সেই সুযোগ কাজে লাগালো ইস্টবেঙ্গল। 63 মিনিটে পরিবর্তন হিসেবে নামা মোহাম্মদ বিলাল ব্যবধান কমালেন। বৃষ্টির মধ্যে তখন এক সমর্থক কিন্তু অক্লান্তভাবে পতাকা হাতে দুলিয়ে যাচ্ছিলেন, একাধিক সুযোগ তৈরি হলেও বারবার প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বিপরীত গোলরক্ষক অভিজিৎ কর। তবে শেষ পর্যন্ত সংযুক্ত সময় 90+1 মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে গোল করলেন ইস্টবেঙ্গলের মনতোষ মাঝি। চলে আসব কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খবরে। রবিবার পুরুষ এবং মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছেন অঙ্কুর ভট্টাচার্য এবং দশস্বিনী ঘোরপাড়ে। এর আগে দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা দল দুজনেই সোনা জিতেছে, এবং সোনা জেতার পরই অঙ্কুর জানিয়েছেন তার পরবর্তী লক্ষ্য অবশ্যই এশিয়ান গেমস। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে অঙ্কুরের প্রতিপক্ষ ছিলেন পায়াস জৈন। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একটা সময় পায়াস এগিয়েও গিয়েছিলেন 3-2 ফলে, কিন্তু সেখান থেকে পরপর 2 গেম জিতে নিয়ে চ্যাম্পিয়ন হন এই বাঙালি খেলোয়াড়। আর সোমবার তিনি জানান যে পিছিয়ে থাকার পরও নিজের ওপর বিশ্বাস একেবারেই হারাননি, বারবার ভেবেছেন যে এরকম পরিস্থিতি আগেও তৈরি হয়েছে এবং তখনও লড়াই করে জিতেছেন। সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি এবারেও জয়লাভ করলেন, আর এরপর অবশ্যই দেশকে এশিয়ান গেমসে পদক এনে গর্বিত করতে চান, এমনটাই তার লক্ষ্য। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন 2 বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং সিন্ড্রেলা দাস। মহিলাদের ডাবলসের ফাইনালে স্ট্রিজা আকুলা এবং বাংলার সিন্ড্রেলা দাস দুর্দান্ত পারফর্ম করে 3-1 ব্যবধানে হারিয়েছেন যশস্বিনী ঘোরপাড়ে এবং দিব্যাংশী ভৌমিককে। অন্যদিকে ডুরান্ড কাপের ডার্বিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 চূর্ণ করে দিয়েছে সিআইএসএফ প্রোটেক্টরসকে। আজ মঙ্গলবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টও কি পারবে গোলের বন্যায় সাউথ ইউনাইটেড এফসিকে ভাসিয়ে দিতে? যুবভারতীতে সোমবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে ঘণ্টা দেড়েক অনুশীলনের পর মোহনবাগান কোচ পানায়োটিস দিম্পেরিস যদিও দাবি করেছেন শুধুমাত্র গোল করা নিয়ে তিনি ভাবছেন না, ভাবছেন গোল তো দরকারই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো মাঠের মধ্যে সৃজনশীল ফুটবলের মধ্যে দিয়ে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করা, প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী তারা খেলতে চাইছেন। এবং এই ম্যাচে তাদের লক্ষ্য থাকবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা, কারণ নতুন করে যেন তারা খেলার সুযোগ তৈরি করতে না পারে। তবে মোহনবাগানের অনুশীলন থেকে এই বিষয়টা স্পষ্ট শ্রোতাবন্ধুরা, বিদেশিহীন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের রণকৌশল হতে চলেছে প্রথম থেকেই আক্রমণের পর আক্রমণ করে দ্রুত গোল করা। এই কারণেই প্রথম একাদশে হয়তো পানায়োটিস ফেরাচ্ছেন নতুন বিদেশি স্ট্রাইকার দেয়ান দ্রাজিচকে। রক্ষণে শুরু থেকে খেলার সম্ভাবনা প্রবল আলবার্তো রদ্রিগেসের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে দ্রাজিচ মাত্র 2 অনুশীলন করেছিলেন, আলবার্তো কলকাতায় পৌঁছেছিলেন ডার্বির আগের সন্ধ্যায়। তবে মঙ্গলবার দ্বৈরথে আপুইয়াকে পাচ্ছে না মোহনবাগান চোটের কারণে, আপনারা জানেন শ্রোতাবন্ধুরা 2 ধরে অনুশীলন তিনি করেননি। আর এইদিকে সোমবার গভীর রাতেই কলকাতায় পৌঁছানোর কথা জেমি ম্যাকলারেনের, আরেক বিদেশি মিগুয়েল ফিগুয়েরার শহরে আসার কথা বুধবার ভোর রাতে। অন্যদিকে প্রস্তুতি তুঙ্গে ইস্টবেঙ্গলেও, রণকৌশল ফাঁস হওয়ার আশঙ্কায় নিউ টাউনে মাঠের চারিদিকে কাপড় দিয়ে ঢেকে অনুশীলন করিয়েছেন আন্তোনিও লোপেস হাবাস, তবে চোটের কারণে অনুশীলন করতে পারেননি নাচো মনসালভে। সোমবার ডুরান্ড কাপে এফসি 1-2 গোলে হারিয়ে দিয়েছে কার্বি মর্নিং স্টারকে। মৃদুল দোলের হ্যাট্রিকে এফসি রেংদাই 4-3 গোলে হারিয়ে দিয়েছে ট্রাও এফসিকে। বিশ্বে 2 টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জেভরভ তিনি জানিয়েছেন আর্থিক জরিমানা আরোপ করলেও এটিপি মাস্টার্স প্রতিযোগিতা থেকে শীর্ষ খেলোয়াড়দের এই নাম প্রত্যাহারের প্রবণতা বন্ধ হবে না। রবিবার শুরু হওয়া মন্ট্রিয়াল মাস্টার্সে নোভাক জোকোভিচ ইয়ানিক সিনার এবং চোটগ্রস্ত কার্লোস আলকারাজ অংশ নেননি। আগামী 31শে আগস্ট থেকে শুরু হতে চলা ইউএস ওপেনের আগে অনুষ্ঠিত দুটি বড় টুর্নামেন্টের প্রথমটি হল মন্ট্রিয়াল মাস্টার্স, আর এই প্রতিযোগিতা থেকে একের পর এক

তারকা খেলোয়াড়ের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় হতাশ কানাডার আয়োজকরা, তারা আর্থিক জরিমানা সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানিয়েছেন। সম্প্রতি উইম্বলডনের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়া জেভেরভ অবশ্য মনে করছেন যে কেবল জরিমানা করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি জানিয়েছেন যে তারা যদি মরসুমের সবকটি মাস্টার্স টুর্নামেন্ট খেলেন তাহলে বছরের শেষে তারা অতিরিক্ত বোনাস পান। বিশ্বের

দুটো ঘটনা আপনাদের জানাবো। 1936 বার্লিন অলিম্পিকে আমেরিকার কিংবদন্তি অ্যাথলিট জেসি ওয়েন্স লং জাম্পের ফাইনালে জার্মানির লুজ লংকে পরাজিত করে অলিম্পিক রেকর্ড গড়ে নিজের দ্বিতীয় স্বর্ণপদকটি জয় করেন আজকের দিনেই। আর একই দিনে একই অলিম্পিক অর্থাৎ 1936 বার্লিন অলিম্পিকে আমেরিকার হেলেন স্টিফেন্স 11.5 সেকেন্ড সময়ে 100 মিটার দৌড়ে পান স্বর্ণপদক। তিনি ফাইনালে পোল্যান্ডের বিতর্কিত অ্যাথলিট স্টানিস্লাভা ভালাসিয়াভিচকে পরাজিত করেন। তাই অলিম্পিক হয়তো শুরু হবে আরও বছরখানেক পরে, তার মধ্যিখানে আজকে আমাদের আজকের দিনের এই দুটি বিশেষ খবর রইল আপনাদের জন্য। আর এরপর যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, S20 প্রিটোরিয়া ক্যাপিটালসের সাফল্যের অন্যতম কারিগর সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হিসেবে দলকে ঐক্যবদ্ধ করে তুলেছেন তিনি, এমনটাই মনে করছেন সেই দলের অধিনায়ক কেশব মহারাজ। অন্যদিকে কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন যুজবিন্দ্র চাহাল। নর্দার্ন হ্যামশায়ারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে 60 রান দিয়ে পেয়েছেন 4-4 উইকেট। তার দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ল্যাঙ্কাশায়ারকে 67 রানে হারিয়ে দেয় নর্দার্ন হ্যামশায়ার। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে 73 রান করেছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। শেষ ম্যাচে পেয়েছিলেন 7 উইকেট, এবার তার 1000 রানের গণ্ডিও পেরিয়ে গেল। অন্যদিকে পাকিস্তান তারা 2 উইকেটে বিনিময় করেছে 226 রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে 344 রানে। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213131342, ইমেল আইডি ar@kolkatasports.gmail.com, ফেসবুক পেজ ar@kolkatasports পেজ, আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। ঠিকানা প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান দে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছে ভাতে বাঙালি এই যে কথাটি, এটা বোধহয় খুব বেশি দিন থাকবে না। থাকবে না বলছে এই কারণে, আমাদের বাজারে যে পরিমাণ মাছের চাহিদা তা কিন্তু আমরা যোগান দিতে পারি না, তার তুলনায় অনেকটা কম আমাদের উৎপাদন ঘটে। সে কারণে এই যে বাঙালি মানে মাছ ভাতের একটা সম্পর্ক রয়েছে, সেটা বোধহয় খুব বেশি দিন থাকবে না। তাই যদি সেই কথাকে আমাদের ধরে রাখতে হয় যে মাছে ভাতে বাঙালি, তাহলে কিন্তু আমাদের মাছ চাষের প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং এগিয়ে আসতে হবে বহু সংখ্যক কৃষক বন্ধুদের। কিন্তু কীভাবে মাছ চাষ করবেন এবং মাছ চাষ করে কতটা স্বনির্ভর হবেন বা তার নতুন কিছু দিশা রয়েছে কি না, সে বিষয়ে আজকের আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডক্টর স্বাগত ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুর আরাপাঁচ, এবং সঙ্গে রয়েছেন উদ্যোগপতি ডক্টর দেবতনু বর্মন। আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: যে কথা বলছিলাম স্বাগততার কাছে প্রথমে আসি, যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদাটা এবং সে তুলনায় যোগানটা, এটা কোন পর্যায়ে রয়েছে, এ ব্যাপারে যদি একটু বলেন।
2: হ্যাঁ, আমাদের রাজ্যে মাছের চাষও খুব ভালো হচ্ছে। আমরা প্রায় যদি পরিসংখ্যান দেখা যায়, দেখা যাবে আমরা দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে এরকম বিভিন্ন উৎপাদনে বা চাষে আছি, কিন্তু সেটা নয়। কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষই আমরা কিন্তু মাছের উপর ডিপেন্ডেন্ট, যেটা আপনি শুরু করলেন মাছে ভাতে বাঙালি। তো তার জন্য আমাদের ডিমান্ডটাও প্রচুর আছে, ততটা আমরা কিন্তু সাফিসিয়েন্ট সাপ্লাই করতে পারছি না, পার্টিকুলারলি যেটা বড় মাছ, কারণ বড় মাছের মতন জলাশয়গুলো আমাদের এখানে খুব কম আছে।

0: তো তাই আমরা অন্ধ্র বা মধ্যপ্রদেশের মাছের উপরে ডিপেন্ড করে আছি এখন অবধি। কিন্তু আমাদের যা ছোট পুকুর বা মাঝারি আয়তনের পুকুর আছে সবকটা কিন্তু আমরা সেভাবে কাজে লাগাচ্ছিও তা নয়।
1: আচ্ছা,
0: সুতরাং যদি আমার মনে হয় যদি আমরা ঠিকঠাক করে কাজে লাগাতে পারি এবং সেখানে যদি আমরা একটু বিজ্ঞানকে ঢোকাতে পারি, আমি দৃঢ় মত পোষণ করতে পারি কি নিশ্চয়ই আমরা এই দিনটা আগামী দিনে এগিয়ে আসতে পারবো যে আমরা আমাদের মাছ নিজেরাই তৈরি করতে পারছি,
1: মানে চাহিদার তুলনায় আমাদের যোগানটাও আমরা পর্যাপ্তভাবে দিতে
0: পারবো। একদম
1: বেশ। আমরা তো সচরাচর ধরুন আমাদের কৃষক বন্ধুরা গ্রাম বাংলায় যারা থাকেন বা এখন অনেক মানুষ শহরে উন্নত পদ্ধতিতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষবাস করছেন, বাড়িতেও করছেন, কিন্তু যেটা জানতে চাইছি যে মাছ চাষ করবেন কেন? হঠাৎ বিভিন্ন রকম চাষবাস ছেড়ে মাছ চাষে আগ্রহী হবেন কেন? একটা তো যোগানের ব্যাপারটা রয়েছে, এছাড়াও কি এর কোনো বিশেষ দিক রয়েছে?
0: না, যখনই আমরা চাষে চলে আসব তখন তাকে লাভ করতে হবে
1: সেটা,
0: এবং যত চাষবাস আছে তার মধ্যে মাছ চাষ একটা অন্যতম চাষবাস যেখান থেকে কিন্তু খুব সহজেই আমরা মুনাফা অর্জন করতে পারি। কিন্তু এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যেহেতু আমরা অধিক মুনাফা করতে পারি সেখানে কিন্তু একটা অধিক রিস্কেরও জায়গা থেকে যায় যে হ্যাঁ, মাছ চাষে একটা রিস্ক আছে, কারণ আপনি এমন একটা বস্তু বা বিষয় বা এমন একটা প্রাণীকে নিয়ে চাষ করছেন সে কোনো রকম কথাও বলতে পারবে না বা তার জলের নিচে থাকবে, এবং তাকে যদি সঠিক পরিচর্যা ঠিক সময় মতো না করা হয় একটা ড্রাস্টিক্যালি একটা বড় এফেক্ট পড়ে। মানে আপনি হয়তো চাষ করছেন, সব ঠিক দেখলেন, সন্ধ্যাবেলা গিয়ে বাড়িতে শুলেন, আমার চাষি ভাইরা জানে, সকালবেলা উঠে দেখলো সব মাছ ভেসে গেছে। এই যে জিনিসগুলো, তো অধিক লাভও আছে তার সাথে একটু রিস্কও থাকবে, তাই বিজ্ঞানটাকে ফলো করতে হবে। আমরা আগে বিজ্ঞানটাকে ফলো করতাম না, যে যেমন খুশি মাছ ছেড়ে দিতাম, তার ফলটাও আমাদের বিপরীত দিকে আসতো। তো সেই দিক দিয়ে এক হচ্ছে মাছ চাষ করলে আমাদের যোগানটাও আসবে, দ্বিতীয় হচ্ছে যারা মাছ চাষ করবে সঠিক পন্থা অবলম্বন করে তারা কিন্তু মুনাফার
1: অর্জন
0: দেখবেই দেখবে।
1: বেশ, আমি একটু দেবতনুর কাছে আসি। আপনি যে একজন উদ্যোগপতি হিসেবে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে বেড়াচ্ছেন মাছ চাষ নিয়ে, আপনার অনেক কিছু কারবারও রয়েছে, আজকে যদি একটু জানতে চাই আমাদের কৃষক বন্ধু যাদেরকে আমরা বলছি যে মাছ চাষ করুন, প্রতিটা চাষের ক্ষেত্রে যেমন একটা পূর্ব প্রস্তুতি থাকে, এক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কৃষক বন্ধুরা কী নেবেন?
2: আমি মাছ চাষ সম্পর্কে একটা পঞ্চতত্ত্ব বলতে পারি, যেটা একজন চাষি তার মাথায় অবশ্যই রাখতে হবে। মাছ চাষ করতে গেলে তার অবশ্যই জলাশয় থাকতে হবে, সেটা একদম ঠিক, বাট জলের যোগান বাদেও পাঁচটা যেমন হাতের আঙুল আছে সেরকম পাঁচটা জিনিসও তাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভালো উন্নত মানের বীজ, ভালো খাবার, ভালো পরিবেশ, মানে যে পরিবেশে সে মাছটা বড় করবে, ভালো স্বাস্থ্যবিধি এবং ভালো বাজার। এই পাঁচটা জিনিসকে যদি উনি মাথায় রাখে আমার মনে হয় মাছ চাষের উপরে ভালো ব্যবসা কখনো কিছু হতে পারে না। পরিসংখ্যান বলছে প্রত্যেক বছর মাছের উৎপাদন আমাদের দেশে মোটামুটি 8.5-9% হারে বাড়ছে, যেটা অন্য এগ্রিকালচার সেক্টর থেকে অনেকটাই বেশি।
1: এটা একটা আশার খবর,
2: এটা আশার খবর।
1: বেশ,
2: তো এই পূর্ব প্রস্তুতির মধ্যে পাঁচটা জিনিসের সঙ্গে সঙ্গে ওনাকে যে পরিবেশে উনি মাছটা ছাড়বেন জলাশয়ে তাকে অবশ্যই আগাছামুক্ত একটা জলাশয় থাকতে হবে, এবং যারা যেসব মাছগুলো আমাদের মানে আগাছা মাছ বলি, যেমন শোল, ল্যাটা, এসব মাছগুলোকে পুকুর থেকে বের করে দিতে হবে। তারপর আমরা ওখানে চুন প্রয়োগ করতে পারি, ব্লিচিং পাউডার দিতে পারি, যে মাটিটা আছে সেই মাটিটা যদি শুকিয়ে নিতে পারি খুব ভালো হয়, যদি না হয় অল্প একটু জল রেখে চুন ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে রোদে 3-4 দিন রেখে ওটাকে মাটিটাকে যদি একটু উল্টো পাল্টে করে দিই তাহলে কি হবে, মাটিটার উর্বর শক্তি বাড়বে, মাটির পিএইচ বাড়বে এবং ভালো একটা জলের পরিবেশ মাছগুলো আগামী দিনে পাবে, এই কারণে তারপর আপনার নতুন জল ভরে আমরা মাছ চাষ ছাড়তে পারি।
1: বেশ, ডক্টর বর্মন তো বলছেন পরিবেশের কথাটা বারবার করে, ডক্টর ঘোষ আপনার কাছে যদি জানতে চাই যে এই পরিবেশ বলতে চাইছেন, পরিবেশ বলতে আমাদের একটা পুকুরের পরিবেশ কেমন হওয়া প্রয়োজন, বা সেক্ষেত্রে ধরুন একটা এই যে পুকুরটা আমরা তৈরি করছেন আমাদের কৃষক বন্ধুরা কী পরিমাণ একটা

0: মাছ ছাড়তে পারবেন একটা পুকুরে?
1: হ্যাঁ, আমি কথা প্রসঙ্গেই বলছি যে পুকুরের পরিবেশ বলতে গেলে দেখুন, আমি গ্রাম বাংলায় যে সমস্ত চাষি ভাইদের পুকুর দেখেছি, সেখানে গিয়ে আমরা দেখতাম কি পুকুরের পাশে একটা বাঁশ ঝাড় আছে বা বাঁশ বাগান আছে।
0: আচ্ছা,
1: ওই বাঁশ পাতাগুলো পুকুরে পড়ছে, পড়ে বাঁশ পাতা মানে ইয়ে হতে অনেকটা টাইম লাগে এবং পুকুরের জলটাকে নষ্ট করে দেয়। তো এই রকম বা পূর্ব দিক বা পূর্ব দিক দিকে প্রচুর কলা বাগান বা নারকেল গাছ রেখে দিয়েছে, সকালে সূর্যটা উঠছে, উঠে যদি পুকুরে সূর্যের আলোটা নাই পড়ে তাহলে পুকুরের যে জলের যে অণুকণাগুলো যেটাকে বলে প্ল্যাঙ্কটন, সেটা কি করে তৈরি হবে? প্ল্যাঙ্কটন যদি ঠিক ভালোভাবে তৈরি না হয় পুকুরটা বন্ধায় পরিণত হবে এবং পুকুরের জল কালচে দেখাবে।
0: আচ্ছা,
1: এই ভুলগুলো কিন্তু আমরা কখনো করব না, যাতে কিনা যে পূর্ব দিকটা অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব ফাঁকা রাখার। পূর্ব দিক থেকে যখন আমাদের আলোটা পড়বে সকাল থেকে, মাছের অলরেডি দুটো কাজ হবে, একটা প্ল্যাঙ্কটন বেশি হওয়া মানে জলে অক্সিজেনের মাত্রাও বাড়বে, আর ভাই যেরকম বললো পাঁচটা তন্ত্র, তার মধ্যে অবশ্যই আর একটা থাকবে, সেটা হচ্ছে আমাদের জলের গুণাগুণ বা মাটির গুণাগুণ। আমরা যদি জল এবং মাটি এইটা যদি আমরা ঠিকঠাক টেস্ট করে নিই, চাষিদের আয়ও হবে। কীভাবে আয় হবে? যদি আমরা জলের টেস্ট করি বা ওই রকম পদ্ধতি অনুযায়ী যদি আমরা মাটি উল্টে পাল্টে দিই, পিএইচ যদি বেড়ে যায়, পিএইচ যদি 7.5 থেকে 8 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর ওই বিভিন্ন বইতে যে লেখাগুলো আছে প্রতি বিঘায় আমরা 25 থেকে 30 কেজি চুন দেব, সেই চুনটা নাও লাগতে পারে, সেখানে আমরা 5 কেজি চুন দিলেই হবে। তাহলে কি হবে? প্রতি মাসে আমি 20 কেজি থেকে 25 কেজি চুনের টাকা আমরা সাশ্রয় করতে পারবো।
2: আচ্ছা, এক্ষেত্রে তাহলে তো বোধ হয় আমাদের কৃষক বন্ধু যারা চাষে আগ্রহী হবেন তাদের তো প্রথমেই বোধ হয় ওই মাটি পরীক্ষা বা জলের ওই পিএইচ মাত্রাটা পরীক্ষা করে নেওয়া দরকার,
1: প্রথমেই মাস্ট, এবং প্রতি মাসে করলে খুব ভালো। আমি যেটা রেকমেন্ড করি, যে মাসে আপনারা মাছ হারভেস্ট করবেন বা ধরে নেবেন তার আগের মাসে দরকার নেই।
0: আচ্ছা,
1: বাকি প্রত্যেক মাসে একবার করে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি এতে চাষি ভাইদের অন্তত মাসে 800 থেকে 1000 টাকা বাঁচিয়ে দিতে পারবো।
2: বা তার যে অতিরিক্ত খরচটা হচ্ছিল মাসের পিছনে খরচটা কমলো, উল্টে
1: উল্টে
2: লাভের দিকে,
1: লাভের দিক দিয়ে আসবে।
2: আচ্ছা, এটা তো গেল মোটামুটি আমাদের পুকুরের যে পরিবেশ।
1: আর আপনি আরেকটা যেটা বললেন যে মাছের পরিমাণ কতটা ছাড়বো, বিঘা প্রতি মোটামুটি যদি আমরা চারাপোনা ছাড়ি তাহলে আমরা ছাড়বো 1 বিঘায় প্রায় 1000 থেকে 1200টা মাছ, মানে প্রতি হেক্টরে 10,000। এইটা হচ্ছে
2: হেক্টরে 10,000,
1: এইটা হচ্ছে আমাদের মাছ ছাড়ার নিয়ম, যেখান থেকে আমরা খুব আনুমানিক আমরা একটা বড় লাভ করতে পারি। কিন্তু আমি চাষি ভাইদের আরেকটু দিতে বলি, কেন দিতে বলি, আমি বলি যে ক্যারিং ক্যাপাসিটি বা একটা পুকুরের ধারণ ক্ষমতাকে বলি। যদি আমরা চারাপোনা 1200 ছাড়ি, চারাপোনাটা তো এক ধারে বড় হয়ে যাচ্ছে না, তাই প্রথম আমরা যদি ছাড়ি প্রায় 4 থেকে 5,000 মাছ প্রতি বিঘায়, তাহলে সে 3 মাস পরে চারাপোনা অ্যাটলিস্ট 2,000 বিক্রি করতে পারবে, আরও 3 মাস পরে আরেকটু বড় পোনা আরও 2,000 বিক্রি করতে পারবে, 6 মাস পরে কিন্তু তাকে ওই 1200-তে আসতে হবে। তখন তাহলে কি হবে, সে যখন পুরোটা বিক্রি করলো সেটা তার নেট লাভ হবে। ওই যে 2 বার যে সে বিক্রি করলো, সেই বিক্রিতে তার যে পুরো রানিং কস্টটা, মানে কি এই যে পুকুর পরিচালনা করা এই যে যেটা খরচ হতো সেইটা তার ওর মধ্যে উঠে আসবে। তো 1 বছর পরে যখন সে ওইটা বিক্রি করলো ওটা তার নিট আয় হলো। এটা কিন্তু অনেক চাষি ভাইরা এখন ফলো করছে, পার্টিকুলারলি আমার দক্ষিণ চব্বিশ পরগনার যত চাষি আছে তারা কিন্তু এইটা করে অনেক উপকার পেয়েছে। আমাদের চাষি ভাইদের আমার অনুরোধ, প্রত্যেকের হাতে খাতা থাকতে হবে, আয় এবং ব্যয় এই দুটো পাশাপাশি লিখে রাখতে হবে। যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তাহলে আমরা করবো কেন?
2: ঠিক,
1: ভালোবেসে চাষ করার দরকার নেই।
2: আসলে আমাদের গ্রাম বাংলায় যখনই দেখেছি ব্যক্তিগতভাবে গ্রামের দিকে যখন ঘুরি, বা প্রত্যেকটা বাড়িতে কমবেশি একটা ছোটোখাটো পুকুরও থাকে, এবং সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলে দেখেছি যে আপনার পুকুরে কীভাবে মাছ ছাড়েন বা কী কী মাছ রয়েছে, তারা তো বলে ওই ছাড়ার দরকার ছাড়ি, যখন বাড়িতে কেউ এলো খাওয়ার দরকার মাছ একটা জাল ফেললাম তুলে নিলাম খেয়ে নিলাম। কিন্তু এই যে সিস্টেমেটিক্যালি যেটা আমরা বলছি আজকে, বা বিজ্ঞান পদ্ধতিতে চাষ করার যে ব্যাপারটা আজকে আমরা আলোচনায় করছি, আমাদের মেন টার্গেট যেটা হচ্ছে যে কৃষক বন্ধুদের আর্থিকভাবে স্বাবলম্বী করা বা নতুন একটা দিশা দেখানো, সে জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মাছ ছাড়ার ব্যাপারটা বললেন যে 1000 থেকে 1200, কিন্তু এই কত প্রজাতির মাছ ছাড়া যেতে পারে একটা পুকুরে?
1: এখন মাছ চাষের এটা অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা আছে আমরা শুধু পোনা মাছের চাষ করতে পারি। সেখানে আমরা রুই, কাতলা, মৃগেল তিনটে প্রজাতিতে করলাম, বা যদি আরও নিবিড়ভাবে করতে

0: চাই আমরা সাইপ্রিনাস কার্প, গ্রাস কার্প আর সিলভার কার্প, এই ছটা প্রজাতিতে করতে পারি। আবার কেউ যদি একক চাষ করে তেলাপিয়া মাছ, তেলাপিয়াকে একক চাষ করতে হবে। তেলাপিয়া মাছকে কখনো পোনা বা অন্য কোনো মাছের সাথে দিলে হবে না, তাহলে কম্পিটিশন বাড়িয়ে দেবে, আলটিমেটলি পুকুরটা তেলাপিয়ায় ভরে যাবে, আমাদের ওই মাছগুলোর মাথা বড় দিয়েও ছোট একটা রোগ হয়ে যাবে, এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি রোগ। এছাড়া আমরা আর কি করতে পারি, আমরা কিছু রাক্ষসে মাছ, রাক্ষসে মাছের কিন্তু টেস্ট ভালো, যেমন আমাদের চাষি ভাইরা জানে চিতল, বোয়াল, ভেটকি, এরা সবাই রাক্ষসের মাছ, কিন্তু এদের আবার আমাদের অন্যান্য মাছকে খেয়ে বড় হতে হবে, এবং এদের এফসিআর রেট বা ফিড কনভার্সন রেশিও যেটা প্রায় 5-6 কাছাকাছি, সেক্ষেত্রে কিছু আধুনিক ফিড এখন এসেছে কিন্তু গ্রাম বাংলা অবধি অত পৌঁছায়নি। সো তাদের কি করতে হয়, তাদের ওই ফোরেজ ফিডিং টেকনিক ইউজ করতে হয়, তেলাপিয়া মাছের বাচ্চা সারা বছর হতে থাকে, সেই সূত্রে খাওয়াতে থাকে। এছাড়া এখন রিসেন্টলি আমি একটু কনসেন্ট্রেট করছি অভয় পুকুর।
1: সেটা কি
0: অভয় পুকুর মানে হচ্ছে যে যত মাছ শুধুমাত্র রাক্ষসের মাছ বাদ দিয়ে আমাদের যে হারিয়ে যাওয়া মাছগুলো আছে, আমার DST-র আমাদের একটা প্রোগ্রাম আছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম, সেই প্রকল্প আমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে আমি করছি। সেখানে আমরা কি করছি যে আমাদের দেশীয় যত মাছ আছে এই দেশীয় মাছগুলোকে সব এক পুকুরে রাখছি, এবং তাতে পুঁটি, মৌরলা যত এরকম মাছ আছে তার সাথে আমাদের পোনা মাছ, এই সমস্ত চাষিদের তো লাভও দিতে হবে, করে একটা পুকুরের মধ্যে এই সমস্ত সব মাছদের চাষ করাচ্ছি, এবং সেটাকে আমরা বলছি অভয় পুকুর। এই অভয় পুকুরে কিন্তু কারোর কোনো মাছের ভয় থাকবে না, এবং প্রত্যেকে অবাধে বাড়বে, এবং এন্ড অব দ্য ডে আমরা কিন্তু অনেকগুলো ভ্যারাইটির মাছ আমাদের বাংলার মানুষের পাতে তুলে দিতে পারবে, এবং এটা হচ্ছে। আমরা এখন আগে ন্যাদোস মাছ দেখতে পেতাম না, এখন কিন্তু বাজারে গেলে আপনারা ন্যাদোস মাছ, পাকাল মাছ, এই সমস্ত মাছ দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি আমাদের চাষি ভাইদের জন্য।
1: এবং সত্যি বলতে আমাদের গ্রাম বাংলার বুকে আগে যে সমস্ত মাছগুলো, এই ছোটো ছোটো পুঁটি মাছ, মৌরলা মাছ, মৌটি মাছ যেগুলো দেখতে পাওয়া যেত, এখন কিন্তু আর বাজারে খুঁজেই পাওয়া যায় না, সেটা আপনি বলছেন যে আস্তে আস্তে
0: এখন আসছে,
1: সমতা বজায় ফিরছে আর কি। বেশ, আমি একটু ডক্টর বর্মনের কাছে যাই যে মোটামুটি মাছ ছাড়া হয়ে গেল, পুকুর পরিচর্যা হয়ে মাছটা ছাড়া হলো, এবার প্রতিটা চাষের ক্ষেত্রে আমাদের একটা অন্তর্বর্তীকালীন পরিচর্যা থাকে, যাদের একটা খাবার দাবার দেবে, কখন দেবেন তিনি, বা কোন সময় দিলে ভালো হয়, কী খাবার দিলে ভালো হয়, তার একটা পরিমাণ, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
2: অন্তর্বর্তীকালীন পরিচর্যা সবসময় খুব দরকার, তার মধ্যে যদি আমি দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে জলের পরিচর্যা, একটা খাবারের পরিচর্যা। জলের পরিচর্যার মধ্যে আপনাকে মান্থলি একবার বড় দানার লবণ, যে লবণ আমরা বেসিক্যালি গরুকে খাওয়াই মাঝে মাঝে এবং গ্রাম বাংলাতে প্রচুর পাওয়া যায়, বড় দানার লবণ বিঘে প্রতি 10-12 কেজি দিতে পারেন। কি লাভ হবে লবণটা দিলে, জলের তলায় যত সমস্ত অ্যামোনিয়া গ্যাস বা বিভিন্ন রকমের জিনিস যেটা জমা হচ্ছে বর্জ্য, সেটাকে তুলে নিতে সেই নুনটা সাহায্য করে, তার পাশাপাশি নুন মাছের খাবারের চাহিদাটাও বাড়াতে সাহায্য করে।
1: আচ্ছা,
2: এক সেকেন্ড হচ্ছে তার পাশাপাশি চেষ্টা করবেন 45 দিনে একবার অবশ্য বিঘে প্রতি 10-12 কেজি বা 15 কেজি চুন অবশ্যই দিতে, যদি চুন দেওয়ার আর্থিক ক্ষমতা না থাকে। গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গাছগাছালি আছে, তাদের ছাই আমরা দিতে পারি, 3 কেজি ছাই সমান 1 কেজি চুন, ছাইও এবং চুনে যে ক্যালসিয়াম থাকে ছাইও সেই রকমের ক্যালসিয়ামই আমরা খুঁজে পাই। এই দুটো জিনিসের বাদে আমরা আরেকটা জিনিস যেটা দিতে পারি 45 দিন বা 60 দিনের মাথায়, মাঝে মাঝে আমরা একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গুলে, যেটাকে আমরা লাল পটাশ বলি, জলে গুলে যেটা দিলে লাল হয়, সেটা আমরা দিতে পারি বিঘে প্রতি, আমরা মোটামুটি 5-10 গ্রামের কাছাকাছি জলের ঘনত্ব হিসেব করে আমরা দিতে পারি। এটা বাদে যেটা সব থেকে বেশি পরিচর্যার বিষয় সেটা হচ্ছে খাবার। সুস্থ মাছ তৈরি করতে গেলে ভালো খাবার খাওয়াতে হবে। এবার খাবারেরও কিছু প্রকারভেদ আছে, কিছু কমার্শিয়াল ফিড বাজারে এখন বিভিন্ন কোম্পানির খাবার আছে, আপনি যে খাবারই খাওয়ান না কেন আপনাকে মাথায় রাখতে হবে আমার আয় আর ব্যয় এবং কী মাছ আমি চাষ করছি সেটার সঙ্গে সমতা রেখে খাবারটা খাওয়ানো। এবং খাবারটা বেসিক্যালি গরমকালে অবশ্যই 2 বার খাবার দিতে হবে আর শীতকালে অবশ্যই 1 বার দুপুরবেলায় 12-2 মধ্যে দিতে হবে, যখন জলটা হালকা গরম থাকে তখন মাছের মুভমেন্ট হয়। এবার কেউ বলছে আমার পকেটে পয়সা নেই আমি এত খাবার দিতে পারবো না, তাহলে আপনারা বাড়িতে হোমমেড খাবারও করতে পারেন, যেমন আমাদের বাড়িতে সর্ষের খোল বা ধানের কুড়ো বা আমরা চালের খুদ বা ভুট্টা এসব আমাদের আছে, সেটাকে পরিমিত আহারে আমরা নিয়ে ক্যালকুলেট করে একটু করতে পারি, এবং সেই ধরনের ফর্মুলেশন যদি আপনাদের দরকার পড়ে নিকটবর্তী কৃষিবিজ্ঞান কেন্দ্রে আপনারা যেতে পারেন, আশেপাশে যারা মাছ চাষ নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা আপনার নিজের মতন করে খাবার বানিয়ে আপনি একটা মানে সে বস্তায় হতে পারে বা একটা টুকরিতে হতে পারে সেটা করে আপনি একটা হোমমেড খাবার দুবার করে দিতে পারেন গরমকালে, শীতকালে আপনি চেষ্টা করবেন একবার করতে। এই সবার উপরে আমি আপনাদের বলবো চাষি ভাইদের উদ্দেশ্যে পুকুরে প্ল্যাংটনের উপরে ফোকাস করুন। প্ল্যাংটন হচ্ছে একটা জৈবিক খাবার যেটা জল ভালো থাকলে মাটি ভালো থাকলে অটোমেটিক্যালি তৈরি হয়, এবং প্ল্যাংটনের জন্য আপনারা একটা জুস করতে পারেন, যে জুস পদ্ধতিতে আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন এলাকায় আমি যদি নাম ধরে ধরে বলি ময়না এলাকা থেকে শুরু করে গঙ্গারামপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ হয় তারা সপ্তাহে 15 দিনে একবার একটা জুস করে, তাতে সর্ষের খোল একটু বাদাম খোল ধানের কোড়ো ভুট্টা ইস্ট চিটি গুড় এসব মিশিয়ে একটা ফার্মেন্টেশন করে, এই মোটামুটি 2-3 দিন রাখে, তারপর সেটাকে জলে গুলে গোটা পুকুরে ছড়িয়ে দেয়, এবং সবসময় চেষ্টা করবেন আপনি যাই দেন না কেন বর্ষা বৃষ্টি হচ্ছে সেরকম পরিবেশে কখনোই কোনো খাবার দেওয়ার চেষ্টা করবেন না, বর্ষাকালীন অবস্থায় কোনো ধরনের পুকুরে প্ল্যাংটন ম্যানেজমেন্টের উপরে কাজ করবেন না, বর্ষাকালীন অবস্থায় কোনো ধরনের পরিচর্যা মানে চুন দেওয়া পটাশ দেওয়া সেরকম কাজগুলো করবে না, কারণ তাতে এই যে ইফেক্ট আমরা যেটা বলি প্রোডাক্ট কোনো একটা প্রোডাক্ট ইউজ করার পর সেই ইফেক্টটা ঠিক মতো পাওয়া যায় না, কাজ করে না।
1: আচ্ছা, এই প্রসঙ্গে ডক্টর বর্মন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, এই যে খাবার দেবার কথাটা বললেন আপনি শীতকালে যে যখন জলটা একটু গরম থাকবে, এ দেবার কি কোনো একটা প্রসেস রয়েছে বা যে ধরুন একটা জায়গায় দেওয়া নাকি সারা পুকুরময় ছড়িয়ে দেওয়া?
2: অনেক লোকের অনেক রকমের টেকনিক ওরা ফলো করে, যদি প্যাকেট খাবার দিন আপনি সবসময় চারিদিক জুড়ে দেবেন, যেদিকে হাওয়া বইছে সেই দিকে ধরে প্যাকেট খাবারটা ছড়িয়ে দিলে গোটা পুকুরে সেটা ছড়িয়ে পড়ে। যারা ব্যাক ফিডিং করেন বস্তায় বেঁধে দেন, তাদেরকে কিছু পার্টিকুলার এরিয়া ধরে আপনি খাবারটা বস্তায় বেঁধে বেঁধে 4-5-6 কোনায় ধরে দিতে পারেন। যারা আমি কোনো ব্যাক ফিডিং করি না না কোনো প্যাকেট খাবার দিই, আমি এক জায়গায় ঢেলে দিই, তাদের জন্য সাজেশন থাকবে কখনো এক জায়গায় ডাম্প করবেন না, পুকুরের 4 কোণাতে আপনি সেটা যদি ছড়িয়ে দেন তাহলে আপনার পুকুরের তলদেশের পরিবেশটা ভালো থাকবে এবং মাছ সেটাকে ভালোভাবে আহরণ করতেও সময় পাবে,
1: মানে খাবারের যে অপচয়টা হবে না
2: অপচয়টা হবে না।
1: ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা এই প্রসঙ্গে আমাদের যেহেতু মাছ চাষের বিভিন্ন দিশা নিয়ে আলোচনা করছি, আরেকটা জিনিস যেটা আমরা ছোট মাছের কথা বললাম যে রঙিন মাছ যেগুলো, এটাও তো একটা বড় বিজনেস হতে পারে, ব্যবসায়িক দিক রয়েছে রঙিন মাছ, এই ব্যাপারে ডক্টর ঘোষ আপনার কি মত?
0: রঙিন মাছ আগে আমরা হবি হিসাবে দেখতাম, যে হ্যাঁ রঙিন মাছ পুষতে হতো তার জন্য কিছু মাছ আমাদের করা হতো, কিন্তু রঙিন মাছটা এখন এত যে আমাদের এই বাইরের যে ফ্ল্যাট সিস্টেম সেখানে হয়তো অন্যান্য যে হবিগুলো অতটা করা যায় না বা সেভাবে সব অ্যালাউ থাকে না কমপ্লেক্সে, যেটা দেখা যাচ্ছে ফটোগ্রাফির পরে সারা পৃথিবীতে সেকেন্ড হবি হচ্ছে রঙিন মাছ পালন, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এবং এর অনেক ভাগ আছে, মেরাইন ফ্রেশ ওয়াটার মানে স্বাদু জলের নোনা জলের, তো স্বাদু জলের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে আছে, এবং সেখানে আমাদের এই পার্টিকুলারলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা খুব ভালো ভালো এখানে ব্রিডার এবং রেয়ারের ফার্মার আছে যারা কি করে, যারা কিন্তু এই সমস্ত মাছগুলোর নতুন নতুন চারা তৈরি করে, এবং তার জন্য যে খুব বড় যে মার্কেট বলতে গেলে আমাদের সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট গ্যালিপ স্ট্রিটে প্রত্যেক রবিবার হাট বসে, সেইখানে গেলেই আপনি তার পরিচয় পাবেন যে একটা ছোট্ট রঙিন মাছ আমরা বলছি সেটা কীভাবে করা হয়। আমাদের ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড যেটা কিনা হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অন্তর্গত আছে, সেখান থেকে আমরা একটা একটা গ্রামে প্রায় 20টি মহিলাকে এই রঙিন মাছের প্রকল্প করে দিয়েছিলাম, তারা প্রত্যেকে আত্মনির্ভর এবং তারা মাছের চারা তৈরি করছে, তাদের বাড়ি থেকে সবাই চারা নিয়ে বলছে স্যার আমাদের বিক্রি করতে যেতেও হচ্ছে না,
1: বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারা যে চারাগুলো তৈরি করছেন কোথায় করছেন, পুকুরে নাকি কোনো অন্যরকম ভাবে?
0: তারা করছে, তাদেরকে আমরা সব ফেসিলিটি প্রদান করা হয়েছিল, সেখানে তারা ট্যাঙ্ক করে এবং ফিল্টার জল ব্যবহার করে তারা খুব ভালোভাবে উন্নততর মাছের চারা তৈরি করছে, যেগুলো কিনা মার্কেটে অনেক দাম বেশি, এবং এদের যে খাবারগুলো আমরা বলছি সেই খাবারগুলোও যে দেওয়া হচ্ছে সেগুলো একটুখানি ক্যারোটিনয়েড বেস্ট খাবার, যাতে

0: কিনা রংটাও খুব ভালো থাকে।
1: বা তাহলে শুধুমাত্র আমাদের মাছ চাষেরও যেমন একটা ভূমিকা রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রঙিন মাছেরও একটা ব্যবসায়িক দিকও রয়েছে এবং বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে। এবার আমরা আস্তে আস্তে বাজারের দিকে আসি। যেহেতু আমরা যাই চাষ করি না কেন, সে মাছ থেকে শুরু করা সবজি যাই করি না, আমাদের মেন টার্গেট থাকে সেটা বাজারজাত কী করে করব এবং ব্যবসায়িকভাবে লাভবান হব। এ ব্যাপারে ডক্টর বর্মন আপনার কাছে আসি, এই যে মাছ চাষ আমাদের কৃষক বন্ধুরা করবেন, তারা নতুন দিশা কিভাবে দেখবেন বা এর বাজারজাত কিভাবে করবেন, তার ব্যবসায়িক সম্ভাবনা কতটা রয়েছে?
2: দেখুন, মাছ চাষ তখনই সফল হবে যখন সেটাকে বাজারের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো। এবার আমরা বেসিক্যালি বিভিন্ন রকমের মাছ এবং মাছের বিভিন্ন পদ খেতে পছন্দ করি এবং সেটার একটা বাজারীকরণ আমাদের কিন্তু নিজেদেরই তৈরি করতে হবে। যেমন আমি কয়েকটা পাট নিয়ে যদি বলি, একটা হচ্ছে চারা পোনার মার্কেট। আজকে দিনে ময়না মডেলে ওরা চারা পোনা সমস্ত পশ্চিমবাংলায় আপনি যদি সকালবেলায় যান দেখবেন তাদের থেকে একটা দুটো গাড়ি প্রত্যেক বাজারে চলে আসছে। একটা হচ্ছে চারা পোনার মার্কেট সাপ্লাই করছে। একটা বড় মাছের কথা বলি, যেগুলো 1.5 কিলো 2 কিলো সাইজের মাছ, সেই ধরনের মাছটা আমাদের হুগলি জেলার বিভিন্ন বড় জায়গা থেকে আমাদের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ছে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যদি আমাদের রেস্টুরেন্টের যে মার্কেট দেখুন, সেখানে মাছের থেকে বিভিন্ন রকমের পদ, মাছের ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট, ফিশ পকোড়া, এই যে একটা চেইন তৈরি হচ্ছে সেটা কিন্তু ডেভেলপড হচ্ছে বেসিক্যালি কনজিউমার ডিমান্ডের উপরে। তো আমাকে মাছ চাষ করতে গেলে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, চিংড়ি চাষ আমাদের পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গা ছিল, বাট কয়েক বছর ধরে চিংড়ির বাজার, এবং বাজার বলতে গেলে চিংড়ির এখান থেকে উৎপাদন হয়ে বিদেশে যে রপ্তানির হারটা অনেক কমে যাওয়ার কারণে কিন্তু চিংড়ির বাজারটা একটু পড়ে গেছে। তারপরে কিন্তু অনেক লোক কিন্তু বিভিন্ন মাছের ডাইভার্সিফিকেশনে গেছে। আমাদের যে জিনিসই আমরা করি না কেন, আমাদের ডোমেস্টিক মার্কেটে কনজাম্পশন রেট কিন্তু অনেক হাই। আমরা যদি ডোমেস্টিক মার্কেট ফোকাস করে আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে ডেভেলপ করতে পারি, সেই ধরনের মাছ যদি প্রোডাকশন করতে পারি, নিঃসন্দেহে তার বাজার আছে এবং আমরা ভালো দাম অবশ্যই পাব।
1: ডক্টর ঘোষ, যদি আমাদের চাষি বন্ধুরা যারা আগ্রহী হবেন এবং সব কিছু সিস্টেম্যাটিক্যালি এগিয়ে গিয়ে তিনি চাষ করছেন এবং মাছ বাজারজাত করছেন, এছাড়াও আরও যদি কিছু তাদের মনে প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন বা এর কোনো সরকারি সুযোগ সুবিধা এমন কিছু আছে কি?
3: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মাছ চাষে চাষিদেরকে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এর মধ্যে প্রথমে আমি বলবো আমাদের যে ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এর যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে, যেমন ব্যারাকপুরে আছে সিফরি, কাকদ্বীপে আছে সিবা, বা রহরাতে আছে সিফা, বা আমাদের সল্টলেকে আছে CIFE কলকাতা সেন্টার, এই সমস্ত সেন্টারের সাথে যোগাযোগ করবে, সেখানে অনেক কিছু তারা ইনফরমেশন জানতে পারবে। এছাড়া প্রতিটা জেলায় আমাদের রাজ্য সরকারের অফিস আছে এবং প্রতিটা ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের, সব তারা জানতে পারবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তার জন্য প্রতিটা গ্রামীণ জেলায় একটা করে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, যেরকম আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে আছি, এবং বড় জেলায় দুটো আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানেও যোগাযোগ করতে পারে। এছাড়া এখন অনেক প্রাইভেট পার্টি, যেরকম আমাদের NMDB বা MSME থেকে তারা এগিয়ে এসছে, তার মধ্যে যেরকম দেবতনু একজন, এরকম যারা আছে সেখানেও যোগাযোগ করলে কিন্তু তারা অনেক হেল্প পেতে পারে।
1: বা আমরা আলোচনা করছিলাম মাছ চাষের স্বনির্ভরতা ও নতুন দিশা, দিশার পথ যেমন দেখালেন, সেই সঙ্গে কিভাবে কোথায় যোগাযোগ করলে আপনারা সুলুক সন্ধান পেতে পারেন সে ব্যাপারে ডক্টর ঘোষ তো বললেন, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে, আমাদের চোখ রাঙাচ্ছে ঘড়ি আর কি, যে আমাদের এখানে থামতে হবে, সময়টা খুবই কম। এ প্রসঙ্গে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে বলি যে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, সেগুলো আপনারা আমাদেরকে মেল করতে পারেন বা চিঠি লিখে জানাতে পারেন আমাদের কাছে। যে অনুষ্ঠানের জন্য লিখতে চান ক্ষেত খামারের কথা, লিখুন কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়া আপনারা আমাদেরকে মেল করে জানাতে পারেন আপনার প্রশ্ন, মেল করুন aircoalagri@gmail.com। তাহলে আজকের আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা করলাম আজকের মাছ চাষে স্বনির্ভরতা ও নতুন দিশা, এ ব্যাপারে বিস্তারিত জানালেন আজকের আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ডক্টর স্বাগত ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শস্য শ্যামলা।

0: কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনারপুর আড়াপাঁচ এবং উদ্যোগপতি ডক্টর দেবতনু বর্মন। ডক্টর বর্মন এবং ডক্টর ঘোষ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: এতক্ষণ শুনছিলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনা আকাশবাণী কলকাতা কৃষি বিভাগ।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে ধারাবাহিক দুটি কথিকার একটি শৃঙ্খলা, আজকে প্রথম পর্ব। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।
3: পয়লা থেকে 7ই আগস্ট বিশ্বজুড়ে মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব ও তার উপকারিতা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চলে। মাতৃদুগ্ধপানের উপকারিতা, মায়ের কী কী উপকার হতে পারে, বাচ্চার কী কী উপকার হতে পারে, এ সম্পর্কে বহুদিন ধরেই নানান জায়গায় আলোচনা হয়ে এসেছে এবং হচ্ছে। দেখা গেছে যেসব শিশুরা এই সময়ের মধ্যে বুকের দুধ খেতে শুরু করে তারাই পরে ভালোভাবে মায়ের বুকের দুধ টেনে খেতে পারে এবং অনেক বেশি দিন ধরে বুকের দুধ খেতে পারে, ফলে তাদের দৈহিক ও মানসিক বিকাশ ভালো হয় আর অসুখ বিসুখও কম হয়। তাহলে এই উপকার থেকে শিশুরা কেন বঞ্চিত হয়? প্রথমেই হচ্ছে আমাদের মধ্যে কিছু বহু পুরনো প্র্যাকটিস এখনও রয়ে গেছে। জন্মের পরপরই বাচ্চাকে নাইয়ে ধুয়ে নার্সারিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে বেসরকারি হাসপাতালে এখনও এই প্রথা খুবই চলছে। তাতে কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। এর ফলে বাচ্চারা আপনারা দেখবেন জন্মের পরেই খুব কাঁদে, তাদের রিফ্লেক্সগুলো খুব জোরালো থাকে। সেই সময় বাচ্চাকে মায়ের বুকে ধরালে সে কিন্তু টেনে খায়, সে সবে পৃথিবীতে এসেছে, সে মায়ের গন্ধ চিনতে চায়, মাকে চিনতে চায়, সেটার থেকে তাকে বঞ্চিত করলে কি হয় তার কিন্তু আমরা সত্যি সম্মুখ বুঝে উঠতে পারি না। মায়ের কাছে নাইয়ে ধুয়ে না দিয়ে মায়ের কাছে যদি মুছিয়ে, শুধু তাকে মুছিয়ে তক্ষুনি দিয়ে দেওয়া হয়, তাহলে যে মায়ের চামড়ার সঙ্গে তার চামড়ার কন্ট্যাক্টে আসে, প্রথমত সেটা তার শারীরিক তাপমাত্রা সংরক্ষণ করতে সাহায্য করে। আমাদের দেশে কিন্তু অনেক বাচ্চা মারা যায় শুধুমাত্র ঠান্ডা লেগে, হাইপোথার্মিয়াতে। এবার মায়ের চামড়ায় থাকে কিছু উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো বাচ্চার সঙ্গে লেগে তাকে সংক্রমণ থেকে রক্ষা করে। এইভাবে থাকলে অবশ্যই বুকের দুধ খাওয়াতেও সাহায্য করতে পারে। সুতরাং এই সব প্র্যাকটিসগুলো আমাদের দূর করতেই হবে। আমরা নর্মাল ডেলিভারিতে বাচ্চাদেরকে জন্মের পরপরই মায়ের কাছে দিতে যদি পারি, তাহলে দেখা গেছে শিশু সুন্দর টেনে মায়ের দুধ খায়। এমনকি নাড়ি কেটে দেওয়ার আগেও যদি বাচ্চাকে মায়ের পেটের উপর রাখা যায়, বাচ্চা কিন্তু ক্রল করে গিয়ে, হামাগুড়ি দিয়ে গিয়ে একেবারে মায়ের বুকে গন্ধ শুকে সেখানে গিয়ে বাচ্চা বুকের দুধ টেনে খায়। সুতরাং এটা একটা নর্মাল জিনিস। অনেকে বলেন দুধ আসে না, কিন্তু এই সময় যে চটচটে হলুদ তরলটি বেরোয় তাকে আমরা কলেস্ট্রাম বলি। সেটি জমে থাকা দুধ নয়, সেটা গেলে ফেলে দেওয়ার জিনিস নয়, সেটাই বাচ্চার প্রাথমিক খাবার। সেটা প্রোটিন এবং রোগ প্রতিষেধক উপাদানে ভরপুর, তাই সেটা খাওয়ানো খুব জরুরি, একদম ফেলে দেওয়া উচিত নয়। এবং আমাদের মধ্যে অনেক সামাজিক প্রথাও আছে, অনেক হাসপাতালেও আমরা দেখতে পাই যে চিনির জল, মধু, কৌটোর দুধ এ সমস্ত সব খাওয়ানো হচ্ছে। এটা তো এক নম্বর কলেস্ট্রমে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বা অন্যান্য সুবিধে পাওয়া যায় সেগুলোর থেকে তো বঞ্চিত হচ্ছেই, তার উপরে বাইরের জিনিস দিলে সংক্রমণ

0: এমন নানা রকম বাচ্চাদের মধ্যে আসে। সুতরাং এইগুলো আমাদের একদম বন্ধ করা উচিত। এরপরে আসি সিজেরিয়ান সেকশন। সিজেরিয়ান সেকশনের পর মায়েরা বলেন যে দুধ খাওয়াতে পারছেন না, অজ্ঞান করা হয়েছে, ব্যথা হচ্ছে। এখন এখানে একটা কথা বলা দরকার, আজকাল কিন্তু সাধারণভাবে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, অর্থাৎ মা সেইভাবে অজ্ঞান হন না, অনেক সময় কোমরের তলা থেকে অবশ করে বাচ্চা ডেলিভারি হয়। সুতরাং এইটা আর এখন একটা যথার্থ এক্সকিউজ নয়। তাছাড়া ব্যথার ওষুধও এখন অনেক উন্নত রকম বেরিয়ে গেছে, যাতে মা তাড়াতাড়ি আবার নর্মাল সেন্সেসে আসেন। কিন্তু এখানে ডাক্তার, নার্স, অ্যাটেন্ডেন্টের অনেক ভূমিকা আছে। মাকে যে সবসময় সিধে হয়ে উঠে বসে খাওয়াতে হবে তারও কোনো মানে নেই, নানা ধরনের পজিশনে খাওয়ানো যায়। কিন্তু নার্স বা অ্যাটেন্ডেন্ট যদি প্রশিক্ষিত হন, তাহলে তারা এই প্রথম এক ঘন্টা, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, সেখানে মাকে সাহায্য করতে পারবেন বাচ্চাকে সঠিকভাবে ধরে স্তন্যপান করানোর সঠিক উপায় দেখিয়ে দিতে পারবেন। সরকারি হাসপাতালগুলোতে নিয়মিত প্রশিক্ষণ হয়, মা প্রোগ্রাম আমাদের আছে, মাদার্স অ্যাবসলিউট এফেকশন, যেখানে আমরা ভালো করে এই অ্যাটেন্ডেন্টদের সমস্ত স্তরের যারা মায়ের সঙ্গে কাজ করেন বা মা দেখাশুনো করেন তাদেরকেও পড়ানো হয় বা বোঝানো হয়। কিন্তু বেসরকারিতে আমার মনে হয় এটা এখন আরও বাড়িয়ে তোলার খুব প্রয়োজন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা, এই শিরোনামে ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। কথিকাটি বললেন ডাক্তার মধুমিতা দোবে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের, অর্থাৎ 4 আগস্ট মঙ্গলবারের অনুষ্ঠান সূচি, যে কটি অনুষ্ঠান বাকি আছে সে ততগুলি অনুষ্ঠানের। সন্ধ্যা 7টায় যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় দেবার্ঘ সাহা। 7:45 কবি কণ্ঠে কবি সৌম্য সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। 8:15 এক মাটি এক সুর, লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পুনম বাগ। শুনবেন এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান মিউজিয়াম অফ ওয়ার্ড। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। মিউজিয়াম অফ ওয়ার্ড 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভূপালির আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রীর 4 আগস্ট 2026 মঙ্গলবারের অনুষ্ঠান সূচি।
3: বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এমন শ্রাবণ সন্ধ্যায় একটা জমজমাট আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা বন্ধুরা। অজানার সন্ধানে ডুব দিতে এই মুহূর্তে স্টুডিও থেকে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। আচ্ছা, আজকের পোস্টারটা যারা যারা দেখেছ তারা নিশ্চয়ই সবাই বুঝে গেছো আজকের বিষয়টা কি। সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমার আগ্রহ কিন্তু সেই ছোটবেলা থেকে, এবং আমি নিশ্চিত পোস্টারটা যারা দেখেছ বা দেখনি শুনলে বুঝতে পারবে তোমাদেরও এই বিষয়ে আগ্রহের শেষ নেই। যারা জানো তাদেরকে তো আরও বলবো এবং তারাও আমাকে আরও কথা বলবে এই বিষয়ে, তবে যারা জানো না তাদেরকে একটু খুলেই বলি। চোখটা বন্ধ করো, না না ঘাবড়ানোর কিছু নেই। একবার ভাবো দিগন্ত বিস্তৃত সুনীল প্রশান্ত মহাসাগর, সুবিশাল জলরাশি। আর একটু স্পেসিফিক করে যদি বলতে চাই তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মানে ওই জাপান, ফিলিপিন্স, পাপুয়া নিউগিনির কাছে ওই যে অঞ্চলটা, তোমরা চাইলে গুগল ম্যাপে সার্ফও করতে পারো, দেখবে জলের মধ্যে একটা অর্ধচন্দ্রাকৃতি বিচ মার্ক করা। আমি জানি এই মুহূর্তে আর কাউকেই ভেঙে বোঝাতে হবে না আমি ঠিক কি বলতে চাইছি, সবাই বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধু, বিশ্বের গভীরতম অংশ অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ, বড় রহস্যময় এই খাত। বিজ্ঞানীদের উৎসাহের শেষ নেই, এক অপরিসীম কৌতূহলের জায়গা, প্রায় 11,000 মিটার গভীর গিরিখাত। অজানার সন্ধানে সেই অন্ধকারের দেশেই পাড়ি দেব আমরা গল্পে কথায় গানে গানে। আড্ডা শুরুটা তো গান দিয়ে হবে, এটাই তো নিয়ম। তবে কি গান থাকছে তোমরা গেস করতে পারো, কারণ অন্ধকারের পরেই থাকে আলোর ঠিকানা। ফিরে আসব গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর। অজানার সন্ধানে ডুব দিতে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ। আচ্ছা, এই মুহূর্তে যুববাণীর তরফ থেকে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ, কি বলো তো? শুনেই নাও।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক

0: 2 মিনিট।
1: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
2: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুবমানি 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
3: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
4: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
1: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
3: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
6: শুনলে তো? তাহলে আর অপেক্ষা কিসের, চটপট পাঠিয়ে দাও আর জিতে নাও সুযোগ হট সিটে বসার। আমরা ফিরে আসি আজকের আড্ডায়। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ সমুদ্র গর্ভে মারিয়ানা ট্রেঞ্চে যাত্রা। মারিয়ানা ট্রেঞ্চের বিষয়ে তোমাদের কি কি উৎসাহ রয়েছে বা কি কি তথ্য তোমরা এই বিষয়ে জানো, জানাতে পারো আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজে কিভাবে জানাবে না, আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের আগ্রহের কথা, তোমাদের প্রশ্ন সব কিছুই জানাতে পারো। আমি সেসব নিয়েও আলোচনা করব। দেখো বন্ধু, এই যে সমুদ্র গর্ভে লুকিয়ে থাকা অন্ধকার জগৎ, যেখানে সূর্যের আলো ভালো করে পৌঁছায় না, যেখানে জলের চাপ এত বেশি যে সাধারণ ইস্পাতের তৈরি সাবমেরিন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, আর যেখানে এমন সব প্রাণী বসবাস করে যাদের অধিকাংশের অস্তিত্ব সম্পর্কে মানুষ তো দূরের কথা, বিজ্ঞানীরাও আজ পর্যন্ত সম্পূর্ণভাবে অবগত নন। আসলে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে, মানে মারিয়ানা দ্বীপপুঞ্জের যে কথা বলছি তার পূর্ব দিকে, এই যে অতল খাদ, গভীরতম অংশ পৃথিবীর, অর্থাৎ চ্যালেঞ্জার দ্বীপ, আমরা অনেকেই সেই কথা জানি, যার গভীরতা প্রায় 10,900, খুব সূক্ষ্মভাবে বললে 11,000 ধরে নেওয়া হয়, 11,000 মিটার, এভারেস্টের তুলনায় কিন্তু অনেকটা দীর্ঘ। কেন বলো তো? তার কারণ এভারেস্টের আমরা যদি উচ্চতা ভাবি 8,848 মিটার, এবারে সেটাকে তুমি যদি আইসক্রিমের কোণের মতো করে উল্টে খাদে বসিয়ে দাও, তাহলে দেখবে অনেকটা জায়গা পড়ে থাকছে। মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর। আসলে এটা একটা সাবডাকশন জোন। ভূগোলের ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু খুব ভালোভাবে আমার কথার সঙ্গে মিল পাবে। কিভাবে বলতো? যেমন ধরো, প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপাইন সি প্লেটের মধ্যে ঢুকে যাচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকা এই যে প্রক্রিয়া, এই জিওমরফোলজিক্যাল প্রসেস, যাই বলি না কেন, এর মাধ্যমেই কিন্তু পৃথিবীর এই গভীরতম সামুদ্রিক খাদের উৎপত্তি। এমনকি এই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তাও কিন্তু বিভৎস। ঐতিহাসিক অভিযানের কথা কি তোমরা জানো এই বিষয়ে? আমি তোমাদেরকে বলছি, 1875 সাল নাগাদ HMS চ্যালেঞ্জার নামে প্রথম একটি জাহাজ এত গভীরে যাত্রা শুরু করে। দড়ি এবং সীসার ওজন ব্যবহার করে তারা প্রায় 8,000 মিটারেরও বেশি গভীরতা পর্যন্ত নির্ণয় করতে পারলেও তারপর কিন্তু আর পারেনি। সেই অভিযানের স্মৃতিতেই এই গভীরতম অংশের নাম রাখা হয় চ্যালেঞ্জার দ্বীপ। পরবর্তীকালে সোনার প্রযুক্তি কিংবা ধরো মাল্টিবিম ইকোসাউন্ডার, অনেক আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি, সেই বিষয়ে অতটা নিখুঁত আমি জানি না, তার মাধ্যমে কিন্তু নির্ভুল পরিমাপ করার চেষ্টা করা হয় এবং তার বেসিসেই ধরে নেওয়া হয় যে গভীরতা 11,000 মিটার। 1960 সালের কথা বলি, সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌসেনাবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালস ব্যাথিস্কেপে সওয়ার হয়ে এই চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান, এবং এরপর কিন্তু একটা দীর্ঘ বিরতি। তবে এই বিরতির আগেই যে ব্যাথিস্কেপের কথা বললাম, এই নিয়ে কিন্তু একটা উৎসাহ থাকতেই পারে, যারা জানো তাদের কথা আলাদা, যারা জানো না তাদের জন্য নিশ্চয়ই বলবো যে এই ব্যাথিস্কেপ কিন্তু একটা জলযান, ডুবোজাহাজের সঙ্গে এর অনেক বৈসাদৃশ্য রয়েছে। মানে সুইস ইতালীয় প্রযুক্তিতে তৈরি শ্রিয়েস্তের সাহায্যে এরা গভীরে যাত্রা করে। তোমরা এই বিষয়টা শুনলেও অনেকে অবাক হবে যে ওই গভীরে গিয়েও তারা কিন্তু কোনো ছবি সেভাবে তুলতে পারেননি, কেন জানো? তার কারণ তাদের যাত্রাপথ ঘিরে ছিল ক্লাউড অফ সিল্ট, অর্থাৎ মহাসাগরের গভীরে মেঘ। এবার প্রশ্ন আসতেই পারে, মহাসাগরের গভীরে মেঘ গেল কোত্থেকে? 2012 সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরুন, ঠিকই ধরেছ, টাইটানিক অবতার জেমস ক্যামেরুন,

তার একক অভিযানে তিনি চ্যালেঞ্জার ডিপে অবতরণ করেন। বিভিন্ন উন্নত ক্যামেরা কিংবা নমুনা সংগ্রহের মাধ্যমে বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে কয়েক ঘন্টা ধরে পর্যবেক্ষণ। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং অন্যান্য দেশ নিয়মিতভাবে তাদের রোবোটিক সাবমার্সিবল ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে মারিয়ানা ট্রেঞ্চের নানা স্থানে গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে এই বিষয়ে তিনটে বৈশিষ্ট্য কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত। প্রথম পয়েন্ট যদি আমি বলি, তাহলে আমি এটাই বলবো যে পৃথিবীর টেকটনিক প্লেটের গতিবিধি প্রত্যক্ষভাবে অধ্যয়ন করা যায় এখানে, এবং এর গবেষণার ফলে বোঝা যাচ্ছে যে ভূমিকম্প এবং সুনামির উৎপত্তি সম্পর্কে নতুন ধারণা হচ্ছে। তার পাশাপাশি ধরো চরম চাপ, নিম্ন তাপমাত্রা এবং সম্পূর্ণ অন্ধকার, এর মধ্যে প্রাণের বিকাশ, তার অভিযোজন, এই বিষয়টাও কিন্তু জ্ঞানের পিপাসা বাড়িয়ে তোলে। আরেকটা থার্ড পয়েন্ট রয়েছে, অর্থাৎ সমুদ্রতলের যে কাদা বা শিলাস্তর, অর্থাৎ পাললিক শিলা, তো এই পাললিক শিলাস্তরের যে ভৌগোলিক বিন্যাস, সেই বিষয়ে অতীতের জলবায়ু বা আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, এই সমস্ত কিছু নিয়েই পৃথিবীর বিবর্তন সম্পর্কে নানা তথ্য জানা যায়। তোমরা কি এটা জানো যে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে প্রতি বর্গ সেমিতে কত পরিমাণ চাপ পড়ে? যে চাপটা পড়ে তার পরিমাণ 1110 বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের চাপের 1000 গুণ বেশি। এমন পরিবেশে প্রাণী কোষ কিংবা প্রোটিন, ডিএনএ যাই বলো না কেন, সব তো ক্ষতিগ্রস্ত হবেই। অথচ মারিয়ানা ট্রেঞ্চে এমন অনেক জীব বসবাস করে, একটা বাস্তুতন্ত্র চলে যেখানে এই ভয়ঙ্কর চাপই তাদের সাধারণ জীবনযাপনের অংশ। কিভাবে এমনটা সম্ভব হচ্ছে সেই নিয়ে জীববিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই, এমন বহু বিষয় জড়িয়ে রয়েছে এই গভীর গিরিখাতের সঙ্গে। আপাতত সময় আরও একটা গানের, ফিরে আসছি গানের পর, আরও কথা হবে, আরও আড্ডা হবে, সঙ্গে থাকো, শুনতে থাকো

সায়েন্স তো আছেই, সবেতেই যে সায়েন্স আছে তার প্রমাণ আমরা প্রতি পদক্ষেপে পাই। আচ্ছা, এই যে মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আজকের আমাদের আড্ডা, ধরো

জীবন্ত গবেষণাগার মারিয়ানা ট্রেঞ্চ, সেখানে প্রাণের অস্তিত্ব থাকাও সম্ভব, কিন্তু কী ধরনের প্রাণ অর্থাৎ ফ্লোরা অ্যান্ড ফনা সেই বিষয়ে কিন্তু আমরা আরেকটু আড্ডা দেবই এখন। সূর্যের আলো তো পৌঁছায় না, তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি, জলের চাপ সমুদ্রপৃষ্ঠের 1000 গুণেরও বেশি, তাহলে কীভাবে সম্ভব? এখানেই তো সায়েন্স বন্ধু।

মারিয়ানা ট্রেঞ্চে। কিন্তু খুব নর্মাল লজিকে যদি ভাবি, জলের যেখানে এত চাপ সেখানে ক্যালসিয়াম তো এমনিই দ্রবীভূত হয়ে যাবে, আর ক্যালসিয়াম যদি একবার দ্রবীভূত হয়ে যায় তাহলে কি কোনোভাবে হাড়ের গঠন সম্ভব? একটু ভেবে দেখো। সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তাহলে সেখানে দৈত্যাকার এই যে অনেক মিথ ঘুরে বেড়ায় যে হয়তো মেগালোডনের অস্তিত্ব রয়েছে, এই রয়েছে, তাই রয়েছে, এটা কি সত্যি সম্ভব? আমার কিন্তু মনে হয় না। তাহলে কী ধরনের প্রাণীরা রয়েছে বা কী ধরনের বাস্তুতন্ত্র সেখানে চলে বলবো। আসলে আমি যতটা জানি এই বিষয়ে, আমি সব জানি না একেবারেই, তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। মারিয়ানার যে স্নেল ফিশ কিংবা ধরো জায়ান্ট অ্যাম্ফিপড অথবা ডাম্বো অক্টোপাস, এই সমস্ত প্রাণীদের বাস এই গভীর মারিয়ানা ট্রেঞ্চে। যেমন আমি প্রথমে যে স্নেল ফিশের কথা বললাম, এই স্নেল ফিশ প্রথম কবে আবিষ্কার হয় জানো? 2014 সালে প্রথমের নমুনা সংগ্রহ করা হয়। 8000 মিটার গভীরতায় এদের বাস, যে গভীরতায় অন্য কোনো পরিচিত মাছ স্বাভাবিকভাবে থাকতেই পারে না। আসলে কি বলো তো, এর শরীরে কোনো শক্ত হাড় নেই, ঠিক যে কথাটা একটু আগে বলছিলাম। দেহটি নরম, জেলির মতো। সাধারণভাবে একটু দুর্বল মনে হলেও এই নরম গঠনই তাকে জলচাপ সহ্য করতে সাহায্য করে। আসলে তার বডিতে একটা যৌগ থাকে, সেটা হচ্ছে ট্রাইমিথাইল অ্যামাইন এন অক্সাইড। যারা জুলজি স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো, এটা প্রোটিনকে উচ্চ চাপে স্থিতিশীল রাখে এবং তার ফলেই এই স্নেল ফিশের বেঁচে থাকা। মারিয়ানা ট্রেঞ্চে যে অ্যাম্ফিপডের কথা বলছি, এগুলো কি বলতো, চিংড়ির মতো দেখতে, অনেকটা বড় সাইজের চিংড়ির মতো, বিভিন্ন শ্রেণীর প্রাণী। এদের কাজ কিন্তু যে ভূগভীরের যে জলস্তর সেখানে কিন্তু পরিবেশকে পরিষ্কার রাখা। তার কারণ সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটাকে পুষ্টির পুনর্ব্যবহারের যোগ্য করে তোলা তাদের কাজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে এদের শরীরেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, অর্থাৎ মানুষের যে প্লাস্টিক দূষণ তার থেকে মারিয়ানা ট্রেঞ্চও ছাড়া পায়নি। সি কিউকাম্বারের কথা তোমরা নিশ্চয়ই অনেকেই পড়েছ। কাদা গিলে তার ভেতরের জৈব পদার্থ হজম করে পরিষ্কারভাবে পলি বের করে আনে, অর্থাৎ এরাও সমুদ্রতলের পুষ্টি ব্যবস্থাকে সচল রাখে। মারিয়ানার একটি উল্লেখযোগ্য প্রাণের নাম ডাম্বো অক্টোপাস, বেশ সুন্দর দেখতে। আসলে এর যে কানের মতো পাখনাগুলো ডিজনির ডাম্বো চরিত্রের সঙ্গে মিলে যায়, সেই থেকেই কিন্তু এর নামকরণ করা হয়েছে ডাম্বো অক্টোপাস। আশ্চর্যের বিষয় হলো অন্যান্য অক্টোপাসের মতো এর কিন্তু কালির থলি নেই, কেনই বা থাকবে? তার কারণ এত গভীরে প্রে প্রেডেটার সিস্টেমটাই তো নেই, না রয়েছে শিকার, না রয়েছে শিকারী, তাই তার এর দরকারও নেই, সবটাই তো অভিযোজন, তাই না? সাধারণত 18 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয় এরা এবং জলের ক্রিল খেয়েই কিন্তু বেঁচে থাকে। নোয়ার অভিযানে 3700 মিটার গভীরতায় নাম না জানা জেলিফিশের আবিষ্কারের কথা জানা যায়। এছাড়াও তোমরা অনেকেই জানো যে 3500 মিটার গভীরতায় অ্যাংলার ফিশ তো রয়েছে। অ্যাংলার ফিশ সম্পর্কে আমরা আজকাল সবাই বিভিন্ন ছবি দেখি এদিক ওদিক। আসলে বন্ধু, একটা বিষয় আমাকে সবসময় খুব অবাক করে, যে এই ধরনের প্রাণের অস্তিত্ব মারিয়ানা ট্রেঞ্চের এতটা গভীরে, এটা বড় বিস্ময়কর। এবং এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রের আর একটা বড় বৈশিষ্ট্য কী বলো তো, কেমোসিনথেসিস। তোমরা কি জানো কেমোসিনথেসিস কাকে বলে? আসলে একটু সহজভাবে বুঝিয়ে বলছি, অণুজীবদের মধ্যে সমুদ্রতলের শিলা থেকে নির্গত যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে সেটাকে এই ধরো বিভিন্ন জায়গাতে তার শক্তির উৎস হিসাবে ব্যবহার করা হচ্ছে। তার কারণ তুমি যদি এখন সূর্যের আলো না পাও তাহলে তুমি কিভাবে খাদ্য প্রস্তুত করবে? এই যে রাসায়নিক পদ্ধতিতে সৃষ্ট আলো, এর মাধ্যমে কিন্তু খাদ্য প্রস্তুত করা যায়, এটাকেই বলা হয় কেমোসিনথেসিস। কেমোসিনথেসিসের কথা তো শুনলে, তবে বিজ্ঞানীরা এমন কিছু ব্যাকটেরিয়া এখানে শনাক্ত করেছেন যাদের এনজাইমে কিন্তু অত্যন্ত উচ্চ চাপেও কার্যকর, অর্থাৎ ভবিষ্যতে এগুলো থেকে নানা ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ কিংবা ক্যান্সার বিরোধী ওষুধ, এমনকি জিন প্রযুক্তির নতুন উপাদান তৈরিরও সম্ভাবনা আছে। বিজ্ঞান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, সেই জন্যই বললাম সায়েন্স আছে। জীবন্ত জীবাশ্মের কথা আমরা সবাই জানি, প্রত্যেকে পড়েছি। আসলে এমন কিছু প্রাণী রয়েছে যারা ধরো জীবন্ত জীবাশ্মের প্রকৃষ্ট উদাহরণ, যেমন গবলিন শার্ক। 125 মিলিয়ন বছর আগে এদের অস্তিত্ব, লম্বা চ্যাপ্টা মুখ কিংবা ধরো সামনের দিকে ছুটে আসা চেয়াল, গভীর সমুদ্রে বসবাসের কারণে
বিজ্ঞানীদের কিন্তু বিশেষ আগ্রহ এই গবলিন শার্কের প্রতি।

গবলিন শার্কের কথা বললে পাশাপাশি ফ্রিল শার্কের কথা বলতে হয়। দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক সামুদ্রিক সরীসৃপের মতো। এদের দেহ লম্বা, প্রায় 3 শতাধিক সূক্ষ্ম দাঁত রয়েছে। এই যে সরীসৃপের মতো প্রাণীর বসবাস, এছাড়া তো ভাইপার ফিশও রয়েছে। ভাইপার ফিশের মধ্যেও অসংখ্য ধারালো দাঁতের সারি। মারিয়ানা ট্রেঞ্চের যে গভীরতা, সেখানে 3,500 পর থেকে ধীরে ধীরে কিন্তু যে জায়েন্ট স্ট্রাকচার ফিচার্স যেগুলো আমি বলছি, যেমন সেই ধরনের ফনা বা সেই ধরনের প্রাণীজগৎ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তখন আসছে ব্যাকটেরিয়া, অণুজীব, এবং এই অণুজীব প্রোটোজোয়া, এদের বসবাসের পক্ষে কিন্তু ওই জায়গা বড় সুগম। কিন্তু বন্ধু, মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে যখন বলছি, তখন এত গভীরতায় গিয়ে আমার একটা কথা মনে হচ্ছে যে ঘড়ির কাঁটা কিন্তু আমাকে আর এই গভীরে থাকতে দিচ্ছে না। তার কারণ, সময় কিন্তু প্রায় ফুরিয়ে এলো। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। তবে আড্ডার শেষ গান তোমার খুব পছন্দের, জলের সুগভীর থেকে এবার মরুদ্যানে যাত্রার উদ্দেশ্য আমার। কেন বললাম গানে গানে বুঝে নাও। আজকের শেষ গান তোমার জন্য রইল। সবাই খুব ভালো থেকো আর শুনতে থেকো যুববাণী।

এতক্ষণ শুনছিলেন যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় দেবার ঘোষ আহা। তার দরাজ কণ্ঠসঙ্গীতের সুরে দীপ নেভানো রাতে হাওয়ায় মেঘ সরায়ে মিলনতিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তার গান মনের মানুষকে কখনো বলে, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। কখনো বলে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তিনি নেই তা ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, কিন্তু তার গান শুনে তার অগণিত ভক্তের হৃদয়ে গেয়ে ওঠে, সে যেন আমার পাশে আজও বসে আছে। তিনি অমর শিল্পী কিশোর কুমার। আজ কিশোর কুমারের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় কিশোর কাহিনী, সূত্রধার অরিজিৎ ঘোষ। আরও একবার বলি, হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় আজকে রাতে কিশোর কাহিনী, সূত্রধার অরিজিৎ ঘোষ।

ইতিহাস কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শাগনিকা চৌধুরী। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রচার করতে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়, লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। এরপরেই আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভায় অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতার প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026 এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা

0: সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালী ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের ওপর বসানো সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে 1 মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে প্রশাসনিক ন্যায় বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন সব প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression and now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাঙ্কগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কনরেড কমলা সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ঢালের

0: সেনিজাগিরি খাদ্যে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 এগিয়ে আছে। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চলম্পন চারোয়েন কিটামর্ন ও ওরাপুল থাংসাগাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের অভিহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সন্ধ্যা 7:45 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 8:15 হয়ে 40 সেকেন্ড। এখন কবি কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি ডাক্তার সৌম্য সরকার, তার সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।

0: আমি বারান্দায় গিয়ে দাঁড়ালেই পাখিটা আসে, অথবা পাখিটা এলে আমি সেখানেই আমার বারান্দা খুঁজে পাই। রোদপোয়াই আমি আরো কত কথা বলে যায় পাখি, ভাষা তার বুঝি না যদিও, আমাকে সে পাক খেয়ে ওড়ে, হাতের খাবার ঠুকরে ঠুকরে খায়, ঠোঁটে করে ফুল এনে রাখে দোরগোড়ায়। একদিন পাখিটা হারিয়ে গেল, যাকে বলে নিরুদ্দেশ। আমি তাকে খুঁজে খুঁজে সারা, হঠাৎ দেখি আমার বুকটা অদ্ভুত ফাঁকা, হৃৎপিণ্ডের জায়গায় খড়কুটো আর ডালপালা, একটা বাসা। কবিতার নাম নীড়, আর কবি যিনি তিনি আজকের কবিকণ্ঠে অনুষ্ঠানে আমাদের অতিথি। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠে অনুষ্ঠানে, আর একই সঙ্গে স্বাগত জানাই আজকের অতিথি ডাক্তার সৌম সরকারকে।
1: ধন্যবাদ।
0: আজকে এই যে কবিকণ্ঠে অনুষ্ঠানে এনেছি আমরা আমন্ত্রণ জানিয়ে ডাক্তার সরকারকে, নামের সঙ্গে ডাক্তার শুনেই বুঝতে পারছেন তিনি চিকিৎসক, এবং তিনি অতি ব্যস্ত চিকিৎসক, এবং তিনি চিকিৎসক অধ্যাপকও বটে, এবং তিনি কবিও বটে। মনে হয় বটে যে ২৪টা ঘন্টা তো সকলের জন্য একই, তাহলে এমন মানুষদের জন্য কি টেনে টুনে একটু সময়টা তারা বাড়িয়ে ফেলতে পারছেন? কি করে সম্ভব এত কিছু? ডাক্তার সরকার, এই যে কবিতা, আবার তার সঙ্গে চিকিৎসক হিসেবে আলাদা আর একটা প্রফেশন, অন্য একটি পেশা, এই দুটোকে মিলিয়ে রাখা, মিলিয়ে চলা, এটা কি অনেকদিন ধরে চলছে, নাকি চিকিৎসক সত্তাটা পরে এসেছে কবিতা তারও আগে থেকে?
1: সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণটা তো অনেক ছোট থেকেই, তাই কবিতার সঙ্গে, গানের সঙ্গে, নাটকের সঙ্গে চলাফেরা, এটা তো জড়িয়ে গেছে জীবনের সঙ্গে। ডাক্তার হব কি হব না সেটা তো পরে ঠিক হয়েছে, সুতরাং এটা আগে থেকেই বলা যায়। সেটা কবিতা লেখার চর্চার কথা যদি বলা হয়, তাহলে হয়তো কিছুটা পরে, চিকিৎসক হওয়ার পরে, প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারপর এই জিনিসটার মধ্যে আরো বেশি করে প্রবেশ করা গেছে।
0: আচ্ছা, সুতরাং ছোটবেলা থেকেই গান, কবিতা এসবগুলো সঙ্গে ছিলই, আবার তার সঙ্গে আমরা এটাও জানি, শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান, তাই তো? হ্যাঁ, ডাক্তার সরকার ঘাড় নাড়ছেন বটে, জানি এমন মানুষের একটু বিনয়ী হন, চান না বলতে, কিন্তু এই কারণেই এই বিষয়টি বা এই তথ্যটি তুলে আনা যে আমরা জানি যারা রাজ্যে স্থানাধিকারী হয় বা দেশের মধ্যে স্থানাধিকারী হয়, তারা একেবারে পড়ুয়া এবং তাদের অনেক পড়াশোনা করতে হয়। তো এই যে এত পড়াশোনা, তার সঙ্গে গান কবিতা চলল কি করে?
1: এইটা একরকম একটা পারিবারিক বাধ্যবাধকতা।
0: বাধ্যবাধকতা
1: একদম, মানে আমি যখন ডাক্তারি পড়ছি নীলরতন সরকার মেডিকেল কলেজে, আমার যে পরীক্ষা, সেখানকার পরীক্ষা যে এক দেড় বছর অন্তর আমাদের MBBS পরীক্ষা দিতে হতো, সেই পরীক্ষার রুটিন কি হলো না হলো সেটা নিয়ে বাবার মাথা ব্যথা ছিল না। বাবা ঠিক একটা করে অনুষ্ঠান ডেকে দিতেন এবং আমার দায়িত্ব থাকতো সেই অনুষ্ঠানের বেশ কিছু অংশে সেটা পরিচালনা করার। সুতরাং একটা চুচুড়া রবীন্দ্রভবনটা বুক হয়ে যেত ঠিক আমাকে না জানিয়েই, এবং সেখানে নাটক হবে, গান হবে, কবিতা হবে, সব কিছু হবে, তার মধ্যে থাকতেও হবে, আমার পরীক্ষা কবে না কবে, কবে হবে সেসব নিয়ে তাদের মাথা ব্যথা থাকতো না। এই ব্যাপারটা এক ধরনের বাধ্যবাধকতা, এটা করতেই হবে।
0: আচ্ছা, মানে আমরা সাধারণত যেটা জানি যে পড়াশোনাটা করতেই হবে মোটামুটি 89-এ ওঠার পরে, এখন যে প্রজন্ম, বাবা মায়েরা বলেন অনেক হয়েছে, অনেক গান গেয়ে নিয়েছো, এবার থাক, এবার পড়াশোনা, অনেক নাচ হয়েছে, অনেক ক্যারাটে হয়েছে, এবারে পড়াশোনা। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, যে নাচ গান সব কিছুই করতে হবে, যা যা আছে জীবনের সঙ্গে সঙ্গে পড়াশোনাটা করো, সেটা তুমি বুঝে নাও।
1: একদমই তাই, কারণ যখন দেখা গেল যে আমি এই ব্যাপারটার মধ্যে সিরিয়াস, পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমি খুব একটা গাফিলতি দেওয়ার মতো অবস্থা নয়, সেই হিসেবে তারা হয়তো কিছুটা নিশ্চিত ছিলেন যে ও ব্যাপারটা হ্যাম্পার না করেই আমি এই দিকে মন দেবো আর কি।
0: সুতরাং ওই একটা নিশ্চিন্তের জায়গাও আপনি তুলে দিয়েছিলেন বাবা মায়ের কাছে, যে দেখো পড়াশোনাটাও আমি সিরিয়াসলি করছি, বেশ মনে হচ্ছে যে অনেক কিছু জানতে পারবো। যে এই সময়টায় আমরা ভাবি ইঁদুর দৌড়, শুধুমাত্র পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই, বিষয়টা যে ভুল হয়তো আজকে ডাক্তার সৌম্য সরকারের কথা শুনতে শুনতে তার সঙ্গে গল্প করতে করতে জানতে পারবো। আর তার সঙ্গে অবশ্যই যেহেতু অনুষ্ঠানের নাম কবি কণ্ঠে, অনেক কবিতা শুনব, একটা কবিতা শোনা যাক।
1: কবিতার নাম জেদ। মেঝেতে জলের আঁচড় কাটবে বলে তুমি সেই বসে আছো, সঙ্গে এক সমুদ্র জল, বসে আছো সারাটা দিন, এখন সন্ধে নেমে এলো, আঙুল এতটুকু নড়ল না। তোমার আশেপাশে দশটা সূর্য ছিল, বাতাসে আদুরে ধুলিকণা, সর্বোপরি একটা আকাশ। ওই অতটা জল যদি বাষ্প করে বাতাসে উড়িয়ে দিতে, ওরা তোমায় রামধনু দেখাতে পারত। জলের দাগ বা রামধনু কোনোটাই স্থায়ী নয়। সেই দুঃখে কান্না জুড়লে, অশ্রুর সামান্য লবণেই জলের স্বাভাবিক হাঁটা চলায় বদল এলো। আঙুল রইল আটকে, বাষ্পীভবন তো দূরস্থান, ওদিকে মেঝের লীন তাপটুকু অব্যবহৃত রয়ে গেল।
0: আহা, রামধনু আর জলের দাগ দুই তো সাময়িক, থেকে যায় না। ভারী ভালো লাগে যখন জীবন দর্শন এমন কবিতার মধ্যে দিয়ে চলে আসে বারবার আমাদের কাছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়, আরও একবার মনে পড়িয়ে দিয়ে যায়। কবিকণ্ঠে অনুষ্ঠানে আজ আমরা রয়েছি ডাক্তার সৌম্য সরকারের সঙ্গে। ডাক্তার সরকার, এই যে অনেকগুলো বই দেখছি আপনার হাতে, দুই মলাটের মাঝে সেই সমস্ত কবিতারা রয়েছে, এখন প্রথম কবিতা কবে লেখা হলো মনে পড়ে?
1: সে তো ছোটবেলায়, কিন্তু তাকে তো সংরক্ষণ করে রাখা হয়নি, সে হবে আমার 12-13 বছর বয়সেই লেখা হয়েছে।
0: আচ্ছা, আর সেই সময়টা স্কুল ম্যাগাজিন খুব বেরোতো, দেওয়াল পত্রিকা, তেমন কোনো স্মৃতি আছে?
1: আসলে আমি এমন একটা মানুষ, কোনো জায়গায় জোর করে বা নিজের ইচ্ছায় মাথা গলানোর মতো আমার মানসিকতা একেবারেই কোনোদিন তৈরি হয়নি। বরঞ্চ সেই সব জায়গা থেকে কি করে বাইরে থাকা যায়, কি করে দূরে থাকা যায়, সেই চেষ্টাই করে গেছি। এটা আমার চরিত্রের একটা দোষও বলা যেতে পারে। সুতরাং অনেক কিছুই আশেপাশে হতে দেখতাম, আমাকে যতক্ষণ না কেউ জোর করে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দিত, ততক্ষণ আমি সেই জায়গায় অংশগ্রহণ করতাম না বা করিও না, এখনও করি না। তো সেই হিসেবে সেসব ম্যাগাজিন ট্যাগাজিনে দেওয়া হয়নি কিছু লেখা, সেই জন্যে আমার কোনো লেখা তখনকার দিনেও প্রকাশ পায়নি। আর খুব সিরিয়াস

0: লেখা শুরু করেছি বা ইয়ে করেছি সেটা হয়তো গত 4-5 বছর, 6 বছর, 7 বছর, তারপর থেকে লেখা নিশ্চয়ই বেরিয়েছে।
1: আচ্ছা, তাহলে প্রথম ছাপার অক্ষরে প্রথম কবে নিজের কবিতা দেখতে পেলেন?
0: ছাপার অক্ষরে 2015-16।
1: আচ্ছা, তখনই কি প্রথম বইয়ের প্রকাশ?
0: বইয়ের প্রকাশ আমার হয়েছে, সেও আমার নিজের কোনো উদ্যোগ ছিল না, আমি
1: আগ্রহ ছিল,
0: আগ্রহ ছিল না বলা যায়,
1: ইচ্ছে,
0: ইচ্ছেও ছিল না। আমি আমি মূলত সমাজ মাধ্যমে কিছু কবিতা পোস্ট করতাম আমার বন্ধু বান্ধবদের জন্য, তাদের ভালো লাগতো সেটা দেখে, তাতে উৎসাহিত হয়ে আরো কিছু লিখতাম, আরো কিছু পোস্ট করতাম। সেই থেকে থেকে বইয়ের একটা চাহিদা বন্ধু বান্ধবদের থেকেই এলো যে একটা এবার বই হয়ে যাক, এবার বই হয়ে যাক। সেই করতে করতে নিজের কুড়েমি এসব নিয়ে সেই বই দুই মলাটের আকারে সেই কবিতাটা এলো 2021-এর ডিসেম্বর মাসে।
1: আচ্ছা,
0: সেই বইয়ের শুরু।
1: বেশ, প্রথম বই থেকে একটা কবিতা শুনি।
0: প্রথম বই ডানার দিনলিপি। উষ্ণতা, একটু জল পেলে বেঁচে থাকে জীবন, একটু আশ্বাসে ভেঙে পড়া মন, আকাশের দিকে তাকিয়ে চৌচির মাঠ, শুকনো চোখে গোঙায় সারাক্ষণ, একটু আলো পেলেই ধন্য অন্ধকার, রোদ পেলে আসিক্ত দুপুর, একটা নাড়ায় বর্তায় ফলন্ত গাছ, একটা ঢিলে নিঝুম পুকুর, একটু ভিক্ষা পেলে বেঁচে থাকে পেট, হাওয়ায় নিভু নিভু আগুন, তোমায় পেলে মন খারাপের বিকেল, যেন রং খুঁজে পাওয়া ফাগুন।
1: আহা, ডাক্তার সরকার, আপনার সঙ্গে কথা হতে হতে বারে বারেই শুনছি ছোটবেলার কথা। ছোটবেলাটা অন্যরকম ছিল সে তো বেশ বুঝতে পারছি, কোথায় কেটেছে ছোটবেলা?
0: আমি অ্যাকচুয়ালি জন্মেছি চুঁচুড়ায়। চুঁচুড়া ছাড়ার কথা কোনোদিন এখনো অবধি ভাবতেই পারিনি। এটা একটা আমার আর একটা চারিত্রিক দুর্বলতা। কেন যে এরকম হয়, আমি পড়েছি হুগলি কলেজিয়েট স্কুলে, সেখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক দিয়েছি, তার আগে পড়েছি চুঁচুড়া দেশবন্ধু স্কুলে, তার আগে পড়েছি চুঁচুড়ার গড়বাটি স্কুলে প্রাইমারি সেকশনে। তো কলেজিয়েট স্কুলের থেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডাক্তারি পড়েছি, সুযোগ ছিল ইঞ্জিনিয়ারিংও পড়ার, কিন্তু এখন বুঝতে পারি আমি ডাক্তারই পড়েছি কারণ আমি দেশের মধ্যেই থাকবো হয়তো, সেজন্যে। ইঞ্জিনিয়ারিং পড়লে এতদিনে হয়তো এদিক ওদিক চলেই যেতে হতো, হয়তো চুঁচুড়াতেই থাকা হতো না, দেশের মধ্যে থাকাও হয়তো হতো না, এরকম একটা ব্যাপার। তো এই সবটাই আমার চুঁচুড়া কেন্দ্রিক। কলকাতাতেও খুব একটা বেশি আসা হয় না, খুব দরকার না পড়লে আমি আসি না, কর্মসূত্রে যে কদিন আসতে হয়েছিল বা পড়াশোনার জন্য থাকতে হয়েছিল সেটা আলাদা। এই ঘরকুনো ব্যাপারটা আমাকে একেবারে শেষ করে দিল।
1: ঘরকুনো জায়গা থেকেই বোধহয় আসে যে খানিকটা অন্তর্মুখীনতা, নিজের বৃত্তের মধ্যে অনেকটা ভালোবেসে আঁকড়ে রেখে দেওয়া ভালোবাসার সবটুকুকে, বোধহয় সেই জন্যই কবিতাও এত উঠে আসে হাতে। কারণ যাদের ইমোশন বেশি হয়, ইমোশন না থাকলে, আবেগ না থাকলে সত্যিই কবিতা আসে না, ধরা দেয় না, কবিতা এত সহজে তো আসে না। নিজেরা লিখতে না জানলেও আমরা বেশ বুঝি সে কথা। আরও আসবো অন্য গল্পে, আর একটা কবিতা শুনি।
0: আমার সেই প্রথম বই ডানার দিনলিপি থেকে আর একটা কবিতা পড়ি। রোজই বসন্ত, কি হলো থেমে গেলে কেন, কুঁড়িতে লেখো দু চার কথা, তোমার কলমে পলাশ ফোটে, শিমুলে উদাসী মাদকতা, মাথা নিচু কেন সোজা তাকাও, কিসের আধার বিষণ্ণতা, তোমার চোখে জাদু আছে জাদু, ধরায় না ফেরার রাস্তাটা, সরিয়ে নিলে কেন, রাখো আমার হাতের ওপর হাতটা, ও স্পর্শে মুমূর্ষ জীবন পায়, যৌবন নিশ্চিত প্রেম বার্তা, দাঁড়িয়ে পড়লে কেন, চলো কোকিল যে ডেকে পথ আঁকে, তোমার সারা উপস্থিতি জুড়ে রোজই বসন্ত লেগে থাকে।
1: বাহ, এই যে শুনলাম যে এনআরএস মেডিকেল কলেজে আপনার পড়াশোনা, নীলরতন সরকার মেডিকেল কলেজ, এবং আপনার নামের সঙ্গে অধ্যাপক চিকিৎসক কথাটি জড়িয়ে আছে, পড়া এবং পড়ানো দুই মিলিয়ে কতগুলি ডাক্তারি কলেজ বেশ ঘোরাফেরা হলো?
0: প্রথম পোস্টিং ছিল আরজিকর মেডিকেল কলেজ, এখন পোস্টিং মিদনাপুর মেডিকেল কলেজ, এর বাইরে এখনও যেতে হয়নি। আর পড়াশোনা করেছি নীলরতন সরকার মেডিকেল কলেজে।
1: এই যে নীলরতনে পড়াশোনার সময়টা, সেই সময় তো শুনলামই যে বাড়িতেও বাবা আয়োজন করছেন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আপনার ইনভলভমেন্ট থাকছে, একটা ব্যস্ততা থাকছে। কলেজে অর্থাৎ ডাক্তারি কলেজে, আমরা অন্যান্য কলেজের ফেস্টের কথা আমরা জানি, সেখানে নানান কিছু হয় আমরা জানি, অনুষ্ঠান, ম্যাগাজিন, সব কিছু, ডাক্তারি কলেজের ভিতরে সেখানে তো অত্যন্ত পড়াশোনা চলে, সেখানে সাংস্কৃতিক পরিমণ্ডল আছে কি বা থাকলেও কীরকম, একটু জানতে ইচ্ছে করছে।
0: সাংস্কৃতিক পরিমণ্ডল সব জায়গাতেই থাকে, ডাক্তারি পড়ার সাথে সাথেও আমাদের অনেক বন্ধুরা তারা সংস্কৃতি চর্চা করতেন, নাটক থেকে শুরু করে গান, নৃত্য সবই হতো, এখনও হয়, বছরে একটা বা দুটো যে অ্যানুয়াল ফেস্ট হয় তার মধ্যে তো এই ডাক্তারি পড়ুয়ারাই তো অংশগ্রহণ করে, বাইরে থেকে আর্টিস্ট তো একজন আসে, সে তো একটি সন্ধ্যা বা রাতের জন্য বা দুটি রাতের জন্য, বাকি দিনগুলো এই ছাত্ররা এই পড়ুয়ারাই তো পারফর্ম করে, সুতরাং তাদের মধ্যে সংস্কৃতি চর্চা চলতে থাকে, আমাদের সময়ও ছিল তারা করতেও। কিন্তু আমার কথা জিজ্ঞেস করলে বলা যায় যে আমি যে কিছু জানি, কিছু পারি, এটা কেউ জানতো না, এখনো কেউ বিশ্বাস করবে না।
1: তার কারণ পুরোটাই তখন চুচুড়া কেন্দ্রিক, মানে কোন রকমে কলেজে পড়াশোনাটুকু করে আগে চুচুড়ায় যাব, সবকিছু ওখানেই।
0: হ্যাঁ, আর ওই কলেজের মধ্যে এই ব্যাপারটাকে আমি জানতে দিতেও খুব একটা চাইনি কাউকে।
1: আচ্ছা, তাহলে ওই সময় নিয়ে টানাটানি পড়ে যাবে, এটা তো বোঝাই যায়। চুচুড়াতে যে আপনার এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানে কি কি ছিল? কবিতা লেখা তো শুনলামই যে অনেকটা পরে এসেছে, তো তার আগে আর কারা কারা ছিল আপনার সঙ্গে কবিতা ছাড়া?
0: কবিতা ছাড়া তখন আমরা ছোট থেকেই নাটক নিয়ে একটা আমাদের উন্মাদনা ছিল, আমরা যে সংগঠনটার সাথে যুক্ত ছিলাম সেখানে দুটো গ্রুপ ছিল, একটা বড়দের গ্রুপ আর একটা ছোটদের গ্রুপ, এই দুটো গ্রুপের নাটক হতো, সেটা আমি বলছি 1983, 84, 85, 86, 87 এইরকম সময়ের কথা, তো সেই সময়, তারও পরের 89, 90, 91, 92 এই সময়টায় সেই নাটকের দল, দুটি নাটকের দল চালাতো এবং আমরা ছিলাম ছোটদের নাটকের অংশ, আমার বাবা ছিলেন শ্রী অরবিন্দ সরকার, তিনি ছিলেন ছোটদের নাটকের পরিচালক এবং তিনি ওই অংশটা চালাতেন, বড়দের নাটকের গ্রুপটা ছিল, এবং তখনকার এমন একটা ব্যাপার ছিল মাসে একটা বা দুটো একটি বাসে করে, দু নম্বর বাস বা আমাদের যে বাসগুলো তখনকার দিনে ছিল, সেই বাসে করে এই দুটো ছোটদের আর বড়দের দল মিলে চলে যেত বিভিন্ন জায়গায় এই নাটকের পারফর্ম করার
1: জন্য, যেখানে হতো
0: বিভিন্ন জায়গায়, সেই একই দিনে ছোটদের নাটকটিও হতো, তারপরে হতো বড়দের নাটক, তারপরে সব দল নিয়ে রাত্রিবেলা ফিরে আসা হতো, এটা আমাদের একটা রুটিনের মধ্যে হয়ে গিয়েছিল, কেমন যেন এখন ভাবলে অবাক লাগে, এইভাবে কি দিনের পর দিন চালানো যায় তার সাথে পড়াশোনা।
1: সত্যি তো, এবং ছোটদের দল এবং বড়দের দল যাচ্ছে, তার মানে কত বড়রাও সেখানে জড়িয়ে আছেন, ছোটদের অভিভাবকেরা রয়েছেন। আমরা এখন একটা দিন বার করতে গেলেই ভাবি অফিস আছে, এই কাজ আছে, সেই অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদেরও কি ছিল না? নিশ্চয়ই ছিল,
0: অবশ্যই। কিন্তু আমাদের সেই সময় সবসময় যে অভিভাবকরা সঙ্গদিত ছেলেদের বাচ্চাদের, সেরকমও নয়, তারা ছেড়েই দিত যে যাক ওই দলের সাথে যাচ্ছে, ওই নিয়ে আর কোনো চিন্তা নেই, সবাইকে নিয়ে তো সেই জিরাট, বলাগড়, কি তারকেশ্বর, পান্ডুয়া, সেইভাবে ঘোরা সম্ভব নয় অত মানুষকে নিয়ে, আর সেই বাচ্চাদের বাবা মায়েরা সব জায়গায় যেতে পারতো না, এখনকার দিনে যেমন সেটা একদম কম্পালসারি, তারা যাবেই,
1: এবং বাসে করে বাচ্চারা গেলে পিছনে গাড়ি নিয়ে বাবা মায়েরা যাবে,
0: সেসবের কোনো ব্যাপারই ছিল না, কোনো ব্যাপার ছিল না।
1: আসলে সেই নিশ্চিন্তের জায়গাটা ছিল বলেই বোধহয় এইগুলো সেই সময়টায় সম্ভব হয়েছে। আর একটা কবিতায় আসি।
0: ভবিতব্য তাপপ্রবাহের অজুহাতে যে সারেঙ্গিটা হঠাৎ কাছে টেনে নিলে, চেষ্টা করে দেখো ওটা আর বাজবে না, রক্ষা কবচ জোগাড় করে নিয়েছে ও, জলীয় বাষ্পেরা বাতাসে থাকবে কি থাকবে না, এই দোলাচলে অনেক বিতর্ক সভা পণ্ড হয়েছে, এখন ওদের ফেরত আনার আর কোনো উপায় নেই, রাশি রাশি অভি

0: পুকুরের গলা বুঝে এলে ফড়িংয়ের সংসার ভেসে যায়, এমন কথা কেউ কোনোদিন ভাবেনি। গাছে ফল ধরছে না বলে যে গুঞ্জন, তার সারবত্তা খুঁজতে গিয়ে একদিন নিশ্চয়ই আবিষ্কার হবে 144 ধারার ইতিবৃত্ত, যে চিঠি ডাকে ফেলাই হল না, তার উত্তর পোস্টম্যান দিয়ে গেলে আমরা আহ্লাদিত হয়ে একথা অস্বীকার করেছি যে ঈদ আর রামনবমী দুই পবিত্র, চাঁদের সঙ্গে হাত ধরাধরি করে বাঁচার প্রতিযোগিতায় খেয়ালই করিনি মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছি, এখন কৃত্রিম ধুলোর জন্য ওটিপি মুদ্রণই আমাদের ভবিতব্য।
1: আহা, পুকুরের গলা বুঝে আসলে ফড়িংয়ের সংসার ভেসে যায়, আমরা কজন এভাবে ভাবতে পারি। এই যে বাংলায় শব্দ নিয়ে খেলা করা, বাংলায় দখল সেইভাবে না থাকলে তো বাংলা কবিতা লেখা যায় না, সুতরাং বাংলার দখল নিয়ে আমাদের কোনো মনে জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসা যেটা যে সাহিত্যের প্রতি এতটা দখল, এতটা ভালোবাসা, কিন্তু একজন ডাক্তারবাবু আপনি, মানে বিজ্ঞান তো একেবারে মজ্জায় মজ্জায়, তো এই সাহিত্য আর বিজ্ঞানকে একসঙ্গে নিয়ে চলা, যখন প্রথম ঠিক করলেন যে ডাক্তারি পড়বেন, তখন কি মনে এসেছিল কখনো যে না বাংলাটাও পড়লে হয়?
0: আসলে ডাক্তারি পড়ব বা ডাক্তারি পড়ার সুযোগ পাবো বা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবো এমন ভাবনাটাই কখনো মাথায় আসেনি। চেষ্টা করতাম পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে কি হতে পারে, কি হবে, নিশ্চয়তা কি আছে না আছে, সেসব নিয়ে ভাবনা ছিল না। যখন যেটা পড়েছি সেটার মধ্যেই মশগুল হয়ে থেকেছি। উচ্চ মাধ্যমিক যখন পড়তাম তখন সায়েন্সের টিচারদের কাছে যেতে হতো, পড়া হতো, কিন্তু সপ্তাহে একদিন করে আমাদের বাংলা মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বসার একটা রেওয়াজ ছিল। সেখানে শুধু আমি নয়, অন্যান্য স্কুলের যারা ভালো ছেলে এবং যারা বাংলা চর্চা করতে ভালোবাসে, ভালো ছেলেরা কিন্তু সায়েন্সে যেমন ছিল তারা বাংলা নিয়েও চর্চা করতে ভালোবাসত, এবং সেইখানে আমরা একসাথে জড়ো হতাম শিক্ষক মহাশয়ের কাছে। তিনি সদ্য প্রয়াত হয়েছেন শ্রী বিজনকান্তি সরকার, তাঁর কাছে বসে আমরা সবাই মিলে ওই তিনি একটা হয়তো রচনা লিখতে দিলেন, তিনি একটা হয়তো কোনো বিষয়ের ওপর লিখতে দিলেন, সেই লেখাটা কে কত রকমভাবে লিখতে পারে সেটা লিখে এনে পরের দিন পড়ে শোনাতে হতো, এবং প্রত্যেকের লেখার মধ্যে এত সুন্দর সাহিত্য থাকতো, এত সুন্দর সুন্দর কথা থাকতো, কোটেশান থাকতো, সেইগুলো পড়তে হতো নিজেদেরকে, তবে তো সেটা ওই লেখার মধ্যে সঞ্চারিত করা যেত। তো সেই পড়াশোনা করতে করতে তো সাহিত্য চর্চা তখনও ছিল, তখনই রবি ঠাকুরের বর্ষার গান কতবার কতবার করে পড়েছি গানগুলোকে, হয়তো গানগুলো শুনিনি তখনও কিন্তু গানগুলো পড়েছি। সেই গান নিয়েই বর্ষার ওপর যে রচনা লিখতে বলেছেন স্যার, তার মধ্যে সেই গান চলে এসছে কখন, ফলে একটা ওই পরিবেশটা আমরা তখন পেতাম এবং সেটা এখনো আমরা নিজেদের মধ্যে লালন করি।
1: এবারে আসবো সেই কথাতে যে বর্তমানে কিভাবে সেই লালনটা চলছে জানবো, কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে বলছে আজ সময় আর সেভাবে নেই। এই গল্পগুলো নিয়ে না হয় আসা যাবে আবারও আগামী পর্বে। আপাতত আরেকটা কবিতা কবিতা দিয়ে শেষ করব এই পর্ব।
0: বইয়ের নাম মায়াসুতো। তুমি কি ভুলে গেলে এমন অনেক ধ্রুপদী মায়াসুতোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি বলেই গাছের পাতারা এখনো সূর্যালোকের দিকে তাকিয়ে থাকে। ক্ষয়ক্ষতির অহংকার তার সাজে না, কয়েকটা শব্দ যে সুরালোকিত হয়েছে এটাই বাড়তি পাওনা, জীবনের প্রসাদ। একদিন পুরো জীবনীপঞ্জিটাই সুরের মায়ায় ভেসে যাবে না, কে বলতে পারে? যেদিন তোমায় দেখেও দেখি না সেদিনই সবচেয়ে বেশি দেখি, যেদিন এড়িয়ে যাই জানবে ঝড়। সংখ্যায় যত কম মাহাত্ম তত বেশি, অবহেলার মাটি যেমন করে ঘাসেরা এমনি এমনি

0: নি ঢেকে দেয়, আমিও তেমন। তাই মনে হতে পারে আমার অগম কিছু নেই, কিন্তু সব স্রোতেরই না ভাঙা পাড় থাকে, যা নিয়ে সে ভেসে যেতে চেয়েছিল। একটা চৌকাঠের তাৎপর্য বুঝতে বুঝতেই গোটা জীবন কেটে যায়। গৃহপ্রবেশ মোটেও সহজ নয়।
1: বাহ, আজকের মতো এই কবিতা দিয়েই শেষ করা যাক এই পর্বখানি। তবে বাকি রয়ে যাওয়া যে গল্পগুলো, কবিতাকে লালন করা বুকের মধ্যে, এই সময়ে এত ব্যস্ততার মধ্যে ডাক্তারবাবু কিভাবে পারছেন, সেসব কথা নিয়ে আবারও আসব আগামী পর্বে। অনেক ধন্যবাদ ডাক্তার সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে ছাড়ছি না, আগামী পর্বে কিন্তু বাকি গল্পগুলো হবে।
0: নমস্কার।
1: হ্যাঁ, শেষ করে আজকের মতন কবিকণ্ঠে এখানে। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক, অধ্যাপক এবং কবি ডাক্তার সৌম সরকার। বাকি রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে নিশ্চিত আসছে আগামী পর্বে। ভালো থাকবেন সকলে, নমস্কার।
2: শুনছিলেন কবিকণ্ঠে। আজকের অতিথি ছিলেন ডাক্তার সৌম সরকার, তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা শেনাজ আব্দুর রউফ। আজ শুনলেন প্রথম পর্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তাঁর দরাজ কণ্ঠসঙ্গীতের সুরে সুরে দীপ নেভানো রাতে হাওয়ায় মেঘ সরায়ে মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তাঁর গান মনের মানুষকে কখনো বলে, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। কখনো বলে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তিনি নেই তা ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, কিন্তু তাঁর গান শুনে তাঁর অগণিত ভক্তের হৃদয় গেয়ে ওঠে, সে যেন আমার পাশে আজও বসে আছে। তিনি অমর শিল্পী কিশোর কুমার। আজ কিশোর কুমারের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় কিশোর কাহিনী। সূত্রধার আমি অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না কিশোর কাহিনী হারানো দিনের গানে, ঠিক আজ ভারতীয় সময় রাত 11টা এবং বাংলাদেশ সময় রাত 11:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী

0: Ashbani Moitri. নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
1: শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এক মাটি এক সুর।

0: নমস্কার সকলকে, এক মাটি এক সুর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আমি পুনম বাগ এবং রয়েছেন বিশিষ্ট লোকশিল্পী অনুরূপ মল্লিক মহাশয়, যার গুণের পরিচয় আপনারা আগেও পেয়েছেন এবং আজও তিনি উদার হয়ে শোনাবেন লোকগান এবং সেই নিয়ে কিছু কথা। স্বাগত জানাই এই দ্বিতীয় পর্বে। অনুরূপবাবু, গান তো শুনবই আপনার কাছ থেকে, অনুরোধের শেষ নেই, কিন্তু এই মুহূর্তে আপনার কোন লোকগান শোনাতে কি ইচ্ছে করছে?
1: একটা কথা আছে, প্রবচন আছে যে নিজের ঢাক নিজে পেটাও। মজার ব্যাপার হচ্ছে যে এটার ব্যাখ্যা আমি বুঝেছি যে আমার ঢাক যদি আমি অন্য কাউকে দিই সে ফাটিয়ে ফেলতে পারে।
0: ঠিক,
1: তো নিজের ঢাক নিজেই পেটাই। এই মুহূর্তে আমার যে গানটা গাইতে ইচ্ছে করছে সেটি আমারই লেখা একটি গান। এটি আমি বলেছি, এই গানটি একটি কোণে বিদায়ের গান।
0: আচ্ছা।
1: এটার সুর আমি গ্রহণ করেছিলাম মৈমনসিংহ গীতিকার সুর থেকে, সেটা স্বীকার করে নেওয়া দরকার। তো আমার কথায় সেই গানটি শোনাই।
0: অবশ্যই।

0: অপূর্ব অপূর্ব এক গান শোনালেন। আমাদের বাংলা বারো মাসে তেরো পার্বণ বা বলা ভালো বারো মাস বহু পার্বণে ভরা, এবং লোকগান তার প্রভাব এখানেও বিস্তার করেছে, তাই না?
1: হ্যাঁ,
0: এবং কখনো আক্ষরিক অর্থে আবার কখনো রূপকার্থে। সেরকম একটি বারো মাসা লোকগান এখন যদি শোনান।
1: দেখো, বারো মাসা বলতে যে গানটার কথা মনে আসছে সেটা হচ্ছে, এখানেও কিন্তু সেই একই বিরহের কথা আছে।
0: বেশ,
1: এক নারীর বিরহের কথা। তো বারো মাসা এই কারণে বলা হচ্ছে কারণ এখানে একজন নারীর বারো মাসের দুঃখের কথা সে বলছে, কারণ সে তার মনের মানুষকে পায়নি। তাহলে শোনাই?
0: অবশ্যই।

0: বেশ। এবং অনুরূপবাবু, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন গিরিন চক্রবর্তীর গানের একটি প্রেক্ষাপট, সেটা যদি এখন বিশদে বলেন।
1: হ্যাঁ, সেটা তো ওই আমাদের একটুখানি যখন ব্রেক নিয়েছিলাম তখন বলছিলাম, সেটা যে দেখো, গিরিন চক্রবর্তী এমন একজন মানুষ যিনি বহু গানের স্রষ্টা, লোকগানের স্রষ্টা, কিন্তু এবারে আমি যে গানটি গাইব সেটার পেছনে আমি একটা গল্প শুনেছিলাম।
0: আচ্ছা।
1: আমাদের পারিবারিক গানের মাস্টারমশাই ছিলেন, তখন আমি গান শিখতাম না, এখনও যে শিখি এরকমটা বলতে পারবো না, তবে তিনি দিলীপ মুখোপাধ্যায়, তিনিও আজ আর আমাদের মধ্যে নেই, তার মুখে শুনেছিলাম, কারণ আমি এই ছেলেবেলায় শুনে শুনে গান গাইতাম, এই রেডিওতে শোনা, কোথায় মাঠে ঘাটে শুনলাম, গেয়ে ফেলতাম। তো তখন তার মুখে শুনেছিলাম যে একটি মেয়ে, সে নদীর পাড়ে পড়েছিল, তার নিথর দেহ, তো কোনো এক নৌকা যাচ্ছিল, বড় নৌকা, তার যে হালের মাঝি, তিনি হঠাৎ দেখতে পান যে তীরে একটা শরীর পড়ে আছে। তো তিনি নাকি বলেন, নাও ভিড়াও।
0: আচ্ছা।
1: তো নৌকো ভেড়ানো হয়, এসে দেখেন এক মহিলা পড়ে আছেন, কিন্তু তখনও তার দেহে প্রাণ আছে।
0: বেশ।
1: এই মাঝি তখন তাকে নৌকোয় তুলে নেন এবং তার জ্ঞান ফেরার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন, মা তোমার বাড়ি কই? তো তার উত্তরে নাকি ওই মহিলা বলেছিলেন, কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপার, সবই ওপারের বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের, তৎকালীন ভারতের। তো কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি চাতলপার, আর বাপের বাড়ি বামুনবাইড়া। বামুনবাইড়া মানে হচ্ছে ব্রাহ্মণবেড়িয়া বলে একটি জেলা আছে, সেই ব্রাহ্মণবাড়িয়া, বামুনবাইড়াতে তার বাপের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি নেই, কারণ হয়তো তার বিয়ে হয়ে গিয়েছিল এবং সে কোনোভাবে শ্বশুর বাড়ি থেকে পরিত্যক্তা।
0: ঠিক।
1: এই ব্যথা, এই নারীর ব্যথা, মনের ব্যথা যে তার নিজের বাড়ি নেই, এই নিয়ে গিরিন চক্রবর্তী এই কালজয়ী গান সৃষ্টি করলেন, সেই গানটি গাইয়ে এখন
0: শোনান একবার।

0: অসাধারণ। আপনাকে এবারের প্রশ্ন, লোকসঙ্গীত গাইতে এসে আপনি কি কোনো প্রাতিষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করেছেন?
1: হ্যাঁ,
0: বেশ।
1: একটি ফাউন্ডেশন আছে যাদের কাছে আমি অ্যাপ্লাই করেছিলাম স্কলারশিপের জন্য, কিন্তু যে কোনো কারণেই হোক স্কলারশিপটা আমার পাওয়া হয়নি। কিন্তু তারা আমাকে একটা ইনহাউস গ্র্যান্ট দিয়েছিলেন, আর আমার বিষয়টা ছিল যে উত্তরবঙ্গ ভাওয়াইয়া, গোয়ালপাড়ার লোকগীতি এবং আসামের লোকগীতি, এগুলোকে জানা এবং এগুলোকে গেয়ে বেড়ানো।
0: বাহ।
1: তো সেইটাকে ওরা বলেন আর কি টেক অফ গ্র্যান্ট অ্যাওয়ার্ড, সেটা পেয়েছিলাম। আর যদি তুমি বলো যে ওই ইংরেজি শব্দই মাথায় আসছে, যদি তুমি বলো যে রিকগনিশন, তাহলে বলতে পারি যে বাংলার প্রচুর ধারাবাহিকে আমি গান গেয়েছি, লিখেছি, সে গানও গেয়েছি। বাংলার বেশ কিছু চলচ্চিত্রে আমার গাওয়া গান আছে, এবং শুধু তাই নয়, মানে সেই চলচ্চিত্রে একটা দুটো গান আমার লেখা গাওয়াও আছে। এর বাইরে যদি আমাকে কিছু বলতে হয় রিকগনিশন নিয়ে, তাহলে আমি অবশ্যই বলবো যে আমি

0: যে স্টুডিওতে এখন বসে আছি তোমার সাথে,
1: মৈত্রী স্টুডিও,
0: যার রেকর্ডিং হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর স্টেশনে, এই অল ইন্ডিয়া রেডিওর আমি লোকসঙ্গীতের এ গ্রেড আর্টিস্ট, তার বাইরে আমি অল ইন্ডিয়া রেডিওর নাট্য বিভাগের বিহাই আর্টিস্ট। এছাড়া যদি আরেকটা রেকগনিশন বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের একটা সিনিয়র ফেলোশিপ হয়, আমি সেই সিনিয়র ফেলোশিপ কমপ্লিট করেছি। আমার বিষয়টা ছিল দ্য ইনফ্লুয়েন্স অফ বাউল অ্যান্ড ফোক সংস অন রবীন্দ্রসঙ্গীত।
1: বেশ,
0: এই হচ্ছে আমার রেকগনিশন।
1: অপূর্ব, অপূর্ব। এই যে ভাষার তফাত হয়ে যায় অনেক সময়, কথার তফাত হয়ে যায় গানেতে, সেই বিষয়টি শুনে আমার একটি প্রশ্ন এখানে আপনাকে করতে ইচ্ছে করছে, এবং সেটিই হবে শেষ প্রশ্ন। আমাদের লোকসঙ্গীতে বিয়ের একটি পরিচিত গান রয়েছে, লীলাবালী, মনে পড়ার কারণ এই গানটির একটি অংশে ভর যুবতী কথাটি এখন সবাই শোনেন, কিন্তু চমক এখানেই যে আসল গানটিতে ভর যুবতী এমন উল্লেখ নেই, তাই তো?
0: তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে শেষ গান যেন লীলাবালী লীলাবালী হয়।
1: স্বাভাবিক,
0: দেখো লীলাবালী লীলাবালী গান দুই বাংলায় দাবি করতে পারে যে এটা তাদের গান। তার কারণ সিলেট যেটা অবিভক্ত ছিল তার একটা অংশ আসামে চলে এসেছে শিলচর। বিয়ের গান সাধারণত ওই অঞ্চলের বিয়ের গানকে ধামাইল বলে, আমি যদি খুব ভুল না বলি।
1: বেশ,
0: গানটি হচ্ছে যে একটি মেয়ে, তার বিয়ে হচ্ছে, তার সখীরা মানে বন্ধুরা এসছে, তারা যেমন করে সব মেয়েরাই তাদের বন্ধুদের বিয়েতে যায় আর কি, গিয়ে এখন না হয় বিউটি পার্লার আছে, তখন তো বিউটি পার্লার ছিল না, মানে বান্ধবীরাই সাজাতো, বন্ধুর বিয়ে হবে তো বন্ধুকে সাজিয়ে দেওয়াটা তাদের মানে অধিকার ছিল
1: একেবারে।
0: তো সেই অধিকারের জায়গা থেকে একটি মেয়ের বিয়েতে তার বান্ধবীরা গেছে, এবং গিয়ে তারা বলছে যে লীলাবালী লীলাবালী বর আজুবাতি সৈমর।
1: আচ্ছা,
0: সিলেটের উচ্চারণ আমার পুরোপুরি হয় না, যেমন সিলেটের একটা উচ্চারণগত বৈশিষ্ট্য বললে আমার বাবার একটা কথা মনে পড়ে যে স্যার আপনি নাকি পকে ফ বলেন, স্যারের উত্তর ছিল দূর ফাগল, তো পয়ের উচ্চারণটা ফয়ের মতন হয়, এফ এর মতন হয়। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভয়ের উচ্চারণটা অনেক সময় বয়ের মতন উচ্চারণ হয়। তো ওখানে গানটি ছিল লীলাবালী লীলাবালী ও রাজুবাতি সৈমর হিদিয়া সাজাইমু তরে, এই হিদিয়া সাজাইমু তরে ওদের কয়ের উচ্চারণটা এরকম হয়। আমি দাবি করব না যে আমি 100% ঠিকঠাক উচ্চারণ করছি, কিন্তু আমি আমি চেষ্টা করি যে সুনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া খান দি, এটা বলতে চেষ্টা করি। তেমনি লীলাবালী লীলাবালী বো রাজুবাতি সৈমর হিদিয়া সাজাইমু তরে।
1: বেশ, এবং শেষ নিবেদনে থাকুক তাহলে
0: লীলাবালী।

0: এমন বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ হয়েও শেষ নাহি যার, তবু ঘড়ির কাঁটার আদেশ মানতেই হবে। অনুরূপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় মৈত্রীকে উপহার দিলেন, সেই উপহার বহু দিন আমাদের শ্রোতা বন্ধুরা মনে রাখবেন। এক মাটি এক সুর আমাদের বার বার বলে যায়, কান পাতলেই শুনতে পাব রত্নভাণ্ডার আমাদের মাটির সঙ্গেই মিলে মিশে রয়েছে, তার সন্ধানে মন দেওয়ার মতো সাধনা অবশ্যই চাই, তাহলেই সেই মায়াময় উদাসী সুর অনেক কিছু পাইয়ে দেবে। এক মাটি এক সুর অনুষ্ঠান আজ এখানেই ইতি। নমস্কার।
1: নমস্কার।

একমাটি এক সুর অনুষ্ঠানে বিশিষ্ট লোকশিল্পী অনুরূপ মল্লিকের সঙ্গে কথায় গানে আলাপচারিতায় ছিলেন পুনম বাগ। শুনলেন এই আলাপচারিতার দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী মৈত্রী, একটু পরেই খবর।

দেশাত্মবোধক গান শুনলেন কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে মুক্ত করতে কত শত সহস্র বীর বিপ্লবী শহীদ হয়েছেন, তাদের মধ্যে যে সকল প্রণম্য সংগ্রামীদের নাম ও পরিচয় আমরা আজ পর্যন্ত জেনেছি, তার তুলনায় আরও অনেক অনেক অধিক সংখ্যক সংগ্রামী ও বিপ্লবী ছিলেন যাদের নাম ইতিহাসের পাতায় আজও লেখা হয়নি, আজও তাঁরা আমাদের কাছে রয়ে গেছেন অজানা অচেনা। শুধু কি তাঁরাই

ছিলেন, কত অগণিত মানুষজন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আত্মগোপন করতে সহায়তা করেছিলেন, কত মা বোনেরা তাঁদের মুখে রান্না করে অন্ন তুলে দিয়েছিলেন, অস্ত্র জোগাড় করতে সহায়তা করেছিলেন। সেই হাজার হাজার প্রাণও একই রকম শ্রদ্ধা ও সম্ভ্রমের পাত্রপাত্রী।

চারণকবি মুকুন্দ দাসের গান শুনলেন সবিতাব্রত দত্তের কণ্ঠে। দেশের স্বাধীনতা সংগ্রামের বিজয় পথে যারা আত্মোৎসর্গ করেছেন তাঁদের বীরগাথা কোনো দিনও শেষ হবার নয়। শুধুমাত্র ভারতবর্ষের এই স্বাধীনতার মাসেই নয়, আমাদের জীবনের প্রতিটি দিনই হোক মাতৃভূমির সম্মান রক্ষার শপথে ভরা। প্রতিটি দিনই আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই প্রত্যেক জানা অজানা শহীদদের, সেই চির অমর মৃত্যুঞ্জয়ীদের।

দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই সঙ্গেই শেষ হল কথায় কানে। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্ট করে।

জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তাঁর দরাজ কণ্ঠসঙ্গীতের সুরে সুরে দীপ নেভানো রাতে হাওয়ায় মেঘ সরায়ে মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তাঁর গান মনের মানুষকে কখনো বলে, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো। কখনো বলে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তিনি নেই তা ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, কিন্তু তাঁর গান শুনে তাঁর অগণিত ভক্তের হৃদয় গেয়ে ওঠে, সে যেন আমার পাশে আজও বসে আছে। তিনি অমর শিল্পী কিশোর কুমার। আজ কিশোর কুমারের 97তম জন্মজয়ন্তীতে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় কিশোর কাহিনী। সূত্রধার আমি অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না হারানো দিনের গান, ঠিক আজ রাত ভারতীয় সময় 11টায়, বাংলাদেশ সময় 11:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। জানিয়ে দিলাম আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনাম, নিটের প্রশ্ন ফাঁস যন্তর মন্তরে পুলিশি অতি সক্রিয়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দাবি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। শোরগোলের মধ্যেই লোকসভায় ব্যয় বরাদ্দ বিল এবং রাজ্যসভায় জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল গৃহীত।
1: তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 19 জন লোকসভা সাংসদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। হাজির তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া 3 রাজ্যসভা সাংসদ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিল ভারত। সেখানে প্রবল জনবিক্ষোভ দমনে চলছে নির্বিচার হত্যাকাণ্ড, বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
0: হায়দরাবাদে ব্রিক্স দুর্নীতি দমন কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক শুরু।
1: মিউল অ্যাকাউন্ট ও সাইবার জালিয়াতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংককে সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
0: পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার শেষ সুযোগ দেওয়া হয়েছে ইরানকে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1: হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং লোহিত সাগর থেকে সৌদি আরবের ট্যাঙ্কারগুলির পথ ঘুরিয়ে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ফের অনিশ্চয়তার সৃষ্টি।
0: রুশ ইউক্রেন সংঘাত ফের চরমে, ড্রোন হামলায় 2 দেশেই 5 জন করে সাধারণ নাগরিকের মৃত্যু।
1: বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, অভিযোগ তার আইনজীবীদের।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়েছে। সকাল 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে মন্ত্রীরা সদনের টেবিলে নথিপত্র পেশ করেন। বিরোধী দলের হৈহট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়ে বিরোধী সদস্যরা ওয়েলে নেমে আসেন। বিরোধী দলনেতা মল্লিকা অর্জুন খাড়গে অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগের বিষয়টি উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আগে অযোধ্যার রাম মন্দিরের বিরোধিতা করেছিল, এখন তারা অনুদান চুরির অভিযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শ্রী রিজিজু বলেন, এই কক্ষ সবার, কিন্তু কংগ্রেস তাদের জন্য বরাদ্দ সময়ের অপব্যবহার করছে।
1: বিতর্ক চলতে থাকায় চেয়ারম্যান প্রথমে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। অধিবেশন ফের বসলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হওয়ায় দুপুর 2টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। লোকসভার চিত্রটাও ছিল খানিকটা একই রকম। সকাল 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চান। অধ্যক্ষ ওম বিড়লা সব সদস্যকে অধিবেশন পরিচালনায় সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করা সমীচীন নয়। তিনি জানান, গতকালই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়েছিল। বাদানুবাদ অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতুবি করা হয়।
0: লোকসভায় আজ ব্যয় বরাদ্দ বিল 2026 অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সভায় বিলটি উত্থাপন করেন। এই বিলটি দেশের সংযুক্ত তহবিল

অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। সরকার এবার ঋণ পরিশোধের কাজে নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। ব্যয় বরাদ্দ বিল পাশ হওয়ার পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন। এর আগে অর্থমন্ত্রী সীতারামন কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 উত্থাপন করেন। এই বিলের মাধ্যমে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, আয়কর আইন 2025 এবং অর্থ আইন 2026

0: হিসেবে গড়ে তোলা। এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং কমিটি অন গভর্নমেন্ট অ্যাসিওরেন্সের রিপোর্ট আজ সংসদে পেশ করা হয়। আবাসন ও নগর বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্টও উপস্থাপন করা হয়।
1: সংসদে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধিত বিল 2026 আজ অনুমোদিত হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভায় আগেই এই বিলটি পাশ হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় উচ্চকক্ষে বিলটি উত্থাপন করেন। জন্ম মৃত্যু নিবন্ধন আইন 1970 সংশোধনের লক্ষ্যে এই বিল আনা হয়েছিল। বিলটি পাশ হওয়ার পর দিনের মতো রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেয়া হয়।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। নতুন দিল্লির বঙ্গভবনে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে উপস্থিত ছিলেন। বঙ্গভবনের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দর্শিতা, শতাব্দী রায় সহ লোকসভার 19 জন এনসিপিআই সাংসদ ছিলেন। এছাড়াও বৈঠকে হাজির ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শেখ বরাইক। বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন, নির্বাচনের পরে ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরানো নিয়ে কথা হয়েছে বলে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্টভাবে কোনো আলোচনা হয়নি, মূলত এলাকার উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে। সুখেন্দু শেখর রায় এই বৈঠককে সৌজন্যমূলক আখ্যা দিয়েছেন। আর এক সাংসদ প্রকাশ শেখ বরাইকেরও দাবি, উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে। এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলেও সাংসদদের কেউই তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এর আগে এনসিপিআই এর 16 জন সাংসদ সংসদের গ্রন্থাগার ভবনে এনডিএর বৈঠকে যোগ দেন। শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিলেও সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন এনসিপিআই এর 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তারা আগের বৈঠকেও যোগ দেননি। আবু তাহের বলেন তারা এনডিএ বা বিজেপিতে নেই। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেন। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন আর্থিক বিষয়ে বিশেষত চা শ্রমিক ও তাঁত শিল্পীদের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অর্থমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
2: নির্মলাজি বঙ্গাল সে জুড়া হুয়া হয়, উনোনে বহুত বঙ্গাল মে বিজেপি সরকার লানে কে লিয়ে বহুত বার গিয়া হয়, ক্যাম্পেনিং কিয়া হয়, খাস করকে ফিনান্সিয়াল ম্যাটার ছোড় কেও তো সব পতা হয়। উনোনে আজ দো পার্টিকুলার সেক্টর কে লিয়ে উনোনে মুঝে বতায়া, উনোনে ভি ইন্টারেস্ট শো কিয়া, এ হামারি টি গার্ডেন ওয়ার্কার্স কে লিয়ে আর দুসরা টেক্সটাইল কে অন্দর ওয়েভার্স কে লিয়ে।
1: পুলিশকে ব্যবহার করে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ এক ফেসবুক বার্তায় মমতা ব্যানার্জি বলেন, পুলিশ, ইডি, সিবিআই এর ভয় দেখিয়ে বিধায়ক সাংসদদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
3: পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবের শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দেখেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডি কে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও, আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার।
0: তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর অনুগামী উত্তরবঙ্গের ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়ালকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের 2টি ব্লক মিলিয়ে 6 জন ছাড়াও শাসক বিজেপি পরিষদীয় দলের তরফে 14 জন সহ মোট যে 20 জন সদস্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে কানাইলালকে নির্বাচন করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলের জন্য বরাদ্দ থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ও সিএজি রিপোর্টের ওপর নজরদারি রাখে এই কমিটি।
1: ভারত পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে আসলে প্রবল জনবিক্ষোভ ও পাক বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড চলছে, তার মধ্যে এই ধরনের অর্থহীন ও লোক দেখানো কার্যকলাপ পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের প্রকৃত পরিস্থিতিকে আড়াল করতে পারবে না। চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নে এখনও পর্যন্ত অন্তত 90 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। জনবিক্ষোভ দমন করতে পাকিস্তানের শাসকগোষ্ঠী গুলি, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া, ভয় দেখানো এবং দমনপীড়নের পথ বেছে নিয়েছে বলে রণধীর জয়সওয়াল অভিযোগ করেন। এই ঘটনার জন্য পাকিস্তানকে জবাবদিহি করতে হবে বলে দাবি জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, মানবাধিকার নিয়ে পাকিস্তানের ভণ্ডামিপূর্ণ বক্তৃতা ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা উচিত।
4: पाकिस्तान अधिकृत कश्मीर में यह तथाकथित चुनाव पूरी तरह से एक दिखावा है। वास्तविक स्थिति तो वहां हो रहे जनप्रदर्शन और पाकिस्तानी

0: नक्सलों द्वारा की जा रही निर्मम हत्याओं की है। इस वर्ष जून से अब तक वहां जन प्रदर्शन जो चल रहा है उसमें 90 लोग मारे गए हैं और कई एक अन्य में घायल हुए हैं। पाकिस्तान की सत्ता व्यवस्था ने जनता के असंतोष का जवाब गोली से, संचार बंदी से, धमकी से और दमन से दिया है। इसके लिए उसे जवाबदेह ठहराया जाना चाहिए और विश्व समुदाय को मानव अधिकारों पर पाकिस्तान के पाखंडपूर्ण उपदेशों के इस खोखले मुखौटे के पार वास्तविकता को देखना चाहिए।
1: হায়দ্রাবাদে আজ দুদিনের দ্বিতীয় ব্রিক্স দুর্নীতি দমন কর্মী গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে। সম্পদ পুনরুদ্ধার বিষয়ক ব্রিক্স বিশেষজ্ঞ নেটওয়ার্কের দ্বিতীয় বৈঠকও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভারতের কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব রচনা সাহা বলেন, পলাতক অপরাধীদের সন্ধান, প্রত্যর্পণ প্রক্রিয়ার সহায়তা, চুরি বা অবৈধভাবে অর্জিত সম্পদ পুনরুদ্ধার এবং অপরাধী ও অবৈধ অর্থের আন্তঃসীমান্ত চলাচলের সুযোগ করে দেয় এমন ফাঁক ফোকর বন্ধ করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। দুর্নীতির চ্যালেঞ্জ থেকে কোনো দেশই মুক্ত নয় এবং কোনো দেশ এককভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারে না। অবৈধ আর্থিক লেনদেন রোধ, সরকারি সম্পদ সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক দুর্নীতি দমন কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি সম্মিলিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
2: 2019 থেকে 2026 সালের মধ্যে ভারত 36টি দেশ থেকে 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকার 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট প্রণয়ন করেছে। এজন্য একটি সুসমন্বিত, গোয়েন্দা নির্ভর এবং প্রযুক্তিচালিত মডেল গড়ে তোলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, আগের সরকারের মধ্যে পলাতকদের প্রত্যর্পণের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল, কিন্তু বর্তমান সরকার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করেছে। এছাড়াও মন্ত্রক জানিয়েছে, অপারেশন ত্রিশূলের মাধ্যমে সরকার স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে বিদেশে নাম ও পরিচয় পরিবর্তন করে আত্মগোপনকারী অপরাধীদের অবস্থান শনাক্ত করেছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দিল্লিতে উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভের সঙ্গে বৈঠকে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। আলোচনার পর সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, তারা আঞ্চলিক স্তরে নানাবিধ সমস্যা, তার সমাধান এবং ভারত ও উজবেকিস্তানের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছেন। বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে প্রসারিত হয়েছে এবং বর্তমানে তা নির্মাণ, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $1 বিলিয়ন। বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে উজবেকিস্তানের সরকার ও জনগণ যে দৃঢ় অবস্থান নিয়েছে ভারত তার ভূয়সী প্রশংসা করে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে উভয় দেশে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে ডক্টর জয়শঙ্কর জানান।
3: Deeply appreciate that the government and people of Uzbekistan have taken a strong stand on combating terrorism in all its forms and manifestations. You have your own challenges and your own experiences, but we know that both of us have shown zero tolerance towards sanctuaries and towards cross-border.
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এই বন্ধন দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে। সংসদ ভবনে আজ উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভের সঙ্গে এক বৈঠকে শ্রী বিড়লা ভারত উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংসদীয় ক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর উপর তারা বিশেষ জোর দেন।
1: মুখ্য নির্বাচন কমিশনার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের সদস্য রাষ্ট্রগুলির কাউন্সিলের চেয়ারম্যান গণেশ কুমার আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত কাজাখস্তানের রাষ্ট্রদূত আজমত ইয়েস কারায়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় নির্বাচন কমিশন জানিয়েছে, উভয় দেশই গণতান্ত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া নির্বাচন পরিচালনা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করতেও উভয় দেশ সম্মত হয়েছে।
2: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি দেখা দেয়নি, সরবরাহ ব্যাহত হয়নি। তিনি আরও বলেন, আপৎকালীন এই সময় ভারত জ্বালানির পর্যাপ্ত মজুদ বজায় রেখেছে। গৃহস্থালির কাজে ব্যবহৃত এলপিজি ও এলএনজি যাতে সবসময় পাওয়া যায় তাও নিশ্চিত করা হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে পৌরোহিত্য করেছেন। বৈঠকে তিনি দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে সদস্যদের অবহিত করেছেন।
1: সরকার পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর শুল্ক হার সংশোধন করেছে।

0: ডিজেল রপ্তানির ওপর শুল্ক এখন প্রতি লিটারে ২৫.৫০ করা হয়েছে। ATF রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে ২২ টাকা করা হয়েছে। পাশাপাশি পেট্রোল রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে ৩.৫০ করা হয়েছে। অর্থমন্ত্রকের ঘোষিত এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল ও ডিজেলের শুল্কে কোনো পরিবর্তন করা হয়নি।
1: প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় দেশজুড়ে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৫০ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। এই উপলক্ষে আজ পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এই প্রকল্প একদিকে নাগরিকদের ক্ষমতায়ন ঘটাচ্ছে, অন্যদিকে পরিচ্ছন্ন জ্বালানি ও জ্বালানি নিরাপদ ভবিষ্যতের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, ইতোমধ্যেই ১৯ লক্ষেরও বেশি পরিবারের বিদ্যুতের বিল শূন্য হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের ২৫ হাজারেরও বেশি ভবন এবং রাজ্য সরকারগুলির ৮১ হাজারেরও বেশি ভবন ছাদে স্থাপিত সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে। নতুন পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রতি ৬ দিনে প্রায় ১ লক্ষ পরিবার উপকৃত হচ্ছে। সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতোমধ্যেই ২৮ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি সরাসরি প্রদান করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।
0: মিউল অ্যাকাউন্ট এবং সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় মোকাবিলায় সুপ্রিম কোর্ট ভারতীয় রিজার্ভ ব্যাংককে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিয়েছে। ডিজিটাল জালিয়াতি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি আরও কার্যকর করা, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দ্রুত ফেরত দেওয়া এবং এই ধরনের মামলার ব্যবস্থাপনা উন্নত করতে শীর্ষ আদালত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংকগুলির জন্য একাধিক নির্দেশও জারি করেছে। এছাড়া ডিজিটাল গ্রেপ্তার প্রতারণা রোধ এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ পুনরুদ্ধারের উপায় নিয়ে ব্যাংক ও বিভিন্ন মধ্যস্থতাকারী সংস্থার সঙ্গে আলোচনা করতে আন্তঃবিভাগীয় কমিটিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
1: খাদ্য সুরক্ষা ও মান নির্ণায়ক সংস্থা FSSAI ডাবর ইন্ডিয়াকে মধু, গরুর দুধ থেকে উৎপন্ন ঘি এবং ভোজ্য তেলের মতো পণ্যগুলি বিক্রির ক্ষেত্রে ১০০% প্রাকৃতিক, ১০০% বিশুদ্ধ, ১০০% অর্গানিক এ ধরনের শব্দবন্ধ উল্লেখ করতে নিষেধ করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় FSSAI বলেছে, এ ধরনের ট্যাগ আইন বহির্ভূত এবং বিভ্রান্তিকর। ডাবর ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা FSSAI এর নোটিশ পেয়েছে, উল্লিখিত বিষয়গুলি খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে।
0: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-2379 আজ মাঝ আকাশে টার্বুলেন্স বা বায়ুপ্রবাহজনিত ঝাঁকুনির কবলে পড়ায় কয়েকজন যাত্রী ও বিমানকর্মী আহত হন, তবে বিমানটি নির্বিঘ্নে দিল্লিতে অবতরণ করে। বিমানটিতে ১৩৭ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
1: প্রবীণ কংগ্রেস নেতা ডক্টর ডিওয়াই পাতিল আজ মহারাষ্ট্রের কোলাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১৯৮৩ সালে রামরাও আদিক ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তিনি ২০০৯ সালে ত্রিপুরার রাজ্যপাল এবং ২০১৩ সালে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি ২০১৪ সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রমুখ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
0: এবার বিদেশের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করার জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প দাবি করেন, ইরান ও কয়েকটি উপসাগরীয় দেশ কূটনৈতিক আলোচনার আহ্বান জানানোর পর ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখা হয়েছিল।
2: I think I can say, General, from a point of knowledge, any attack since World War II, that's pretty big, and we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, and UAE called, Qatar called, got calls from numerous people.
0: ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে, এরপর ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে। তবে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়ে বলেছেন, আমেরিকার সঙ্গে তাদের কোনো আলোচনাই চলছে না।
1: হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং লোহিত সাগর থেকে সৌদি আরবের ট্যাঙ্কারগুলির পথ ঘুরিয়ে দেওয়ার ঘটনায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের আল খসাব থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে যাওয়ার সময় একটি কার্গো জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বলে খবর পাওয়া গেছে। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আঘাতের পর জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়। অন্যদিকে যুদ্ধকে আরও বাড়াতে না চাইলেও সীমান্ত রক্ষায় তারা কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

0: মাসুদ পেজেশকিয়ান।
1: পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির পরতেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সাদা ও হাজ্জা প্রদেশের ওপর দিয়ে ড্রোন উড়িয়ে সৌদি আরব বারবার ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করেছিল, তার জবাবে এই প্রত্যাঘাত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শেষে হুতি নেতাদের বাধা দিতে রিয়াদ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। হুথিদের এমন অভিযোগের সৌদি আরবের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে।
0: গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বোর্ড অফ পিসের প্রতিনিধি নিকোলাই ম্ল্যাডেনভ গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হামাসের সঙ্গে বোর্ডের হওয়া নতুন চুক্তি নিয়ে আলোচনার অঙ্গ হিসেবেই মূলত এই বৈঠকটি হয়। বোর্ড অফ পিস এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির লক্ষ্য হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। চুক্তিতে ইসরায়েলকেও গাজায় সামরিক অভিযান বন্ধ করতে বলা হয়েছে।
1: হামলা পাল্টা হামলায় রুশ ইউক্রেন সংঘাত আবারও চরমে। রাশিয়ার মস্কোয়ে আজ ইউক্রেনের ড্রোন হামলায় 5 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে ইউক্রেনের 320টি ড্রোন গুলি করে নামিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় অন্তত 5 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মাইকোলাইভে এক বৃদ্ধাশ্রমে অঞ্চলে 3 জন সাধারণ নাগরিক এবং খারকিভ অঞ্চলে 1 জন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।
0: এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি জনাকীর্ণ সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 7 জন প্রাণ হারিয়েছেন, 58 জন আহত। ঘটনাটি ঘটেছে কৃষ্ণসাগর তীরবর্তী শহর গেলেনসিকের একটি রিসর্ট এলাকায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে 21 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি 19 জনকে প্রাথমিক শুশ্রূষার পর ছেড়ে দেওয়া হয়েছে।
1: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে বলে তার আইনজীবীরা অভিযোগ করেছেন। সেদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের 25শে নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেছেন, দীর্ঘ সময় তাকে কারাগারে আটকে রাখার জন্য উপরমহল থেকে বারবার নতুন নতুন মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। মূল রাষ্ট্রদ্রোহের মামলায় এবং পরবর্তী আরও কয়েকটি মামলায় জামিন পাওয়া সত্ত্বেও বিভিন্ন অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
0: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আহমেদ ওয়াম এলাকায় আজ একটি যাযাবর পরিবারের তাঁবুতে মর্টারের গোলার আঘাতে অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 2 জন মহিলা ও 1 শিশু, আহত 5 জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
1: এবার খেলার খবর। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের অবাছাই জুটি কৃষ্ণা প্রসাদ কারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় আজ পুরুষদের ডাবলসের 2nd রাউন্ডে উঠেছেন। অচ্যুতাদিত্য রাও দত্তা ভারাপু এবং অর্জুন রেড্ডি পোচানা জুটি কোরিয়ার চৌ সল গিউ এবং মালয়েশিয়ার গহু বিশিয়াম জুটির কাছে 3-21, 10-21 গেমে হেরে গেছেন। মহিলাদের ডাবলসে প্রিয়া কঞ্চনবাম এবং শ্রুতি মিশ্র জুটি জাপানের রিরেনা হিরামোটো এবং কোকোনা ইশিকাওয়া জুটির কাছে হেরে গেছেন।
0: কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ কমনওয়েলথ গেমসে বক্সিং, জুডো এবং প্যারা অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য অর্জনকারী ভারতীয় ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে পদকজয়ীদের যথাক্রমে স্বর্ণপদকের জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদকের জন্য 20 লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদকের জন্য 10 লক্ষ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়ের সময় ডক্টর মান্ডাভিয়া তাদের কেবল খেলোয়াড় জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে ভারতীয় ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশে অবদান রাখার আহ্বান জানান।
1: এবার দৃষ্টিকোণ। আজ প্রবাদ প্রতিম বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন। আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
3: শারদোৎসব যত কাছে বা দূরেই থাক না কেন, এই সুর সৃষ্টি করে দেবী আবাহনের পরিবেশ, এনে দেয় উৎসবের আমেজ, অসুর দলনীর আগমন বার্তা। যুগ যুগ ধরে চলে আসছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাণীকুমার বীরেন্দ্রকৃষ্ণ পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনী ছাড়া দুর্গোৎসবের সূচনা বাঙালি হয়তো কল্পনাই করতে পারবেন না। আর মহালয়া মানেই যেন তাদের কাছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক প্রতিভার

0: নাম, লিখতেন বিরূপাক্ষ ছদ্মনামেও।
1: ওই বদ্ধ জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠছে, অসাহারের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে, ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে, প্রভাতের সাদ্যাঙ্গে ঘা কুঁজ পড়ছে। হে সুন্দরী বিভৎসতা, তুমি এত সুন্দরী, তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে চেয়ে আস।
0: বেতারের সঙ্গে তার যোগ বড় নিবিড়, যদিও শোনা যায় শেষ জীবনে ভুগেছেন অর্থকষ্টে। সে যুগে অবসর ভাতা নিরবচ্ছিন্ন পাওয়া অনেক সময় খুব একটা সহজ ছিল না। কেমন ছিলেন সেই মানুষটি? তাকে কাছ থেকে দেখেছিলেন প্রাক্তন বেতারকর্মী তুহিন শুভ্র ভট্টাচার্য। বিরূপাক্ষের জন্মদিনে তার কিছু কথা তিনি আকাশবাণী মৈত্রীকে শুনিয়েছেন, তারই কিছু অংশ।
2: তখন কলকাতা বেতারের অফিস, একদিন দেখা গেল এক ভদ্রলোক বেতারেরই কর্মী, অফিসের দেয়ালে একটা নোংরা লেগেছে, নিজের মনে কাপড়ের খুঁট দিয়ে পরিষ্কার করছেন। পাশাপাশি যারা উপস্থিত ছিলেন একটু অবাক হয়ে গেলেন। একজন তার মধ্যে বললেন, আপনি পরিষ্কার করছেন? পাশ ফিরে বললেন ভদ্রলোক যিনি দেওয়ালটা মুছছিলেন, আমার কাছে বেতার অফিস মন্দির, এই ভদ্রলোকই হলেন প্রভাত সুতিম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এর সঙ্গে আমার চাকরি জীবনে অনেক তিনি আলাপ ছিল, কথাবার্তা হতো, এবং বেতারের কর্মী হিসেবে আমার জিজ্ঞাসা অনেক কিছু ছিল তখনকার দিনের রেডিও সম্পর্কে, অনেকগুলির উত্তর উনি দিয়েছেন। যেমন একদিন জিজ্ঞেস করেছিলাম, বীরেন্দা আপনি বলতে পারেন, অনেকে বলে যে কাস্টিং প্রেসের স্টুডিওয় ভূত ছিল, এটা কি সত্যি? একটু হেসে নিয়ে বললেন যে দেখ, সেটা আমি বলবো না, কারণ আমি যেটা দেখেছি সেটাই তোকে বলবো। একটা বড় পিয়ানো ছিল, সেটা বোধহয় এখনকার স্টুডিওতেও আছে, সেই পিয়ানোটার উপর দিয়ে রাত্রিবেলা ছোট ছোট ইঁদুর চলে যেত, ওই ইঁদুর চলে যাওয়ার পর রিডের উপর দিয়ে টুংটাং করে আওয়াজ হতো, এবং অনেকে ভাবত সত্যি ভূত কাস্টিং প্রেসে রয়েছে। এই যে বীরেন্দারা এসেছিলেন রেডিও, এর পেছনে একটা ইতিহাস আছে। শ্যামবাজারে নাটক পাগলদের ক্লাব ছিল, বিচিত্রা সংসদ, সেখানে জড়ো হতেন যত নাটক পাগল, তাদের মধ্যে বীরেন্দা জ্যাম ছিলেন বাণী কুমার, সাহিত্যিক বিমল মিত্র, প্রেমাঙ্কুর আতর্থী, এইরকম অনেকে ছিলেন। তার মধ্যে বীরেন্দা এবং বাণী কুমার আলিপুরের মিন্টে জয়েন করেছিলেন, সেখানে কাজ পছন্দ না হয় উনি পরবর্তীকালে বেতারে আসেন। বীরেন্দা এবং বিমল মিত্র দুজনেই কিন্তু তখনকার দিনে স্ট্যান্ডেলের একটা ভালো চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিলেন, বীরেন্দা বিয়েটা ছিল বেতারে ঢুকবো।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিকের প্রশ্ন ফাঁস, যন্তরমন্তরে পুলিশি অতি সক্রিয়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দাবি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। শোরগোলের মধ্যেই লোকসভায় ব্যয় বরাদ্দ বিল এবং রাজ্যসভায় জন্মমৃত্যু নিবন্ধন সংশোধনী বিল গৃহীত।
4: তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 19 জন লোকসভা সাংসদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের বৈঠক, হাজির তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া 3 রাজ্যসভা সাংসদও।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
4: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিল ভারত, সেখানে প্রবল জনবিক্ষোভ দমনে চলছে নির্বিচার হত্যাকাণ্ড, বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
3: হায়দ্রাবাদে ব্রিক্স দুর্নীতি দমন কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক শুরু।
4: মিউল অ্যাকাউন্ট ও সাইবার জালিয়াতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংকের সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
3: পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার শেষ সুযোগ দেওয়া হয়েছে ইরানকে, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
4: হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজের হামলা এবং লোহিত সাগর থেকে সৌদি আরবের ট্যাঙ্কারগুলির পথ খুঁড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ফের অনিশ্চয়তা সৃষ্টি।
3: রুশ ইউক্রেন সংঘাত ফের চরমে, ড্রোন হামলায় দুদেশেই 5 জন করে সাধারণ নাগরিকের মৃত্যু। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
4: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান অনুষ্ঠানে এখন শুনবেন কলকাতা।

0: তার শব্দ সংগ্রহশালার একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন উৎসব সিনহা।
1: ধ্বনি, শব্দ, অক্ষর, ভাষা যদি হঠাৎ প্রাণ পায়, হাজার বছরের পুরনো হরফ, লিপি যদি কথা বলতে চায় আপনার সাথে, বিশ্বের দরবারে কার পরে কে এসেছে? গুহাবাসী মানুষের আঁকা ছবি থেকে আপনার ড্রয়িং রুমে রাখা বই পর্যন্ত শব্দের যাত্রাপথ নিয়ে আজকের বিষয় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা বা ওয়ার্ড মিউজিয়াম। ভাষার বিবর্তন, লিপি এবং উচ্চারণের রূপান্তর বয়ে চলেছে ধ্বনি, শব্দ, অক্ষর, ভাষা, যোগাযোগ এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে। মূলত এই সব কিছু এক ছাদের তলায় সংরক্ষণ করার লক্ষ্যেই তৈরি হয়েছে শব্দ সংগ্রহশালা। কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরির ঐতিহাসিক বেলভেডিয়ার হাউসে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে গড়ে উঠেছে এই সংগ্রহশালা, যেখানে উঠে এসেছে শব্দ সম্পর্কে নানা বিষয় এবং প্রযুক্তির মেলবন্ধনে ও সভ্যতার বহমানতায় এই সবের আন্তঃসম্পর্কের এক অনন্য রূপ। আমাদের সাথে কথা বললেন জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার ডক্টর পার্থ সারথী দাস। তিনি বললেন এই ঐতিহাসিক ভবনের ইতিহাস, সংগ্রহশালার তাৎপর্য এবং এই সংগ্রহশালায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তিগুলি সম্পর্কে।
2: মিউজিয়াম অফ ওয়ার্ড, এটি ভারতের একটি অসাধারণ বহুভাষিক ঐতিহ্য। আমাদের মৌখিক পরম্পরা, লিপি, পাণ্ডুলিপি, মুদ্রিত গ্রন্থ, পরিবেশনা, সংস্কৃতি, শিলালিপি, প্রতীক এবং জীবন্ত ভাষাগুলিকে উদযাপন করবে। ভারত বহু ভাষায় কথা বলে, কিন্তু এইসব কণ্ঠ একত্রে এক মনোরম সভ্যতাগত সুর সৃষ্টি করে। এই জাদুঘর দর্শকদের বুঝতে সাহায্য করবে যে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা পরিচয়, অনুভূতি, স্মৃতি, জ্ঞান, মর্যাদা এবং আত্মীয়তার প্রকাশ। ভারতের জাতীয় গ্রন্থাগারের একটি যে আইকনিক বিল্ডিং বেলভিডিয়ার হাউস, তার ঐতিহাসিক গুরুত্ব প্রায় 300 বছর। বলা হয় যে এই বিল্ডিংটি তৈরি করেন মীরজাফর আলী খান, যার নামে আলিপুর তৈরি হয় বা নাম পড়ে, এবং তারপর তিনি পলাশির যুদ্ধে জেতার পর ক্লাইভকে সেটা গিফট করেন এবং তারপর বিভিন্নভাবে হস্তান্তরিত হয় আশ্চর্য এই প্রাসাদটি। ভারত স্বাধীনতা হওয়ার পর প্রায় 1948 সালে আমাদের তখন তৎকালীন যে গ্রন্থাগারিক ছিলেন বিএস কেশবন, এবং ওনার চেষ্টাতে, এবং তখন ভারতবর্ষের গভর্নর ছিলেন সি রাজা গোপালাচারী, তো তার সাহায্যে এই বিল্ডিংটি জাতীয় গ্রন্থাগারের কাছে আসে। এবং যখন 2004 তখন আমাদের একটা জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ মনে করেন যে এই বিল্ডিংটি আমাদের বই, যে প্রত্যেক বছর যে বই বাড়ছে সেই বই রাখার স্থান সংকুলান হয়, তখন আমাদের একটি নতুন বিল্ডিং যেটা ভাষা ভবন, তারপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন নামে পরিচিত হয়, এই বিল্ডিংটি তখন তৈরি হয়। এবং 2004-05 ওই সময়টায় তখন এই বিল্ডিং থেকে, অর্থাৎ বেলভিডিয়ার হাউস থেকে, আমাদের সমস্ত বইপত্র চলে আসে ভাষা ভবনে। তখন দেখা গেল যে এই ভবনটি আমাদের রিক্ত ভবন হয়ে আছে, এবং তখন ভারত সরকার বিভিন্নভাবে এই ভবনটি, ঐতিহাসিক ভবনটি কীভাবে কাজে লাগানো যায় তখন চিন্তাভাবনা শুরু হয়। শব্দের জাদুঘর, যেটা মিউজিয়াম অফ ওয়ার্ড নামে পরিচিত, এই ধরনের যে জাদুঘর বা স্থান কলকাতায় জাতীয় গ্রন্থাগারেই আছে, এবং তখন থেকেই এই ভাবনার সূত্রপাত হয়। এবং ধীরে ধীরে এই ভাবনা এগিয়ে নিয়ে চলে, বহু মানুষ এর মধ্যে যুক্ত ছিলেন, যেমন আমাদের প্রাক্তন সেক্রেটারি কালচার সচিব সংস্কৃত মন্ত্রণালয় রাঘবেন্দ্র সিং এর হাত ধরে এই প্রজেক্টটি শুরু হয়, এবং তৎকালীন আমাদের যারা যারা সংস্কৃতি সচিব ছিলেন, যেমন এখন আমাদের যে আগরওয়াল সাহেব আছেন, তো এই মানুষগুলির হাত ধরে এই প্রজেক্টটি আমাদের চলতে শুরু করে।
1: বেলভিডিয়ার হাউসকে এইভাবে যে একটা ওয়ার্ল্ড মিউজিয়ামে রূপ দেওয়া যেতে পারে, এর জন্য তো একটা দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনার দিনগুলো কেমন ছিল? কিভাবে আপনারা ধীরে ধীরে এগিয়ে এলেন এই আইডিয়াটাকে একটা বাস্তব রূপ দেওয়ার কাজে?
2: এই কাজটা শুরু হয় আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় 2020 সালে আমাদের এই কলকাতায় আসেন, তখন উনি একটা অ্যানাউন্সমেন্ট করেন যে আমাদের এই বেলভিডিয়ার হাউসে মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর উনি প্রতিষ্ঠা করতে চান, এবং সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মধ্যে এটা যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা যখন এই জাদুঘরটায় ঢুকবো, তখন আমরা দেখতে পারবো একটা স্টোরি টেলিং, মানে গল্পের মধ্যে দিয়ে, অর্থাৎ কি করে আদি বাক, মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে যখন প্রথম যে শব্দটি সেইটা

0: আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বা আলো এবং শব্দের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবার তার সঙ্গে আছে ওম ধ্বনি, অর্থাৎ ওমকে বলা হয় আমাদের সারা পৃথিবীতে ত্রিমাত্রিক শব্দ, সেটা কিনা আমাদের মহাবিশ্বে অনুরণন তৈরি করে এবং সেইটাও কিন্তু আমাদের প্রথমে ঢুকলেই পাওয়া যাবে। তার সঙ্গে শিব স্তোত্র আছে, যেখানে আমরা ইউজ করেছি ইউনিডাইরেকশনাল সাউন্ড সিস্টেম। তারপর ধীরে ধীরে যখন আমরা এগোচ্ছি, তখন আমরা যদি মূল কক্ষে, অর্থাৎ মূল পাঠন কক্ষ যেটা আমাদের ছিল বা বলরুম যেটা ছিল, সেইখানে যদি আমরা প্রবেশ করি, সেখানেও কিন্তু এভি টেকনোলজি, অর্থাৎ অডিও ভিজুয়াল এবং তার সঙ্গে এনগেজমেন্ট, অর্থাৎ আমাদের কিছু গেমস ওখানে আছে, যে টাচ স্ক্রিন আছে সেখানে, সেখানে যদি তারা স্পর্শ করে তাহলে তার মধ্যে ভেসে আসবে অনেক রকমের খেলার ছলে, কিভাবে আমরা ভাষাকে নিজের আপন করে নেব। অর্থাৎ হয়তো তাকে আমরা কোনো গল্পের মাধ্যমে, ছোট ছোট গল্পের মাধ্যমে, তাদের ছোট ছোট খেলার মাধ্যমে সেই আত্মস্থ করার যে একটা মানে একটা মূল ভাবনা, অর্থাৎ আমি তাকে কোনো রকম বকাঝকা না করে, কোনো রকম পড়ার একটা ভয় না দেখিয়ে, কী করে আমি খেলার ছলে সেই ভাষার যে আমার পরম্পরাটা তাকে মাথার মধ্যে একদম ঢুকিয়ে দেবো, সেই কাজটা মনে হয় আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেকভাবেই সফল এখানে করতে পেরেছি। এইবার আমরা আরও যদি দেখি, আমাদের নবরস গ্যালারি যেখানে আছে, সেইখানে আমরা একটা হলোগ্রাম টেকনোলজির ব্যবহার করেছি। সেখানে মনে হবে যেন আমাদের যে নৃত্যের যে বিভিন্ন ধারা আছে ভারতবর্ষে, যেমন ভারতনাট্যম আছে, এই যে কোনো আমরা যদি সেখানে আমরা একটা বাটনে ক্লিক করি, তাহলে মনে হবে যে স্টেজের মধ্যে শিল্পী যেন তার শিল্পকলা প্রদর্শন করছেন।
1: ডক্টর পার্থসারথি দাস আরও জানালেন এই সংগ্রহশালার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং আরও কিছু প্রাসঙ্গিক কথা।
0: এই মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দের জাদুঘর যেটা আমাদের উদ্বোধন হলো, এটা ফেজ ওয়ানের উদ্বোধন হয়েছে। এরকম আরও তিনটে ফেজ বা পর্যায় আছে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর সুভেনির শপ, এগুলো আমরা তৈরি করব। তৃতীয় পর্যায়ে যেটা আছে লাইট অ্যান্ড সাউন্ড শো উইথ 3D প্রজেকশন ম্যাপিং ইন দ্য ফাকার্ড, মানে আমরা এই বাড়িটা, অর্থাৎ বেলভিডিয়ার হাউস, ঐতিহাসিক যে গল্প বা জাতীয় গ্রন্থাগারের গল্প কী করে তৈরি হয়েছে, বা ভাষার গল্প কী করে আমরা এই জাদুঘরে দেখব, তো এই বিভিন্ন গল্প নিয়ে আমাদের তৈরি হবে 3D শো। আর চতুর্থ ফেজে আমরা যেটা হবে সেটা হচ্ছে আমরা যে গ্রাউন্ড ফ্লোর, মানে যে একদম বেসমেন্ট যে ফ্লোরটি আছে এবং ফার্স্ট ফ্লোরের কিছু অংশ, এইটুকু যে বাকি আমাদের কাজটা আছে সেইটুকু আমরা শেষ করব। অর্থাৎ এই চারটে ফেজ আমাদের হয়ে গেলে বা পর্যায় হয়ে গেলে আমাদের এই জাদুঘরটি একদম সম্পূর্ণ হবে।
1: জাতীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার কৃষাণু চট্টোপাধ্যায় জানালেন এই সংগ্রহশালার কন্টেন্ট কমিটি এবং 9টি গ্যালারির বিষয় সম্পর্কে।
2: আমাদের কন্টেন্ট কমিটি তৈরি হয়েছিল 2021 সালের মাঝামাঝি সময়। সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকারের তরফ থেকে একটা কন্টেন্ট কমিটি হাই লেভেল করে দিয়েছিলেন তারা। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা লিঙ্গুইস্টিক এক্সপার্ট বা ল্যাঙ্গুয়েজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা ছিলেন, তারা ওই কন্টেন্ট কমিটিতে স্থান পেয়েছিল। সেই কন্টেন্ট কমিটিতে আলোচনা হয়েছিল 9টা গ্যালারি আমাদের যে ফার্স্ট ফেজে ওপেন হয়েছে, সেই 9টা গ্যালারির প্রত্যেকটা ধাপে ধাপে তারা তাদের মতামত বা তাদের যে সবগুলো স্থান পেয়েছিল সেগুলোর মধ্যে প্রথম যে গ্যালারিটা, সেই গ্যালারিটার নাম হচ্ছে ফার্স্ট ওয়ার্ড অথবা আদিবাগ। সেই আদিবাগে প্রাথমিক শব্দে প্রত্যেকটা শিশু স্বাভাবিকভাবে কীভাবে কথা বলতে শিখেছে বা তাদের পড়তে লিখতে শেখার আগে যারা যে অনুভূতিটা অনুকরণ করেছে সেটা প্রথম বা ফার্স্ট ওয়ার্ড গ্যালারিতে সেটা স্থান পেয়েছে। দ্বিতীয়ত মাতৃভাষা, মাই মাদার ট্যাং বলে একটা গ্যালারি আছে, সেকেন্ড গ্যালারিটা, সেই গ্যালারিতে প্রথমে ভাষা এবং প্রত্যেকটা ভাষার যে অক্ষর সেই অক্ষরগুলোকে ওখানে দেখানো হয়েছে। তারপর থার্ড যে আমাদের গ্যালারিটা, সেই গ্যালারিটা হচ্ছে নবরাজ গ্যালারি। সেই নবরাজ গ্যালারিতে প্রত্যেকটা স্টেটের যে নৃত্য কলা কৌশলী অভিব্যক্তি সঙ্গীত বা তাদের যে হোলোগ্রাফিক যে ড্যান্সিং পারফরমেন্স সেগুলো সেখানে পরিবেশন করা হয়েছে। ফোর্থ গ্যালারিটা হচ্ছে সব থেকে একটু বড় আমাদের গ্যালারি, সেই গ্যালারিটার নাম হচ্ছে টাইম ল্যাঙ্গুয়েজেস বা ভাষার সময়রেখা। সেখানে আমাদের হাজার হাজার বছরের পুরনো ইতিহাস, সেখান থেকে কীভাবে মানব সভ্যতার বিকাশ ঘটেছে, সেখানে শব্দের কীভাবে প্রথম উচ্চারিত ধ্বনি এসেছে, সেখানকার গুহাচিত্র, তার লিপি জন্ম কীভাবে এসেছে, শিলালিপি, মুদ্রা, পুঁথি এইগুলো ওখানে সংরক্ষণ করা হয়েছে। ওটা আবিষ্কার করা হয়েছে তালপাতার পুঁথি থেকে, তারপরে আপনার যে শিলালিপি থেকে যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে পরস্পর বিবর্তন হয়ে এসেছে সেগুলো ওখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এরপরের ফিফথ আমাদের যে গ্যালারিটা, সেই গ্যালারিটা হচ্ছে লিজেন্ডস দ্য ওয়ার্ল্ড, মানে মহাপুরুষদের জয়মাল্য গাথা। ওখানকার

0: গ্যালারিতে স্থান পেয়েছে বিভিন্ন সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিতদের সেখানে দেখানো হয়েছে, তাদের যে যে ভাষার যারা এক্সপার্ট তাদের ওখানে বর্ণনা করা হয়েছে। এর পরের গ্যালারি হচ্ছে পারফর্মিং আর্টস বা প্রদর্শন পরম্পরা, সেখানে দেখানো হয়েছে জীবন্ত হয়ে ওঠা গল্প কিছু, সেখানে বহু নাটক, পুতুল নাচ, লোকনাট্য, বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রদেশের যে কলাকুশে বা যেগুলো নৃত্য পরিবেশন করা, শিল্প পরিবেশন, সেগুলো সেখানে বিস্তৃতভাবে ওখানে দেখানো হয়েছে। এরপরে ওরাল ট্র্যাডিশন গ্যালারি, সেখানে মৌখিক পরম্পরা কিভাবে গল্প থেকে বা ভারতের নানা প্রান্তের লোককথা, মহাকাব্য, মানুষের স্মৃতি সেখানে পরিবেশন করা হয়েছে। এরপরে লাস্ট নাম্বার 8 গ্যালারি হচ্ছে সার্বজনীন সংলাপ বা ডায়লগ, ওয়ার্ল্ড ডায়লগ গ্যালারি, সেখানে ভাষার তীর্থযাত্রী বা অভিযাত্রীরা কিভাবে ভারতীয় ভাষাগুলিকে বিভিন্ন সীমানা পেরিয়ে বিশ্বের দরবারে পরিবেশন করেছে সেখানে ওখানে পরিবেশন করা হয়েছে। আর সর্বশেষ বা নবমতম গ্যালারি হচ্ছে লাইব্রেরি মুভমেন্ট গ্যালারি বা গ্রন্থাগার আন্দোলনের ইতিহাস সেখানে ধরা হয়েছে। ভারতবর্ষে প্রথম কবে কোথায় লাইব্রেরি বা গ্রন্থাগার তৈরি হয়েছে, সেখানকার যে আন্দোলন বা কীভাবে ধীরে ধীরে সেই আন্দোলনকে বিভিন্ন রূপে এখনকার বর্তমান পরিস্থিতিতে আঁকা হয়েছে, সেখানে জাতীয় গ্রন্থাগার কবে তৈরি হয়েছে বা কীভাবে জাতীয় গ্রন্থাগার আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে সেই ইতিহাসও এখানে দেখানো হয়েছে। এছাড়াও এই যে আমাদের 9টা গ্যালারিতে যে বিভিন্ন অরিজিনাল আর্টিফ্যাক্টস এসছে, সেই আর্টিফ্যাক্টসগুলো মূলত আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও পাঠানো হয়েছে, বিশেষ করে কলকাতার জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি থেকে আমরা অরিজিনাল আর্টিফ্যাক্টস পেয়েছি। এছাড়াও সাহিত্য নাটক একাডেমি বা সঙ্গীত নাটক একাডেমি থেকেও আমাদের বিভিন্ন আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোও আমাদের এখানে তারা সাহায্য করেছেন আমাদের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে। এছাড়াও রামপুর রাজা লাইব্রেরি, শরৎমহল লাইব্রেরি, এশিয়াটিক সোসাইটি মুম্বাই, এখান থেকেও আমরা বিভিন্ন সাহায্য পেয়েছি বিভিন্ন কারণে, এবং সেই সব আর্টিফ্যাক্টসগুলো আমাদের বিভিন্ন যে গ্যালারিগুলো আছে সেই গ্যালারিতে ডিসপ্লে করে রাখা হয়েছে।
1: আমাদের সাথে কথা বলেছেন দিব্যজ্যোতি মল্লিক, বাদুড়িয়া থেকে শব্দের সংগ্রহশালা দেখতে এসেছেন তিনি।
2: প্রথমেই বলতে হয় যে মিউজিয়াম অফ ওয়ার্ড, এই শব্দের যে জাদুঘর, এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে এসে যেটা বুঝলাম, ভাষা শুধু যে যোগাযোগের মাধ্যম নয়, এটি হচ্ছে একটি সভ্যতা এবং সংস্কৃতির ধারক ও বাহক। আর ভারত হচ্ছে নানা ভাষা নানা মতের দেশ, সেখানে এই ভারতের যে বিভিন্ন ভাষার পেছনে যে ইতিহাস, যে বিবর্তন, এইগুলো আমরা দেখতে পাই বিভিন্ন শব্দ এবং আলোক মাধ্যমে এই মিউজিয়ামে এসে। আমরা এখানে দেখি যেমন বিভিন্ন যে মাইথোলজিক্যাল কনসেপ্ট দেখতে পাই, বিভিন্ন শব্দের এই ভাষার ইতিহাস কীভাবে গড়ে উঠেছে, মুদ্রণ যন্ত্র দেখতে পাই, শিলালিপি দেখতে পাই, সমস্ত কিছুই এক কথায় এখানে আসলে যে সমৃদ্ধ হব আমরা। আর এটি এমন একটা ক্যাম্পাসে আছে যেখানে ভাষা ভবন আছে, ন্যাশনাল লাইব্রেরি, যেখানে আমরা সমৃদ্ধ হয়ে জ্ঞানের সঙ্গে বিভিন্ন ভাষার গ্রন্থ রয়েছে, পাশাপাশি ঠিক একই জায়গাতে সেই ভাষার যে উৎপত্তিগত যে ইতিহাস সেটিও আমরা এখানে এসে জানতে পারি।
1: মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারগুলির একটি শব্দ, এবং প্রতিটি শব্দেরই একটি গল্প আছে। শব্দ থেকে ভাষা আর ভাষা থেকে লিপির এই দীর্ঘ বিবর্তনকে জানার জন্য কলকাতার আলিপুরে জাতীয় গ্রন্থাগারের বেলভেডিয়ার হাউসের এই শব্দের সংগ্রহশালা একটি অনন্য কেন্দ্র। সাধারণ দর্শক থেকে শুরু করে ভাষাবিদ ও গবেষকদের জন্য এটি এক অমূল্য তথ্য ভাণ্ডার।
3: কলকাতা কলতান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কলকাতার শব্দ সংগ্রহশালার একটি প্রতিবেদন। অনুষ্ঠানটি প্রস্তুত করেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
4: শুনলেন কলকাতা কলতান, পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2000

26 সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবিলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। গত জুন থেকে একটানা দমনপীড়নের ঘটনায় ওই অঞ্চলে অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত সংবাদে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়। এরপরে আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ায় অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সবার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভায় এরপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3 2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত আরবিআইকে নির্দেশ দিয়েছে তারা যেন সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলদের কাছে এই এসওপির প্রতিলিপি পাঠায়। পাশাপাশি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অভিযোগ নিষ্পত্তি ও অর্থ পুনরুদ্ধারের মডিউলগুলো দ্রুত গ্রহণ ও কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশ থেকে মোট 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতক অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন প্রণয়ন করা হয়। 2014 সালের আগে ভারতের সঙ্গে মাত্র 37টি দেশের প্রত্যর্পণ চুক্তি ছিল। অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আলাদা আইনও ছিল না। 2004 থেকে 2013 সালের মধ্যে গড়ে বছরে মাত্র 4 জন পলাতক অপরাধীকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছিল। সেই সময় 110টি প্রত্যর্পণ আবেদনও অমীমাংসিত ছিল। এ ব্যাপারে আগে সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলেও বর্তমান সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণকে জাতীয় অগ্রাধিকার দিয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে 3টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এগুলো হল আন্তর্জাতিক স্তরে সক্রিয় যোগাযোগ, বিভিন্ন সংস্থার মধ্যে জোরদার সমন্বয় এবং কৌশলগত কূটনীতি। তিনি বলেন, পলাতক অপরাধীদের বিষয়টি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, গত 3 বছরে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পর্যন্ত 401 জন পলাতক অপরাধীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ভারতপোল চালু হওয়ার ফলে দেশের 1400 বেশি সংস্থা ইন্টারপোলের সঙ্গে যুক্ত হয়েছে। অপারেশন ত্রিশূলের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল তথ্যের সাহায্যে বিদেশে নাম পরিচয় বদলে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গে আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা কার্য হতে চলেছে। রাজ্য অর্থ দপ্তর আজ এ সংক্রান্ত

0: বিজ্ঞপ্তি জারি করেছে, ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22 জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনের পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপিআই এর সদস্যরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে বৈঠক হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গেও। বৈঠক শেষে বেরিয়ে শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি ছাড়াও আজকের বৈঠকে মূলত চা ও বস্ত্র শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এই খবর প্রচারিত হয়েছে আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এ ধরনের অন্তঃশাসন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: The so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured, as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময় ভারত পর্যাপ্ত জ্বালানির মজুত বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, মাহে, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরপ্রদেশেও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানা গেছে। অন্যদিকে কেরলে 14টি জেলার মধ্যে 8টি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা অব্যাহত হয়েছে। স্পেনের সেউতায় মরক্কো থেকে কয়েক হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন সীমান্ত সুরক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিত পদক্ষেপ নিয়নের কথা বলতে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে যান। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 8-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আর একবার, রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল। 2026 সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবেলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী। এখন আগামীকাল অর্থাৎ বুধবার 5ই অগস্ট 2026 এর

মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। সকাল 6:05 সুচিন্তন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো, শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুতাতকার। 6:30 এই মহাজীবন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনকথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। 6:55 কৃষক বন্ধুদের জন্য মুক্তাঙ্গন মুরগি পালন, এ বিষয়ে বলবেন ডাক্তার নীলোৎপল ঘোষ। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য ওড়িশার আস্তারঙ্গা সমুদ্র সৈকত। 7:35 সকালের আড্ডা। 8:30 বুধ সকালে, বিষয় অগ্নিযুগের অচেনা, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সোমা পান। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী দীপালী দত্ত, এরপর আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 সংগ্রহশালা থেকে রবি ঘোষের সঙ্গে আলাপচারিতায় দিলীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন এই আলাপচারিতার প্রথম পর্ব। রম্যগীতি 11:30, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী। 12:30 নজরুল গীতি, দুপুর 1:00 নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। বাংলা ব্যান্ডের গান দুপুর 1:40, দুপুর 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ঘরকন্যা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আত্রেয়ী সমাজপতি, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, বিষয় শব্দ সংগ্রহশালা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। ক্রীড়াঙ্গন 5:50, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানের সার ব্যবস্থাপনা, এ বিষয়ে ডক্টর গোলাম মইনুদ্দিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন মাতৃদুগ্ধপান ও স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 7:00 বেতার নাটক তন্দ্রা, রচনা সত্যচরণ ঘোষ, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। বিশ্ব পরিক্রমা 9:15, 9:45 সিনেমা জগৎ, বিষয় বাংলা তথ্যচিত্রের ধারা, শুনবেন প্রথম পর্ব। দেবাশিস সেন শর্মার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি, শিল্পী স্বরূপ কুমার চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল বুধবার অর্থাৎ 5ই আগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভূপালি রাগে খেয়াল শুনবেন, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। ভূপালি রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত।

এতক্ষণ ভূপালীর আগে খেয়াল শুনলেন গেয়েছেন পণ্ডিত তুষার দত্ত, তবলায় সহযোগিতা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী, এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, নিটের প্রশ্ন ফাঁস, যন্তরমন্তরে পুলিশি অতিসক্রিয়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দাবিসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। শোরগোলের মধ্যেই লোকসভায় ব্যয় বরাদ্দ বিল এবং রাজ্যসভায় জন্মমৃত্যু নিবন্ধন সংশোধনী বিল গৃহীত।
1: তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 19 জন লোকসভা সাংসদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। হাজির তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া 3 রাজ্যসভা সাংসদ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর

0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিল ভারত। সেখানে প্রবল জনবিক্ষোভ দমনে চলছে নির্বিচার হত্যাকাণ্ড, বললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
0: মিউল অ্যাকাউন্ট ও সাইবার জালিয়াতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংকের সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
1: বাংলাদেশের চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, অভিযোগ তাঁর আইনজীবীদের।
0: আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে কথিত পুলিশি পদক্ষেপের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে আসেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগের বিষয়টি উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আগে অযোধ্যার রাম মন্দিরের বিরোধিতা করেছিল, তারা এখন অনুদান চুরির অভিযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শ্রী রিজিজু বলেন, এই কক্ষ সবার, কিন্তু কংগ্রেস তাদের জন্য বরাদ্দ সময়ের অপব্যবহার করছে। বিতর্ক চলতে থাকায় চেয়ারম্যান প্রথমে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। অধিবেশন ফের বসলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন না হওয়ায় দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। লোকসভার চিত্রটাও ছিল খানিকটা একই রকম। সকাল 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। বিরোধী সদস্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চান। অধ্যক্ষ ওম বিড়লা সব সদস্যকে অধিবেশন পরিচালনায় সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি করা সমীচীন নয়। তিনি জানান, গতকালই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এজন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়েছিল।
1: লোকসভায় আজ ব্যয় বরাদ্দ বিল 2026 অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সভায় বিলটি উত্থাপন করেন। এই বিলটি দেশের সংযুক্ত তহবিল থেকে অর্থ বরাদ্দের অনুমোদন দেয়। সরকার এবারে ঋণ পরিশোধের কাজে নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। ব্যয় বরাদ্দ বিল পাশ হওয়ার পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন। এর আগে অর্থমন্ত্রী সীতারামন কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল 2026 উত্থাপন করেন। এই বিলের মাধ্যমে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007, আয়কর আইন 2025 এবং অর্থ আইন 2026 সংশোধন করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, বিলের প্রস্তাবগুলির মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী লগ্নি আকর্ষণ, উৎপাদন ও বিদেশিদের কাছে ব্যবসার জন্য ভারতকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। এছাড়া পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং কমিটি অন গভর্নমেন্ট অ্যাসিওরেন্সের রিপোর্ট আজ সংসদে পেশ করা হয়। আবাসন ও নগর বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্টও উপস্থাপন করা হয়।
0: সংসদে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 অনুমোদিত হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় উচ্চকক্ষে বিলটি উত্থাপন করেন। জন্ম মৃত্যু নিবন্ধন আইন 1969 সংশোধনের লক্ষ্যে এই বিল আনা হয়েছিল। বিলটি পাশ হওয়ার পর দিনের মতো রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। নতুন দিল্লির বঙ্গভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠকে শুভেন্দু অধিকারী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে উপস্থিত ছিলেন। বঙ্গভবনের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ লোকসভার 19 জন এনসিপিআই সাংসদ ছিলেন। এছাড়াও বৈঠকে হাজির ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক। বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন, নির্বাচনের পরে ঘর ছাড়াদের দ্রুত ঘরে ফেরানো নিয়ে কথা হয়েছে বলে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানান, এনসিপিআই বা দলীয় রাজনীতি নিয়ে নির্দিষ্টভাবে কোনো আলোচনা হয়নি, মূলত এলাকার উন্নয়নমূলক কাজ এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়েছে। সুখেন্দু শেখর রায় এই বৈঠককে সৌজন্যমূলক আখ্যা দিয়েছেন। আর এক সাংসদ প্রকাশ চিকবরাইকেরও দাবি, উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে। এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলেও সাংসদদের কেউই তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এর আগে এনসিপিআই এর 16 জন সাংসদ সংসদের গ্রন্থাগার ভবনে এনডিএ বৈঠকে যোগ দেন। শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিলেও সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন এনসিপিআই এর 3 সাংসদ আবু তাহের, খালিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তারা এর আগের এনডিএর বৈঠকেও যোগ দেননি। আবু তাহের বলেন, তারা এনডিএতে বা বিজেপিতে নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও বৈঠক করেন। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন আর্থিক বিষয়ে বিশেষত চা শ্রমিক ও তাঁত শিল্পীদের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অর্থমন্ত্রী সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
2: নির্মলাজি বঙ্গাল সে জুড়া হুয়া হয়, উন্হোনে বহুত বঙ্গাল মে বিজেপি সরকার লানে কে লিয়ে বহুত বার গিয়া হয়, कैंपेनिंग किया है, खास करके फिनेंशियल मैटर छोड़ के तो सब

0: लगता है उन्होंने आज दो पर्टिकुलर सेक्टर के लिए उन्होंने मुझे बताया, उन्होंने भी इंटरेस्ट शो किया। ये हमारी टी गार्डन वर्कर्स के लिए, दूसरा टेक्सटाइल के अंदर वीवर्स के लिए।
1: পুলিশকে ব্যবহার করে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ এক ফেসবুক বার্তায় মমতা ব্যানার্জি বলেন, পুলিশ ইডি সিবিআই এর ভয় দেখিয়ে বিধায়ক সাংসদদের বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
2: পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবের শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দেখেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডি কে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও, আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার।
3: তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠীর অনুগামী উত্তরবঙ্গের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই পদের জন্য তৃণমূল কংগ্রেসের দুটি ব্লক মিলিয়ে ছজন ছাড়াও শাসক বিজেপি পরিষদীয় দলের তরফে 14 জন সহ মোট যে 20 জন সদস্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে কানাইয়ালালকে নির্বাচন করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলের জন্য বরাদ্দ থাকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ব্যয় এবং সিএজি রিপোর্টের ওপর নজরদারি রাখে এই কমিটি।
1: ভারত পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে আসলে প্রবল জনবিক্ষোভ ও পাক বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড চলছে, তার মধ্যে এই ধরনের অর্থহীন ও লোক দেখানো কার্যকলাপ পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের প্রকৃত পরিস্থিতিকে আড়াল করতে পারবে না। চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নে এখনও পর্যন্ত অন্তত 90 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। জনবিক্ষোভ দমন করতে পাকিস্তানের শাসক গোষ্ঠী গুলি চালনা, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া, ভয় দেখানো এবং দমনপীড়নের পথ বেছে নিয়েছে বলে রণধীর জয়সওয়াল অভিযোগ করেন। এই ঘটনার জন্য পাকিস্তানকে জবাবদিহি করতে হবে বলে দাবি জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, মানবাধিকার নিয়ে পাকিস্তানের ভণ্ডামিপূর্ণ বক্তৃতা ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা উচিত।
3: শুনছেন উপমহাদেশের খবর।

0: হায়দরাবাদে আজ দুদিনের দ্বিতীয় ব্রিক্স দুর্নীতি দমন কর্মী গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে। সম্পদ পুনরুদ্ধার বিষয়ক ব্রিক্স বিশেষজ্ঞ নেটওয়ার্কের দ্বিতীয় বৈঠকও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভারতের কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব রচনা সাহা বলেন, দুর্নীতির চ্যালেঞ্জ থেকে কোনো দেশই মুক্ত নয় এবং কোনো দেশ এককভাবে এই সমস্যার মোকাবিলা করতে পারে না। অবৈধ আর্থিক লেনদেন রোধ, সরকারি সম্পদ সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক দুর্নীতি দমন কাঠামোকে আরও শক্তিশালী করতে তিনি সম্মিলিত, সমন্বিত ও দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
1: 2019 থেকে 2026 সালের মধ্যে ভারত 36টি দেশ থেকে 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকার 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট প্রণয়ন করেছে। এজন্য একটি সুসমন্বিত, গোয়েন্দা নির্ভর এবং প্রযুক্তিচালিত মডেল গড়ে তোলা হয়েছে। এছাড়াও মন্ত্রক জানিয়েছে, অপারেশন ত্রিশূলের মাধ্যমে সরকার স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে বিদেশে নাম ও পরিচয় পরিবর্তন করে আত্মগোপনকারী অপরাধীদের অবস্থান শনাক্ত করে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দিল্লিতে উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদাভের সঙ্গে বৈঠকে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। আলোচনার পর সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, তারা আঞ্চলিক স্তরের নানাবিধ সমস্যা, তার সমাধান এবং ভারত উজবেকিস্তানের মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মত বিনিময় করেছেন।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। এই বন্ধন দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে। সংসদ ভবনে আজ উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদাভের সঙ্গে এক বৈঠকে শ্রী বিড়লা ভারত উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চলতি বছরের মার্চ মাসে গঠিত ভারত উজবেকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের কথা উল্লেখ করে শ্রী বিড়লা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ আইনি ও সংসদীয় ক্ষেত্রে কাজে নতুন গতি সঞ্চার করবে।
0: সরকার পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল রপ্তানির ওপর শুল্ক হার সংশোধন করেছে। ডিজেল রপ্তানির ওপর শুল্ক এখন প্রতি লিটারে ২৫.৫০ টাকা করা হয়েছে। এটিএফ রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে ২২ টাকা করা হয়েছে। পাশাপাশি পেট্রোল রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে ৩.৫০ টাকা করা হয়েছে। এই সংশোধিত হার আজ থেকেই কার্যকর হচ্ছে। তবে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত পেট্রোল এবং ডিজেলের শুল্কে কোনো পরিবর্তন করা হয়।

0: প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় দেশজুড়ে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে 50 লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। এই উপলক্ষে আজ পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এই প্রকল্প একদিকে নাগরিকদের ক্ষমতায়ন ঘটাচ্ছে, অন্যদিকে পরিচ্ছন্ন জ্বালানি ও জ্বালানি নিরাপদ ভবিষ্যতের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, ইতোমধ্যেই 19 লক্ষেরও বেশি পরিবারের বিদ্যুতের বিল শূন্য হয়েছে। সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতোমধ্যেই 28,000 কোটি টাকারও বেশি ভর্তুকি সরাসরি প্রদান করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।
1: মিউল অ্যাকাউন্ট এবং সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে মোকাবিলার জন্য সুপ্রিম কোর্ট ভারতীয় রিজার্ভ ব্যাংকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিয়েছে। ডিজিটাল জালিয়াতি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি আরও কার্যকর করা, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দ্রুত ফেরত দেওয়া এবং এই ধরনের মামলার ব্যবস্থাপনা উন্নত করতে শীর্ষ আদালত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন প্রয়োগকারী সংস্থা এবং ব্যাংকগুলির জন্য একাধিক নির্দেশও জারি করেছে।
0: বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে বলে তার আইনজীবীরা অভিযোগ করেছেন। সেদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের 25শে নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ সময় তাকে কারাগারে আটকে রাখার জন্য ওপর মহল থেকে বারবার নতুন নতুন মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে।
1: প্রবীণ কংগ্রেস নেতা ডক্টর ডি ওয়াই পাতিল আজ মহারাষ্ট্রের কোলাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 90 বছর। তিনি 2009 সালে ত্রিপুরার রাজ্যপাল এবং 2013 সালে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর পাশাপাশি 2014 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রমুখ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
0: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আহমেদওয়াম এলাকায় আজ একটি যাযাবর পরিবারের তাঁবুতে মর্টারের গোলার আঘাতে অন্তত 3 জন প্রাণ হারিয়েছেন, আহত 5 জন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
1: দক্ষিণ কোরিয়ায় তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। সেদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এতই বেড়ে গেছে যে পূর্বের সমস্ত নদী ছাড়িয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেদেশের দক্ষিণ পূর্বের শহর দেগুতে তাপমাত্রা 40.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, যা 1942 সালের পরেই প্রথম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেটের প্রশ্ন ফাঁস, যন্তর মন্তরে পুলিশি অতি সক্রিয়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দাবি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগুলির জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। শোরগুলের মধ্যেই লোকসভায় ব্যয় বরাদ্দ বিল এবং রাজ্যসভায় জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল গৃহীত।
0: তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া 19 জন লোকসভা সাংসদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। হাজির তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া 3 রাজ্যসভা সাংসদ।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থানীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিল ভারত। সেখানে প্রবল জনবিক্ষোভ দমনে চলছে নির্বিচার হত্যাকাণ্ড, বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
1: মিউল অ্যাকাউন্ট এবং সাইবার জালিয়াতির মোকাবিলায় রিজার্ভ ব্যাংকে সাধারণ কর্মপদ্ধতি তৈরি ও প্রচারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
0: বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, অভিযোগ তার আইনজীবীদের।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:12, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 18 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান, সঙ্গে আছি অরিজিৎ ঘোষ।

যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত একটি বিখ্যাত বাংলা ছবি, ১৯৮৪-এর ২২শে মে

সর্বপ্রথম প্রদর্শিত হয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি ভারতে মুক্তি পায় 1985-এর 4ঠা জানুয়ারি। এই ছবিতে একখানি প্রতিবাদী ও দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত কোনো রকম বাদ্যযন্ত্রানুষঙ্গ ছাড়াই নেপথ্য সঙ্গীত হিসাবে রাখবেন বলে ঠিক করেন সত্যজিৎ রায়। অর্থাৎ শিল্পীকে সম্পূর্ণ খালি গলায় গানটি রেকর্ড করতে হতো। সত্যজিৎ রায়ের মতে সে সময় ভারতীয় সঙ্গীত জগতে মাত্র দুজনই এমন গায়ক ছিলেন যাদের খালি গলাতে গাওয়া গানও প্রকৃত অর্থেই শ্রুতিমধুর লাগত। একজন হলেন গুপি গাইনের নেপথ্য শিল্পী অর্থাৎ অনুপ ঘোষাল, অপরজন হলেন এক বিরল প্রতিভাধর ক্ষণজন্মা গায়ক তথা শিল্পী, যিনি সত্যজিৎ রায়ের প্রত্যাশা মতোই সেই রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন অনবদ্য দক্ষতায়। আজ সেই শিল্পীর জন্মদিনও বটে। শুনুন সেই রবীন্দ্রসঙ্গীতটি।

0: এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান।
1: রবীন্দ্রসঙ্গীতটি শেষের দিকে খানিকটা শোনাতে পারলাম না, এজন্য আমি আন্তরিক দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ঘরে বাইরে ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী এক ও অদ্বিতীয় কিশোর কুমার, সত্যজিৎ রায়ের অত্যন্ত প্রিয় ভাজন কিশোর কুমার। সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা এবং ঘরে বাইরের ছবি দুটিতে নেপথ্য গান গেয়েছিলেন তিনি, কোনো পারিশ্রমিক ছাড়াই। কিশোর কুমারের কণ্ঠসঙ্গীত সম্পর্কে সত্যজিৎ রায় বলেছিলেন, কিশোর অবশ্যই এক অবিশ্বাস্য কণ্ঠস্বরের অধিকারী, তার সমকক্ষ কেউই নেই। যার সম্পর্কে স্বয়ং সত্যজিৎ রায় এমন প্রশংসা করেছিলেন, আজ তার প্রতিভা সম্পর্কে নতুন করে কিছু বলতে যাওয়া মানে সূর্যকে প্রদীপের আলো দেখানোর মতো। কিশোর কুমার একাধারে গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক। আজ কিশোর কুমারের জন্মদিনে হারানো দিনের গানের বিষয় কিশোর কাহিনী। আজকের দিনটিতে তাকে বেশি বেশি করে মনে পড়ছে।

বাসু মনোহারীর সুরে কিশোর কুমারের কণ্ঠে শুনলেন মুকুল দত্তের লেখা গান। ১৯৭০ দশকের মাঝামাঝি সময়ে গ্রামাফোন কোম্পানি কর্তৃপক্ষ ঠিক করল যে শিল্পীরা একে অপরের সুরে গান গাইবেন। গান লিখলেন মুকুল দত্ত। মুকুল দত্ত দুটি করে গান লিখলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের জন্য। লতা মঙ্গেশকর কিশোর কুমারের জন্য সুর দিলেন আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায় আর এই গানটিতে।

লতা মঙ্গেশকরের সুরে কিশোর কুমারের গাওয়া গান শুনলেন। কিশোর কুমার লতা মঙ্গেশকরের জন্য সুর দিয়েছিলেন কি লিখি তোমায় এবং এই গানটিতে।

দুখানি গানই তো আপনি শুনলেন, এবারে বরং আপনি ভেবে দেখুন কোন সুর সংযোজনাটি আপনাকে বেশি আকর্ষণ করল। 1974 কিশোর কুমারের সুরে দুখানি আধুনিক গান গেয়েছিলেন হিন্দি ছবি ড্রিম গার্ল অভিনেত্রী হেমা মালিনী। 90-এর দশকের হিন্দি ছায়াছবির জনপ্রিয় গীতিকার সমীর আকাশবাণীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে একবার একটি স্টুডিওতে তাঁর বাবা অর্থাৎ প্রখ্যাত গীতিকার আঞ্জান, গায়ক মোহাম্মদ রফি, সুরকার ও অন্যান্য যন্ত্রশিল্পীরা উপস্থিত ছিলেন। হিন্দি ছায়াছবির গান রেকর্ডিংয়ের আগে মহড়া বা রিহার্সাল চলছিল। হঠাৎই মোহাম্মদ রফি সুরকারকে বললেন, আমরা যতই রিহার্সাল করি না কেন, ওই টাইগার এসে যেই মাইক্রোফোনে গলা ছাড়বে তখন আর কারোরই গান শুনতে ভালো লাগবে না। সুরকার সহ অনেকেই অবাক হয়ে রফি সাহেবকে জিজ্ঞাসা করলেন যে টাইগার আবার কে। মোহাম্মদ রফি জবাব দেন, টাইগার হলো কিশোর।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন অমিত কুমার। যতবারই জীবন শব্দটি কিশোর কুমার উচ্চারণ করছিলেন এই গানের মধ্যে, তার ব্যারিটন ভয়েসে সত্যিই যেন মনে হচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এবারের গান শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, কিশোর কুমারেরই সুরে ও কণ্ঠে।

এই কণ্ঠসঙ্গীত শুনে কার না মন ভরে যাবে বলুন তো, সত্যি মন ওঠে ভরিয়া। আজকের হারানো দিনের গানে শুনছেন কিশোর কাহিনী। একবার প্রবাদ প্রতিম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশী একটি পত্রিকাতে সাক্ষাৎকার দেওয়ার আগে বেশ অনেকক্ষণ ধরে হিন্দি ছবির দুখানি গান

বারংবার খুব অল্প ভলিউমে রেকর্ডে বাজিয়ে শুনছিলেন। তা দেখে সেই পত্রিকার এক সাংবাদিক জানতে চাইলেন যে পণ্ডিতজি কোন শিল্পীর গান এতক্ষণ ধরে এতবার করে এতখানি মনোযোগ দিয়ে শুনছেন। পণ্ডিতজি বললেন, অমর প্রেম ছবিতে কিশোর কুমারের গাওয়া চিঙ্গারি কই ভড়কে আর কুছ তো লোক কহেঙ্গে এই গান দুটি। প্রথাগত সঙ্গীত শিক্ষা লাভ না করা কিশোর কুমার সম্পর্কে পণ্ডিত ভীমসেন যোশী বলতেন যে ভাগ্যিস কিশোর কুমার শাস্ত্রীয় সঙ্গীত শেখেননি, না হলে আমাদের মতো শিল্পীদের অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতো। মান্না দে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে পড়োসান ছবির এক চতুরনার গানটি রেকর্ডিংয়ের সময় তিনি নিজে গানটির সাঙ্গীতিক দিক বা বৈশিষ্ট্যগুলির কথা মাথায় রেখে গানটি রেকর্ড করছিলেন, কিন্তু মান্না দে মুগ্ধ হয়ে লক্ষ্য করেছিলেন যে কিশোর কুমার গানটির স্পিরিট বা ছবির ওই দৃশ্যের সিচুয়েশনের চাহিদা অনুযায়ী কি অসামান্যভাবে গানটি গাইছিলেন। এবারে শুনুন শাস্ত্রীয় সঙ্গীতের উপর আধারিত একখানি গান। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার ও শিল্পী কিশোর কুমার।

শুনছেন হারানো দিনের গান। বলে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন সমুদ্রের ওই সুদূর দিগন্তের ওপারে ঠিক কী আছে? কখনো কি রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন, কিংবা কোনো জাহাজের ডেকে বসে তাকিয়ে দেখেছেন সেই অনন্ত বিস্তার নীলের দিকে?

0: সমুদ্র কি শুধুই বিপুল জলতরঙ্গের অবাধ খেলাঘর, নাকি প্রথম প্রাণ সৃষ্টির অবিশ্বাস্য আধার? সমুদ্রের প্রতিটি ঢেউ যেন সুদূর থেকে কোনো এক হারানো দিগন্তের চিঠি বয়ে নিয়ে আসে তীরে। সত্যি কি প্রাচীন দর্শন বা আজকের বিজ্ঞান সমুদ্রের গভীরতাকে ছুঁতে পেরেছে? কবে কোন অনাদিকাল থেকে এই গ্রহের তিন ভাগ জলরাশি নিরন্তর মানব সভ্যতাকে বুকে লালন করছে? ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধুরা সত্যি সত্যি অসহায় লাগে। সীমিত উপলব্ধি দিয়েই আগামীকাল হোক না, হয় সুদূর সমুদ্রের মন্থন, আগামীকাল হোক না হয় সুদূর সমুদ্রের মন্থন। সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু শর্মিষ্ঠা রায়, হারানো দিনের গানে ঠিক ভারতীয় সময় রাত ১১টায়, বাংলাদেশ সময় রাত ১১:৩০। শুনলেন আগামীকালের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। ফিরে আসি আজকের বিষয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের দুজন পারদর্শী শিল্পী কিশোর কুমার সম্পর্কে কী মত পোষণ করেন তা বললাম। উচ্চাঙ্গ সঙ্গীতের উপর আধারিত কিশোর কুমারের নিজের সুরে তাঁরই গাওয়া গানও শোনালাম। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের চেয়ে সম্পূর্ণ বিপরীত ধর্মী পরপর দুখানি গান শুনুন। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, যথাক্রমে লুকোচুরি ও প্রক্সি ছবি থেকে, শিল্পী এক ও অনন্য কিশোর কুমার।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

ওরে ওরে ওরে ওরে ওরে বাঁসা বাঁসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই

0: সারি সারি গাছ,
1: কচি কচি পাতা,
0: কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা। সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা রোদ, ধুত্তেরি ছাতা, একা বেকা পথ, নাকে কানে খন, গরু ভেড়া মোষ

ওরে বেটা হাড়ি হাতে লুচির ওপর পড়ে ডাল বামুন নাচে তালে তাল দে দই পাতে ওরে বেটা হাড়ি হাতে হাতে হাতে তারপর তারপর কি গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছ গো হ্যাঁ।

কেউ বলতেই পারেন তিনি গানেরই গ শেখেননি, কিন্তু তিনি গানের গ জানেন না এ কথা কেউই বলতে পারবেন না। মধ্যপ্রদেশের খান্ডোয়া নিবাসী আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী গৌরী দেবীর ঘরে 1929 সালের আজকের দিন অর্থাৎ 4 আগস্ট জন্মেছিল তাঁদের কনিষ্ঠ সন্তান আভাস কুমার গঙ্গোপাধ্যায়, পরবর্তী সময়ে যিনি জগৎবিখ্যাত হন কিশোর কুমার নামে। আজ কিশোর কুমারের 97তম জন্মজয়ন্তী।

অমরকণ্টক ছায়াছবির এই মিষ্টি গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অজয় দাস। আজকের হারানো দিনের গানের বিষয় কিশোর কাহিনী। কিশোর কুমার ছিলেন কে এল সাইগালের একনিষ্ঠ ভক্ত, তার মতো করেই গান গাইতেন। শচীন দেব বর্মন কিশোর কুমারকে পরামর্শ দিয়েছিলেন নিজস্ব শৈলী তৈরি করার। অন্যের কণ্ঠস্বর হুবহু নকল করা, অর্থাৎ মিমিক্রিতে ওস্তাদ, এবং ইয়োডলিংয়ের একচ্ছত্র অধিপতি কিশোর কুমারকে 1948 মুক্তি পাওয়া জিদ্দি ছবিতে সুরকার খেমচাঁদ প্রকাশ প্রথম গান গাইবার সুযোগ দিয়েছিলেন দেবানন্দের নেপথ্যে। গানটি ছিল মরনে কি দুয়ায়ে কিউ মাঙ্গু। 1955 সালে মুক্তি পাওয়া বাপ রে বাপ ছবিতে কিশোর কুমার এবং আশা ভোসলে পিয়া পিয়া পিয়া মোরা এই দ্বৈত সঙ্গীতটি রেকর্ডিং করছিলেন। একটি জায়গায় আশা ভোসলে একটি ভুল করেছিলেন, যেখানে তার গাইবার কথা নয় আশাজি সেখানেই গেয়ে ফেলেছিলেন, কিন্তু কিশোর কুমার আশাজিকে রেকর্ডিং চালিয়ে যেতে বললেন। আর সে ছবিতে গায়ক নায়ক কিশোর কুমার কী করেছিলেন জানেন? দৃশ্যের ঠিক ওই জায়গাটিতে নায়িকা চাঁদ উসমানির মুখটি কিশোর কুমার চেপে ধরেছিলেন। এভাবে এই বেগতিক অবস্থা সামলেছিলেন কিশোর কুমার আজ 71 বছর ধরে। হ্যাঁ বন্ধু, আজ 71 বছর ধরে সেই গানটি সেভাবেই দর্শক ও শ্রোতারা দেখছেন এবং শুনছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী চাঁদ উসমানি হলেন গীতিকার মুকুল দত্তের স্ত্রী, যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত গান তার আর পর নেই নেই কোনো ঠিকানা এই গানটিতে তার পর শব্দটি বলেছেন। হাফ টিকিট ছবিতে আকে সিধি লাগি দিল পে এই গানটি একই সঙ্গে পুরুষ ও মহিলা কণ্ঠে রেকর্ড করেছিলেন কিশোর কুমার সলিল চৌধুরীর সুরে। এবারে সলিল চৌধুরীর কথায় ও সুরে স্বর্ণতৃষা ছবির গান, শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com-এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। কিশোর কুমার হিন্দি ছবিতে সেরা নেপথ্য গায়ক রূপে সর্বোচ্চ 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে নজির গড়েছেন। সেরা গায়ক রূপে 4 বার লাভ করেছেন BFJ অ্যাওয়ার্ড। মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে লাভ করেছেন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। মধ্যপ্রদেশ সরকার হিন্দি ছবিতে অবদানের জন্য তাঁর নামাঙ্কিত কিশোর কুমার অ্যাওয়ার্ড প্রদান চালু করেছে। ভারতীয় ডাক বিভাগ তাঁর সম্মানে 2016-তে তাঁর ছবি ও নামাঙ্কিত ডাক টিকিটের প্রচলন করেন। 4 অগস্ট মানেই কিশোর জয়ন্তী, তাই এই দিনটিকে আমরা চিরদিনের জন্য মনের খাতায় লিখে রেখেছি। অনুষ্ঠান শেষ করব অন্তরালে ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানটি দিয়ে। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর বাপ্পি লাহিড়ী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:58 হয়ে 23 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 32 সেকেন্ড।

পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার অধিবেশন। এই অধিবেশনে এখন থেকে দুটো পর্যন্ত শুনবেন আধুনিক গান, দুটো থেকে তিনটে ছায়াছবির গান, তিনটে থেকে চারটে নানা রঙের গান। তাহলে বন্ধুরা, শুরু করি আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম শিল্পী তালাত মাহমুদ, প্রথম গানটির গীতিকার সলিল চৌধুরী।

আধুনিক গান শুনছেন তালাত মাহমুদের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন শ্যামল গুপ্ত। এবারের গানটির গীতিকার শ্যামল গুপ্ত, শিল্পী তালাত মাহমুদ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী নিতিন মুকেশ। পরপর দুটি গান শুনবেন গান দুটির গীতিকার সলিল চৌধুরী।

এবারের গানটি শুনবেন আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার স্বপন চক্রবর্তী।

আধুনিক গান শুনলেন লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে। এবারে শুনবেন রাহুল দেব বর্মনের কণ্ঠে কয়েকটি আধুনিক গান, গানগুলির গীতিকার স্বপন চক্রবর্তী।

আধুনিক গান শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান।

আধুনিক গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আধুনিকের অনুষ্ঠানে সব শেষে শুনবেন কিশোর কুমারের কণ্ঠে কয়েকটি গান, গানগুলির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে বালুচরী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কথা সাধ বলতে জানে তুমি শুনতে পেলে না।
1: বালুচুরি ছায়াছবি থেকে এবারের গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন বন্ধন ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

বন্ধন ছায়াছবির গান শুনছেন এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ইটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন অমরকণ্টক ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী আশা ভোঁসলে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে সব শেষে শুনবেন হিরো ছায়াছবি থেকে গান। প্রথম গানটি শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনলেন হিরো ছায়াছবি থেকে গান। ডিটেইলস বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনলেন যথাক্রমে বালুচরি, বন্ধন, অমরকণ্টক ও হিরো ছায়াছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ধরনের গান। প্রথমে শুনবেন বাংলা ব্যান্ডের গান, বাংলা ব্যান্ড ভূমির গাওয়া কয়েকটি গান।

নানা রঙের গান অনুষ্ঠানে। এবারে শুনবেন কয়েকটি রাগ প্রধান গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

রাগ প্রধান গান শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী হৈমন্তী শুক্লা।

নজরুল গীতি শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে আজ প্রথম যথাক্রমে শুনলেন বাংলা ব্যান্ড ভূমির গান, তারপর রাগ প্রধান গান, নজরুল গীতি ও শেষে রবীন্দ্রসঙ্গীত। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শেষ গানটি আমরা শুনলাম মাশুক ছবি থেকে, অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। শুরু করছি ভোরের রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজকে প্রথম খেয়াল, প্রথমে খেয়াল শুনব আহির ভৈরব রাগে সন্দীপ ভট্টাচার্যের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন আয়ুর্বেদ রাগে খেয়াল, শিল্পী সন্দীপ ভট্টাচার্যের পরিবেশনায়। এখন শুনবেন শরতের রাগ, বিলাস খানি টরি, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত।

0: এতক্ষণ শুনলেন সরোদে রাগ বিরাসখানি তরি পণ্ডিত রণজিৎ সেনগুপ্তের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল ভোরের রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। বন্ধুরা, আপনারা টিউন করেছেন 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

পূব আকাশ হালকে হালকা হালকা আলোকোজ্জ্বল হয়ে উঠছে। এখনো সমগ্র আধার পেরিয়ে উঠতে পারেনি, কিন্তু মনের আকাশ আলোয় আলোয় উজ্জ্বল, রবির আলোয় উজ্জ্বল। হ্যাঁ, এখন যে সময়ে আনন্দধ্বনির, আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ কবিগুরুর কবিতা থেকে ছোট ছোট অংশ, ছোট ছোট কবিতা পাঠ করে শোনাব, আর তার পাশাপাশি শুনব প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। টিউন করেছেন 107 FM রেনবো। ভোর 5টা থেকে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকের এই আনন্দধ্বনি অনুষ্ঠানে আমি সোহম রয়েছি আপনাদের সঙ্গে। কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে অবগাহন করে প্রায় একটা ঘন্টা সময় অতিবাহিত করব। দিনের শুরুটা হোক রবির আলোয়। বন্ধুটা, আর কিছু সেকেন্ডের অপেক্ষা, তারপরে শুরু হবে

শুরু হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। বন্ধুরা, কবিগুরু মিশে আছেন আমাদের জীবনের সমগ্র চেতনায়, আমাদের জীবনের সমগ্র অনুভূতিতে। যখনই তাঁর রচনা আমি পাঠ করি, মনে হয় এ যেন আমারই কথা তাঁরই কলমে প্রস্ফুটিত হয়েছে। আজ এই ভোরের আবহে খনিকা কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। অন্ধকারের পার হতে আনি প্রভাত সূর্য মন্ডল বাণী, জাগাল বিচিত্রেরে এক আলোকের আলিঙ্গনের ঘেরে। চলুন শুনে নিই পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত ইমন চক্রবর্তী, সুতপা সেন এবং নন্দিনী চৌধুরীর কণ্ঠে।

অবসান হল রাতে, নিভাইয়া ফেলো কালিমলিন ঘরের কোণের বাতি, নিখিলের আলো পূর্ব আকাশে জ্বলিল পূর্ণদিনে, এক পথে যারা চলিবে তাহারা সকলের নিক চিনে। এবারে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনব সোমদত্তা ভট্টাচার্য, সাগর সেন এবং দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছি রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে, 107 FM রেনবোর এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সোহম। খনিকা কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি ছোট্ট ছোট্ট অংশ। কবিগুরু সৃষ্টির

কবি। আজ চলুন কণিকা কাব্য গ্রন্থ থেকে একটু অংশ শুনে নি। অপরাজিত ফুটিল লতিকার গর্ব নাহি ধরে, যেন পেয়েছে লিপিকা আকাশের আপন অক্ষরে। ঋতুগুহ, মনোময় ভট্টাচার্য এবং শানের কণ্ঠে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত রইল একান্তই আপনাদের জন্য।